আজ মঙ্গলবার 17ই ভাদ্র 1948, শকাব্দ 8ই সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, 21শে ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 5:22 হয়ে 59 সেকেন্ডে, সূর্যাস্ত 5:45 হয়ে 39 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার।

অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5টা বেজে 57 মিনিট হয়ে 33 সেকেন্ড।

পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ।

0: অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে আসানসোল রিলে কেন্দ্র থেকে, FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে বর্ধমান রিলে কেন্দ্র থেকে, FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে বালুরঘাট রিলে কেন্দ্র থেকে, FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে, FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে, FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে DTH বাংলা পরিষেবা এবং নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি সুভাষিত এই অনুষ্ঠানে আজ শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ।
1: ছায়াময় পথ প্রান্তে আমার ক্ষুদ্র গৃহ তাহার বাতায়ন উন্মুক্ত। ভোরের বেলায় সূর্যের প্রথম কিরণ অশোক শাখার কম্পমান ছায়ার সঙ্গে আমার সম্মুখে আসিয়া দাঁড়ায়, আমাকে দেখে, আমার কোলের উপর পড়িয়া খেলা করে, আমার লেখার উপর আসিয়া পড়ে এবং যখন চলিয়া যায় তখন লেখার উপরে খানিকটা সোনালি রং রাখিয়া দিয়া যায়। আমার লেখার উপরে তাহার কনক চুম্বনের চিহ্ন থাকিয়া যায়। আমার লেখার চারিধারে প্রভাত ফুটিয়া ওঠে। মাঠের ফুল, মেঘের রং, ভোরের বাতাস এবং একটুখানি ঘুমের ঘোর আমার পাতার মধ্যে মিশাইয়া থাকে। অরুণের প্রেম আমার অক্ষরগুলির চারিদিকে লতাইয়া ওঠে। আমার সমুখ দিয়া কত লোক যায়, কত লোক আসে, প্রভাতের আলো তাহাদের আশীর্বাদ করিতেছে, স্নেহ ভরে বলিতেছে তোমাদের যাত্রা শুভ হোক, পাখিরা কল্যাণ গান করিতেছে, পথের আশেপাশে ফুট ফুট ফুলেরা আশার মতো ফুটিয়া উঠিতেছে, যাত্রা।

0: আরম্ভের সময় সকলে বলিতেছে ভয় নাই ভয় নাই, প্রভাতে সমস্ত বিশ্বজগৎ শুভযাত্রার গান গাহিতেছে, অনন্ত নীলিমার উপর দিয়া সূর্যের জ্যোতির্ময় রথ ছুটিতেছে, নিখিল চরাচর যেন এইমাত্র বিশ্বেশ্বরের জয়ধ্বনি করিয়া বাহির হইল। সহাস্য প্রভাত আকাশে বাহু বিস্তার করিয়া আসে, অনন্তের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া জগৎকে পথ দেখাইয়া দিতেছে। প্রভাত জগতের আশা আশ্বাস প্রতিদিবসের নান্দি, প্রতিদিন সে পূর্বের কনকদ্বার উদ্ঘাটন করিয়া জগতে স্বর্গ হইতে মঙ্গল বার্তা আনিয়া দেয়, সমস্ত দিনের মতো অমৃত আহরণ করিয়া আনে। তাহার সঙ্গে সঙ্গে নন্দনের পারিজাতের গন্ধ আসিয়া পৃথিবীর ফুলের গন্ধ জাগাইয়া তোলে। প্রভাত জগতের যাত্রা আরম্ভের আশীর্বাদ, সে আশীর্বাদ মিথ্যা নহে। আমার লেখার উপরে ছায়া ফেলিয়া পৃথিবীর লোক পথ দিয়া চলিয়া যাইতেছে, তাহারা সঙ্গে কিছুই লইয়া যায় না, তাহারা সুখ দুঃখ ভুলিতে ভুলিতে চলিয়া যায়, জীবন হইতে প্রতিনিমেষের ভার ফেলিতে ফেলিতে চলিয়া যায়, তাহাদের হাসি কান্না আমার লেখার উপরে পড়িয়া অঙ্কুরিত হইয়া ওঠে, তাহাদের গান তাহারা ভুলিয়া যায়, তাহাদের প্রেম তাহারা রাখিয়া যায়, আর কিছুই থাকে না, কিন্তু প্রেম তাহাদের সঙ্গে সঙ্গে থাকে, তাহারা সমস্ত পথ কেবল ভালোবাসিতে বাসিতে চলে, পথের যেখানেই তাহারা পা ফেলে সেইখানটুকুই তাহারা ভালোবাসে, সেইখানেই তাহারা চিহ্ন রাখিয়া যাইতে চায়, তাহাদের বিদায়ের অশ্রুজলে সেই জায়গাটুকু উর্বরা হইয়া ওঠে, তাহাদের পথের দুই পাশে নূতন নূতন ফুল নূতন নূতন তারা ফুটিয়া থাকে, নূতন নূতন পথের দিককে তাহারা ভালোবাসিতে বাসিতে অগ্রসর হয়, প্রেমের টানে তাহারা চলিয়া যায়, প্রেমের প্রভাবে তাহাদের প্রতি পদক্ষেপের শ্রান্তি দূর হইয়া যায়। জননীর স্নেহের ন্যায় জগতের শোভা সমস্ত পথ তাহাদের সঙ্গে সঙ্গে চলিতে থাকে, হৃদয়ের অন্ধকার অন্তঃপুর হইতে তাহাদিগকে বাহিরে ডাকিয়া আনে, পশ্চাৎ হইতে সম্মুখের দিকে তাহাদিগকে আলিঙ্গন করিয়া লইয়া যায়। প্রেম যদি কেহ বাঁধিয়া রাখিতে পারিত তবে পথিকদের যাত্রা বন্ধ হইত, প্রেম যদি কোথাও সমাধি হইত তবে পথিক সেই সমাধির উপর জড় পাষাণের মতো চিহ্নের স্বরূপ পড়িয়া থাকিত। নৌকার গুণ যেমন নৌকাকে বাঁধিয়া লইয়া যায়, যথার্থ প্রেম তেমনি কাহাকেও বাঁধিয়া রাখিয়া দেয় না, কিন্তু বাঁধিয়া লইয়া যায়, প্রেমের বন্ধনের টানে আর সমস্ত বন্ধন ছিঁড়িয়া যায়, বৃহৎ প্রেমের প্রভাবে ক্ষুদ্র প্রেমের সূত্র সকল টুটিয়া যায়, জগৎ তাই চলিতেছে, নইলে আপনার ভারে আপনি অচল হইয়া পড়িত।
1: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন সঙ্গীতাঞ্জলি পঙ্কজ মল্লিকের কণ্ঠে।

সঙ্গীতাঞ্জলি শুনলেন পঙ্কজ মল্লিকের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

0: হ্যালো হ্যালো হ্যালো,
1: লাউডস্পিকারের চড়া শব্দ অসুস্থ করে মানুষকে। শব্দের প্রাবল্যে উৎসবকে ম্লান হতে দেবেন না। নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
2: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।
1: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
2: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
3: জানি রে, আজ অর্থাৎ 8ই সেপ্টেম্বর মঙ্গলবার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের কিছু অনুষ্ঠান পরিচিতি সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 6:30 আজকের চাষবাস কথিকা, পেঁয়াজের বীজ উৎপাদন একটি লাভজনক দিক, বলবেন ডক্টর তপন কুমার মাইতি। 6:40 আপনার স্বাস্থ্য কথিকা, খেলাধুলা জনিত আঘাত, বলবেন ডক্টর দেবজ্যোতি দত্ত। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার এবং সৌভিক শাসমল। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী চিত্রিতা গঙ্গোপাধ্যায়। 8:00 জানা অজানা কথিকা, মায়া সভ্যতায় বিজ্ঞান চর্চা, বলবেন দীপঙ্কর বসু, শুনবেন তৃতীয় পর্ব। 8:05 নজরুল গীতি শিল্পী কাবেরী নস্কর। 8:20 উত্তরণ, দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম সঞ্জয় মোদকের সাক্ষাৎকার, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, আজ শুনবেন প্রথম পর্ব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, পরিবেশনায় সুভদ্র কল্যাণ রানা। 9:00 গানে গানে, 9:25 জেলার চিঠি, উত্তর দিনাজপুর থেকে পাঠিয়েছেন তন্ময় চক্রবর্তী। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান খেলাধুলা উপস্থাপনায় সৌরিক ঘোষ এবং ঋত্বিক শিকদার, অনুষ্ঠান স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন প্রিয়াশা চক্রবর্তী। 12:00 আধুনিক গান শিল্পী সুজিত কুমার লায়েক। 12:15 লোকগীতি শিল্পী পৌলমী দত্ত। 12:33 কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর, এরপর শুনবেন উনো জমির দুনো ফসল, বছরভর গ্রাম বাংলার কৃষিকাজ, এই বিষয়ে বীরভূম জেলার রায়পুর গ্রামের অর্পণ ভট্টাচার্যের সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা হয়েছে। 1:00 আর্কাইভ থেকে গায়ক ও সুরকার ভূপেন হাজারিকার সাক্ষাৎকার। 1:45 মাননীয় শো উপস্থাপনায় দেবাদ্রিতা রায়। 2:30 সাঁওতালি গান লোকগীতি, লোকগীতি পরিবেশনায় করণ হেমব্রম ও সহশিল্পীবৃন্দ, ঐতিহ্যবাহী লোকগানের সঙ্গীত আলেখ্য প্রযোজনা নিভা টুটু, লোকগীতি পরিবেশনায় দুলালি বারা সোরেন ও সহশিল্পীবৃন্দ। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় শুভজিৎ সরকার, বাইরে ঘুরে এই বিষয়ে অনুষ্ঠানটি স্টুডিও বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য 11শ শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ে পাঠদানে বেহালা গার্লস উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা কাবেরী চট্টোপাধ্যায় ও সঙ্গে দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি শিল্পী বাসুদেব মুর্মু ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান সাঁওতালি কথিকা, সাঁওতালদের মধ্যে সাক্ষরতার সাম্প্রতিক মান, বলবেন সুবোধ হাঁসদা, এরপর লোকগীতি পরিবেশনায় রামকৃষ্ণ মুর্মু সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষিকাজের জন্য আবহাওয়ার বিজ্ঞপ্তি, এরপর শুনবেন কৃষিকথার আসর, কৃষিকাজ থেকে কৃষি ব্যবসা, এই বিষয়ে ডক্টর জয়ন্ত চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার। 7:10 কবি গান পরিবেশনায় নির্মল মণ্ডল এবং সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা, বলবেন অরুণ কর। 8:00 আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ। 8:15 শহর কলকাতা স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 8:30 কথায় কাহিনী হিসাবের খাতার বাইরে, রচনা মীনাক্ষী দাস, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 8:45 অর্থনীতির দুনিয়া, স্বল্প সঞ্চয় ও দীর্ঘমেয়াদী নিরাপত্তা, আলোচনায় মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, অবসরপ্রাপ্ত জিএম পিএনবি এবং অধ্যাপক ডক্টর সঞ্জীব মিত্র, প্রযোজনা শাহেনাজ আব্দুল রাউফ, পর্ব 1। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা পরিবেশনায় সুভদ্র কল্যাণ রানা। 9:30 শ্রবণী বিভূতি সাহিত্যের জীবিকা জীবন, এ বিষয়ে আলোচনায় রুশতী সেন এবং শাশ্বতী রায়। 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 নজরুল গীতি শিল্পী কাবেরী নস্কর। 10:45 আধুনিক গান শিল্পী সুজিত কুমার লায়েক, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান খেয়াল পরিবেশনায় প্রজ্ঞা বন্দ্যোপাধ্যায়।

0: সঞ্চিতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:25 রবীন্দ্রসঙ্গীতে শিল্পী চিত্রিতা গঙ্গোপাধ্যায় রামচরিত মানুষ, 6:35 শুনবেন পর্ব 227, ভজন শুনবেন 6:45 শিল্পী আনন্দবর্ধন, যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত সকাল 7:10 উপস্থাপনায় অর্পিতা পাল, নজরুল গীতি 8:30 শিল্পী সুজিত কুমার লায়েক, লোকগীতি 8:50 শিল্পী পৌলমী দত্ত, রাস্তারা 9:10 উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য, আঞ্জুমান 10:15 উপস্থাপনায় তালাত সালাউদ্দিন, পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান 11:00 উপস্থাপনায় সংযুক্তা নন্দী। এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও মহারাষ্ট্র সফর করবেন। গুজরাটের ভাদোদারায় তিনি 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের প্রতিরক্ষা নীতিতে আমূল পরিবর্তন এসেছে। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত এখন আত্মনির্ভর এবং আত্মবিশ্বাসী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। কিশোরী মাতৃত্ব বাল্যবিবাহ রুখতে পশ্চিমবঙ্গ সরকার কঠোর অবস্থান নিচ্ছে। প্রয়োজন হলে পক্সো আইন ও ভারতীয় ন্যায় সংহিতার আওতায় ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রবল বৃষ্টি এবং বাঁধ থেকে জল ছাড়ার কারণে উত্তরপ্রদেশের 25টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিহারের বন্যা পরিস্থিতিও গুরুতর। গঙ্গাসহ একাধিক নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ লাভের জন্য ভারতের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন লুক্সেমবার্গের বিদেশমন্ত্রী জেভিয়ার বেটেল। বিশ্ব তীরন্দাজি প্যারা সিরিজের মহিলাদের কম্পাউন্ড বিভাগের ফাইনালে উঠেছেন ভারতের শীতল দেবী। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও মহারাষ্ট্র সফর করবেন। গুজরাটের ভদোদারায় তিনি 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। পাশাপাশি শ্রী মোদী 20,700 কোটি টাকারও বেশি ব্যয় নির্মিত পশ্চিমাঞ্চলীয় বিশেষ পণ্য পরিবহন করিডোরের 3টি গুরুত্বপূর্ণ অংশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই করিডোরের কাজ সম্পূর্ণ হয়েছে বলে জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
2: डेडिकेटेड फ्रेट कॉरिडोर ईस्ट और वेस्ट, ये दोनों देश के लिए बहुत बड़ी एक बैकबोन की तरह ट्रांसपोर्टेशन में, वो प्रोजेक्ट अब कंप्लीट हुआ पूरी तरह से। उसको माननीय प्रधानमंत्री जी राष्ट्र के प्रति समर्पित करेंगे। ये परियोजना ऐसी है जिसमें कई वर्ष लगे। 2014 में प्रधानमंत्री ने उस काम को हाथ में लिया, हाथ में लेके जितनी भी उसमें प्रॉब्लम्स थी उनको सॉल्व किया।
1: প্রধানমন্ত্রী 9,700 কোটি টাকারও বেশি আরও 3টি রেল প্রকল্প, প্রায় 1,780 কোটি টাকার 3টি জাতীয় সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করারও কথা রয়েছে। গুজরাট সরকারের প্রায় 2,600 কোটি টাকার বিভিন্ন প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন তিনি। অন্যদিকে মহারাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী মুম্বাইয়ে গ্লোবাল ফিনটেক ফেস্ট সম্মেলনের উদ্বোধন করবেন এবং সেই সভায় ভাষণ দেবেন। 2020 সাল থেকে গ্লোবাল ফিনটেক ফেস্ট বা GFF ডিজিটাল লেনদেন ও আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ। এবারের সম্মেলনের আলোচ্য বিষয় সাধারণ মানুষের জীবনে ও ব্যবসায়িক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি ও অন্যান্য উন্নত প্রযুক্তির ব্যবহার। 11 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সম্মেলন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের প্রতিরক্ষা নীতিতে আমূল পরিবর্তন এসেছে। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত এখন আত্মনির্ভর এবং আত্মবিশ্বাসী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে শ্রী সিং বলেন, 2016 সালে ভারত মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম বা MTCR এর সদস্য হওয়ার পর ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের ক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হয়। প্রধানমন্ত্রীর কার্যকর কূটনৈতিক মনোভাব এবং দূরদর্শী নেতৃত্বের ফলে এটি সম্ভব হয়েছে।
3: भारत 2016 से पहले MTCR मेंबर नहीं था, जिसके कारण हम ब्रह्मोस मिसाइल की रेंज एक सीमा से आगे चाहते हुए भी हम नहीं बढ़ा पाते थे। लेकिन हमारी गवर्नमेंट के सक्रिय डिप्लोमेसी और दूरदर्शी नेतृत्व के कारण हमारा MTCR के हम सदस्य बने और उसके बाद ब्रह्मोस की रेंज भी बढ़ाने का काम करने में हमने कामयाबी हासिल की है। और आपको पता ही होगा कि पिछले वर्ष ऑपरेशन सिंदूर में ब्रह्मोस मिसाइल की क्या भूमिका रही है।
1: শ্রী সিং বলেন, সরকার সীমান্ত নিরাপত্তা জোরদার করা, সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ, দেশীয় উৎপাদন বাড়ানো এবং অর্ডন্যান্স ফ্যাক্টরিগুলির পুনর্গঠন সহ একাধিক ক্ষেত্রে কাজ করেছে। ভারত বর্তমানে 100টিরও বেশি দেশে প্রায় 38,500 কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করছে বলেও তিনি উল্লেখ করেন। প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ বা ডিএসির সশস্ত্র বাহিনীর জন্য 1,10,000 কোটি টাকারও বেশি মূল্যের মূলধনী সরঞ্জাম কেনার প্রস্তাবে সরকার ছাড়পত্র দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে পরিষদের এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর জন্য রাসায়নিক, জৈবিক, তেজস্ক্রিয় এবং পরমাণু হামলা মোকাবিলায় ব্যবহৃত রেকি ভেহিকল, অ্যাডভান্স লাইট হেলিকপ্টার এবং সর্বত্র ব্রিজ সিস্টেম। এদিকে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান, পরিবহন বিমান এবং হেলিকপ্টারের যুদ্ধ ক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্যে তিনটি বিভিন্ন প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, মোট অনুমোদিত সরঞ্জামের 98% ভারতীয় শিল্প সংস্থাগুলির কাছ থেকে সংগ্রহ করা হবে। কিশোরী মাতৃত্ব বাল্যবিবাহ রুখতে পশ্চিমবঙ্গ সরকার কঠোর অবস্থান নিচ্ছে। এক্ষেত্রে প্রয়োজন হলে পক্সো আইন ও ভারতীয় ন্যায় সংহিতার আওতায় ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এক মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী 2026 সালের 1 জানুয়ারি থেকে মাত্র 6 মাসে প্রায় 60,000 টিনেজ ডেলিভারি বা কিশোরী মাতৃত্বের ঘটনা নথিভুক্ত হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, সমস্ত ঘটনারই সরকারি নথি রয়েছে, প্রত্যেক ক্ষেত্রে সংশ্লিষ্ট পরিবারের কাছে 1 মাসের মধ্যে বয়সের প্রমাণপত্র চাওয়া হবে। যদি দেখা যায় সন্তান প্রসবের সময় মায়ের বয়স 18 বছরের কম ছিল, তাহলে পক্সো আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হবে। দেশের কয়লাখনি এলাকায় বৃষ্টির পরিমাণ কমায় কয়লা উৎপাদন ও বিদ্যুৎ ক্ষেত্রে সরবরাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কয়লা মন্ত্রক জানিয়েছে, সম্প্রতি কোল ইন্ডিয়ার দৈনিক গড় কয়লা উৎপাদন 35% বেড়ে প্রায় 18,30,000 টনে পৌঁছেছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপী জানিয়েছেন, কেন্দ্র তেল বিপণন সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে যাতে শহর ও গ্রাম উভয় এলাকাতেই অবিলম্বে 25 দিনের ব্যবধানে এলপিজি রিফিল বুকিংয়ের সংশোধিত নিয়মটি একইভাবে কার্যকর করা হয়। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় শ্রী গোপী জানান, এলপিজি সরবরাহের বর্তমান পরিস্থিতির উন্নতি করতে কেন্দ্রের এই পদক্ষেপ, এর ফলে রিফিলের সমস্যা মিটবে বলে আশা করা হচ্ছে। মন্ত্রী বলেন, এখন শহর বা গ্রাম নির্বিশেষে সমস্ত গৃহস্থালী এলপিজি গ্রাহক 25 দিনের ব্যবধানে রিফিল বুক করতে পারবেন। পশ্চিমবঙ্গের রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য আগামী 6ই অক্টোবর ভোট গ্রহণ করা হবে। এই জন্য বিজ্ঞপ্তি জারি হবে আগামী বুধবার 9ই সেপ্টেম্বর। নির্বাচন কমিশন একই সঙ্গে তামিলনাড়ুর 2টি, পুদুচেরির 1টি বিধানসভা কেন্দ্র এবং আসামের নওগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী 16ই সেপ্টেম্বর। 17ই সেপ্টেম্বর মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী 19শে সেপ্টেম্বর। নতুন দিল্লির শান্তিনিকেতনে বহুতল ভবন ভেঙে পড়ার ঘটনায় দিল্লি পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। এই দুর্ঘটনায় 7 জনের মৃত্যু হয়। দিল্লি পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার অভিমন্যু পোসওয়াল জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ওই আবাসনের মালকিন, তার স্বামী এবং ছেলে। পুলিশের দাবি, ওই মহিলার ছেলে ভেঙে পড়া ভবনটিতে পেইং গেস্ট ব্যবসা চালাচ্ছিল। এর আগে দিল্লি পুর নিগমের 5 আধিকারিককে সাসপেন্ড করা হয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রবল বৃষ্টি এবং বাঁধ থেকে জল ছাড়ার কারণে উত্তরপ্রদেশের 25টি জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গত 24 ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি

0: হয়েছে রাজ্যের বরেলি, এটা, শাহজাহানপুর, ভাড়াইচ এবং লখিমপুর খেরি জেলায়। ভারী বৃষ্টির জন্য বরেলিতে আগামী দুদিনের জন্য সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছে এবং সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী পাঠাতে নৌকা ও মোটরবোট মোতায়েন রয়েছে। বন্যার পর সংক্রমণ ও জলবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কার প্রেক্ষিতে স্বাস্থ্য পরিষেবার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিহারে বন্যা পরিস্থিতি এখনও গুরুতর। গঙ্গাসহ একাধিক নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। 13টি জেলার 77টি ব্লকের 438টি পঞ্চায়েতের 29 লক্ষেরও বেশি মানুষ এখনও পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। পাটনায় গঙ্গার জল কিছুটা কমলেও মোকামা থেকে কাহালগাঁও পর্যন্ত জলস্তর দ্রুত বাড়ছে। বাঁধ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে সতর্কতা জারি রয়েছে। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় পণ্য ও যাত্রী পরিবহনের ব্যবস্থা আলাদা করা, গঙ্গা এক্সপ্রেসওয়ে সঙ্গে যোগাযোগ উন্নত করতে গ্রেটার নয়ডা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি হাপুড় বাইপাস পর্যন্ত 105 মিটার চওড়া একটি রাস্তা নির্মাণের প্রস্তাব দিয়েছে। লখনৌতে গতকাল শিল্প উন্নয়ন মন্ত্রী নন্দগোপাল গুপ্তের সভাপতিত্বে আয়োজিত এক বৈঠকে এই প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়। লুক্সেমবার্গের উপ প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী জেভিয়ার বেটেল রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ লাভের জন্য ভারতের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, বর্তমানে নিরাপত্তা পরিষদে রদবদলের প্রয়োজন। বিশ্বের দরবারে ভারতের গুরুত্বের কথা মাথায় রেখে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বিস্তারের প্রয়োজনীয়তার কথা বলেছেন জেভিয়ার বেটেল। তিনি বলেন, ভারত ও ব্রাজিলের মতো গুরুত্বপূর্ণ দেশের স্থায়ী সদস্যপদ নিয়ে পদক্ষেপ গ্রহণ করা উচিত রাষ্ট্রসংঘের। আসন্ন ব্রিক্স শিখর সম্মেলনের প্রেক্ষিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ানের নতুন দিল্লি সফরের প্রাক্কালে ইরান ভারতকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক কেন্দ্র হিসেবে অভিহিত করেছে। অন্যদিকে আশা করা হচ্ছে এই সফর দুদেশের বাণিজ্য ও কৌশলগত সহযোগিতা আরও জোরদার করবে। এক সাংবাদিক সম্মেলনে ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই নতুন দিল্লির সঙ্গে তেহরানের দীর্ঘদিনের সম্পর্কের গুরুত্বের কথা তুলে ধরেন। বিশ্ব চ্যাম্পিয়ন শীতল দেবী বিশ্ব তীরন্দাজি প্যারা সিরিজের মহিলাদের কম্পাউন্ড ব্যক্তিগত বিভাগের ফাইনালে উঠে ভারতের জন্য একটি পদক নিশ্চিত করেছেন। আহমেদাবাদে আয়োজিত এই প্রতিযোগিতার সেমিফাইনালে জম্মুর শীতল দেবী নিজের দেশের সরিতাকে 145-143 পয়েন্টে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন। সোনার পদকে লড়াইয়ে তিনি কাজাকিস্তানের আইজাদা সাইদানের মুখোমুখি হবেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও মহারাষ্ট্র সফর করবেন। গুজরাটের ভাদোদারায় তিনি 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের প্রতিরক্ষা নীতিতে আমূল পরিবর্তন এসেছে। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত এখন আত্মনির্ভর এবং আত্মবিশ্বাসী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। খবর শেষ হলো, পরের খবর 7:25।
1: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রামবাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন পেঁয়াজের বীজ উৎপাদন একটি লাভজনক দিক, এই বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর তপন কুমার মাইতি।
1: যে কোনো চাষে বীজ হচ্ছে মূল ভিত্তি, বীজ যদি ভালো হয় তাহলে যে কোনো চাষই ভালো হবে। আপনি সার ওষুধ জল সবই দিচ্ছেন কিন্তু বীজটা খারাপ, তাহলে কিন্তু চাষটাই ইয়ে হবে। তেমনি পেঁয়াজের ক্ষেত্রেও পেঁয়াজ চাষের জন্য ভালো বীজের দরকার। পেঁয়াজ চাষ আমাদের রাজ্যে যেরকম হচ্ছে এবং পেঁয়াজের বীজ উৎপাদনও হচ্ছে, কিন্তু সেই পেঁয়াজের গুণগত যদি বীজটা যদি হয় ভালো গুণগত বীজ, তাহলে কিন্তু লাভের দিকটাও বাড়ে। এবার আমরা পেঁয়াজ চাষ করছি, ভালো বীজের কথাও বলছি, কিন্তু বীজটা কীভাবে তৈরি হবে সেইটা নিয়ে আমার মনে হয় একটু বলার দরকার। সেটা হচ্ছে পেঁয়াজের বীজ দুভাবে করা যায়। একটা হচ্ছে পেঁয়াজ যেরকম আমরা সাধারণভাবে যেভাবে লাগাই, সেই পেঁয়াজ থাকলো মাঠে এবং সেখান থেকে পেঁয়াজকলি হলো, আমরা যেটা বাজারে হয়তো পেঁয়াজকলি খাই সেগুলো থেকে যাবে, সেইখান থেকে বীজটা হবে। এতে সুবিধা আছে আবার অসুবিধাও আছে। সুবিধা যেটা হচ্ছে যে আমাকে আলাদা করে পরিশ্রম করতে হচ্ছে না, তার জন্য খরচও করতে হচ্ছে না, আর তাড়াতাড়িও ফলনটা পাওয়া যায়। এবং তার খারাপ দিকটা বা অসুবিধা যেটা হচ্ছে, মানে পেঁয়াজটাকে দেখে নেওয়ার সুযোগ থাকে না, যে পেঁয়াজটা গুণগত দিক থেকে ভালো হচ্ছে না বীজটা। এবং যদি আমি ভালোভাবে পেঁয়াজের গন্ধটাকে যদি বেছে নিতে পারতাম তাহলে সেটা ভালো হতো। এবার আরেকটা পদ্ধতি আছে যে এই পদ্ধতিতে প্রথম বছর পেঁয়াজ হলো, সেই পেঁয়াজকে শুকিয়ে সংরক্ষণ করা হলো, পরের বছর কার্তিকের শেষে

0: দিকে বা মাঝামাঝি থেকে অঘ্রাণের মাঝামাঝি পর্যন্ত লাগানো যায়। এই সময় পেঁয়াজটাকে সংরক্ষণ থেকে নিয়ে এসে আমরা কেটে একটা পেঁয়াজের সিকি ভাগ উপরের দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেওয়া হয় এবং তারপরে বিষ মানে কন্দটাকে শোধন করা হয় ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে 5 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে অথবা ম্যানকোজেব বা কপার ফাঙ্গিসাইড দিয়ে আমরা শোধন করে নিতে পারি। প্রতি গ্রামে প্রতি 2 গ্রাম বা 2.5 গ্রাম ওষুধটা দিয়ে 1 লিটার জলে 5 মিনিট ভিজিয়ে রাখা হয়, তারপরে শুকিয়ে নেওয়া হয় এবং লাগানো হয়। লাগানোর ক্ষেত্রে হচ্ছে পেঁয়াজ লাগানোর জন্য যে পদ্ধতি সেটা হচ্ছে আমরা বলি 6 ইঞ্চি 2টো সারির মধ্যে আর 4 ইঞ্চি হচ্ছে 2টো গাছের মধ্যে। পেঁয়াজের যেটা হচ্ছে আমরা বার্ষিক পদ্ধতিতে যদি বলি ওইভাবেই থাকে, আর যেটা দ্বিবার্ষিক পদ্ধতিতে পেঁয়াজটাকে লাগানো হয় 2টো সারির মধ্যে দূরত্ব আমরা রাখতে বলি 45 থেকে 60 সেন্টিমিটার, মানে 1.5 থেকে 2 ফুট পর্যন্ত দূরত্ব রাখা হয়। আর 2টো কন্দ লাগানো হয় যেটাকে আমরা কেটে শোধন করে লাগাচ্ছি সেই তার সেটা হচ্ছে 30 সেন্টিমিটার দূরে, মানে 1 ফুট দূরে দূরে লাগানো হয়। এরপরে স্বাভাবিক যে পরিচর্যা আছে সার ওষুধ জল এগুলো যেরকম পেঁয়াজ চাষে করা হয় সেরকম দিতে হবে, এবং যেহেতু পেঁয়াজ মানে দ্বিবার্ষিক পদ্ধতি যেটাতে যে কন্দ লাগানো হয় সেইখানে যে সুবিধা হয়েছে সেগুলো সুবিধাটা আমি একটু ইয়ে করে গেছি। সুবিধা হচ্ছে যে পেঁয়াজটা জাতের যা বৈশিষ্ট্য সেই অনুযায়ী বেছে নিতে হয়, এবং তারপরে যেটা করা হয় যেগুলো হচ্ছে রোগক্রান্ত আছে সেগুলোকে আমরা বাদ দিতে হবে, এবং বেশি বড় সাইজের পেঁয়াজ নিলে খরচটা বেশি হয়, তা সেক্ষেত্রে মোটামুটি আমরা মাঝারি সাইজের পেঁয়াজটাকে নিতে বলি, এবং সেক্ষেত্রে হয়তো 1.5 থেকে 2 কুইন্টালের মতো বীজ প্রতি বিঘার জন্য লাগে। এবং তারপরে মাটি অমুক তমুকের কথা খুব একটা আমাদের দরকার নেই, কারণ যেটা চাষ করেন তারা পেঁয়াজ চাষ সহজেই করেন, কিন্তু মূল যে বিষয়টা আছে 2টো জাতের মধ্যে দূরত্ব রাখতে হবে কম করে 1 কিলোমিটার, কেননা পেঁয়াজ হচ্ছে ইতর পরাগ সংযোগী অথবা ক্রস পলিনেটেড ক্রপ। সুতরাং যদি আমি পাশাপাশি 2টো জমিতে রাখি তাহলে কিন্তু কোনো জাতেরই বীজটা ভালো হবে না। সুতরাং বীজ উৎপাদনের ক্ষেত্রে যে এটা শুধু এ নয়, পেঁয়াজের ক্ষেত্রে নয়, অন্যান্য ক্রস পলিনেটেড ক্রপ বা ইতর পরাগ সংযোগী যে সমস্ত ফসল আছে সেক্ষেত্রে 2টো জাতের মধ্যে কম করে 1 কিলোমিটার ডিস্টেন্স রাখা হয়। আর আরেকটা যেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় মৌমাছি মানে ফুল হচ্ছে, পেঁয়াজকলি এসছে, ফুল ফুটছে কিন্তু বীজ ধরছে না, সেক্ষেত্রে সমস্যাটা যেটা হচ্ছে অন্য কোনো সমস্যা নয়, যেহেতু পরাগ সংযোগটা হচ্ছে মৌমাছি বা অন্য কোনো এর মাধ্যমে মিত্র পোকার মাধ্যমে হয়, সেক্ষেত্রে ওইটার অভাব যদি হয় তাহলে কিন্তু হবে না। সেক্ষেত্রে আমি কোনো ওষুধ বা কোনো কিছু দেওয়ার কথা গ্রোথ রেগুলেটর ইত্যাদি আমি বলবই না, সেক্ষেত্রে হচ্ছে যে মৌমাছির যাতে থাকে সেটা দেখতে হবে। আশেপাশে যদি সর্ষের মাঠ থাকে তাহলে তো মৌমাছি পেয়ে যাবে, কিন্তু যদি না থাকে সবসময় আপনারা করবেন কি বিঘে প্রতি 1টা বা 2টো মৌমাছির বাক্স রাখবেন। খরচ হয়তো একটু বেশি হবে কিন্তু বাড়তি আয়টাও হবে, ওইখান থেকে মধুটাকেও আপনি ব্যবসা করতে পারবেন। এবং এইভাবে যদি আমরা ভালোভাবে করি তাহলে আচ্ছা ফসল তোলার একটা ব্যাপার আছে, যখন দেখবেন ফুলটা ফোটার পরে বীজটা ধরে গেছে এবং বাইরের দিকের বীজটা যখন দেখবেন যে ফেটে তার মানে খোসাটাও যদি ফেটে কালো দেখা যায় তাহলে বুঝতে হবে পেঁয়াজের বীজ তোলার মতো উপযুক্ত, সেইটাকে আপনি তখন কেটে নিয়ে আয়দার খুব অপরিষ্কার জায়গায় রোদে রাখবেন অথবা ত্রিপলের উপরে রেখে দেবেন, তারপরে নিজস্ব ঝাড়াই মাড়াই করে সেগুলোকে করতে হয়। এবং বিঘে প্রতি মোটামুটি 60 থেকে 100 কেজি গড় মানে ফলন পাওয়া যায়। আমাদের এখানে অনেকে হয়তো 100 কেজিও পায় যেরকম, আবার গড় ফলনে দেখা যায় যে 60 কেজি হয়। এবং ভালো করে শুকিয়ে টুকিয়ে আপনাকে বীজটাকে এমন পাত্রে রাখতে হবে যেখানে হচ্ছে বায়ু চলাচলটা যাতে না করে, এবং বেশি মানে যদি ইয়ে থাকে রস থাকে তাহলে কিন্তু বীজটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে।
1: এতক্ষণ শুনলেন পেঁয়াজের বীজ উৎপাদন একটি লাভজনক দিক, এ বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর তপন কুমার মাইতি।
2: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া জেলার কিছু অংশে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের জেলাগুলির দু একটি জায়গায়

0: 30 থেকে 40 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। আজকের চাষবাস এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
1: রামধনু কলম অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে। আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম সেপ্টেম্বর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 13ই সেপ্টেম্বর 2026। আরও একবার মনে করিয়ে দিই, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ।
2: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না। জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন। হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন। জল নিকাশি নালা পাকা করুন।
3: কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কি কি অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরও একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

0: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয়, খেলাধুলো জনিত আঘাত। এই নিয়ে একটি কথিকা বলছেন পেন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ ডাক্তার দেবজ্যোতি দত্ত।
2: আমরা যখন খেলাধুলোর জনিত আঘাতের সম্পর্কে কথা বলি, আমরা মূলত দু ধরনের আঘাতকে বুঝি। এক নম্বর, যেখানে খেলার সময় আপনার চোট লাগছে বা আঘাত লাগছে, আর একটা ধরনের আঘাত হচ্ছে যখন আপনি দীর্ঘদিন ধরে খেলাধুলা করছেন, তখন আমাদের যে ওভারইউজ ইঞ্জুরি, অর্থাৎ আমাদের কোনো জয়েন্টকে বা শরীরের কোনো অংশকে যদি আমি বেশি ব্যবহার করি, তার যে ক্ষয়জনিত সমস্যা হয়, সেটাও এক ধরনের খেলাধুলো জনিত আঘাত। এবার আসি আঘাতের প্রধান কারণে। সাধারণত দেখা যায় অনেক সময় আপনার যতটা ফোর্সে আপনার পড়ার কথা ছিল অথবা যতটা জোরে আপনার আঘাত করার কথা ছিল, তার থেকে বেশি পরিমাণে জয়েন্ট বা আমাদের লিগামেন্ট বা মাসেল বা টেন্ডন সেগুলো ইউজ হয়েছে, এবং যার ফলে কি হয়েছে, হতে পারে যে জয়েন্টের ক্ষতি অথবা জয়েন্টের যে উপরে একটা তরুণাস্থি, ইংরেজিতে বলে কার্টিলেজ, এই কার্টিলেজগুলো রয়েছে সেগুলোর ক্ষতি হতে পারে, অথবা আমাদের মাসেল বা টেন্ডন ছিঁড়ে যাওয়া, অথবা মাসেল বা টেন্ডন না ছিঁড়লেও তার স্ট্রেন অথবা তার মধ্যে প্রদাহ।

জনিত সমস্যা এইগুলো হতে পারে, এবং এইগুলো সবই কিন্তু খেলাধুলোতে জনিত আঘাতের কারণ হতে পারে। এবার আসি কীভাবে এই আঘাতগুলো প্রতিরোধ করব। প্রথমত ট্রেনিং, মনে রাখতে হবে আমরা হঠাৎ করে একদিন যদি মনে করি আমি বিশাল কিছু খেলে ফেলবো সেটা কিন্তু সম্ভব নয়। আমাদের গ্র্যাজুয়ালি রোজ প্র্যাকটিস করে করে আমাদের এই অ্যাডিশনাল মাসেলের যে লোড নেওয়ার ক্ষমতা সেটাকে তৈরি করে।

0: করবেন। একটা জিনিস মনে রাখবেন, আমরা খুব সহজে বলি রাইজ থেরাপি, অর্থাৎ আর অর্থাৎ রেস্ট, যেই জায়গাটায় চোট লেগেছে ওই অংশটাকে রেস্ট দিন। দু নম্বর, ওখানে ঠান্ডা অর্থাৎ আইস কম্প্রেশন সেটা দিন এবং জায়গাটাকে এলিভেট করে রাখুন, ঠিক আছে, অর্থাৎ তুলে রাখুন যাতে সেখানে ইডিমা বা জল না জমতে পারে। এটা হচ্ছে একদম প্রাথমিক চিকিৎসা। এরপরে অবশ্যই আপনি পেন ফিজিশিয়ানের সাথে দেখা করুন এবং ডাক্তারের সাথে আলোচনা করে আপনাকে যেরকম ওষুধ খাবার খেতে হবে বা প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে পরবর্তী স্টেজে যেতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, সব ব্যথাতেই কি চিকিৎসকের কাছে যেতে হবে? উত্তর কিন্তু না। সাধারণত দেখা যায় যে অনেক চোটাঘাত আসে যেগুলো খুব খেলাজনিত হলেও খুব মাইনর, এবং সেগুলো এই যে আমি পদ্ধতিগুলো বললাম অর্থাৎ রেস্ট বা কনজারভেটিভ ম্যানেজমেন্ট যেগুলো ঘরোয়া চিকিৎসা তাতেই সেরে যায়। কিন্তু কখন কখন আমরা চিকিৎসকের কাছে যেতে হবে মনে রাখবেন, যখন তীব্র ব্যথা রয়েছে অর্থাৎ এত ব্যথা হচ্ছে যে আপনি হাঁটতে পারছেন না, জয়েন্ট নাড়তে পারছেন না, জয়েন্ট ফুলে গেছে অথবা আকৃতির পরিবর্তন হয়েছে অথবা বারবার একই জায়গায় আঘাত হচ্ছে, এই সব ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই পেন ফিজিশিয়ানের সাথে যোগাযোগ করতে হবে। এবং এর পরবর্তী প্রশ্ন একটা আসে, আমি কবে খেলায় ফিরতে পারবো? কারণ স্পেশালি যারা খেলোয়াড় তাদের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা জিনিস মনে রাখবেন, সব সময় ব্যথা চলে যাওয়া মানেই কিন্তু সম্পূর্ণ আঘাত সেরে যাওয়া নয়। আপনি আপনার চিকিৎসকের সাথে আলোচনা করুন এবং তার পরবর্তীতে আপনি ধীরে ধীরে আবার আপনার অ্যাক্টিভিটি, খেলাধুলার যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো শুরু করবেন। আশা করি এইভাবে পদ্ধতিগুলো ফলো করলে আমরা খেলাধুলাজনিত আঘাতকে অ্যাভয়েড করতে পারবো এবং যদি আঘাত লাগেও তাকে সঠিকভাবে ম্যানেজ করতে পারবো এবং আপনি পরবর্তীকালে খেলাধুলো চালিয়ে যেতে পারবেন।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন একটি কথিকা যার শিরোনাম ছিল খেলাধুলাজনিত আঘাত। কথিকাটি বললেন পেন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ ডাক্তার দেবজ্যোতি দত্ত। আপনার স্বাস্থ্য আজ এ পর্যন্তই।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন প্রাত্যহিকী।

কল্পনা বিলাসের বিপরীতে সত্য প্রশস্তির ধ্যান তার গানকে বলেছিলেন তিনি। শতবর্ষের আলোয় প্রাত্যহিকের সকালে শুরুতেই স্মরণ করব তাকে।

ভূপেন হাজারিকা। গায়ক, গীতিকার, সুরকার, কবি, লেখক, চলচ্চিত্র পরিচালক, রাজনীতিবিদ ভূপেন হাজারিকা। আজ থেকে 100 বছর আগে 1926 সেপ্টেম্বর আসামে জন্মগ্রহণ।

গ্রহণ করেন। অসমীয়া চলচ্চিত্রে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে গানের জগতে প্রবেশ, পরে বাংলা এবং হিন্দি ভাষায় গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন ভারত তথা বিশ্ব।

0: ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী, দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত ভূপেন হাজারিকা, মানুষের কাছে ভালোবাসে যারা তাকে, ভালোবাসে যারা গান, সকলের কাছে সুধা কণ্ঠ বা বার্ড অফ ব্রহ্মপুত্র নামে সমধিক জনপ্রিয়। আজ শতবর্ষের আলোয় তাকে স্মরণ করি শ্রদ্ধার সঙ্গে।
1: বিদ্যাসাগরের এই দেশ নিরক্ষরতার করব শেষ, কিংবা পড়ব লিখব জানব নতুন সমাজ করব। সমস্ত জেলায় শহরে ও গ্রামের বহু বাড়ির দেওয়াল একসময় ভরে গিয়েছিল এমন ছড়ায় কবিতায়। সহজ ছন্দে দুলিয়ে সহজ পদ্ধতিতে নিরক্ষর মানুষকে স্বাক্ষর করার পবিত্র কাজে যুক্ত হয়েছিল পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষ। জাতীয় সাক্ষরতা মিশনের কর্মসূচি অনুযায়ী 1990 সালকে আন্তর্জাতিক সাক্ষরতা বর্ষ হিসেবে চিহ্নিত করা হয়। আর আজকের দিন অর্থাৎ 8ই সেপ্টেম্বরকে চিহ্নিত করা হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসাবে। মানুষের দৃষ্টিশক্তির মতোই অক্ষর জ্ঞান হলো তার কাছে অমূল্য সম্পদের মতো। এরই সাহায্যে মানুষ পৃথিবীকে, পরিবেশকে এবং নিজের সুখ দুঃখ বেদনা লাঞ্ছনা বঞ্চনা জানতে পারে, প্রতিবাদ করতে পারে। অথচ স্বাধীনতার দীর্ঘ সময় বাদে 1991 সালের পরিসংখ্যান অনুযায়ী ভারতবর্ষের শতকরা 50% মানুষই ছিল নিরক্ষর। এই পরিস্থিতি বিচার করে 1990 সাল সাক্ষরতা বর্ষ হিসেবে ঘোষিত হবার পর সারা ভারত জুড়ে চলেছে সাক্ষরতা বিষয়ক এক ব্যাপক অভিযান। ব্যাপক কর্মসূচির পর মূল্যায়ন পর্বে দেখা গেছে পশ্চিমবঙ্গে বেশ কিছু নিরক্ষর মানুষ সাক্ষরতার আলোয় এসেছেন। সারা ভারত জুড়েও এই কর্মসূচি একটা আশার আলো এনে দিচ্ছে, কিন্তু কাজ এখনও অর্ধসমাপ্ত। দেশবাসীর বেশ বড় একটা অংশ এখনও নিরক্ষর। তাই কেবল সরকার নয়, সাধারণ মানুষকেও আরও ব্যাপকভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করতে হবে। 19 শতকে নবজাগরণের জোয়ারে ঘরে ঘরে জ্ঞানের আলো জ্বালিয়ে দিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যত বন্ধ দরজা জানলা খুলে দিয়ে তেমনি জ্ঞানের খোলা হাওয়া এনে দিতে পারলে চিন্তাশক্তির মুক্তি ঘটবে কোটি কোটি দেশবাসীর।
0: ১৯৩৮ সালে কলকাতা থেকে ফজলুল হকের নেতৃত্বে প্রকাশিত হয় নবযুগ পত্রিকা। পত্রিকার যুগ্ম সম্পাদক হিসেবে কাজী নজরুল ইসলামের সঙ্গে ছিলেন অমলেন্দু দাশগুপ্ত। অসহযোগ আন্দোলনের অন্যতম বিপ্লবী এবং সুসাহিত্যিক অমলেন্দু দাশগুপ্তের জীবনের সঙ্গেও আজকের দিনটি জড়িত। শহীদ নীরেন্দ্রনাথের অনুজ অমলেন্দুর জন্ম ফরিদপুর জেলার মাদারীপুরে 1903 সালে। ছাত্রাবস্থা থেকেই অমলেন্দু স্বদেশী মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে অসহযোগ আন্দোলনে যোগ দেন। মাদারীপুরে বন্দি বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ রক্ষায় তিনি বিপ্লবী প্রফুল্ল চট্টোপাধ্যায়, কালীপদ রায়চৌধুরীর সহযোগী ছিলেন। এই কাজে লিপ্ত থাকাকালীন তিনি কারারুদ্ধ হন। 1930 সালে বিএ পরীক্ষার পর পুনরায় গ্রেপ্তার হয়ে অমলেন্দুবাবু 8 বছর জেলে কাটান। 1940 সালে সুভাষচন্দ্র প্রবর্তিত হলওয়েল মুভমেন্ট অপসারণ আন্দোলনে যোগ দিয়ে আবার গ্রেপ্তার হয়ে 1946 সালে মুক্তি পান। তখন থেকে আমৃত্যু আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। জেলে বসেই অমলেন্দুবাবু বহু উল্লেখযোগ্য সাহিত্য রচনা করেছেন। তাঁর রচিত গ্রন্থগুলির মধ্যে বক্সা ক্যাম্প, বন্দির বন্দনা, ডেটিনিও প্রভৃতি ভীষণ জনপ্রিয়তা লাভ করে। 1955 সালের আজকের দিনে অর্থাৎ 8ই সেপ্টেম্বর মাত্র 52 বছর বয়সে অমলেন্দু দাশগুপ্তের মৃত্যু হয়।
1: শ্রী রামকৃষ্ণদেবের মহান শিষ্যদের মধ্যে অন্যতম এবং বিশ্ববাণী পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক স্বামী অভেদানন্দের জীবনের সঙ্গে আজকের দিনটি জড়িত। সন্ন্যাস জীবনের আগে তাঁর নাম ছিল কালীপ্রসাদ চন্দ। 1866 সালের 2 অক্টোবর কলকাতায় তাঁর জন্ম। 1884 সালে তিনি শ্রীরামকৃষ্ণদেবের সান্নিধ্যে আসেন। ঠাকুরের কাছে দীক্ষা নেওয়ার পর তার নতুন নাম হল স্বামী অভেদানন্দ। 1886 সালে রামকৃষ্ণদেবের তিরোধানের পর তিনি হিমালয় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত সমস্ত তীর্থস্থান পরিভ্রমণ করেন। 1896 সালে স্বামী বিবেকানন্দের পরামর্শে তিনি লন্ডনে যান এবং সেখানে রাজযোগ, জ্ঞানযোগ ও বেদান্ত সম্বন্ধে নিয়মিত বক্তৃতা দেন। 1897 সালে আমেরিকার নিউ ইয়র্কে গিয়ে স্বামী অভেদানন্দ বেদান্ত আশ্রমের ভার গ্রহণ করেন। ইংল্যান্ড ও আমেরিকা ছাড়াও কানাডা, মেক্সিকো, আলাস্কা, জাপান, হংকং, ম্যানিলা বিশ্বের বহু দেশে গিয়ে বেদান্ত ও হিন্দু ধর্ম প্রচার করেন। 1923 সালে কলকাতায় ফিরে প্রতিষ্ঠা করেন শ্রীরামকৃষ্ণ বেদান্ত সোসাইটি। পরের বছর দার্জিলিংয়ে শ্রীরামকৃষ্ণ বেদান্ত আশ্রম প্রতিষ্ঠা করেন। 1927 থেকে 1938 পর্যন্ত বিশ্ববাণী মাসিক পত্রিকা সম্পাদনা স্বামী অভেদানন্দের জীবনের অন্যতম কীর্তি। তাঁর রচিত বহু বিখ্যাত গ্রন্থগুলির মধ্যে আত্মবিকাশ, বেদান্তবাণী, হিন্দু ধর্মে নারীর স্থান, মনের বিচিত্র রূপ, ইন্ডিয়া অ্যান্ড হার পিপল, গসপেল অফ রামকৃষ্ণ, রি ইনকারনেশন প্রভৃতি উল্লেখযোগ্য। কলকাতার শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠে 1939 সালের 8ই সেপ্টেম্বর জীবনাবসান ঘটে স্বামী অভেদানন্দের।
0: প্রাত্যহিক দেশবন্দনা আজ সমবেত কণ্ঠে।

শুনলেন সমবেত কণ্ঠে দেশবন্দনা। শতবর্ষের আলোকে ভূপেন হাজারিকা, আজ তার জন্ম শতবর্ষ।

আজ দুপুর একটায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আকাশবাণী সংগ্রহশালা থেকে শীর্ষক অনুষ্ঠানে শুনবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী, গীতিকার ও সুরকার ভূপেন হাজারিকার জন্ম শতবর্ষ উপলক্ষে তাঁর একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন গীতা গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠানটি রেকর্ডিং হয়েছিল 1993 সালের 6ই সেপ্টেম্বর আকাশবাণীর স্টুডিওতে।

0: শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।
1: আর আগামীকাল 9 সেপ্টেম্বর বুধবার রাত 9:30 শুনবেন অনুষ্ঠান অন্তরঙ্গ বিভূতিভূষণ স্মৃতিচারণ। স্মৃতিচারণায় রমা বন্দ্যোপাধ্যায়, তারাদাস বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। শুনছেন প্রাত্যহিকে খোলা যাবে চিঠির ঝাঁপি বিজ্ঞাপনের পর।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগেরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
0: চিঠির ঝাঁপি খোলার পরেই প্রথম যার চিঠি হাতে এসে পড়ল, ডক্টর সুদেব মাল, তিশা খরসরাই, হুগলি থেকে লিখছেন। লিখছেন সমাজবন্ধু প্রাত্যহিকে, হঠাৎ ছুটি যেন আমার কাছে কালবৈশাখের পর নামা এক পশলা বৃষ্টি। মাটির রসে যন্ত্রণা ঝরিয়ে যেন প্রাণ পাওয়া গাছেদের উল্লাস। নিরলস কাজের চাকায় পিষ্ট মানুষের কাছে এ যেন একরাশ মুক্তির আশ্বাস, বৈচিত্র্যের আস্বাদন। হঠাৎ ছুটি কাজের মাঝে বয়ানে হঠাৎ আলোর ঝলকানি, বাড়তি অক্সিজেন, ক্ষুধা তৃষ্ণা বেঁচে থাকার একঘেয়ে নিরন্তর লড়াইয়ে আমার হাঁপিয়ে ওঠা মন পায় প্রাণ। তবে সময়ান্তরে বা মনান্তরে ছুটি বা হঠাৎ ছুটির সংজ্ঞাও যায় বদলে। শিশু মন সুকুমার রায়ের ভাষায় বলে ওঠে, ছুটি ছুটি ছুটি, মনের খুশি রয় না মনে হেসেই লুটোপুটি। ঘুচলো এবার পড়ার তারা অঙ্ক কাটাকুটি, দেখব না আর পণ্ডিতেরই রক্ত মাখি দুটি। আবার কলেজ বেলায় হঠাৎ ছুটি যৌবনের বনে মন হারিয়ে উতল হাওয়ায় পাখনা মেলে। ল্যাব, লাইব্রেরি, ক্লাসরুম ছাড়িয়ে গেয়ে ওঠে দূরে কোথায়, দূরে দূরে। আর চাকুরি জীবনে হঠাৎ ছুটি তো চাঁদে হাত পাওয়ার সামিল। রুটি রুজির রুটিন ছাড়িয়ে রুচি বৈচিত্র্যের সন্ধানে বেরিয়ে পড়ে। হঠাৎ ছুটি এ জীবনের ইচ্ছে পূরণের যেন চাবিকাঠি, মায়াবী হ্রদ, রক, রেস্তোরাঁ, শপিং মল থেকে পাহাড়, সমুদ্র বা গহীন গভীর বন বাংলোয় সে সঁপে দেয় মন, ঢালে প্রাণ। আজ অবশ্য হঠাৎ একটু অবকাশের দুর্লভ সম্পদে ঐশ্বর্যবান হতে তেমন কেউ আর ঢু মারে না কলেজ পাড়ায়, পুরনো বইয়ের দোকানে বা লাইব্রেরি ল্যাবে। আর যে মানুষটির সারাটা দিন কাটে কৃষিক্ষেত্রে সমাজহিতে, তাঁর কাছে নতুন ক্যালেন্ডারে লাল তারিখ বা হঠাৎ ছুটি বিশেষ কোনো অর্থ বয়ে আসে বলে মনে হয় না। অবশ্য আজও স্বার্থবোধে চঞ্চল আমি হঠাৎ ফুরসত পেলে শুনি, নীল আকাশের নিচে এই পৃথিবী, আর পৃথিবীরও পরে ওই নীল আকাশ। তুমি দেখেছ কি? হঠাৎ ছুটির সবটুকু পাওয়ার সার্থকতা বোধ হয় এখানে।

পূর্বইবারে অশোক অধিকারীর চিঠি, বকুলতলা লেন রামরাজাতলা হাওড়া থেকে লিখছেন তিনি। আনন্দ ও বিষাদের ঘোর লাগা উচাটনে হঠাৎ প্রাপ্তির বিহ্বলতা বাড়তি হিসেবে এলেও তার কার্য কারণ সম্পর্ক নিয়ে পিছুটান উপত থাকে। ক্যালেন্ডারের লাল কালির দাগে যে দ্বৈত অনুভব থাকে, তাতে পালন, সমর্পণ ও নিখাদ উপভোগের আগাম আমন্ত্রণ থাকে। আবার দীর্ঘ অবকাশের ক্লান্তিও তো থাকে। ছুটির ব্যাকুল হাতছানি মনকে অবকাশ যাপনের জন্য প্রস্তুত করে তোলে। সেখানে প্রশ্রয় পায় রবীন্দ্রনাথের গান, তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে, তখন ছিলেম বহু দূরে কিসের অন্বেষণে। আবার তার অন্তিমতায় যে বিহাগ বিবরণী, তাতে কবি লিখছেন, তখন ছুটি ফুরিয়ে গেছে কখন অন্য মনে। এক অন্তরঙ্গ লেখায় লিখছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, আমার জ্বর হয়েছিল, স্কুলে যাইনি, দাদা স্কুল থেকে ফিরে এলো, দাদা বলল স্কুল হবে না, ছুটি হয়ে গেছে। মা বললেন কেন, কি হয়েছে? দাদা বলল রবীন্দ্রনাথ ঠাকুর মারা গিয়েছেন। হেডমাস্টার মশাই তাই স্কুল ছুটি দিয়ে দিলেন। এই যে আকস্মিকতা, তাতে অবিমিশ্র শোক আর মনোবেদনা। আবার বিশ্বকাপ ক্রিকেটে ভারতের ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জয়ে যখন হাফ ছুটি হয়ে যায় স্কুলে বা আপিসে, তখন যে বাড়ি ফেরার আনন্দ চোখে।

0: মুখে চলকে ওঠে তা কাশফুলের দোলানিকে হার মানিয়ে দেয়। আবার শিক্ষক দিবসে স্যার ও ছাত্রদের মধ্যে ফুটবল খেলায় ছাত্রীরা যখন ইচ্ছে করে স্যারেদের জিতিয়ে দেয়, হেড স্যারের কাছে একটা অতিরিক্ত হঠাৎ ছুটির বিজ্ঞপ্তি জারির প্রত্যাশায় এবং পেয়েও যায়, তখন জল কাদার মাঠে ফুটবলের সঙ্গে তাদের এই আকাশ ভরা আনন্দ যেন রেফারির হুইসেল হয়ে বাজে। হঠাৎ ছুটির যুক্ত আবেগে আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে যেমন প্রাপ্তি ও প্রত্যাশার ভাড়া খুঁচিয়ে দেয়, তেমনি জীর্ণ বস্ত্র ত্যাগের মহিমায় মানব মনকে সিক্ত করে। হঠাৎ ছুটির এই মহিমান্বিত হওয়ার স্বরূপ বাড়তি কিছু পাওনার সঙ্গে সমতুল হলেও তাকে সম্মানিত করার যোগ্যতাও যেন আমরা অর্জন করতে পারি, পেয়েও যেন হারাই ক্ষণে ক্ষণ। শুধু একটা কথার কথা তো নয়, এটি উদযাপনের প্রতি নিজস্ব দায়। তাই আবারও রবীন্দ্রনাথ, অনেক পাওয়ার মাঝে মাঝে কবে কখন একটুখানি পাওয়া, সেইটুকুতেই জাগায় দক্ষিণ হাওয়া। অশোক অধিকারী বকুলতলা লেন রামরাজাতলা হাওড়া থেকে লিখলেন।
1: এরপরে চিঠি শিল্পানন্দে পুইন গোলতা হুগলি থেকে। ঝিনুক চাকরি পেয়েছে শুনে রঙ্গন বলল, তাহলে এবার আমার ছুটি, আর হয়তো তোমার আমাকে প্রয়োজন পড়বে না। ফোনে রঙ্গনদার কথাগুলো শুনে ঝিনুক চুপ হয়ে গেল। রাত তখন জোনাকি আর জ্যোৎস্নার মাঝে গভীর সুরে দরবারি গাইছে। রঙ্গন ঝিনুকের পরিচয়টা এমন এক সময় হয়েছিল যখন দুজনেই বহু চেষ্টা করেও নিজের লক্ষ্য পূরণ না করতে পেরে হতাশ হতে হতে একেবারে ভেঙে পড়েছিল। দুজনেই সমবয়সী কাউকে খুঁজছিল যার সঙ্গে সুখ দুঃখের কথা বলা যায়, ব্যর্থতার দুঃখ কিংবা ছোট্ট সাফল্যের আনন্দ ভাগ করে নেওয়া যায়। মন ভারী হলে নিশ্চিন্তে বলা যায় অশান্ত মনে কি চলছে। এভাবে একটু একটু করে এই সুন্দর সম্বন্ধ দুজনের মনে যত্ন নিয়েছে, মন খারাপ একাকিত্ব ভাগ করে নিয়েছে, যেন এক সরল বন্ধুতা। রঙ্গন ঝিনুককে মাঝে মাঝে বলেওছে, আমাদের দুজনের চাকরিটা বেশ হয়েছে, দিনের শেষে দুজনের হৃদয়ের কথা শোনা। এভাবেই চলছিল নিষ্পাপ দুটো মনের যোগাযোগ। হঠাৎ ঝিনুকের চাকরির খবরটা শুনে রঙ্গন খুশি হলেও মনমরা হয়ে বলল, তাহলে এবার আমার ছুটি, তুমি কর্মজীবনে ব্যস্ত হয়ে পড়বে, কত নতুন পরিচিতি হবে, বন্ধু হবে। ঝিনুক কিছুক্ষণ নীরব থেকে আবদারি স্বরে বলল, তাই না, খুব মজা ছুটি পাবে বলে। শোনো, যেদিন হঠাৎ করে ছুটি পাবে সেদিন জানবে আমি আর নেই, আর এখন থেকে তোমার অনেক দায়িত্ব, কে আমার মন খারাপ ঠিক করে দেবে বলো, খুশি থাকলে কার সঙ্গে এলোমেলো গল্প করব, তুমি আর একটুও ছুটি পাবে না। রঙ্গন মনে মনে বলল, আমিও কোনোদিন এই কাজের থেকে ছুটি চাই না ঝিনুক। লিখলেন শিল্পানন্দে গ্রাম পুইন গোলতা হুগলি থেকে।

0: পূর্বইবারে নবনগর যাদবপুর কলকাতার চিঠি লিখছেন আরতি মণ্ডল। হঠাৎ ছুটি, সে তো বড় দুর্লভ জিনিস, অনেকটা একটা কিনলে আরেকটা ফাও পাওয়ার মতন নির্ভেজাল আনন্দ মিশে থাকে ওতে। ব্যস্ততম জীবনের খুচরো কানাকুড়ি সময় জুড়ে বানানো ছুটির খাতায় কয়েকটা বাড়তি আনা আধুলি জুটে গেলে মন ডানা মেলার বাড়তি জায়গা পায়। নাগরিক খাঁচায় বন্দি মানুষটা যখন কোনো এক মেঘলা সকালে জানতে পারে আজ আর ট্রাফিক জ্যামের যুদ্ধ নেই, তখন সে আবার তার হারিয়ে যাওয়া শৈশবকে খুঁজে পায়। ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিয়ে জানলার বাইরে চেয়ে থাকা, কিংবা ডায়েরির পাতায় স্তব্ধ হয়ে যাওয়া কোনো কবিতার লাইনকে নতুন করে আলো দেওয়া, এ যেন নতুন করে পাওয়া। কিন্তু এই আনন্দ ততক্ষণই স্থায়ী যতক্ষণ পর্যন্ত উড়বার আকাশখানার নিশ্চয়তা থাকে। কিন্তু যদি সেই আকাশের ঠিকানাটাই যায় হারিয়ে, সব হঠাৎ ছুটি উপহারের মতো আসে না। কিছু ছুটি আসে অভিশাপের ছদ্মবেশে। কারখানার চিমনি যখন হঠাৎ স্তব্ধ হয়ে যায়, কিংবা মহামারী বা মন্দার ফতোয়ায় যখন কর্মীর ডেস্কে ঝুলিয়ে দেওয়া হয় অনির্দিষ্টকালের ছুটির নোটিশ, তখন সেই অবসর হয়ে ওঠে বিষাক্ত। যে ছুটি ঘরের উনুন জ্বলতে দেয় না তা বিশ্রামের চাদর নয়, বরং এক জীবন্ত মরুকরণ। ছুটি কোনো বাহ্যিক ঘোষণা নয়, মনের এক নিভৃত অবস্থা। যুদ্ধের করাল গ্রাসে নেমে আসা হঠাৎ ছুটি কোনো দেশের শিয়রে সমন হয়ে উপস্থিত হয়। সে দেশে স্কুল খেলার মাঠ সর্বত্র আতঙ্ক হঠাৎ ছুটির যে ফতোয়া জারি করে, তাতে জীবনে ফাঁকা সময় জুড়ে যায় বটে, কিন্তু তাতে ছুটির মাসই বদলে যায় মৃত্যু ঘণ্টায়। নির্মল আনন্দ রূপ নেয় ত্রাসে। এ ছুটি স্নেহের মাতৃক্রোড়, ভাই বোনের মায়া আর প্রিয়তমের বাহুডোর ছিন্ন করে মানুষকে ঠেলে দেয় এক বল প্রয়োগের চিরন্তন নীরবতায়, যেখানে নবজাতকের অসহায় কান্নাও অবলীলায় উপেক্ষিত হয়। এই জোরপূর্বক ছিনিয়ে নেওয়া মৃত্যুসম ছুটি আত্মাকে পুনরুজ্জীবিত করে না, বরং জীবনকে স্তব্ধ করে দেয়। তাই যে ছুটি ঘরমুখ পথ চিরতরে দেয় বন্ধ করে, তা কতখানি সুখকর তা সত্যি এক অনুচ্চারিত হাহাকার। তাই এই হঠাৎ ছুটির সীমানায় দাঁড়িয়ে মন ব্যাকুল হয়ে প্রশ্ন শুধায়, এ কি তবে জীবনের ক্লান্তি হরণকারী ফুরসাদ, নাকি সব পেয়েও হারিয়ে ফেলার এক অলক্ষ আয়োজন? জীবনের জয়গান যেখানে স্তব্ধ, সেখানে মুক্তির ছদ্মবেশে নেমে আসা এই শূন্যতা আসলে তো ছুটি নয়, এক প্রচ্ছন্ন নির্বাসন। চিরন্তন শান্তির সেই রঙ্গিলা আকাশ ফিরে না পাওয়া পর্যন্ত এই হঠাৎ ছুটির বাঁশি কেবলই এক অন্তহীন হাহাকার। আরতি মণ্ডল, নবনগর যাদবপুর কলকাতা থেকে না চাওয়া ছুটির কথা শোনালেন।
1: এরপরে কাষ্ঠ সংগ্রাম তা হাওড়া থেকে লিখছেন অনামিকা পাল। ছুটির হাওয়া প্রাপ্ত হয়ে কি, ধরা যাক আজ রোববার কোনো কাজ নেই, ধরা যাক আজ রোববার কোনো তাড়া নেই। আমিও কাজের দিন সোমবারকে রোববার ধরে নিলাম, না এই বাতলা দিনে আজ আর অফিস যাচ্ছি না, নিজেকে দিলাম হঠাৎই ছুটি। রুটিনের নিগড়ে বাঁধা কর্মক্লান্ত মনটা যে ছুটি চাইছিল কতদিন ধরেই,

0: ছুটির সকালে মনের খিদে মেটাতে বইয়ের তাক থেকে পেরে নিলাম বনফুলের ভুবন সোম নামের কৃষকায় বইখানা। আরে, এই বইয়েরও কাহিনী ভর কিন্তু যে দেখি হঠাৎ ছুটির কথা। তবে শোনো বন্ধু, ভুবন সোম হলেন রেল বিভাগের এক কঠোর এবং অতীব নিয়মনিষ্ঠ বড় কর্তা। অফিসের সবাই তাঁকে বেশ সমঝে চলে। এহেন ভুবন সোমকে একবার বিভাগীয় তদন্তে যেতে হলো গুজরাট। সেখানে এক ছোট্ট রেল স্টেশনের টিকিট কালেক্টর সখীচাঁদ যাদবের বিরুদ্ধে উঠেছে রেলের অর্থ তছরূপের অভিযোগ। তদন্ত তাই নিয়ে, কিন্তু গুজরাটের কচ্ছ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ হয়ে তদন্তের চূড়ান্ত রিপোর্ট তৈরির আগেই ভুবন সোম হঠাৎ ছুটি নিয়ে ফেললেন আর চললেন পাখির সন্ধানে। পথে আলাপ হল গ্রামের তরুণী বধূ গৌরীর সঙ্গে। গৌরী তাকে একজন সাধারণ অতিথি মনে করে গরুর গাড়িতে চড়িয়ে গ্রাম ঘোরাতে নিয়ে গেল। গৌরীর সরলতা ও গ্রামীণ প্রকৃতির রূপ ভুবন সোমের আমলাতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক মনে বদল এনে দিল। কথায় কথায় জানতেও পারলেন সখীচাঁদ যাদবই হল গৌরীর স্বামী। তারপরেই কাহিনীতে এলো চমক। হঠাৎ ছুটি কাজ পাগল ভুবন সোমের মানুষ ভুবনেও ততক্ষণে আমূল পরিবর্তন এনে দিয়েছে। তিনি শহরের অফিসে ফিরে ক্ষমা করে দিলেন সখীচাঁদ যাদবকে। আসলে কৃত্রিম নিয়মকানুন এবং ফাইলের স্তূপ থেকে গুজরাটের কচ্ছের উন্মুক্ত প্রান্তর ও ডানা মেলে উঠতে যাওয়া পাখির দল তাকে মুক্তির আনন্দ দিয়েছিল আর চিনিয়েছিল জীবনের প্রকৃত স্বাদ ঠিক কীরকম হওয়া উচিত। ভাগ্যিস আমিও হঠাৎ ছুটি নিয়েছিলাম, তাই তো সুযোগ হলো এমন জীবনবাদী কাহিনী আস্বাদের, আর মনও বিশ্রাম পেয়ে হলো ফুরফুরে তরতাজা। হঠাৎ ছুটি, তোমাকে ধন্যবাদ। কেজো জীবনে যে তুমি অপরিহার্য, তাই তো ক্লান্ত মন কাজের দিনেও যেন ভাবতে পারে তবু ধরা যাক আজ রোববার। ধরে নিলাম আজকে রোববার। লিখলেন অনামিকা পাল, কাষ্ঠসাংরা আমতা, হাওড়া থেকে।
1: মহাশ্বেতা দাস পতি, তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে। বন্ধু, বড্ড মোক্ষম সময় তোমার এবারের বিষয়। অতি সম্প্রতি ছিল আমার অবসর গ্রহণের দিন। এখন আমি হঠাৎ ছুটি পাওয়া বা নেওয়া থেকে বঞ্চিত। এখন আমার অফুরন্ত ছুটি, বিরাট আকাশ, বিরাট অবকাশ। যদিও জানি সংসারী মহিলার কোনো ছুটি নেই, অবসরে কাজের কোনো শেষ থাকবে না, তবে চাকরি জীবনে হঠাৎ ছুটি কিভাবে কাটাতাম সে কথা বলি। রান্না আমার শখ, এক গভীর ভালো লাগা, ভালোবাসা। প্রাত্যহিক জীবনে সংসারের কাজ ও চাকরি সামলে রান্নার দিকে বেশি সময় দিতে পারতাম না। হঠাৎ ছুটি পেলে সংসারের সদস্যদের পছন্দের বিভিন্ন ধরনের রান্না করতাম। কাঁচকলার কোপ্তা, পালং পনির, চিকেন বিরিয়ানি, মাটন রেজালা, এগুলো করে একসাথে জমিয়ে খাওয়া ও খাওয়ার টেবিলে ঘণ্টা দুয়েক জমিয়ে আড্ডা মনকে আনন্দ দিত। হঠাৎ ছুটি পেলে বাবা মাকে দেখতে বাপের বাড়ি চলে যেতাম। ওদের সঙ্গে গল্প করে খবরাখবর নিয়ে মন ভালো হয়ে যেত। উপরে জুটত মায়ের হাতের ডাল, পোস্ত, মাছের ঝোল, পেঁপের চাটনি, অমৃত সোমার সেই রান্না বহুদিন খাইনি। করোনায় আক্রান্ত হয়ে ছোট বোন ও ভগ্নিপতি পরপর দুই দিনে চলে গেল না ফেরার দেশে। খবরটা মা বাবার কাছে প্রায় মাস দুয়েক লুকিয়ে রেখেছিলাম। তারপর ওদের একমাত্র ছেলেকে ওদের সামনে এনে খবরটা দিয়েছিলাম। খবর পাওয়ার পর থেকে মা বাবা দুজনেই অসুস্থ হয়ে পড়েন। সাত দিনের মাথায় মা হার্ট অ্যাটাকে মারা যান। তারপর থেকে বাবা আর কথা বলেন না, কাউকে চিনতে পারেন না। ছোট ভাইয়ের কাছে আছেন, নিয়মিত গিয়ে দেখা করে আসে। আর হঠাৎ ছুটি যদি পেতাম অবশ্যই যেতাম বাবার কাছে।

করতাম। আমাকে চিনতে পারছো? মাথা নাড়া দেখে একরাশ কষ্ট নিয়ে বলতাম, আমি তোমার বড় মেয়ে, মামুনি, চিনতে পারছো না? হঠাৎ ছুটি হারিয়ে গেল। এবার অফুরন্ত অবকাশে বাবাকে কিছুদিন আমার কাছে নিয়ে আসব। মহাশ্বেতা দাশপতি, তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে।

0: এবার জানিয়ে দিই আকাশ বাতাসের খবর। আগামী 24 ঘন্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস ও 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 98%, সর্বনিম্ন 74%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 16.7 মিলিমিটার।
1: শেষ করব প্রাত্যহী কে আজ এখানেই। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম
0: সৌভিক শাসমল,
1: সঙ্গে শর্মিষ্ঠা সরকার। ভালো থাকবেন সকলে। নমস্কার।
0: নমস্কার।

0: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী গুজরাটের ভদোদরায় 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত এখন আত্মনির্ভর দেশ হিসেবে উঠে এসেছে। 25 দিনের ব্যবধানে এলপিজি রিফিল বুকিংয়ের জন্য তেল বিপণন সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। উত্তরপ্রদেশের 25টি জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গঙ্গাসহ একাধিক নদী বিপদসীমার উপরে বইছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ লাভের জন্য ভারতের দাবির সমর্থন করেছে লুক্সেমবার্গ। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও মহারাষ্ট্র সফর করবেন। গুজরাটের ভদোদরায় তিনি 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। পাশাপাশি শ্রী মোদী 20,700 কোটি টাকারও বেশি ব্যয় নির্মিত পশ্চিমাঞ্চলীয় বিশেষ পণ্য পরিবহন করিডোরের 3টি গুরুত্বপূর্ণ অংশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই করিডোরের কাজ সম্পূর্ণ হয়েছে বলে জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
1: डेडिकेटेड फ्रेट कॉरिडोर ईस्ट और वेस्ट, ये दोनों देश के लिए बहुत बड़ी एक बैकबोन की तरह है ट्रांसपोर्टेशन में। वो प्रोजेक्ट अब कंप्लीट हुआ पूरी तरह से, उसको माननीय प्रधानमंत्री जी राष्ट्र के प्रति समर्पित करेंगे। ये परियोजना ऐसी है जिसमें कई वर्ष लगे। 2014 में प्रधानमंत्री ने उस काम को हाथ में लिया, हाथ में लेके जितनी भी उसमें प्रॉब्लम्स थी उनको सॉल्व किया।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 9,700 কোটি টাকা মূল্যেরও বেশি আরও 3টি রেল প্রকল্প ও প্রায় 1,780 কোটি টাকার 3টি জাতীয় সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করারও কথা রয়েছে। গুজরাট সরকারের প্রায় 2,600 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন তিনি। অন্যদিকে মহারাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী মুম্বাইয়ে গ্লোবাল ফিনটেক ফেস্ট সম্মেলনের উদ্বোধন করবেন এবং সভায় ভাষণ দেবেন। 2020 সাল থেকে গ্লোবাল ফিনটেক ফেস্ট বা GFF ডিজিটাল লেনদেন ও আর্থিক অন্তর্ভুক্ত ভুক্তির ক্ষেত্রে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ। এবারে সম্মেলনের আলোচ্য বিষয় সাধারণ মানুষের জীবনে ও ব্যবসায়িক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি ও অন্যান্য উন্নত প্রযুক্তির ব্যবহার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের প্রতিরক্ষা নীতিতে আমূল পরিবর্তন এসেছে। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত এখন আত্মনির্ভর দেশ হিসেবে উঠে এসেছে। নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে শ্রী সিং বলেন, 2016 সালে ভারত মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমের সদস্য হওয়ার পর ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের ক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হয়। প্রধানমন্ত্রীর কার্যকর কূটনৈতিক মনোভাব এবং দূরদর্শী নেতৃত্বের ফলেই এটি সম্ভব হয়েছে।

0: 16 से पहले MTCR मेंबर नहीं था, जिसके कारण हम ब्रह्मोस मिसाइल की रेंज एक सीमा से आगे चाहते हुए भी हम नहीं बढ़ा पाते थे। लेकिन हमारी गवर्नमेंट के सक्रिय डिप्लोमेसी और दूरदर्शी नेतृत्व के कारण हमारा MTCR के हम सदस्य बने और उसके बाद ब्रह्मोस की रेंज भी बढ़ाने का काम करने में हमने कामयाबी हासिल की है। और आपको पता ही होगा कि पिछले वर्ष ऑपरेशन सिंदूर में ब्रह्मोस मिसाइल की क्या भूमिका रही है।
1: শ্রী সিং বলেন, সরকার সীমান্ত নিরাপত্তা জোরদার করা, সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ, দেশীয় উৎপাদন বাড়ানো এবং অর্ডন্যান্স ফ্যাক্টরিগুলির পুনর্গঠন সহ একাধিক ক্ষেত্রে কাজ করেছে। ভারত বর্তমানে 100টিরও বেশি দেশে প্রায় 38,500 কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করছে বলেও শ্রী সিং উল্লেখ করেন। প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ বা DAC সশস্ত্র বাহিনীর জন্য 110,000 কোটি টাকারও বেশি মূল্যের মূলধনী সরঞ্জাম কেনার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে পরিষদের এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর জন্য রাসায়নিক, জৈবিক, তেজস্ক্রিয় এবং পরমাণু হামলা মোকাবিলায় ব্যবহৃত রেকি ভেহিকল, অ্যাডভান্স লাইট হেলিকপ্টার এবং সর্বত্র ব্রিজ সিস্টেম। এদিকে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান, পরিবহন বিমান এবং হেলিকপ্টারের যুদ্ধ ক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, মোট অনুমোদিত সরঞ্জামের 98% ভারতীয় শিল্প সংস্থাগুলির কাছ থেকে সংগ্রহ করা হবে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপি জানিয়েছেন, শহর ও গ্রামে 25 দিনের ব্যবধানে LPG রিফিল বুকিংয়ের জন্য তেল বিপণন সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। সমাজমাধ্যমে এক বার্তায় শ্রী গোপি জানান, LPG সরবরাহের বর্তমান পরিস্থিতির উন্নতি করতে সরকারের এই পদক্ষেপ। এর ফলে রিফিল বুকিংয়ে যে ব্যাকলগের সমস্যা রয়েছে তা মিটবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, এখন শহর বা গ্রাম নির্বিশেষে সমস্ত গৃহস্থালী LPG গ্রাহক 25 দিনের ব্যবধানে রিফিল বুক করতে পারবেন। দেশের কয়লাখনি এলাকায় বৃষ্টির পরিমাণ কমায় কয়লা উৎপাদন ও বিদ্যুৎ ক্ষেত্রে সরবরাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কয়লা মন্ত্রক জানিয়েছে, সম্প্রতি কোল ইন্ডিয়ার দৈনিক গড় কয়লা উৎপাদন 35% বেড়ে প্রায় 18,30,000 টনে পৌঁছেছে। প্রবল বৃষ্টি এবং বাঁধ থেকে জল ছাড়ার কারণে উত্তরপ্রদেশের 25টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত 24 ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাজ্যের বারেলি, এটা শাহজাহানপুর, বহরাইচ এবং লখিমপুর খেরি জেলায়। ভারী বৃষ্টির জন্য বারেলিতে আগামী 2 দিনের জন্য সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছে এবং সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী পাঠাতে নৌকা ও মোটরবোট মোতায়েন রয়েছে। বন্যার পর সংক্রমণ ও জলবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কার প্রেক্ষিতে স্বাস্থ্য পরিষেবার উপর বিশেষ নজর দেওয়া হয়েছে। অন্যদিকে বিহারে বন্যা পরিস্থিতি এখনও গুরুতর। গঙ্গাসহ একাধিক নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। 13টি জেলার 77টি ব্লকের 438টি পঞ্চায়েতের 29 লক্ষেরও বেশি মানুষ এখনও পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। লুক্সেমবার্গের উপ প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী জেভিয়ার বেটেল রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ লাভের জন্য ভারতের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, বর্তমানে নিরাপত্তা পরিষদের রদবদলের প্রয়োজন। বিশ্বের দরবারে ভারতের গুরুত্বের কথা মাথায় রেখে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বিস্তারের প্রয়োজনীয়তার কথা বলেছেন জেভিয়ার বেটেল। এদিকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে লুক্সেমবার্গের উপ প্রধানমন্ত্রী বিদেশমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে মিলিত হন। পাশাপাশি চলতি বছরের শুরুতে তার লুক্সেম বাগ সফরের উল্লেখ করে বিদেশমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের নেতৃত্ব একাধিকবার পরস্পরের সঙ্গে মত বিনিময় করেছেন। বিদেশমন্ত্রী আরও বলেন, বাণিজ্য, বিনিয়োগ ও আর্থিক সহযোগিতায় এই সম্পর্কের মূল ভিত্তি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে একটি পরামর্শদাতা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে ডক্টর জয়শঙ্কর উপসাগরীয় দেশ পশ্চিম এশিয়া এবং উত্তর আফ্রিকার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, সামুদ্রিক সহযোগিতা এবং মানুষে মানুষের যোগাযোগের ক্ষেত্রে ওই অঞ্চলের সঙ্গে ভারতের দীর্ঘদিনের অংশীদারিত্ব রয়েছে। চলতি সংঘাতের মধ্যেও সেখানে বসবাসকারী প্রায় 1 কোটি ভারতীয়ের কল্যাণের দিকটি সুনিশ্চিত করা, দেশের জ্বালানি ও সার সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা এবং বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থা আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতের বিভিন্ন উদ্যোগের কথা এক্ষেত্রে তুলে ধরেন বিদেশমন্ত্রী। পরবর্তী প্রজন্মের 6G নেটওয়ার্ক তৈরির আন্তর্জাতিক উদ্যোগে আমেরিকা সহ 24টি অন্যান্য দেশের সঙ্গে সামিল হয়েছে ভারত। মার্কিন বাণিজ্য দপ্তর সমাজ মাধ্যমে একটি বার্তায় জানায়, নেটওয়ার্ক প্রযুক্তিতে নিরাপত্তা ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে ভারতের এই পদক্ষেপ উল্লেখযোগ্য। আমেরিকার নর্থ ক্যারোলিনায় আয়োজিত G20 সম্মেলনে উদ্ভাবন বিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠকে কেন্দ্রীয় বাণিজ্য শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদা ও মার্কিন বাণিজ্য সচিব হওয়ার্ড লুটনিক এ বিষয়ে আলোচনা করেন। বৈঠকে দুই নেতা টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়নে 6G প্রযুক্তির ভবিষ্যৎ নিয়েও কথা বলেন। সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে ভারত মার্কিন সহযোগিতা নিয়েও তারা কথা বলেন। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় পণ্য যাত্রী পরিবহনের ব্যবস্থা আলাদা করতে এবং গঙ্গা এক্সপ্রেসওয়ের সঙ্গে যোগাযোগ উন্নত করতে গ্রেটার নয়ডা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি হাপুড় বাইপাস পর্যন্ত 105 মিটার চওড়া একটি রাস্তা নির্মাণের প্রস্তাব দিয়েছে। লখনৌতে গতকাল শিল্প উন্নয়ন মন্ত্রী নন্দগোপাল গুপ্তের সভাপতিত্বে আয়োজিত এক বৈঠকে এই প্রস্তাব নিয়ে আলোচনা হয়। আসন্ন ব্রিক্স শিখর সম্মেলনের প্রেক্ষিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের নতুন দিল্লি সফরের প্রাক্কালে ইরান ভারতকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক কেন্দ্র হিসেবে অভিহিত করেছে। অন্যদিকে আশা করা হচ্ছে এই সফর দুদেশের বাণিজ্য ও কৌশলগত সহযোগিতা আরও জোরদার করবে। এক সাংবাদিক সম্মেলনে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই নতুন দিল্লির সঙ্গে তেহরানের দীর্ঘদিনের সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। আহমেদাবাদে আয়োজিত ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজে শীতল দেবী মহিলাদের কম্পাউন্ড ব্যক্তিগত বিভাগের ফাইনালে উঠে ভারতের জন্য একটি পদক নিশ্চিত করেছেন। আহমেদাবাদে আয়োজিত এই প্রতিযোগিতার সেমিফাইনালে জম্মুর শীতল দেবী নিজের দেশের সরিতাকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেন। সোনার পদকের লড়াইয়ে তিনি কাজাখিস্তানের আইজাদা সাইদানের মুখোমুখি হবেন। এদিকে এই প্রতিযোগিতার ফাইনালে আজ ভারত 4টি স্বর্ণপদক জয়ের লড়াইয়ে খেলতে নামছে। চলতি বছরের এশিয়ান গেমস আগামী 19 সেপ্টেম্বর জাপানের আইচি নাগোয়ায় শুরু হবে। অক্টোবরের 4 তারিখ পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। 17 সেপ্টেম্বর ভারতের মহিলা ক্রিকেট দলের খেলা দিয়ে যাত্রা শুরু করবে ভারত। ক্রিকেটের পাশাপাশি হকি ও কবাডিতেও খেতাবের জন্য লড়াই করবে ভারত। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী গুজরাটের ভদোদরায় 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। প্রতিরক্ষামন্ত্রী বলেছেন প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত এখন আত্মনির্ভর দেশ হিসেবে উঠে এসেছে। 25 দিনের ব্যবধানে এলপিজি রিফিল বুকিংয়ের জন্য তেল বিপণন সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যের দুই বিধানসভা আসন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে আগামী 6ই অক্টোবর উপনির্বাচনে ভোট নেওয়া হবে। আগামীকাল জারি হচ্ছে বিজ্ঞপ্তি। আন্তঃবিশ্ববিদ্যালয় বদলির নীতি স্থির করতে রাজ্য সরকার আইন সংশোধন করছে। সিপিআইএম জলপাইগুড়ি জেলা দপ্তর সুবোধ সেন ভবনে গতরাতে হামলার অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। আন্তর্জাতিক কলকাতা বইমেলা সুবর্ণ জয়ন্তী বর্ষে বন্দে মাতরমের 150 বছর এবং আকাশবাণী কলকাতার শতবর্ষ পূর্তি থিম হিসেবে যুক্ত হচ্ছে। ঐতিহ্য পরম্পরা পবিত্রতা এবং সনাতনী সংস্কৃতি মেনে রাজ্য সরকার এবার মহালয়ার দিন আনুষ্ঠানিকভাবে শারদীয়া দুর্গোৎসবের সূচনা করবে। দেয়া হবে 1 লক্ষ টাকার অনুদান। মালদার ভূতনিতে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। সড়ক পথে সম্পূর্ণ বিচ্ছিন্ন বিস্তীর্ণ এলাকা। আসি বিস্তারিত খবরে। রাজ্যের দুই বিধানসভা আসন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে আগামী 6ই অক্টোবর উপনির্বাচনে ভোট নেওয়া হবে। নির্বাচন কমিশনের তরফে আগামীকাল এজন্য বিজ্ঞপ্তি জারি করা হবে। এর সঙ্গে শুরু হবে আদর্শ আচরণবিধি ও মনোনয়ন জমা দেওয়ার কাজ। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে 16ই সেপ্টেম্বর পর্যন্ত। 17 তারিখ সেগুলি পরীক্ষা করে দেখা হবে। 19শে সেপ্টেম্বর প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন। গণনা 9ই অক্টোবর। উল্লেখ্য, বিজেপি প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটি আসন থেকে লড়ে জয়ী হন। ভবানীপুরের বিধায়ক হিসেবে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেন তিনি। অন্যদিকে মুর্শিদাবাদের রেজিনগর এবং নওদা দুটি আসন থেকে জয়লাভ করেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির। পরে অবশ্য নওদা আসনটি তিনি ছেড়ে দেন। এর প্রেক্ষিতেই ওই দুই আসনে উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের আন্তঃবিশ্ববিদ্যালয় বদলির আইন কাঠামো তৈরি করতে রাজ্য সরকার আইন সংশোধন করছে। নবান্নে গতকাল মন্ত্রিসভার বৈঠকে সেই প্রস্তাব অনুমোদিত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী 10ই সেপ্টেম্বর বৃহস্পতিবার বিধানসভার বিশেষ একদিনের অধিবেশনে দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 পেশ করা হবে। বিলটি আইনে পরিণত হলে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের পারস্পরিক বদলি সম্ভবপর হবে। বিশ্ববিদ্যালয়ের পুরনো অভিজ্ঞ অধ্যাপক বা প্রশাসনিক কর্মীরা নতুন বিশ্ববিদ্যালয়ে গেলে সেখানে পরিকাঠামো, গবেষণা, পাঠদান এবং প্রশাসনিক দক্ষতা উন্নয়নে সহায়ক হবে। এদিকে রাজ্য সরকার আলিয়া

0: বিশ্ববিদ্যালয়কে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের আওতা থেকে সরিয়ে উচ্চশিক্ষা দপ্তরের অধীনে আনার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে পৃথক শিক্ষা ব্যবস্থা থাকবে না, জাতীয় শিক্ষানীতি এবং এক রাজ্য এক শিক্ষানীতিতেই এগোবে রাজ্য সরকার। আলিয়া বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে থাকলেও তার প্রশাসনিক দায়িত্বে থাকবে উচ্চশিক্ষা দপ্তর। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি রবীন্দ্র ভি ঘুঘে আগামীকাল শপথ গ্রহণ করবেন। হাইকোর্টের এক নম্বর কক্ষে সকাল ১০টায় রাজ্যপালের উপস্থিতিতে হবে শপথ গ্রহণের অনুষ্ঠান। নতুন প্রধান বিচারপতির নিমন্ত্রিত অতিথি সহ রাজ্য প্রশাসনের মন্ত্রী এবং শীর্ষ আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। গোটা অনুষ্ঠানটি কলকাতা হাইকোর্টের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি হাইকোর্টের বেশ কয়েকটি জায়গায় বড় পর্দায় দেখা যাবে শপথ গ্রহণের অনুষ্ঠান। কোনো গাড়ি হাইকোর্ট চত্বরে ওইদিন পার্কিং করতে দেওয়া হবে না বলেও জানানো হয়েছে। চাকরিতে সসম্মানে পুনর্বহালের দাবিতে ফের পথে নামলেন চাকরিহারা যোগ্য শিক্ষক ও শিক্ষককর্মীরা। করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত গতকাল মিছিল করেন তারা। রাস্তায় বসে বিক্ষোভও দেখানো হয়। আজ সুপ্রিম কোর্টে এ সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, ২৬,০০০ চাকরি বাতিলের পর এখনও পর্যন্ত শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ প্রক্রিয়া শেষ হয়নি, অবিলম্বে তাদের চাকরিতে ফেরানোর লক্ষ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার দাবি জানিয়েছেন তারা। সিপিআইএম জলপাইগুড়ি জেলা দপ্তর সুবোধ সেন ভবনে গতরাতে হামলার অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। রাত ১০:৩০ নাগাদ পার্টি অফিসের গেটে আগুন লাগিয়ে দেবার পাশাপাশি বাইরের কাঁচের জানলা ও পতাকা দণ্ড ভেঙে ফেলা হয়েছে বলে দলের তরফে দাবি করা হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে বলে সিপিএম এর পক্ষ থেকে থানায় এফআইআর দায়ের করা হয়েছে। বিজেপির তরফে অবশ্য কোন প্রতিক্রিয়া মেলেনি। এই হামলার নিন্দা করেছেন দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। ঘটনার প্রতিবাদে ও দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে তারা আজ জলপাইগুড়িতে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন। বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২৫ বছরের কর্মজীবনের নানা অবদান তুলে ধরতে সেবা সংকল্প অভিযানের আওতায় একাধিক কর্মসূচি পালন করবে। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, প্রশাসনের সর্বোচ্চ পদে প্রধানমন্ত্রীর ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে বিজেপির উদ্যোগে ১৭ই সেপ্টেম্বর থেকে ১৭ই অক্টোবর এক মাসব্যাপী সেবা সংকল্প অভিযান পালিত হবে।
1: ১৭ই সেপ্টেম্বর থেকে ১৭ই অক্টোবর এই প্রোগ্রাম চলাকালীন সেবায় আমার অবদান, অর্থাৎ নির্দিষ্ট এলাকাকে পরিচ্ছন্ন রাখা থেকে শুরু করে প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো বা অন্যান্য যে কোনো বিষয়ে সেবামূলক কার্যে সকলকে যাতে অংশগ্রহণ করতে পারে তার জন্য আমাদের সেবায় আমার যোগদান এই প্রোগ্রাম আমাদের সেখানে বাস্তবায়িত করা হবে।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আন্তর্জাতিক কলকাতা বইমেলার সুবর্ণ জয়ন্তী বর্ষে বন্দে মাতরমে ১৫০ বছর এবং আকাশবাণী কলকাতা শতবর্ষ পূর্তি থিম হিসেবে যুক্ত হচ্ছে। পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের ঐক্যতান প্রেক্ষাগৃহে গতকাল এক সাংবাদিক বৈঠকে এবারের বইমেলার উপদেষ্টা কমিটির আহ্বায়ক প্রসেনজিৎ বক্সী একথা জানান। তিনি বলেন, গত ৪৯ বছর ধরে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড দক্ষতার সঙ্গে কলকাতা বইমেলা পরিচালনা করে আসছে, তবে বিভিন্ন ক্ষেত্রে স্টল বন্টন নিয়ে অভিযোগ অনিয়মের অভিযোগ ওঠায় এবার সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এর শীর্ষে রয়েছেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্ত। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবার ন্যাশনাল বুক ট্রাস্ট, পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র ও পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড যৌথভাবে বইমেলার আয়োজন করবে। স্টল বন্টন এবং আর্থিক ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
2: বন্দে মাতরমের ১৫০ বছর এটা মূল থিম হিসাবে ভাবা হয়েছে এবং তার পাশে আকাশবাণী বা বেতারের ১০০ বছর, কলকাতা বুক ফেয়ারের ৫০ বছর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০ বছর, শ্যামাপ্রসাদ মুখার্জির ১৫০ বছর, এনবিটি গিল্ড এবং ইজেডসিসির যৌথ উদ্যোগে অত্যন্ত সঠিকভাবে আরো জাঁকজমকভাবে অনুষ্ঠিত হবে।
0: ঐতিহ্য, পরম্পরা, পবিত্রতা এবং সনাতনী সংস্কৃতি মেনে রাজ্য সরকার এবার মহালয়ার দিন আনুষ্ঠানিকভাবে শারদীয়া দুর্গোৎসবের সূচনা করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে একগুচ্ছ সিদ্ধান্তের ঘোষণা করেন। তিনি বলেন, আগামী ১০ই অক্টোবর মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে ড্রোন শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শারদীয়া উৎসবের সূচনা হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণও জানানো হবে। দেবীপক্ষ শুরু হওয়ার আগে কোনো মতেই অনুমতি দেওয়া হবে না পুজো উদ্বোধনের। জাতীয় সড়ক সহ কলকাতার ১৩টি রাস্তা আটকে কোনোভাবেই পুজো করা যাবে না। এবার বিজয়া দশমীর পরেও কোনো পুজো কার্নিভাল হবে না। রাজ্য সরকারের তরফে পুজো কমিটিগুলিকে ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

0: বিপণন সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে। পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপী জানিয়েছেন, অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং সরবরাহজনিত সংকটের কারণে গ্রামের জন্য 45 দিন অন্তর সিলিন্ডার বুকিং এর নিয়ম চালু করা হয়েছিল। বর্তমানে পরিস্থিতির উন্নতি হওয়ায় শহরাঞ্চলের মতো তা 25 দিন করা হলো। মালদার ভূতনিতে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। সড়কপথে সম্পূর্ণ বিচ্ছিন্ন বিস্তীর্ণ এলাকা, ক্রমাগত বাড়ছে গঙ্গার জল। ইতিমধ্যেই চরম বিপদসীমার ওপর দিয়ে বইছে গঙ্গা। জলবন্দী প্রায় 15,000-এর বেশি মানুষ। কেশরপুরের বাঁধ ভেঙে জলমগ্ন প্রায় 25টিরও বেশি গ্রাম, যার মধ্যে দুর্লভটোলা, ভুবনটোলা, কেদারটোলা, মানিকনগর সহ সব বেশ কয়েকটি গ্রাম সবচেয়ে বেশি বিপর্যস্ত। খোলা হয়েছে 7টি ত্রাণ শিবির। মানিকচক থেকে সম্পূর্ণ পরিস্থিতির তদারকি করছেন রাজ্যের 2 প্রতিমন্ত্রী। বাঁধে অবস্থানরত 400 পরিবারকে শুকনো খাবার দেওয়া হয়েছে। সব জায়গায় ত্রাণ না মেলায় স্থানীয়দের মধ্যে সঞ্চার হয়েছে ক্ষোভের। ঘূর্ণাবর্ত সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আজ আকাশ প্রধানত মেঘলা থাকবে। 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন।
1: বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অনেক জায়গাতে, হালকা থেকে মাঝারি। তার সঙ্গে সঙ্গে পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়া জেলাতে ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা।
0: যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগামী 3 অক্টোবর আয়োজিত ভারত ব্রাজিল আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের প্রস্তুতি নিয়ে নবান্নে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার কাফু। খেলা সুষ্ঠুভাবে আয়োজনে রাজ্য সরকারের পক্ষ থেকে সবরকম প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যের 2 বিধানসভা আসন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে আগামী 6 অক্টোবর উপনির্বাচনে ভোট নেওয়া হবে। আগামীকাল জারি হচ্ছে বিজ্ঞপ্তি। বিশ্ববিদ্যালয় বদলির নীতি স্থির করতে রাজ্য সরকার আইন সংশোধন করছে। আন্তর্জাতিক কলকাতা বইমেলার সুবর্ণ জয়ন্তী বর্ষে বন্দে মাতরমের 150 বছর এবং আকাশবাণী কলকাতার শতবর্ষ পূর্তি থিম হিসেবে যুক্ত হচ্ছে। মালদার ভূতনিতে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর সকাল 9:15।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী চিত্রিতা গঙ্গোপাধ্যায়।

চিত্রিতা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 456 অর্থাৎ 657 কিলোহার্টজে।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: জানা অজানা,
2: জানা অজানায় শুনছেন মায়া সভ্যতায় বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা, এ বিষয়ে তিন পর্বের ধারাবাহিক কথিকা। আজ তৃতীয় তথা শেষ পর্ব। লিখেছেন ডক্টর দীপঙ্কর বসু। আজ চলুন জানি কেমন ছিল মায়া সাম্রাজ্যের চিকিৎসাবিদ্যা এবং ঔষধি। তবে তার আগে উল্লেখ করব তাদের স্থাপত্য সম্পর্কে আরও দু একটা কথা। মায়াদের সাম্রাজ্যে প্রস্তরপথের অভাব ছিল না। উক্সমালের সঙ্গে কাবার সংযোগ ছিল 15 কিলোমিটার একটি চওড়া সোজা রাস্তার মাধ্যমে। এই রাস্তায় অবস্থিত একটি চমৎকার আর জাঁকালো তোরণ ছিল শহরের প্রবেশদ্বার। কাবা এবং যখুনার মধ্যেও একটি রাজপথ ছিল। 9.5 মিটার চওড়া তিনটি সোজা অংশে বিভক্ত পথটি যখন কোনো জলাভূমির ওপর দিয়ে যেত, তখন রাস্তাটি আধুনিক ফ্লাইওভারের মতো কয়েক মিটার উঁচু হয়ে যেত। মায়া সভ্যতার যে ব্যাপারটি বর্তমান স্থপতিদের তাক লাগিয়ে দিয়েছে তা হল, এখানে অনেক অট্টালিকা রুশ পুতুলের মতন ঘেরা এবং ঢাকা আছে আরেকটি অট্টালিকা দিয়ে। পুরনো অট্টালিকাটি নতুন অট্টালিকা দ্বারা ঘেরা থাকায় পুরনো অট্টালিকাটি এর ফলে সংরক্ষিত থেকেছে। প্রত্নতত্ত্ববিদেরা খনন করে 7টি ক্রমশ ছোট হয়ে যাওয়া পিরামিড আবিষ্কার করেছেন ওয়াক্সাকটনে। মায়াদের এই পদ্ধতির ফলে বিজ্ঞানীদের মায়াদের উত্তরাধিকারের ক্রমপঞ্জী বুঝতে অনেক সুবিধে হয়েছে। মায়াদের বিশাল অট্টালিকাগুলির সামনের দিকে শোভা পেত বর্ষার দেবতা চাকের বিভিন্ন রকমের মুখোশ। এই মুখোশের মধ্যে বিজ্ঞানীরা এক অসাধারণ প্রযুক্তিবিদ্যার পরিচয় পেয়েছেন। এর নাম পুয়াক পদ্ধতি। এই পদ্ধতি অনুসারে একই জ্যামিতিক আকৃতির অনেকগুলি ছাঁচ বানানো হতো। এই পদ্ধতিতে তৈরি চাকের 150টি মুখোশ আছে উগজামালের রাজপ্রাসাদে। স্থপতিদের সৃষ্টি নিয়ে কথা হলো অনেক, এবার নজর চিকিৎসায়। মায়াদের চিকিৎসাবিদ্যা নিয়ে লেখা বইগুলিতে বেশিরভাগ অংশ জুড়ে আছে রোগের লক্ষণ এবং তার উপর বিভিন্ন গাছগাছেরার ক্রিয়া প্রতিক্রিয়ার উপর। বিভিন্ন লেখা থেকে জানা যায় পায়ের ছত্রাক সংক্রমণ, অ্যাথলেটিস ফুট এবং উদরাময় ছিল তখনকার দুটি সাধারণ রোগ। এই রোগ দুটি নিরাময়ের জন্য ভেষজ ঔষধির কথাও পাওয়া গেছে তাঁদের লেখায়। ডিসমেনড্রিয়া, মেনোপজ, ঋতুস্রাবের আগে মহিলাদের শারীরিক এবং মানসিক সমস্যা, বন্ধ্যাত্ব ইত্যাদি স্ত্রীরোগের উপশমে একসঙ্গে এক ধরনের ঘাম স্নান এবং মাসাজ ব্যবহারের কথাও জানা গেছে এইসব লেখা থেকে। ক্ষতস্থান জুড়তে মায়া চিকিৎসকেরা ব্যবহার করতেন মানুষের চুল। হাড়ের স্থানচ্যুতি হলে বা হাড় ভেঙে গেলে তাকে জুড়তে বা সঠিক

জায়গায় পুনরায় স্থাপনে তারা অত্যন্ত দক্ষ ছিলেন। প্রাচীন যুগে ড্রিলের সাহায্যে মাথার খুলি ছিদ্র করে অস্ত্রোপচারেও যে তারা দক্ষ ছিলেন তার প্রমাণও পাওয়া গেছে। মায়েরা অস্ত্রোপচারের জন্য কালো কাঁচের মতো দেখতে এক ধরনের আগ্নেয় শিলার তীক্ষ্ণ ছুরি ব্যবহার করতেন, যা অন্য জিনিসের তুলনায় তাড়াতাড়ি নিরাময় করে দিত অস্ত্রোপচারের জায়গাকে। দাগের চিহ্ন হতো কম। অ্যালবার্টা বিশ্ববিদ্যালয়ের ডাক্তার লি গ্রিন আগ্নেয় শিলার এই ছুরির উপযোগিতাগুলি যাচাই করে এই দাবিকে সত্য বলে উল্লেখ করেছেন। কৃত্রিম দাঁত লাগানোয়, দাঁতের ছিদ্র ভরাটে, দাঁতের বিভিন্ন আকৃতি গঠনে এবং দাঁতের সৌন্দর্য বৃদ্ধি করতে বিভিন্ন মূল্যবান ধাতুর সাহায্যে দাঁতের অলঙ্করণে দক্ষ ছিলেন মায়া চিকিৎসকেরা। মায়াদের উন্নত বিজ্ঞানের আরেকটি উদাহরণ হল এখনকার অত্যন্ত জনপ্রিয় মিঠাই চকোলেটের আবিষ্কার। পুরনো কফি বীজকে চূর্ণ করে অল্প আঁচে ফোটানোর পরে ভুট্টার গুঁড়োর সঙ্গে মিশিয়ে তারা বানিয়েছিল এই চকোলেট। মায়াদের আরেকটি চমকপ্রদ আবিষ্কার হল রাবারের ব্যবহার। 1840 সালে চার্লস গুডিয়ারের প্রথম রাবার ব্যবহারের পদ্ধতি আবিষ্কারের বহু পূর্বেই মায়ারা রাবার ব্যবহারের পদ্ধতি ব্যবহার করেছিলেন। তারা রাবার গাছের তরুক্ষীরের সঙ্গে উদ্ভিজ পদার্থ মিশিয়ে নমনীয় স্থিতিস্থাপক ব্যবহারযোগ্য রাবার তৈরি করেছিলেন। এর থেকে তারা এমন এক রাবারের লাফানো বল তৈরি করেন যা তখনকার এক অত্যন্ত জনপ্রিয় খেলা পোক আর টোক খেলায় ব্যবহার করা হতো। 1549 সালে উপনিবেশবাদী স্প্যানিশদের জয়ের কিছুদিনের মধ্যে বিশপ ডিয়াগো ডি ল্যান্ডা ইয়োকাতানি মায়াদের ধর্ম, ইতিহাস, শিল্পকলা ও বিজ্ঞান সম্বন্ধে লিখিত যাবতীয় জিনিসের যে বন্হী উৎসব করেন তাতে এই সভ্যতার অধিকাংশ প্রামাণ্য তথ্যই নষ্ট হয়ে যায়। এসব সত্ত্বেও যা পাওয়া গেছে তার ভিত্তিতে এই কথা বলা যায় যে মায়া সভ্যতার বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা ছিল একেবারে প্রথম সারির। শুনলেন মায়া সভ্যতার বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা বিষয়ে তিন পর্বের ধারাবাহিক কথিকা। আজ শুনলেন শেষ পর্ব। লিখেছেন ডক্টর দীপঙ্কর বসু। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন নজরুল গীতি শুনবেন কাবেরী নস্করের কণ্ঠে।

0: শুনলেন নজরুল গীতি কাবেরী নস্করের কণ্ঠে।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে অনুষ্ঠান উত্তরণ। আজকের অনুষ্ঠানে জন্মসূত্রে এক দৃষ্টিহীন মানুষের জীবন সংগ্রামের গল্প শোনাব। বর্তমানে প্রাথমিক শিক্ষক এই মানুষটির নাম সঞ্জয় মোদক। তুফানগঞ্জ মহকুমার অন্তর্গত বক্সিঘাটের শালডাঙ্গা নামক এক প্রত্যন্ত গ্রামে 1985 সঞ্জয়বাবুর জন্ম হয়। দিনমজুর বাবার অতি সামান্য উপার্জনে মা এবং আরও তিন ভাই বোন সহ মোট ছজনের সংসার খুব কষ্ট করেই চলত। আরও একটা আশ্চর্যের ঘটনা হল যে তার দুটি বোনও দৃষ্টিহীন। এই এত সব প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে সঞ্জয় মোদকের এগিয়ে চলার কাহিনীর প্রথম পর্ব শুনবেন আজকের উত্তরণ অনুষ্ঠানে।
2: ছোটবেলায় যখন মনে করেন ঘরে ঢুকতে পারতাম না বা হাঁটা যখন শিখছি তখন জিনিস খুঁজে পাইতাম না, তখন থেকে গার্জিয়ান বুঝতে পারে যে তো চোখে দেখে না। চিকিৎসার জন্য শিলিগুড়ি, আলিপুরদুয়ার বিভিন্ন জায়গায় গেছিল, কিন্তু সেরম তো আর্থিক অবস্থা ছিল না। পরে দেখলো যে এরকম অবস্থা আর হয় না, তারপরে বাড়িতেই বসেছিলাম। 8 বছর যখন বয়স হয় তখন সুপারভাইজার আর আমাদের বাড়ির পাশে একজন অঙ্গনওয়াড়ি দিদি ছিল, দুজনে মিলে আমাকে ওই কুচবিহার গভর্নমেন্ট ব্লাইন্ড স্কুলের সংবাদ দেয়। তখন মা বাবা হয়তো রাজি হয়, পাড়া প্রতিবেশীরা বলে ও চোখে দেখে না, ওখানে গিয়ে কি করে থাকবে, কি করবে, জামা কাপড় কে ধুবে, ও মুখ তো, মানে বিভিন্ন সমস্যা ওরা দেখাচ্ছিল আর কি। বলে যে থাক বাড়িতেই থাক, পরে ওই জায়গায় নিয়ে গিয়ে কি না কি করবে, মানে দিতে চাচ্ছিল না স্কুলে ভর্তি করার জন্য। আমার একজন মেসো ছিল বাড়ির পাশে, উনি আর আমার মা এই মিলে তারপরে বলে যাক ওখানে যাক, কি হয় হবে ওখানে ভর্তি হোক। তারপরে ওখানে ভর্তি হই। প্রথম দিন তো আমার খুবই খারাপ লাগে যে এখানে একটা বাউন্ডারির মধ্যে থাকা, বাইরে বেরোনো যাবে না, খুব খারাপ লাগছিল। পরে আস্তে আস্তে ওই জায়গাটা আমি ঠিক চলে আসি, ওখান থেকে পড়াশোনা শুরু করি। ওখানকার যে একটা নিয়ম ছিল 18 বছর বয়স হলে আর কাউকে রাখে না, তা আমার তো এমনি দেরি হয়ে গেছে, 9 বছরে স্কুলে ভর্তি হয়েছি। তখন এই ডব্বি পড়ানো হতো, তারপরে বাকি জেনারেলদের সঙ্গে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিতে হয়। যখন মাধ্যমিক দেই তখনই

0: আর থাকার মতন ইস্যু হয় না। প্রিন্সিপাল স্যার আমার কাজকর্ম দেখে বলে না এই তো পড়াশোনা তো ভালো, তারপরে বিভিন্ন কাজ টাজের আমাকে দায়িত্ব দিত, আমি সেটা করতাম আর কি, বাচ্চাদের একটু দেখাশোনা করা। আরো আমি তো তখন বড় হয়ে গেছি, যখন আমার যে ছোট ভাইরা আসতো বলে ওদেরকে দেখবি মশারি টশারি দেয় কি না দেয়, এসব বিভিন্ন একটু ছোট ছোট কাজ আর কি করতে বলতো। তখন আমি বললাম স্যার তাহলে আমার তো মাধ্যমিক দেওয়াটা সমস্যা হয়, তাহলে আপনি একটু সহযোগিতা করেন। তা উনি বলে ঠিক আছে তুই আরো এক বছর থাকবি ওনার সুপারিশে, পরে ওখান থেকে মাধ্যমিক দেই। 2004 স্কুল ফার্স্ট হয়েছি আর এই উত্তরবঙ্গের প্রতিবন্ধীদের মধ্যে সেকেন্ড। তারপরে 11-12 তোমাকে এখানে থাকা যাবে না ওই স্যার বললো, নিয়ম আছে নিয়মের সূত্রে আমি ওখান থেকে থাকি না, বাড়ির থেকে কুচবিহার ওই যে টাউন হাই স্কুল যেটা রেলঘন্টির পাশে একটা স্কুল ছিল, এখান থেকে 43 কিলোমিটার দূরে। আমি যখন 11-12 পড়ি সকাল 9টার সময় বাড়ি থেকে বেরোতাম, তারপর স্কুল করে বাড়িতে আসতাম 7টা-8টা বেজে যেত, একা একাই যেতাম ওই বাস কোনোরকম করে আর কি। তখন একটা যে লোকদের বলে টোলে এইরকম করে চলে যেতাম আর কি, স্টিক ছিল। তারপরে পরীক্ষার সময় তখন ওই স্যারকে বললাম যে স্যার আমার তো এখন পরীক্ষা এসে গেছে কি হবে, এখন একটু কিছু করে দেন না। তখন উনি বলে ঠিক আছে তুই পরীক্ষার দিনগুলোতে আমার হোস্টেলে থাকবি, এখানেই খাবি, এখান থেকেই পরীক্ষা দিবি। আমাদের আবার স্ক্রাইব লাগতো যে রাইটার, ওই রাইটারটা উনি করে দিতেন। তারপরে ওখান থেকে 2006 হলো উচ্চ মাধ্যমিক দিই, উচ্চ মাধ্যমিকে আমি 593 পাই। তখন হলো দুটো করে সাবজেক্ট দেওয়া লাগতো, বাংলা দুটো ইংলিশ দুটো সব আর কি, দুই পেপার করে। তারপরে আমি কলকাতা যে রামকৃষ্ণ মিশন ওখানে ভর্তি হই কলেজে রেসিডেন্সিয়াল বাংলা অনার্স ছিল। এত দূর থেকে মানে মনটা তিক্ত না, ভালো লাগতো না। 2007 দিকে এক বছর ছিলাম, ফার্স্ট ইয়ার কমপ্লিট করছি, তারপরে আর ওই কলেজে থাকি নাই। তারপরে ওখান থেকে আসার পরে ওই বক্সিয়ার কলেজে আবার এডমিশন হই, বাড়ি থেকে যাতায়াত করতাম। কিছুদিন পরে একটা ওই বিজ্ঞাপন বেরোলো 2009 চাকরির বিজ্ঞাপনটা, ফর্ম ফিল আপ করি, তারপরে পাস করেছি। কিন্তু পাস করলাম কিন্তু আমাদের বলছে যে না দৃষ্টিহীনদের নেওয়া যাবে না, কারণ দৃষ্টিহীনরা পড়াতে পারবে না। তারপরে আমরা হাইকোর্ট করলাম, তাহলে সাউথের যে সমস্ত দৃষ্টিহীনরা আছে তারা যদি ওইদিকে পড়াইতে পারে আর নর্থ বেঙ্গলের দৃষ্টিহীনরা পড়াতে পারবে না, এটা তো হবে না। তখন হাইকোর্ট আবার আমাদের পক্ষে রায় দেয়। 2011 লিস্টে আমি সহ 4 পাস করি, জয়েন দিতে দিতে 2013-26 ডিসেম্বর দিয়েছিল। আমার স্কুলটা হলো বাড়ির পাশেই বক্সিহাটের শালডাঙ্গাতে, স্কুলের নাম হলো বিদ্যাসাগর বিদ্যাপীঠ। যখন জয়েন করি তখন ওখানে 5 টিচার ছিলেন, হেডমাস্টার ছিলেন রূপানগঞ্জের বাড়ি, উনি আমাকে জয়েন করালেন। যখন উনি বললেন যে আমার মনে হয় তুমি পারবে, কারণ আমি জয়েন করার আগেই আমি ওই রামকৃষ্ণ মিশন যেটা ব্লাইন্ড বয়েজ ওখান থেকে আমি সমস্ত বই নিয়ে আসছিলাম, আমাদের যে ইঙ্কের বইয়ের সাথে যে সমস্ত বইগুলো মিল রেলে লেখা ওই সমস্ত বইগুলো নিয়ে আসার পরে আমি যখন দেখাই ওই মাস্টারমশাইকে, মাস্টারমশাই বলে না না তুমি পারবা। তারপরে উনি আমাকে স্কুলের রুম টুম দেখাই দিল। তারপরে আমার মা প্রথমে কিছুদিন যাইতো, পরে যখন আমি দেখলাম যে না একা একাই যাতায়াত করতে পারি তখন মাকে বললাম লাগবে না।
1: শুনছিলেন তুফানগঞ্জের শালডাঙ্গা গ্রামের সঞ্জয় মোদকের জীবন সংগ্রামের কাহিনী। এই কাহিনীর বাকিটা শোনাব আগামী উত্তরণ অনুষ্ঠানে। গ্রন্থনা অমৃতা হালদার রায়, শব্দগ্রহণ ও সম্পাদনা অরুশ্রী চট্টোপাধ্যায়, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।

0: ব্রেস্টফিডিং প্রমোশন নেটওয়ার্ক অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের প্রতিনিধি নতুন মায়েদের বলছি, সন্তানের সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যতের জন্য আপনার সন্তানের 6 মাস বয়স অবধি শুধুমাত্র বুকের দুধ খাওয়ান, এমনকি তাকে জলও খাওয়াবেন না। মায়ের দুধ শিশুর জন্য একমাত্র ও সম্পূর্ণ আহার। এতে আপনার সন্তান শরীরে, মনে এবং বুদ্ধিমত্তায় হবে সম্পূর্ণ সুস্থ এক মানুষ।
1: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না। জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন। জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান। ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের। কীটনাশক লাগানো মশারি ব্যবহার করুন। মশার বাড় বৃদ্ধি আটকান। পুকুর, ডোবা, কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন। মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ। বাড়ির চারপাশে জল জমতে দেবেন না। জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনবেন তিন তালে তবলা লহরা। শিল্পী সুভদ্র কল্যাণ রানা। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন কমলাক্ষ মুখোপাধ্যায়। তিন তালে তবলা লহরা।

0: শুনলেন তিন তালে তবলা লহরা, শিল্পী সুভদ্র কল্যাণ রানা। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন কমলাক্ষ মুখোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
2: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
3: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
2: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে RBI এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। RBI বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।

আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন। গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, গানে গানের প্রথম পর্ব গোত্র। ছবির গান শুনবেন

যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।

0: শ্রেয়া ঘোষালের কণ্ঠে গানের সঙ্গে শেষ হলো বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। গানে গানের প্রথম পর্ব শুনলেন গোত্র ছবির গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
1: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় 2 দিনে, কণাগুলি পূরণ হয় 21 দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের 3 মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে 4 মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন খবর।
2: আকাশবাণী খবর পড়ছি নমামী বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটে ভদোদরায় 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস্টের সূচনাও করবেন তিনি। লুক্সেমবার্গ রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের দাবিকে সমর্থন করেছে। ভারত আন্তর্জাতিক 6G উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরও 24টি দেশের সঙ্গে যোগ দিয়েছে। আন্তর্জাতিক কলকাতা বইমেলার সুবর্ণ জয়ন্তী বর্ষে বন্দে মাতরমের 150 বছর এবং আকাশবাণী কলকাতার শতবর্ষ পূর্তি থিম হিসেবে যুক্ত হচ্ছে। উত্তরপ্রদেশ ও বিহারে বন্যা পরিস্থিতি একই রকম। পশ্চিমবঙ্গের মালদার ভূতনিতে বন্যা কবলিত প্রায় 15,000-এর বেশি মানুষ। ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজে ভারত আজ 4টি বিভাগের ফাইনালে পদক জয়ের লক্ষ্যে খেলতে নামবে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও মহারাষ্ট্র সফর করবেন। গুজরাটে ভদোদরায় তিনি 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। পাশাপাশি শ্রী মোদী 20,700 কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত পশ্চিমাঞ্চলীয় বিশেষ পণ্য পরিবহন করিডোরের 3টি গুরুত্বপূর্ণ অংশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 9,700 কোটি টাকা মূল্যের বেশি আরও 3টি রেল প্রকল্প ও প্রায় 1,780 কোটি টাকা 3টি জাতীয় সড়ক প্রকল্পের শিলান্যাস করার কথা। গুজরাট সরকারের প্রায় 2,600 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন তিনি। অন্যদিকে মহারাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী মুম্বাইয়ে গ্লোবাল ফিনটেক ফেস্ট সম্মেলনের উদ্বোধন করবেন এবং সভায় ভাষণ দেবেন। 2020 সাল থেকে গ্লোবাল ফিনটেক ফেস্ট বা GFF ডিজিটাল লেনদেন ও আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে উঠে এসেছে। লুক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী জাভিয়ার বেটেল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের দাবিকে সমর্থন করেছেন। তিনি বলেন, বর্তমান বিশ্বব্যবস্থার বাস্তবতাকে তুলে ধরতে নিরাপত্তা পরিষদে সংস্কার প্রয়োজন। একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বেটেল বলেন, ভারতের বিশাল ভূখণ্ড এবং আন্তর্জাতিক গুরুত্বের কারণে নিরাপত্তা পরিষদে ভারতের অন্তর্ভুক্তি অত্যন্ত জরুরি। বর্তমানে স্থায়ী সদস্যপদ না থাকা ভারত ও ব্রাজিলের মতো গুরুত্বপূর্ণ দেশগুলিকে নিয়ে নিরাপত্তা পরিষদে সম্প্রসারণ করা যেতে পারে। সাম্প্রতিক ভেটো ব্যবস্থারও সমালোচনা করেন বেটেল। তিনি ভেটো ব্যবস্থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবশিষ্টাংশ বলে অভিহিত করেছেন। নিরাপত্তা পরিষদের 2/3 সদস্যের সমর্থনে কোনো ভেটোকে অতিক্রম করার ব্যবস্থা করা যেতে পারে বলেও প্রস্তাব দেন তিনি। উল্লেখ্য, জাভিয়ার বেটেল 3 দিনের সরকারি সফরে বর্তমানে ভারতে রয়েছেন। ভারত আন্তর্জাতিক 6G উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরও 24টি দেশের সঙ্গে যোগ দিয়েছে। এর লক্ষ্য, পরবর্তী প্রজন্মে 6G নেটওয়ার্কের অগ্রগতি এমনভাবে পরিচালিত করা যাতে অভিন্ন নিরাপত্তা স্বার্থ বজায় থাকে, প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি পায় এবং উদ্ভাবনকে উৎসাহিত করা যায়। মার্কিন বাণিজ্য দপ্তর এক সামাজিক মাধ্যম বার্তায় একথা জানিয়েছে। মিয়ামিতে G20 উদ্ভাবন বিষয়ক মন্ত্রীগোষ্ঠীর বৈঠকের ফাঁকে কেন্দ্রীয় বাণিজ্য শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই নেতা 6G প্রযুক্তির ভবিষ্যৎ এবং পরবর্তী প্রজন্মের টেলিযোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব নিয়ে কথা বলেছেন। উত্তর কোরিয়া এবং রাশিয়া তুমেন নদীর ওপর তাদের প্রথম আন্তঃসীমান্ত সড়ক সেতু খুলে দিয়েছে। এর মধ্যে দিয়ে দুই দেশে ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এক ধাপ এগোল। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম সেতুটিকে গুরুত্বপূর্ণ পরিকাঠামো হিসেবে বর্ণনা করে জানিয়ে বলেছে, এই সেতু বিভিন্ন

0: ক্ষেত্রে দুদেশের সহযোগিতাকে নতুন করে উজ্জীবিত করতে সাহায্য করবে। উত্তর কোরিয়ার রাসেন এবং রাশিয়ার খাসান এই দুই প্রান্তে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী পাক থেসং এবং রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিস্তুসিন ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন গ্রিনল্যান্ডের জন্য 200 মিলিয়ন ইউরো বিনিয়োগের ঘোষণা করেছেন। এর ফলে ইউরোপীয় কমিশনের সঙ্গে গ্রিনল্যান্ডের সহযোগিতার সম্পর্ক মজবুত হবে। উভয় দেশের মধ্যে অংশীদারিত্ব জোরদার করতে গ্রিনল্যান্ড সফরকালে উরসুলা ভন ডার লিয়েন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জা ফ্রেডরিক নিয়েলসন ও ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসনের সঙ্গে একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। ডেনমার্কের মধ্যে গ্রিনল্যান্ড একটি স্বশাসিত অঞ্চল। ইরানের ওপর মার্কিন হামলা হলে উপসাগরীয় অঞ্চলে জ্বালানি পরিকাঠামোর ওপর ইরান পাল্টা আঘাত করবে বলে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে জাহাজ চলাচল সংক্রান্ত পারস্পরিক হামলার জেরে তেলের দাম প্রায় 6 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইরানের সংসদীয় অধ্যক্ষ মোহাম্মদ বাকের কালিবাফ বলেন, ইরানের সম্পদে আঘাত করা হলে তারাও পাল্টা আঘাত করবেন। এদিকে উপসাগরীয় অঞ্চলে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার ক্ষেত্রে কোনো কূটনৈতিক প্রচেষ্টার লক্ষণ এখনও দেখা যায়নি। আসন্ন ব্রিক্স শিখর সম্মেলনের প্রেক্ষিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নতুন দিল্লি সফরের প্রাককালে ইরান ভারতকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক কেন্দ্র হিসেবে অভিহিত করেছে। অন্যদিকে আশা করা হচ্ছে এই সফর দুদেশের বাণিজ্য কৌশলগত সহযোগিতা আরও জোরদার করবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে একটি পরামর্শদাতা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে ডক্টর জয়শঙ্কর উপসাগরীয় দেশ পশ্চিম এশিয়া এবং উত্তর আফ্রিকার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করেছেন। শহরাঞ্চলের পাশাপাশি এবার গ্রামাঞ্চলেও 25 দিন অন্তর এলপিজি সিলিন্ডার বুক করা যাবে। এজন্য কেন্দ্র ইতিমধ্যেই রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপী জানিয়েছেন, অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং সরবরাহজনিত সংকটের কারণে গ্রামাঞ্চলের জন্য 45 দিন অন্তর সিলিন্ডার বুকিংয়ের নিয়ম চালু করা হয়েছিল। বর্তমানে পরিস্থিতির উন্নতি হওয়ায় শহরাঞ্চলের মতো তা 25 দিন করা হল। আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আন্তর্জাতিক কলকাতা বইমেলা সুবর্ণ জয়ন্তী বর্ষে বন্দে মাতরমে 150 বছর এবং আকাশবাণী কলকাতার শতবর্ষ পূর্তি থিম হিসেবে যুক্ত হচ্ছে। পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের ঐক্যতান প্রেক্ষাগৃহে গতকাল এক সাংবাদিক বৈঠকে এবারে বইমেলার উপদেষ্টা কমিটির আহ্বায়ক প্রসেনজিৎ বক্সি একথা জানান।
1: বন্দে মাতরমের 150 বছর, এটা মূল থিম হিসাবে ভাবা হয়েছে এবং তার পাশে আকাশবাণী বা বেতারের 100 বছর, কলকাতা বুক ফেয়ারের 50 বছর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 150 বছর, শ্যামাপ্রসাদ মুখার্জির 150 বছর, এনবিটি গিল্ড এবং ইজেডসিসির যৌথ উদ্যোগে অত্যন্ত সঠিকভাবে আরও জাঁকজমকভাবে অনুষ্ঠিত হবে।
0: বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের আন্তঃবিশ্ববিদ্যালয় বদলির আইনি কাঠামো তৈরি করতে রাজ্য সরকার আইন সংশোধন করছে। নবান্নে গতকাল মন্ত্রিসভার বৈঠকে সেই প্রস্তাব অনুমোদিত হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী বৃহস্পতিবার বিধানসভার বিশেষ একদিনের অধিবেশনে দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 পেশ করা হবে। মালদার ভূতনিতে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। সড়ক পথে সম্পূর্ণ বিচ্ছিন্ন বিস্তীর্ণ এলাকা, ক্রমাগত বাড়ছে গঙ্গার জল। ইতিমধ্যেই চরম বিপদসীমার ওপর দিয়ে বইছে গঙ্গা, জলবন্দী প্রায় 15,000-এর বেশি মানুষ। কেশরপুরের বাঁধ ভেঙে জলমগ্ন 25টিরও বেশি গ্রাম, যার মধ্যে দুর্লভটোলা, ভুবনটোলা, কেদারটোলা, মানিকনগর সহ বেশ কয়েকটি গ্রাম সবচেয়ে বেশি বিপর্যস্ত। খোলা হয়েছে 7টি ত্রাণ শিবির। বাঁধে অবস্থানরত 400 পরিবারকে শুকনো খাবার দেওয়া হয়েছে। দুর্গতদের উদ্ধারের চেষ্টা করছে প্রশাসন। এদিকে প্রবল বৃষ্টি এবং বাঁধ থেকে জল ছাড়ার কারণে উত্তরপ্রদেশের 25টি জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গত 24 ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাজ্যের বরেলি, এটা, শাহজাহানপুর, বাহারাইচ এবং লখিমপুর খেরি জেলায়। ভারী বৃষ্টির জন্য বরেলিতে আগামী 2 দিনের জন্য সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছে। সরকারি কর্মীদের ছুটিও বাতিল করেছে প্রশাসন। বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী পাঠাতে নৌকা ও মোটর বোট মোতায়েন রয়েছে। বিহারের বন্যা পরিস্থিতি এখনও গুরুতর। গঙ্গাসহ একাধিক নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। 13টি জেলার 77টি ব্লকের 438টি পঞ্চায়েতের 29 লক্ষের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। পাটনায় গঙ্গার জল কিছুটা কমলেও মোকামা থেকে কাহালগাঁও পর্যন্ত জলস্তর দ্রুত বাড়ছে। বাঁধ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে জারি করা হয়েছে সতর্কতা। আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। গোটা বিশ্ব থেকে নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে

0: দিনটি পালিত হয়। শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী সমাজ মাধ্যমের এক বার্তায় বলেন, সাক্ষরতা জ্ঞান সুযোগ ও ভালো ভবিষ্যতের দ্বার উন্মুক্ত করে। তিনি দেশবাসীকে আজকের দিনে শিক্ষার শক্তিকে উদযাপনের আহ্বান জানিয়েছেন। ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজে শীতল দেবী মহিলাদের কম্পাউন্ড ব্যক্তিগত বিভাগে ফাইনালে উঠে ভারতের জন্য একটি পদক নিশ্চিত করেছেন। আহমেদাবাদে আয়োজিত এই প্রতিযোগিতার সেমিফাইনালে জম্মুর শীতল দেবী স্বদেশীয় সরিতাকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেন। এদিকে এই প্রতিযোগিতার ফাইনালে ভারত আর চারটি বিভাগে স্বর্ণপদক জয়ের লড়াইয়ে খেলতে নামছে। চলতি বছরের এশিয়ান গেমস আগামী 19 সেপ্টেম্বর জাপানের আইচি নাগোয়ায় শুরু হবে। অক্টোবরের 4 তারিখ পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। 17 সেপ্টেম্বর ভারতের মহিলা ক্রিকেট দলের খেলা দিয়ে যাত্রা শুরু করবে ভারত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের বদোদরায় 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস্টেরও সূচনা করবেন তিনি। ভারত আন্তর্জাতিক 6G উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং 24টি দেশের সঙ্গে যোগ দিয়েছে। উত্তরপ্রদেশ ও বিহারে বন্যা পরিস্থিতি একই রকম। পশ্চিমবঙ্গে মালদার ভূতনিতে বন্যা কবলিত প্রায় 15,000-এর বেশি মানুষ। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: জেলার চিঠি। উত্তর দিনাজপুর থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী। শিক্ষাক্ষেত্রে অসামান্য ও অতুলনীয় অবদানের স্বীকৃতি হিসাবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মর্যাদাপূর্ণ বিদ্যাসাগর শিক্ষা সম্মান 2026 লাভ করলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের বিশিষ্ট অধ্যাপক তথা IQAC-র দায়িত্বপ্রাপ্ত প্রফেসর ডক্টর প্রশান্ত কুমার মহালা। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে কলকাতার নিউ টাউন কনভেনশন সেন্টারে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উচ্চশিক্ষা বিভাগের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা সভায় রাজ্যের সেরা শিক্ষক ও শিক্ষাবিদদের সম্মানিত করা হয়। অধ্যাপক মহালার এই জাতীয় স্তরের পুরস্কার অর্জনে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণসহ সমগ্র উত্তর দিনাজপুর জেলা জুড়ে আনন্দের আবহ তৈরি হয়েছে। এদিকে জেলার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে সম্প্রতি উত্তর দিনাজপুর জেলা সফরে এলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। বৈঠকে জেলার বিভিন্ন প্রান্তে চলা উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি, বাস্তবায়নে বর্তমান পরিস্থিতি এবং প্রশাসনিক স্তরে থাকা বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি চলমান প্রকল্পগুলির কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা এবং আগামী দিনে আরও কার্যকরভাবে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। এদিকে প্রতিবছরের মতো এবারও শুরু হল উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ঐতিহ্যবাহী কুলিক পক্ষী নিবাসে পরিযায়ী পাখি গণনার কাজ। দুদিন ধরে চলা এই পাখি গণনা বন দপ্তরের তত্ত্বাবধানে শুরু হয় গণনার কাজ। এশিয়ার অন্যতম বৃহৎ পরিযায়ী পাখির আবাসস্থল হিসেবে পরিচিত কুলিক পক্ষী নিবাস প্রতিবছরই প্রকৃতিপ্রেমী, পক্ষীপ্রেমী ও পর্যটকদের বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠে। কোন গাছে কতগুলি পাখি রয়েছে, কোন এলাকায় পাখির ঘনত্ব বেশি, এই সমস্ত তথ্য সঠিকভাবে নথিভুক্ত করার জন্য নির্দিষ্ট গাছগুলির নম্বর দেওয়া হয়। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, এবছর পাখি গণনাকে ঘিরে বিশেষ আশাবাদী বনকর্মী ও পক্ষীপ্রেমীরা। গত বছর কুলিক পক্ষীনিবাসে মোট 1,58,000টি পরিযায়ী পাখির উপস্থিতি নথিভুক্ত হয়েছিল। এবছর সেই সংখ্যা আরও বাড়বে বলে প্রত্যাশা বন দপ্তর থেকে শুরু করে পক্ষীপ্রেমীদের। কুলিকের জলাভূমি ও সবুজ পরিবেশে এবারও দেখা মিলছে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির। এদিকে রাস্তা সংস্কারের দাবি জানাতে এবার অভিনব প্রতিবাদের সাক্ষী থাকল কালিয়াগঞ্জ শহর। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার সমস্যায় ভুগছেন এলাকার বাসিন্দারা। বারবার অভিযোগ জানিয়ে রাস্তা সংস্কারে কাজ না হওয়ায় ক্ষোভ জমছিল স্থানীয়দের মধ্যে। শেষ পর্যন্ত সেই ক্ষোভেরই অভিনব বহিঃপ্রকাশ ঘটল জল কাদায় ভরা রাস্তার উপর দণ্ডিকেটে। সমাজকর্মী সবুজ সাহা অভিযোগ করেন, রাস্তার এই দুরবস্থা সাধারণ মানুষের কাছে অত্যন্ত কষ্টকর। দিনের পর দিন অভিযোগ জানিয়েও কাজ না হওয়ায় বাধ্য হয়ে এই অভিনব প্রতিবাদের পথ বেছে নিয়েছি। সম্প্রতি সাইকেলে চেপে আচমকায় কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় পরিদর্শনে বেরিয়ে পড়লেন উত্তর দিনাজপুরের জেলাশাসক ডক্টর অভিজিৎ সেওয়ালে। জেলাশাসকের সঙ্গে ছিলেন এসডিও তন্ময় মুখার্জি, বিডিও লক্ষ্মীকান্ত রায়, এসডিপিও জামান এবং থানার আইসি অভিজিৎ দত্তসহ প্রশাসনের আধিকারিকরা। উৎসবের মরশুমের আগে বাজারে অস্বাভাবিক

0: মূল্যবৃদ্ধি রোধ, নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার বন্ধ এবং খাদ্য সামগ্রীর গুণমান ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এই বিশেষ অভিযান বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এদিকে প্রকৃতি বাঁচলে বাঁচবে দেশ, এই বার্তাকে সামনে রেখে পরিবেশ রক্ষার লক্ষ্য ইটাহারে অনুষ্ঠিত হলো এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি। তীব্র গরম, পরিবেশের ভারসাম্যহীনতা এবং ক্রমশ কমতে থাকা সবুজের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিয়ে বনগ্রাম পোস্ট হাটগাছি এলাকায় রোপণ করা হলো 170টি তাল বীজ। পরিবেশপ্রেমী অজয় কুমার দাসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ দেখা যায়। পরিবেশ রক্ষাকে নিজের সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করেছেন রায়গঞ্জের বাহিন এলাকার কুমারজলের বাসিন্দা অজয় কুমার দাস। তার দাবি, 2020 সাল থেকে তিনি নিয়মিতভাবে বিভিন্ন সরকারি জায়গা, স্কুল, কলেজ এবং থানায় বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে আসছেন। শুধু গাছ লাগানোই নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পরিবেশ গড়ে তোলায় তাঁর লক্ষ্য। জেলার চিঠি শেষ হল। উত্তর দিনাজপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন গানে গানে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুনবেন অর্ধাঙ্গিনী ছবির গান অনুপম রায়ের কণ্ঠে।

0: যে স্টিল দেশের রেলওয়েজ ব্রিজেস আর ডিফেন্স কে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: আজ অর্ধাঙ্গিনী ছবির গান রাপুর্ণা ভট্টাচার্যের কণ্ঠে।

যে স্টিল দেশের রেলওয়েজ ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।

প্রাক্তন ছবির গান শুনছেন সুরজিৎ চট্টোপাধ্যায়ের পর এবারের গান শুনুন ইমন চক্রবর্তীর কণ্ঠে।

0: বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
0: এখন গানের ভেলা, আপনাদের সঙ্গী সুতপা চট্টোপাধ্যায়।

আপনি শুনছেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মঙ্গলবাড়ির গানের ভেলা, অর্থাৎ নজরুল গীতির গানের ভেলা। পরের গানে আসব, তার আগে একটি বিশেষ ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণী সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়।

যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।

কাজী নজরুল ইসলাম। এই নামটি বাংলা সাহিত্যের ক্ষেত্রে যেমন, তেমনি সঙ্গীতের ক্ষেত্রেও অনেকটা উপরে শ্রদ্ধার আসনে, যেন অনন্তকালের জন্য তিনি প্রতিষ্ঠিত হয়ে আসেন। নজরুল বললেই মনে হয় বিপ্লবের কথা, তিনি যেন একেবারে মূর্ত বিপ্লব। বাংলা সাহিত্যের নানান বিষয়ে তিনি তার শক্ত কলমের টানে সেই সময় ঝড় তুলেছিলেন। একটা সময় তিনি মূক হয়ে গেলেন, বধির হয়ে গেলেন। এই বেদনা আজ এত বছর পরেও বা আগামী অনেক অনেক দিন ধরে আমরা বুকে বয়ে বেড়াব, যে যদি তিনি অমন মূক বধির না হয়ে যেতেন তাহলে যে আরও কত কিছু তার কাছ থেকে আমরা পেতে পারতাম। 1917 সাল থেকে তিনি সাহিত্যের আঙিনায় আগুন ঝরানো, যাকে বলে, সেই কাজটাই করেছিলেন। 1942-এ একেবারে চিরকালের মতো সেটা স্তব্ধ হয়ে যায়। কিন্তু মাঝখানের এই যে 25 বছর, এই 25 বছর সময়ে তিনি অজস্র কবিতা লিখেছেন, নাটক।

হোক, ছোটদের জন্য নানান রচনা, উপন্যাস, অভিভাষণ, পত্র সাহিত্য রচনা করেছেন। অসংখ্য গানও তিনি রেখে গেছেন আমাদের জন্য। তার প্রকাশিত গ্রন্থ তাও তো 50-এর বেশি, এবং এই সব কিছু মাথায় রেখেও বলা যায় গান রচনার ক্ষেত্রে তিনি অনন্য, অনন্য সাধারণ। কবির সাহিত্যিক জীবন 25 বছরের হলেও তার সঙ্গীত রচনার কাল কিন্তু 25 নয়, ভাবতে খুব অবাক লাগে। তার সাহিত্যিক জীবন 25 বছরের, কিন্তু সঙ্গীত রচনার কাল কিন্তু মাত্র 9 বছর, এবং ওই 9 বছরে ওই বিপুল পরিমাণ গান এবং তা একেবারে অন শীর্ষে থাকা তার অবদান। আর কোনো সঙ্গীত রচয়িতা এত অল্প সময়ের মধ্যে, এই যে গবেষকরা বলেন প্রায় 3,500 গান রচনা করেছেন তিনি, এ কিন্তু পাওয়া যায় না। এবং সেই গানের মধ্যে কত কিছু, পল্লীগীতি, গজল, মুর্শিদি, ভাওয়াইয়া, শ্যামাসঙ্গীত, ছোটদের গান, হাসির গান, কি নেই বলুন তো। এ ভাণ্ডার অফুরন্ত, বারে বারে ঘুরে ফিরে নানান রকম করে শুনতে থাকলেও যতবার শুনি পুরনো হবার নয়। তাই তো প্রত্যেক মঙ্গলবারের গানের ভেলায় ফিরে আসা তার গান নিয়ে। আমরা অনুষ্ঠান শুরু করেছি অজয় চক্রবর্তীর গাওয়া একটি গানে, তারপর শুনেছি নীলুফার ইয়াসমিনকে, এবারের গানের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

0: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: একটা সময় ন্যাচারাল গীতের জনপ্রিয়তা এমন একটা জায়গায় ছিল, এমন একটা অপ্রতিরোধ্য জায়গায় সেটা পৌঁছে গিয়েছিল, আশেপাশে কোনো গানকেই সেই সময় ভাবা যাচ্ছিল না। এবং এই যে চূড়ান্ত জনপ্রিয়তার মধ্যেও যদি আমি চূড়ান্ততম, যদিও চূড়ান্ততম বললে একটু বাংলা ভাষার ব্যাকরণগত দিক থেকে কেউ কেউ একটু ভুরু কুঁচকাবেন, তো তবু আমি সচেতনভাবে বলছি যে যে গানগুলো একেবারে চূড়ান্ত জায়গায় পৌঁছেছিল, শাওন আসিল ফিরে, তারপর তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, বল রে জবা বল, আবার ওই গানটা ভাবুন না, কুচ বরণ কন্যারে, এই গানটা মানে সুর তুলে মাঝি মল্লারা পালতোলা নৌকো স্রোতের মুখে ভাসিয়ে দিত, এই গান গলায় নিয়ে। শ্যামাসঙ্গীতের কথা একটু আলাদা করেই রাখি, শ্যামাসঙ্গীতের জনপ্রিয়তা নজরুলের যে কোন জায়গায়, আজও আমরা সেটা দারুণভাবে উপলব্ধি করতে পারি। আমাদের টেলিফোনে বন্ধু আছেন, যদিও পূর্ব ঘোষণা ছিল না, তবুও আছেন, 2210-7325 বা 2210-7325 2-5 এই নম্বরে আমাদের কোনো বন্ধু আছেন, একটু কথা বলে নেওয়ার চেষ্টা করতে পারি। নমস্কার, সুপ্রভাত।
2: হ্যাঁ সুতপাদি, সুপ্রভাত।
1: হ্যাঁ, কার সঙ্গে কথা বলছি?
2: হ্যাঁ, লক্ষণ দাস কেন হাওড়া ময়দান থেকে স্নেহাশিস দাহা কথা বলছি।
1: বলুন দাদা।
2: আজকে তো আমি, আপনি নজরুলের সম্ভার নিয়ে বসেছেন, আপনি কথা প্রসঙ্গে এই মাত্র বললেন যে যে কোনো ধারার গানে নজরুল এতটাই আমাদের মনের মনে কোথায় আছেন, আর আপনি একটু আগে উল্লেখ করলেন শ্যামা সঙ্গীতের কথা, কয়েকটা গানের কথাও আপনি বললেন। আসলে আমার দুটো গানের কথা খুব মনে পড়ছে, একদম ভিন্ন ধর্মী গান। আমরা তো বলি যে নজরুল বিদ্রোহী কবি, কিন্তু উনি প্রেমের এবং বিরহের কবি না, আমার মনে হয় প্রেমের গান এবং বিরহের গান সৃষ্টির ক্ষেত্রে নজরুল মনে হয় আমাদের বাংলা সঙ্গীতের সর্বশিখরে থাকবেন। আমার এক দুটো গানের কথা খুব মনে পড়ছে, খুব কম শোনা যায়। আমি আকাশবাণীতে শুনেছিলাম অনেক বছর আগে, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের রেকর্ডে আছে, বেদনার বেদী তলে পেটেছি আসন হে দেবতা, কি যে সমর্পণ প্রেমের, সমর্পণ দেবতার পায়ে গেছি পুষ্পাঞ্জলি নিবেদন। এই গানটা প্রথমে আমি বুঝতে পারিনি যে গানটা নজরুল গীতি, পরে আমি অনেক খবরাখবর নিয়ে বুঝতে পেরেছিলাম যে এটি নজরুল গীতি, বেদনার বেদিতলে কেটেছি আসুন এই গানটি। আর আরেকটি গানের প্রসঙ্গ খুব মনে পড়ছে, আমার বহি

0: জলের নদী। আসলে মাঝি মলদাদের প্রসঙ্গ আপনি আনলেন, তাই ওই গানটার কথাও খুব মনে পড়ে। আপনি অনুষ্ঠান চালিয়ে যান। আসলে নজরুল সঙ্গীত বা নজরুল গীতি শোনা মানে তো নিজেদের আরো সমৃদ্ধ করা, নিজেদের মননকে আরো জাগ্রত করা। সঙ্গে আছি সীতাপালি, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে।
1: অনেক ধন্যবাদ। সুমিত্রা দাশগুপ্ত।

0: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: নজরুল গবেষক যারা, তারা কবির সঙ্গীত জীবনকে দুভাগে ভাগ করেছেন। প্রথমত গ্রামোফোন জীবন, আর দ্বিতীয় হচ্ছে বেতার জীবন। বেতার জীবনের যে গান, সেখানে ভাব সম্পদ একটা গুরুত্বপূর্ণ অংশ। হারামনি, গীতবিচিত্রা, নবরাগ মালিকা, এই তিনটি অনুষ্ঠান কবির জন্য তখন বেতারে নির্দিষ্ট ছিল। সুরেশচন্দ্র চক্রবর্তী কবিকে রেডিওতে নিয়ে গিয়েছিলেন এবং নজরুলের প্রতি এই সুরেশচন্দ্র চক্রবর্তীর যে প্রত্যাশা ছিল, যে প্রত্যাশা নিয়ে তিনি কবিকে এনেছিলেন, পুরোপুরি সার্থক। নজরুল প্রায় 15টি নতুন ধরনের নতুন সুর সৃষ্টি করেছিলেন এবং তার যে প্রতিভার একটা অন্য দিক, তা কিন্তু এই জায়গা থেকে আমরা তার একটা প্রমাণ পাই।

তা নিয়ে বহু বহু গবেষণার আরও অনেক অনেক দিন হয়ে যেতে পারে। এখন আমরা দুটি গান শুনব, যে দুটি গানের উল্লেখ আমি একটু আগে করলাম, যে সেই সময় যখন কবি রচনা করছেন, পরবর্তী সময়ে যেমন অনেক গান খুব জনপ্রিয় হয়েছে, আমরা বহু বহু বছর ধরে কিছু কিছু গানকে খুব ভালোবেসে এসেছি, শুনছি, কিন্তু যখন কবি রচনা করেছেন সেই সময়ই অসম্ভব জনপ্রিয় হয়েছে, তেমন কয়েকটি গানের উল্লেখ আমি করেছি, তারই দুটি গান এখন আমরা শুনব। প্রথম গান ধীরেন্দ্রচন্দ্র মিত্রর কণ্ঠে, আর পরের গানের শিল্পী ডক্টর অনুপ ঘোষাল।

0: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি লেখা থেকে কিছুটা অংশ আপনাদের এবারে পড়ে শোনাব আমি। নজরুলের গান প্রসঙ্গে, নজরুল প্রসঙ্গে খুব স্পর্শকাতর এক সময়ের অনুভূতির কথা লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আমার মন সেদিন একটি বিশেষ কারণে খুব স্বাভাবিক ছিল না।

1939 সালের অক্টোবর, ঠিক পুজোর পরেই। সেদিন বেলা 12টা-1টার সময় আমার একটি শিশু সন্তান মারা গেল, কয়েক মাসের সন্তান। বেলা 2টো নাগাদ তার সৎকারের ব্যবস্থা করে সবটিকে শ্মশানে পাঠানো হলো। বেলা তখন 4টে।

আমাকে আমার ছেলে কেমন আছে প্রশ্ন করলেন। ছেলেটির অসুখের সংবাদ নলিনীদা জানতেন, কারণ সজনীকান্ত দাস তাকে কথাটা বলেছিলেন। যাই হোক, কথাটা শুনে কাজী সাহেব বললেন, আমাদের ডাক বাংলোয় একটু ব্যবস্থা করে দাও, কিংবা স্টেশনের ওয়েটিং রুমে। আমার আগ্রহে ও অনুরোধে শেষ পর্যন্ত আমার ওখানেই এলেন। সন্ধ্যা থেকে গানের আসর বসল, রাত্রি দুটো পর্যন্ত এক নাগাড়ে এগিয়ে গেলেন। মধ্যে একবার আধ ঘন্টার জন্য নলিনীদা দুই বা তিনখানি হাসির গান গিয়েছিলেন, লোকে লোকারণ্যের সৃষ্টি করেছিল। স্থানীয় মুসলমানরা এসেছিলেন দলে দলে, তারা ইসলামী সঙ্গীত শুনতে চেয়েছিলেন। রাত্রির মধ্যখানে গিয়েছিলেন শ্যামা সঙ্গীত, সে সময় আশ্চর্য ভাবমণ্ডলের সৃষ্টি করেছিলেন, এবং তার মধ্যে কবি ও ভক্ত অর্থাৎ ভারতবর্ষের, বিশেষ করে বাংলাদেশের সাধক বা মহাজনদের প্রত্যক্ষ করেছিলাম। আমার হৃদয়ের সন্তান বিয়োগ বেদনা নিঃশেষে উপশম হয়েছিল এমন কথা বলবো না, তবে তার উপর যে তিনি আনন্দ শ্বেত চন্দনের একটি স্নিগ্ধ শীতল প্রলেপ বুলিয়ে দিয়ে এসেছিলেন, এ শতবার উচ্চকণ্ঠে ঘোষণা করে বলবো, আমার কাছে ঘটনাটা স্মরণীয় হয়ে আছে দুটো কারণে। এক, আমার সন্তান বিয়োগের ঘণ্টা কয়েক পরেই এই বরণীয় অতিথিকে সংবর্ধনা করা, আর দ্বিতীয়, কাজী সাহেবের মতো ব্যক্তির আগমন। লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।

দেখতে দেখতে বা বলা ভালো শুনতে শুনতে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা। স্টুডিওর ঘড়ি 10:55 জানান দিচ্ছে, কাজেই না আর তো কথা বলার বিশেষ অবকাশ নেই, গানই বরং শুনি। গান তো সবথেকে বেশি কথা বলে, সবথেকে বেশি মুখর। ফেরদৌসী রহমানের কণ্ঠে আজকের শেষ গান। তার আগে বলি, আমরা একটু আগেই যে দুটি গান শুনলাম পরপর, একটি ডক্টর অঞ্জলি মুখোপাধ্যায়ের কণ্ঠে, আর পরের যে গান একটু আগেই বলেছিলাম যে এ গান গলায় নিয়ে মাঝি মাল্লারা নৌকো বাইতেন, আর অনুষ্ঠান শেষ করবো ফেরদৌসী রহমানের গাওয়া গানে।

0: গানের ভেলা আজ এ পর্যন্তই, সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের সেল SEQR মানে সেল Secure TMT bar, মজবুত, নমনীয়, earthquake resistant আর কংক্রিটের সঙ্গে perfect strong grip. Sail Secure TMT bar, there's a little bit of sail in everybody's life.
0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন যুববাণীর অনুষ্ঠান উপস্থাপনায় সৌরিক ঘোষ এবং ঋত্বিক শিকদার।

0: ঘড়ির সময় এখন ঠিক 11:01, আর তোমাদের সঙ্গে সরাসরি রয়েছি আমি সৌরিক, আর আমার সঙ্গে রয়েছে
1: ঋত্বিক, আর চলে এসেছি আজকে। আর আজ কি নিয়ে কথা বলবো তোমরা আশা করি সবাই জানো।
0: তোমরা জানো যে সপ্তাহ দ্বিতীয় মঙ্গলবার, আর দ্বিতীয় মঙ্গলবার মানে আমরা আলোচনা করি খেলাধুলো নিয়ে, এবং খেলাধুলোর মাহলটা যা আছে বছর মানে পাগল হয়ে যাচ্ছি, মানে
1: শুরু থেকে শেষ পর্যন্ত, শুরু প্রত্যেকটা মেজর মেজর টুর্নামেন্ট এই বছরে হচ্ছে। আর প্রত্যেক যারা খেলাধুলো প্রেমী তাদের জন্য তো এই বছরটা কারণ আমরা সবাই জানি যে এই বছরে অনেক অনেক বড় বড় তারকারা, যারা আমাদের ছোটবেলার আইকন ছিল, আইডিয়াল পার্সন ছিল, যাদের আমরা আইডলাইজ করতাম, তারা আর খেলবে না, তারা রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। সেই সমস্ত কিছু নিয়ে কথা হবে, সেই সঙ্গে
0: সেই সমস্ত নিয়ে কথা হবে না, দাঁড়াও, ঋত্বিক ঋত্বিক প্রচন্ড এক্সাইটেড, মানে কারণ আমি বুঝতে পারছি না যে ওরা ছেড়ে চলে যাবে বলে রিটায়ার করবে বলে নাকি অন্য কোনো ব্যাপার রয়েছে, ঋত্বিক আমাদের অবশ্যই জানাবে শোয়ের মাধ্যমে। তো আমরা শুধু তাদের রিটায়ারমেন্ট নিয়ে কথা বলবো না, আমরা অনেক কিছু নিয়ে, আমরা খেলার আপডেট নিয়ে ডেফিনেটলি থাকবো, এশিয়া কাপ নিয়ে কথা বলবো, ওদিকে ঈশান কিশোরের সুন্দর একটা সেঞ্চুরি নিয়ে কথা বলবো, এবং পাশাপাশি ফুটবল তো আছে, ইন্ডিয়ান ফুটবল টিম নিয়ে তো ডেফিনেটলি কথা বলতে হবে, ওদিকে ডুরান কাপে তো দুর্ধর্ষ ইস্ট বেঙ্গল খেলেছে, আর তার পাশাপাশি
1: তারপরে
0: এখন CFL চলছে, এবং
1: পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে আমাদের ইন্ডিয়ান পারফরমেন্স, সেই সব
0: দুর্ধর্ষ দুর্ধর্ষ এবং অন্যান্য খেলার আপডেট থাকবে
1: একদম, সেই সমস্ত কিছু নিয়ে আমরা কথা বলবো। সেই সঙ্গে যে জিনিসটা থাকবে তোমরা সবাই জানো, আর তোমরা অপেক্ষা করে আছো শোনার জন্য, যেটা হচ্ছে
0: ফ্রি হিট থাকবে,
1: কারণ আমরা সবাই জানি যে তোমরা এত আবদার করো যে ফ্রি হিট দাও ফ্রি হিট দাও।

0: যুববাণী কলকাতা, সেইখানে গিয়ে তুমি চটপট করে আজকের যে পোস্টারটা রয়েছে খেলাধুলোর সেখানে গিয়ে কমেন্ট করতে পারো আজকের ফ্রি হিটের উত্তর। আর কিংবা তুমি যদি অন্য কোনো খেলাধুলো নিয়ে কোনো কিছু নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে চাও, জুড়তে চাও, সেইগুলোও কিন্তু তোমরা করতে পারো আমাদের ফোন নাম্বারে বা আমাদের ফেসবুক পেজে কমেন্ট বক্সে।
1: একদম একদম, কারণ এই রিসেন্টলি ডুরান কাপ শেষ হলো, তো মানুষের মনের মধ্যে একটা উত্তেজনা রয়েছে এবং খুব থাকাটা খুব স্বাভাবিক। এবং তার পাশাপাশি গতকাল সিএফএল এ যে দুর্দশ একটা ম্যাচ হলো, যেটা যেটার জন্য আমি আমি একদমই প্রস্তুত ছিলাম না,
0: আর সেইটা তো শরীর প্রস্তুত ছিল না বাবাজীবন, বড় বড় দল হয়েও পারলো না ছোটদের দলকে হারাতে।
1: দেখো দেখো, এটা বড় কথা না, আমি এটা বড় কথা না হারাতে,
0: আমি আমি আমায় বলতে দাও, গত আমি তিন বছর ধরে বলে এসেছি যে ইস্ট বেঙ্গলের থেকে মোহনবাগান শত বর্ষ এগিয়ে আছে,
1: শত বর্ষ এগিয়ে
0: শত বর্ষ।
1: মানুষ মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে পারে, তুমি জেগে জেগে স্বপ্ন দেখো, জিনিসটা খুব ভালো। তবে যাকে আসছি, আমরা আমরা নিজেরা বিতর্ক করবো না, তোমরা
0: একদম।
1: যেটা আমরা বলছি যে তোমার জন্য ফ্রি হিট তো ডেফিনেটলি থাকবে, তো আজকের যে ফ্রি হিট সেটা দিয়ে দিই, তারপর আমরা গানে যাই।
0: একদম, যখন
1: শুরু করবো
0: আমরা সবাই জানি যে আন্তর্জাতিক ফুটবলে আর মেসিকে আমরা দেখতে পারবো না,
1: জার্সিতে মেসি কার খেলতে আমরা দেখতে পাবো না,
0: তো রিটায়ারমেন্ট ঘোষণা করে দিয়েছেন মেসি। তো সেই নিয়ে মেসিকে নিয়ে একটা প্রশ্ন, যে দেশের জার্সিতে মেসি প্রথম গোল কোন দেশের বিরুদ্ধে করেছে?
1: একদম, আর্জেন্টিনার হয়ে মেসি প্রথম গোল কোন দেশের হয়ে করেছে?
0: একদম সহজ প্রশ্ন
1: করে দাও, একদম ঝটপট চলে এসো যে কোন দেশের বিরুদ্ধে প্রথম মেসি আর্জেন্টিনার হয়ে গোল করেছে, ঝটপট উত্তর নিয়ে চলে এসো। ফোন নাম্বার আরো বলে দিই, 0332107325। ফোন নাম্বারে না পেলে তো আমাদের ফেসবুক পেজ রয়েছে, পেজে গিয়ে চলে যাও, যে সুন্দর পোস্টারটা রয়েছে আমাদের ঋত্বিকের,
0: আমরা আবার ফিরে আসছি স্টুডিওতে।

0: এবং জিত গঙ্গোপাধ্যায় কণ্ঠে টার্গেট শুনে আমরা ফিরে এলাম খাতুর আড্ডায়। তোমাদের সঙ্গে রয়েছি আমি সৌরিক, আমার সঙ্গে রয়েছে ঋত্বিক। এবং গানে যাওয়ার আগে একটা ফ্রি হিট দিয়েছিলাম যে মেসি আর্জেন্টিনার হয়ে কোন দেশের বিরুদ্ধে প্রথম গোল করেছে এবং তার উত্তর কি আমরা পাচ্ছি?
1: তার উত্তর কিন্তু আমরা ফেসবুকের কমেন্ট বক্সে পাচ্ছি। তবে তার আগে বন্ধু কিন্তু ফোন কলে শুনে নি, বন্ধু কি বলছে? নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমাদের
0: সঙ্গে গুলি খেলা রাউন্ড খেলছো
2: বেশ বেশ। আমি তোমার সঙ্গে শোনো, আমাদের সূর্য নারীর যোগ সবুজ ঘাসে, আমাদের খুঁজলে পাবে
0: একদম। উত্তরটা দিয়ে যাও প্লিজ।
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: নমস্কার, বলছিলাম কসবা থেকে।
1: হ্যাঁ,
3: সঠিক উত্তর হলো ক্রোয়েশিয়া।
1: বেশ, শুনতে থাকুন। ঠিক আছে, আরো উত্তর আসছে।
0: আমরা একটা উত্তর পেলাম, তার একটা সুন্দর আমরা জিনিস পেলাম, সেটা আমি থ্যাংক ইউ প্রসেনজিৎ এন্ড লাভ ইউ বিকজ অফ তুমি যে গানটা গাইলে, এবং সেই গানটা আমার সকলের খুব প্রিয় গান
1: একদম একদম।
0: এবং কথা যেটা আমরা আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তোমার উত্তর দিতে থাকো, উত্তর আমরা নেব
1: একদম
0: এই মুহূর্তে। ক্রিকেট
1: আর একজন বন্ধু কিন্তু ফোন কলে শুনে
0: নেব আমরা।
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: আমি খড়গপুর থেকে আশিস কইলা।
1: আচ্ছা,
4: আপনি
0: মেসিকে সামনাসামনি দেখেছিলেন?
4: 3-0 তে হেরেছিল।
0: আচ্ছা, আপনি মেসিকে সামনাসামনি দেখেছিলেন, কি বলছেন আপনি?
4: জিতেছিল 3-0 তে।
1: আচ্ছা, ওই ম্যাচটা ওয়ার্ল্ড কাপের ম্যাচে। হ্যাঁ, ক্রোয়েশিয়া
0: জিতেছিল জানি আমি।
1: উত্তরের সঙ্গে সবাই কিন্তু কথাও
0: শেয়ার করছে এবং মানে উনি ঈশ্বরকে দেখে নিয়েছেন যেটা আমার মনে হয়। তবে হ্যাঁ, এই মুহূর্তে ক্রিকেট চলছে, ক্রিকেটের একটা বড় আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি। পরিবর্তন
1: কেন বলছে, কারণ যেখানে আমরা আয়ারল্যান্ডের ঘরে গিয়ে আয়ারল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হয়েছি, তারপরে ইংল্যান্ডের কাছে পুরো সিরিজ হেরে গেছে।
0: আয়ারল্যান্ডের সিরিজটা মানে আমার
1: 2-0 হেরে যাওয়া আমরা কেউ এক্সপেক্ট করিনি। আয়ারল্যান্ডের কাছে আমাদের এই ইন্ডিয়ান টিম যে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, চ্যাম্পিয়ন টিম, চ্যাম্পিয়ন প্লেয়াররা হেরে যাবে, তো
0: সেই আশা করা যায়।
1: হ্যাঁ, তারপরে এইবার এই টিম আফগানিস্তান ঠিক আছে, এবার এবার আয়ারল্যান্ডের কাছে যখন হেরে গেছে, এবার আফগানিস্তান আয়ারল্যান্ডের থেকে অনেকটা ভালো দল,
0: অনেকটা ভালো দল, অনেকটা ভালো,
1: একটা টাফ পজিশন রয়েছে।
0: বিকজ হ্যাঁ, এবং অন্যদিকে তিলক বর্মা অ্যাজ ভাইস ক্যাপ্টেন রয়েছে, এবং যেটা সবথেকে ইন্টারেস্টিং কি ইনক্লুশন, সেটা হচ্ছে গিয়ে সঞ্জু স্যামসন এবং জসপ্রীত বুমরা আসছে এই সেটআপে। তবে দুঃখের একটা বিষয় রয়েছে, দুঃখের বিষয়টা কি ঋত্বিক?
1: হার্দিক পান্ডিয়া এইবারও কিন্তু সিরিজে নেই, এটা আমাদের সবার জন্যই দুঃখ। আমার যত

0: তোর মনে হয় হার্দিক পান্ডিয়াকে না পুরো কি ম্যাচের জন্যই রাখা হচ্ছে? কারণ হার্দিক পান্ডিয়া একটু বেশি চোট প্রবণ প্লেয়ার, হার্দিক পান্ডিয়া বা বুমরা। হ্যাঁ তো
1: একটু চোট প্রবণ প্লেয়ার, খুব সুন্দর কথাটা বলে তুমি, চোট প্রবণ প্লেয়ার।
0: তো যখন দরকার ভাই আমি তখনই নামাবো, এখন তোমরা রেস্ট,
1: এখন তোমরা রেস্ট করো, চোট লাগুক বা না, বাট না ঠিক আছে। এবং সেই খবর সত্যি আমরা মানে উইশ করছি তাদের যাতে রিকভার হয়ে যায়
0: একদম।
1: এন্ড ইয়া, তার সঙ্গে বন্ধু ফোন লাইনে আমার
0: একদম নমস্কার শুনে নি। কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: অরুণ পাজা বলছে ক্রোয়েশিয়া, রিমা মুখার্জি বলছে ক্রোয়েশিয়া, সৌমেন দাস বলছে ক্রোয়েশিয়ার খুব সম্ভবত। বেশ, আমি অনেক উত্তর পেয়েছি
0: ক্রোয়েশিয়ার। যদি আসে
1: লাকি কলার,
0: লাকি কলার শুনেনি। শুনি, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? রজত লিখেছেন ক্রোয়েশিয়া।
1: এন্ড তার সঙ্গে রাইট অ্যানসার ইজ,
0: রাইট অ্যানসার ইজ ইজ ক্রোয়েশিয়া। আর যেটা খুব ভালো লাগছে, তো সেই সঙ্গে কিন্তু আমাদের সেকেন্ড ফ্রি হিটও দিয়ে দিতে হবে। আর যখন আমি মেসিকে নিয়ে কথা বলেছি, লেজেন্ড নিয়ে কথা বলেছি, আর আর্য যখন ইংল্যান্ডের নাম নিয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধে গোল করেছে মেসির প্রথম ইন্টারন্যাশনাল, যেটা যদিও বা ভুল, বাট যখন ইংল্যান্ড নিয়ে হয়েছে, এবার তোমাদের ফ্রি হিট হচ্ছে যে ইংল্যান্ডের দেশে জার্সিতে সব থেকে বেশি গোল কোন প্লেয়ার করেছে?
1: Yes,
0: ইংল্যান্ডের দেশের জার্সিতে সবথেকে বেশি গোল কোন প্লেয়ার করেছে? একদম সহজ
1: প্রশ্ন,
0: আমাদের ফোন কল করে নাও 0332107325 নম্বরে, কিংবা আমাদের ফেসবুক পেজ রয়েছে যুববাণী কলকাতা, সেইখানে
1: তোমরা
0: করছিলে,
1: তোমরা জানো মানে কি বলবো আর,
0: যে বিষয়টা হচ্ছে এবার আমরা
1: ব্যাপারটা হচ্ছে কি জানো তো, আমরা ইন্ডিয়ান ক্রিকেট টিম নিয়ে তো মানে যখনই আমরা শো করতে বসি, আমরা চাই যে ইন্ডিয়ান ক্রিকেট টিম নিয়ে ভালো ভালো কথা বলি। বাট বিগত কয়েক মানে সিরিজটা, কয়েকটা সিরিজ ধরে, কয়েকটা মানে বিগত গত মানে গত বছর ধরে,
0: কয়েক
1: গত বছর থেকে আমি বলছি যে সেখানে কিন্তু ইন্ডিয়ার পারফরমেন্স খুব একটা আমাদের মানে মনে লাগছে। অন্য কিন্তু উইমেন্স ক্রিকেট টিম কিন্তু ফাটিয়ে খেলছে, ফাটিয়ে খেলছে।
0: হ্যাঁ,
1: সেটা একটা মানে দুর্ধর্ষ ব্যাপার, কারণ উইমেন্স টি টোয়েন্টি এশিয়া কাপে ইন্ডিয়া লিড করছে।
0: এবং
1: হরমনপ্রীত কৌরের যে সুন্দর একটা মানে তত্ত্বাবধান, মানে যেটা একটা ক্যাপ্টেন্সি বলবো আমি, সেটার জন্য কিন্তু সেমিফাইনালস অবধি পৌঁছে গেছে,
0: আর
1: সেটা একটা মানে বিশাল বড় ব্যাপার।
0: এক্স্যাক্টলি, আর আশা করবো যে এই উইমেন্স টি টোয়েন্টি এশিয়া কাপ যেটা ইন্ডিয়া এইবারও কিন্তু নিজের হাতের মুঠোয় যেন নিয়ে নিতে পারে।
1: খুব সুন্দর আছে কিন্তু ফর্ম, কিন্তু উইমেন্স ক্রিকেট টিমের দুর্ধর্ষ,
0: কারণ স্মৃতি মান্দানাও কিন্তু এইখানে সেমিফাইনালে একটা রেকর্ড করেছে, যেটা হচ্ছে সেঞ্চুরি রেকর্ড রয়েছে ওর, তো
1: রেকর্ড ব্রেক করেছে।
0: হ্যাঁ, রেকর্ড ব্রেক করেছে মিতালি রাজের, তো মোস্ট রান যেটা ছিল একটা ম্যাচের মধ্যে, তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে যেটা স্মৃতি মান্দানা রেকর্ড ভেঙেছে, তো এইবার এই যে রেকর্ড ভাঙছে নতুন রেকর্ড গড়ার জন্য, তো দেখার বিষয় যে এই ইউএইতে যে খেলাটা হচ্ছে সেইখানে কি আমাদের ভারতীয় মহিলা দল শেষ হাসি হাসতে পারে।
1: দেখা যাক, দেখা যাক, আশা করছি সেটা হবে।
0: হ্যাঁ,
1: কারণ কোথাও না কোথাও একটু তো আশা আমাদের রাখতে হবে
0: এইবার। এইবার যদি আমি বলি, এইখানে যদি
1: ওয়েস্ট ইন্ডিজ ট্যুরটা কিন্তু আমরা ভুলে যাচ্ছি মেন্স ক্রিকেটে,
0: বলে ফেলো বলে
1: ফেলো, সেখানে যে ওডিআই সিরিজের জন্য যে ওয়েস্ট ইন্ডিজ ট্যুরটা হচ্ছে, সেখানেও কিন্তু একটা নতুনত্ব ব্যাপার রয়েছে। এবার দেখার বিষয় যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কিরকম কি হয়, কারণ এশিয়ান গেমস আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ কিন্তু ওভারল্যাপ করছে, যার জন্য একটা সমস্যা হতে পারে। সেটা হচ্ছে যে বিসিসিআই এখন বুঝতে পারছে না যে দুটো স্কোয়াড কিভাবে তৈরি করবে, ঠিক আছে? মানে মেন স্টে থাকছে শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি তো থাকছে, এবং সব থেকে বড় কথা হেড কোচকে থাকছে জানো,
0: বলে ফেলো,
1: আমাদের খুব পছন্দের একটা মানুষ, আমার তো খুব পছন্দের, অন্য বলে পছন্দের গৌতম গম্ভীর।
0: আমি প্রথমে একটু খুশি হচ্ছিলাম, হয়তো নতুন কোনো খবর সৌরিক জানে, যেটা ভেতরের খবর সেটা আমাদের সবাইকে শেয়ার করবে। আচ্ছা, সৌরিক এইভাবে আমাদের সঙ্গে খেলাধুলো করতে পারে সেটাও দেখে।
1: এবং আরেকটা মজার বিষয়, সেকেন্ডারি স্কোয়াড যেটা তৈরি হচ্ছে শ্রেয়া আইয়ারের আন্ডারে, সেটা হচ্ছে ভিভিএস লক্ষ্মণ, সেটা তত্ত্বাবধান করছে।
0: হ্যাঁ, তো তো তো বিষয়টা হচ্ছে আয়ারল্যান্ড আর ইংল্যান্ডের বিরুদ্ধে যখন শ্রেয়া আইয়ারের যে টিম খেলেছিল, সেটা কিন্তু গৌতম গম্ভীরের কোচিংয়ের ছিল। এইবার এটা কিন্তু কোচিং চেঞ্জ হয়েছে, তো দেখার বিষয় যে কি পারফরমেন্স হতে পারে।
1: Exactly, মানে,
0: হ্যাঁ, হোপ ফর দ্য বেস্ট, কারণ ইন্ডিয়ান টি টোয়েন্টি

0: টিমের কিন্তু ট্রানজিশন যে পিরিয়ড চলছে আর সেটা খুব একটা ভালো চলছে না,
1: যাচ্ছে না ভালো, খুব একটা কি
0: যাচ্ছে না, ডিরেক্টলি যাচ্ছে না ভালো,
1: তো উড়াধুরা হয়ে গেছে সবকিছু।
0: হ্যাঁ, তো আমরা সবাই এখন ওডিআই টিমেই এখন ফোকাস করব, কারণ নেক্সট ইয়ার আমাদের সেই 2023-এর খড়া হুয়া আছে ভি ওহি ইয়ে দিল ফির বেকরার হে এই মোমেন্টটাকে ব্রেক করতে হবে,
1: এই মোমেন্টটা ব্রেক করতে হবে
0: একদম।
1: আমি তো ফিলিংসটা বুঝতে পারছি, এবার আপামোর যারা ক্রিকেট ফ্যান তাদেরও এই ফিলিংসটা
0: বন্ধু কি বলছেন? নমস্কার, কে বলছেন? না ঠিক আছে,
1: কোন রকম একটু কানেকশনের সমস্যা,
0: একদম কানেকশনের সমস্যা হচ্ছে, কোনো সমস্যা
1: না পাও,
0: তোমরা কিন্তু আমাদের ফেসবুকের পেজে কমেন্ট করো, আর সেই সঙ্গে আরো একজন বন্ধু। নমস্কার, কে বলছেন?
2: রজতচরিত মিঠাগুন্ডু 58 গেট থেকে।
0: বেশ,
2: উত্তরটা হবে হ্যারি কেন।
0: বেশ বেশ বেশ বেশ বেশ
1: হ্যারি কেন, বেশ
0: বেশ বেশ হ্যারি কেন,
1: হ্যারি কেন। আমরা ফেসবুকে অনেকগুলো উত্তর পাচ্ছি, সেখানে আমাদের কিছু রিমো বলছে যে হ্যারি কেন, সৌভিক সরকার বলছে সঠিক উত্তর হবে হ্যারি কেন 85টা গোল, এবং সৌমেন দাস বলছে হ্যারি কেন, রাজত বলছে হ্যারি কেন।
0: ওকে ওকে ওকে, আমরা আরও উত্তর নেব। এই তো আরও একটা বন্ধুর উত্তর এসে গেছে, শুনে নিই বন্ধু কি বলছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আমি আবার বলছি হ্যারি কেন, ওই আমি একটু আগে ভুল আছি, সরি আমি কেন থাকতে পারলাম না, ওনা পানামার এগেনস্টে 5-1 গোলে জিতেছে 2018-তে,
1: ওই মেসি মেসি
3: দেখেছিলাম।
0: আচ্ছা বেশ,
3: 5-1 পানামার এগেনস্টে
1: পানামা
3: দেখেছিলাম।
1: ওকে ওকে, থ্যাংক ইউ,
0: থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক
3: ইউ। ভলগা নদীর তীরে,
0: ওকে, থ্যাংক ইউ সো মাচ,
3: নবগরোড, নিজদি নবগরোড।
0: ওকে, তো স্বাভাবিক সেই আবেগটা 2000 থাকবেই, ওই স্বয়ং ঈশ্বরকে যদি আমরা
1: সামনে, ঈশ্বরকে,
0: ফুটবলের ঈশ্বর, ওয়ান অফ দ্য ঈশ্বরকে যদি,
1: ওয়ান অফ দ্য
0: ঈশ্বরকে যদি আমরা
1: একটু কষ্ট করে ঈশ্বরটা বলতে বলে যে না এটা ঠিক হচ্ছে না, আমি তো নই, আমি তো ওইদিকে যাচ্ছি না, ভুল হয়েছে, ওয়ান অফ দ্য ঈশ্বর বলে,
0: ওয়ান অফ দ্য ঈশ্বর,
1: এটা কি ছিল
0: আপনি থেকে দেখা, এটা স্বাভাবিক, এটা ফিল ওয়ান্স ইন আ লাইফটাইম মোমেন্ট, আর
1: ওয়ান্স ইন আ লাইফটাইম মোমেন্ট, একদম একদম। এবং তার সঙ্গে আমরা দেখি যে এবারে ইতিমধ্যে আর কোনো উত্তর নেব কি আমরা?
0: আর কোনো উত্তর নেওয়ার আগে লাস্ট একটা ফোন কল
1: শুনেন,
0: একদম। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: হ্যালো,
1: বলো। হ্যাঁ,
4: কৃষ্ণনগর থেকে আর্য সিং
1: এর। হ্যাঁ আর্য, বলো।
0: হ্যাঁ বলো,
4: এখানে পরিস্থিতি নেই, গোল করে সেই জায়গাটা একদম লিমিটে আনে।
1: আচ্ছা
0: আচ্ছা, গান শুনে ফিরে আসি, ততক্ষণ আরো তোমরা উত্তর দিতে থাকো, আরো যারা যারা উত্তর দেওয়ার সুযোগ পাওনি তারা উত্তর দিতে থাকো,
1: কমেন্ট এখন রয়েছে আজকে, এবং অনেক কিছু নিয়ে কথা বলবো, তো ঝটপট চলে এসো ফিরছে গানের পর। তোমার সঙ্গে আটা রয়েছে, আমি শুনি, আমার সঙ্গে রয়েছে
0: আমি ঋত্বিক।

0: একটা এনার্জেটিক গান এবং এনার্জির সঙ্গে যে আমরা আজকে খেলাধুলা আড্ডাটা শুরু করেছি, বন্ধুরা তোমরা এত সুন্দর আমাদের সঙ্গে আজকে আড্ডা করছো, গল্প করছো,
1: সেই সঙ্গে তোমরা যেভাবে কোঅপারেট করছো আমাদের সঙ্গে, অ্যানসারে ফ্রি হিট, যেভাবে তোমরা ফ্রি হিট খেলছো, সেইটা ইংল্যান্ডের দেশের জার্সিতে সব থেকে বেশি গোলের রেকর্ড কার রয়েছে? আর সেখানে কিন্তু ফেসবুকের কমেন্ট বক্সে কিন্তু অনেকেই উত্তর দিয়েছো। এখানে সৌভিক সরকার লিখেছে যে 85টা গোল করেছেন হ্যারি কেন, তারপরে রয়েছে ওয়েন রুনি, দীপান্নটা
0: তার লিস্টটা রয়েছে,
1: লিস্ট দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমি প্রথমটাই ধরলাম, 85টা গোল হ্যারি কেন। তারপরে এইখানে রজত লিখেছেন হ্যারি কেন, সৌমেন দাস লিখেছেন হ্যারি কেন, রিমা মুখার্জি লিখেছেন হ্যারি কেন। তো আরো একটা উত্তর আমরা না হয় ফোন কলে নিয়ে নেব, ফোন কলে লাস্ট একটা,
0: ঠিক আছে লাস্ট নিয়ে নাও,
1: লাস্ট একটা
0: লাস্ট উত্তর নিয়ে নাও,
1: লাস্ট উত্তর নিয়ে নি। বন্ধু কি বলছে? নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: রানাঘাট থেকে বলছি, ভবতোষ শাহ।
1: বেশ, উত্তরটা
2: উত্তরটা হচ্ছে হ্যারি কেন।
0: থ্যাঙ্ক ইউ,
1: ওকে থ্যাঙ্ক ইউ, শুনতে থাকুন। তো বন্ধু কিন্তু উত্তর দিয়েছে হ্যারি কেন, তাহলে
0: এন্ড রাইট অ্যানসার ইজ,
1: রাইট অ্যানসার ইজ হ্যারি কেন। আর যারা যারা সঠিক উত্তর দিয়েছো তাদের জন্য
0: খুব সুন্দর, তোমরা খেলছো
1: একদম, তোমরা খেলছো খেলছো। এইবার এইবার আমরা একটু ইন্টারন্যাশনাল থেকে ন্যাশনালে ফিরে আসি, কারণ আমাদের দেশে
0: ছিলাম। আচ্ছা, ফিল্ডে কথা বলছো,
1: একদম you got it
0: and I'm got it, but amra facebook live o ei muhurte royechi
1: tumra
0: chole esho ebong ritik keno bar bar ekdom ekdom bolche ami seta bujhte pacchi na ritik kichu ta hoyeche ajke ritik khub excited because duran cup e je dol diteche sei dol ke support kore na ritik kintu kore ekta karone because ami mohun bagan ke support kori bole
1: ar ek shudhu seta noy bishoy ta hocche je kalke mohun bagan
0: acha thik ache amra sei bishoy adda adda te ashbo
1: team niye
0: dekho
1: ইস্ট বেঙ্গলের কোচি প্লেয়ারদের কাছে যদি ড্র করে তাহলে কি বলবে তুমি?
0: আমরা চলে যাই পরের ফ্রি হিট, এবং ফ্রি হিট কি আছে আমাদের পরে?
1: তো পরের ফ্রি হিট হচ্ছে যে ইস্ট বেঙ্গল নিয়ে কথা হচ্ছে, ইস্ট বেঙ্গল নিয়েই একটা ফ্রি হিট থাকুক। ইস্ট বেঙ্গল আজ পর্যন্ত কটা ডুরান্ট কাপ টাইটেল জিতেছে?
0: উত্তর আসছে আর
1: এইবার যে কথাটা, আমাদের কিন্তু আইএসএল ও কিন্তু শুরু হতে চলেছে, এটা
0: আর ফুটবল নিয়ে আমরা একটু আলোচনা করি। ব্যাপারটা হচ্ছে কি, এই যে আমি এটা জিনিস খুব ভালো লাগছে দেখি যে গত বছর থেকে ফুটবল নিয়ে যে একটা ইয়ে ছিল, একটা ওভারশ্যাডো ব্যাপার ছিল ইন্ডিয়ান ফুটবল নিয়ে মূলত, সেটা আস্তে আস্তে কাটছে।
1: আর
0: এবং সেটা এই বছর ওয়ার্ল্ড কাপ থেকে মানে এই জিনিসটা আস্তে আস্তে একটা মানে মানুষের চোখের সামনে উঠে আসছে যে ইন্ডিয়ান ফুটবলকে সাপোর্ট করা উচিত, ইন্ডিয়ান ফুটবল টিমকে আমরা যাতে একটুখানি প্রমোট করতে পারি।
1: আর একটা জিনিস যেটা আমি ফিল করছি, সেই জিনিসটা হচ্ছে যে তো তোমার যে এই একটা ট্রানজিশন ঘটছে, মানে ক্রিকেট থেকে পপুলারিটি, মানে অফকোর্স যে ফুটবল এত প্রাচীন গেম, তো স্বাভাবিক ফুটবলের এই যে এতদিন ধরে যে চেপে ছিল এই ফ্যান বেসটা, মানে ফ্যান বেস ছিল বাট সেই প্রকাশ করার বিষয়টা, সেইটা কিন্তু অনেকটা বেড়েছে, সাপোর্ট করা এতটা অনেকটা বেড়েছে আমাদের ন্যাশনাল টিমসের ওপরে, আমাদের ডোমেস্টিক ফুটবল টিমসের ওপরে। আর সেটা লাস্ট ওয়ান ইয়ারে সৌরিক যা বলছে একদম কারেক্ট বলছে, বেড়েছে। আর সেইটা ডেটা সব কিছু তাই বলছে, আমাদের যখন আমরা এখন দেখছি রঞ্জিৎ বাজাজ যেইভাবে আমাদের এই থ্রু সোশ্যাল মিডিয়া ইন্ডিয়ান ফুটবলকে যেভাবে আপলিফ্ট করছে, শুধু রঞ্জিৎ বাজাজ না, আরও যে সমস্ত বড় বড় একাডেমিসরা রয়েছে, ফাইভ স্টার একাডেমিক্স ফুটবল একাডেমি, সেইগুলো কিন্তু খুব ভালোভাবে করছে। আর সেই সঙ্গে বলতে হয়, কিছুদিন আগে যেরকম আমি তোমরা শুনেছিলে হয়তো প্রীতম কোটালের সঙ্গে কথা বলেছিলাম, সেখানেও কিন্তু সে একটা একাডেমি খুলেছিল, সেখানেও কিন্তু সে বলেছিল যে কিভাবে তার একাডেমি থেকে বাংলার প্লেয়াররা বাইরে উঠে আসছে। আর এই বিষয়টা রিসেন্ট কিন্তু আরো বেশি হচ্ছে, আর এতদিন যে এই ট্যালেন্ট হান্টিং এর যে সমস্যাটা ছিল, এবার এই যে এই ছোট ছোট নিজেরা এই রঞ্জিৎ বাজাজের মতো বা এরকম বড় বড় প্লেয়াররা যদি নিজে নিজেদের একাডেমি থেকে যদি এই এই ট্যালেন্টগুলোকে বার করতে পারে,
0: এটা আমার মনে হয় যে ফিল্টার করা উচিত। মানে বাংলার প্রত্যেকটা কোণায় কোণে প্লেয়ার রয়েছে, আমার যেটা মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ারকে অনেক সুযোগ দেওয়া উচিত। এমনটা নয় যে আমাদের ভারতবর্ষে প্লেয়ারের কম আছে, আমাদের ভারতবর্ষ থেকে মেসি বেরোতে পারে, আমাদের ভারতবর্ষ থেকে
1: একদম
0: রোনাল্ডো বেরোতে পারে, কেন
1: বড় দেশ
0: যেখানে আমরা একই স্থানে সুনীল ছেত্রীকেও রাখি, লিওনেল মেসিকেও রাখি, আমরা না ছেত্রীকে খুব একটা বেশি ইয়ে করতে পারলাম না।
1: মানে
0: সে মানুষটা চেষ্টা করলো কিন্তু ইন্ডিয়ান ফুটবলকে বিশ্ব স্থানে নিয়ে যাওয়ার, কিন্তু কোথাও না কোথাও সে ব্যর্থ হলো, এবং কোথাও কি সেটার জন্য আমরাই দায়ী আমার যেটা মনে হয়। এবং যা আমরা যেটা ফ্রিটটা করে গেছিলাম, আমরা অনেক সুন্দর কথা বলছি, ফ্রিটটা আমরা করে গেছিলাম, সেটা হচ্ছে
1: প্রশ্নটা আরো একবার বলে দিই, ইস্ট বেঙ্গল এখনো পর্যন্ত কটা ডুরান্ড কাপ টাইটেল জিতেছে?
0: আর বলতে বন্ধু ফোন লাইনে শুনি।
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: হ্যাঁ হ্যালো দিদু, দাদা ভাই নমস্কার।
0: নমস্কার বলুন।
3: হ্যাঁ আমি পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মণ্ডল।
1: বেশ, উত্তরটা
0: উত্তরটা।
3: হ্যাঁ দাদা ভাই, ইস্ট বেঙ্গল ডুরান্ড কাপ তিনবার জিতেছে।
1: ওকে,
0: আপনি শিওর?
1: হয়তো কোনো ভাবে ঠিক আছে, আরো
0: মোহনবাগান ফ্যান ভর্তি ভর্তি আছে। তুমি যে বলছো যে ঠিক আছে খেলার দিক থেকে হার জিত লেগেই থাকে, কিন্তু ইস্ট বেঙ্গলের মতো হার যেন কারণ না হয়।
1: ফুটবলে
0: একটা এই মুহূর্তে একটা মানে খুব কি বলবো, খারাপও বলবো না, প্লাস বলবো যে খুব দুঃখের একটা ঘটনা ঘটেছে। লিওনেল মেসি দেশের জার্সিতে আর খেলবে না, এটা তিনি অলরেডি অ্যানাউন্স করে দিয়েছেন গত মাসে বা তার আগের মাসে। নেইমার অলরেডি অ্যানাউন্স করে দিয়েছিল যে সেও আর খেলবে না। আমাদের ছোটবেলায় যাদেরকে দেখে আমরা ফুটবল দেখে বড় হয়েছি, মূলত যাদের মানে আমরা ডেফিনেটলি ইস্ট বেঙ্গল মোহনবাগান থেকে বড় হয়েছে, কিন্তু তার পাশাপাশি যে ইন্টারন্যাশনাল ফুটবল মানে তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে বাবারা দেখতো আমাদের, বিশ্বকাপ যখন হতো, ফুটবল বিশ্বকাপ যখন সেই সময় মারাদোনা আছে, পেলে আছে, তারা আমার দাদুর জেনারেশন থেকে শুরু করে সবাই, তো আস্তে আস্তে যখন আমরা বড় হতে থাকলাম আমরা এদেরকে নিয়ে বড় হতে দেখেছি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি, লুকা মদরিচ, নেইমার জুনিয়র, তো এই সমস্ত কিছু নিয়ে আমরা বড় হতে থেকেছি। আস্তে আস্তে তারা যখন রিটায়ারমেন্ট নিচ্ছে একটা কষ্ট হয়, এবং সবথেকে বড় কথা লিওনেল মেসিটা খুব অদ্ভুত লাগলো আমার, তার প্রথম সাইন মানে কন্ট্রাক্ট সাইন হয়েছিল একটা ন্যাপকিনে হয়েছিল, সে দেশের হয়ে খেলবে, এবং তার রিটায়ারমেন্ট হলো একটা কাগজে, মানে খুব অদ্ভুতভাবে একটা ঘটনাটা ঘটলো, এবং সেটা খুব দুঃখের একটা বিষয়। আমরা যারা আর্জেন্টিনা ফ্যান, আমরা যারা মেসি ফ্যান, তাদের কাছে এইটা মেনে নেওয়া একটুখানি কঠিন। যদি আমাদের ক্লাব ফুটবলে এখনো 28 সাল অবধি দেখতে পাবো, 2028 ইন্টার মিয়ামিতে এখনো লোকটা তিনটে গোল দিচ্ছে এই বয়সে এসে, ভাবা যায়?
1: এখনো লোকটা তিনটে গোল দিচ্ছে, স্বাভাবিক, ফুটবলের গোড যাকে বলা হয় তো সেইভাবেই সে খেলবে, মানে সে খেলছে যেন এটা এটা আমরা যেভাবে লুডো খেলি ঠিক সেইভাবেই।
0: লুডো লুডো তো আমরা ডেফিনেটলি খেলি, ডেফিনেটলি তাই, কিন্তু আমি এনে কেন লিঙ্ক করলো এটা ঠিক,
1: ঠিক আছে ভাই দিয়ে দিলাম, 6 মিনিট দাও,
0: আর মেসিকে দেখতে পাবো না, এবং সেটা খুব দুঃখের একটা বিষয়। তবে বলে না যে ফুটবল থাকে তখনই যখন তাদের যে ওই ঈশ্বরের ছোঁয়াটা থাকে, সেটা একটা বড় ব্যাপার, কিন্তু যাকে 90 মিনিটের খেলাগুলোর মধ্যে যখন মেসি খেলতো, মাঠে যখন নামতো, মানে একটা গোটা জেনারেশনকে মানে মানে থাকাটা কিন্তু মানে সাইন্টিফিক্যালি পসিবল না, জানো তো, মানে একটা জেনারেশনের মধ্যে মেসিও রয়েছে, রোনাল্ডোও রয়েছে,
1: এটা আমরা লাকি,
0: আমরা ভীষণ ভীষণ লাকি
1: গোটকে দেখছি, আর আনলাকিও যে দুটো গোটকে রিটায়ারমেন্ট করতে দেখছি, ঠিক আছে, মানে তাদের পুরো জার্নিটা আমরা দেখতে পারলাম, মানে আমরা ফিল করতে পারলাম, আর তাদের আমরা আইডলাইজ করতে পারলাম, যেরকম মেসি যেইভাবে আমাদের শিখিয়েছে যে ট্যালেন্ট থাকলে তুমি সব কিছু করতে পারবে, রোনাল্ডো

0: আমাদের শিখিয়েছে যে হার্ড ওয়ার্ক যদি করো তুমি তোমার সাকসেস তুমি পাবে, তুমি তোমার যেই সিলিংটা তুমি ব্রেক করতে পারবে যে কোনো পরিস্থিতি আসুক। মেসিও শিখিয়েছে যে তার যেই রোগ ছিল সেই রোগ কাটিয়ে যখন ডাক্তার বলেছিল সে কখনো খেলাধুলো করতে পারবে না, সেইখান থেকে সে ওয়ান অফ দা গড হয়ে যাওয়া ফুটবলে। আর রোনাল্ডো ঠিক সেরকম, মানে যেখানে কখনো কেউ ভেবেছিল যে গড হবে, বলো বলো বলো,
1: ওয়ান অফ দা গড না, হি ইজ গড
0: অ্যাকচুয়ালি,
1: নট ফুটবল, যাকে আমরা তাকে তো
0: এই মানুষগুলো, এই কন্ট্রোভার্সি, এক্স্যাক্টলি
1: এই কন্ট্রোভার্সিগুলো থাকে বলেই তো বন্ধুত্ব করে থাকে আমাদের,
0: যাবে এই জিনিসটা তৈরি করে দেওয়া যে এই দুটো প্লেয়ার মিলে যে ফুটবলকে দু ভাগে ভেঙে দিয়েছে, যে একটা দিক হচ্ছে মেসি একটা দিক হচ্ছে রোনাল্ডো। অফকোর্স মেসি এখন রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, এখন আমাদের সবার কাছে দুঃখের বিষয়, বাট আরো দুঃখের বিষয় আসবে যখন আমাদের রোনাল্ডো রিটায়ারমেন্ট নিয়ে নেবে। এখনো ঘোষণা করেনি, শুনছি যে রোনাল্ডো নিয়ে নিতে পারে রিসেন্টলি, কারণ স্বাভাবিক একসঙ্গে খেলছে মেসি নিয়ে নিয়েছে, নেইমার নিয়ে নিয়েছে, পরের ওয়ার্ল্ড কাপটা শুধু খেলে দিক, লাস্ট পর্তুগালে যেটা হবে, পর্তুগালে ওয়ার্ল্ড কাপ লাল জার্সিতে লাস্ট বার দেখে নি,
1: দেখা যাক কি হয়। এবং তার থেকে বড় কথা হচ্ছে কি, থ্যাংক ইউ তাদেরকে যে তারা আমাদের মানে শৈশবটাকে, আমাদের এই কৈশোর বয়সটাকে, এবং আলটিমেটলি যখন আমরা বড় হলাম আমাদের এই তিনটে বয়সের বড় হওয়াতে তারা আমাদের মনকে জয় করে নিয়েছে। এন্ড থ্যাংক ইউ ওয়ান সেকেন্ড ফুটবলটাকে আমাদের কাছে প্রিয় করে তোলার জন্য, তারা চির অমর হয়ে থাকবে ডেফিনেটলি। এন্ড তার সঙ্গে আমরা একটা ফ্রি হিট দিয়েছিলাম, উত্তরটা আমরা ছটফট নেবো, এবার কি যেন ছিল আমাদের
0: ফ্রি হিট, ছিল হচ্ছে এখনো পর্যন্ত ইস্ট বেঙ্গল কটা ডুরান্ড কাপ টাইটেল জিতেছে, আর সেখানে
1: উত্তর পেয়েছি আমরা
0: ফেসবুকে, কিন্তু অনেক উত্তর এসেছে। সেখানে সৌভিক সরকার অভি লিখেছেন যে ইস্ট বেঙ্গল 2026 সালে ডুরান্ড কাপ জিতে মোট 17 বার চ্যাম্পিয়ন হয়, সেখানে রজত চক্রবর্তী লিখেছেন 17 বার, রিমো মুখার্জি লিখেছেন 17 বার।
1: আচ্ছা
0: বলো,
1: তুমি বলো
0: তো সঠিক উত্তর লাস্ট ফোন কলে শুনো।
1: হ্যাঁ একদম।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি একটা লাল হলুদ শুনতে চাইছি, কোন লাল হলুদ ফ্যান যদি থাকো লাস্ট বার তোমরা ফোন কল করে দাও, তারপরে না হয় আমরা উত্তর বলছি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: তার সঙ্গে আমরা ফেসবুক কমেন্টে উত্তর পেয়েছি, আমরা লাইভে দেখতে পাচ্ছি সৌভিক উত্তর দিয়েছে যে ইস্ট বেঙ্গল 2026 সালকে কাউন্ট করলে 17 বার জিতেছে, রিমো মুখার্জি বলছে 17 বার, এবং অনেক কমেন্ট আসছে এই মুহূর্তে লাইভে। আর ফেসবুকে পোস্টারে কোনো কমেন্ট এই মুহূর্তে এসেছে কি?
0: ফেসবুকেও সৌভিক সরকার লিখেছেন, রিমো লিখেছেন 17 বার। এবার বেশ, এবার এটা সঠিক না বেঠি এটা বলবো, তবে বলার আগে সব খেলা শেষে রাজা ফুটবলই তো,
1: তাই না?
0: সেই গানটা শুনে আবার আমরা ফিরে আসছি স্টুডিওতে, ততক্ষণ তোমরা আর কয়েকটা উত্তর দিয়ে দাও।

0: আচ্ছা, তোমার কি মনে পড়ে শেষ কবে নিজের কোনো ভুলের জন্য কারো কাছে ক্ষমা চেয়েছিলে? বা মনে পড়ে সেই রাতের কথা যখন গোটা পৃথিবী ভুল বুঝছিল, তখন শুধু একটা মানুষ বলেছিল, ভয় নেই, পড়ে গিয়েই তো মানুষ হাঁটতে শেখে। সব শিক্ষক কি ব্ল্যাকবোর্ডের চকের দাগ কেটে নামতা শেখান? একদমই না। আমাদের জীবনের সবচেয়ে দামি শিক্ষাটা অনেক সময় কোনো ক্লাসরুম দেয় না। হতে পারে সেটা মধ্যরাতে ট্রেনের সহযাত্রীর ফেলে যাওয়া এক টুকরো দীর্ঘ নিঃশ্বাস, কিংবা রাস্তায় চা বেচতে বেচতে হাসি মুখে বেঁচে থাকার পাঠ দেওয়া সেই মানুষটা, কিংবা হয়তো তোমার মা, যিনি নিজের খিদে লুকিয়ে তোমাকে খাইয়ে নিঃশব্দে শিখিয়েছিলেন আত্মত্যাগের সংজ্ঞা। শিক্ষক আসলে না কোনো পেশা নয়, শিক্ষক হলো জীবনের এমন একটা মোড় যিনি তোমাকে কখনো হাত ধরে হাঁটতে শেখান, কখনো বা এগিয়ে চলার পথ দেখিয়ে দেন। আর এই সেপ্টেম্বরের আমেজে আমরা খুঁজছি সেই মানুষটিকে যার একটা কথা বা আচরণ তোমার জীবনের গতিপথ ঘুরিয়ে দিয়েছিল, আর তার দেওয়া বড় শিক্ষাটার গল্প আমাদের লিখে পাঠাও। কলমে রূপ নিক সেপ্টেম্বর মাসের বলতে চাই এর বিষয়ে জীবনের পাঠ। অনধিক 300 শব্দে লিখে পাঠাও আমাদের। সরাসরি মেইল করতে পারো আমাদের মেল আইডি jubobanikolkata@gmail.com। আমাদের ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। লেখা পাঠানোর শেষ তারিখ 20 সেপ্টেম্বর 2026। দেরি করো না, ঝটপট লিখে পাঠিয়ে দাও। আরও একবার বলে দিই, আমাদের সেপ্টেম্বর মাসের বলতে চাই এর বিষয় জীবনের পাঠ।
1: ফিরে এলাম গান আর বলতে চাওয়ার পর। তোমাদের সঙ্গে আটে রয়েছি আমি শরিক, আমার সঙ্গে রয়েছে ঋত্বিক। অ্যান্ড আমরা অলরেডি একটা ফ্রি হিট দিয়ে গেছি এবং সেই ফ্রি হিটটা আমরা উত্তরটা দিয়ে দিই ঝটপট। এবার
2: একদম ফ্রি হিটের প্রশ্নটা একবার রিপিট করে দিই,
1: আর করতে হবে না রিপিট।
2: ঠিক আছে, ঠিক আছে, যে ফ্রি হিটের প্রশ্নটা ঠিক আছে, আমি বলে দিই যে ইস্ট বেঙ্গল এখনো পর্যন্ত কতবার ডুরান্ড কাপ টাইটেল জিতেছে। আর অনেকেই কিন্তু উত্তর দিয়েছো ফেসবুকে, আমরা অনেক উত্তর দেখছি যে 17 বার জিতেছে। তো যারা যারা 17 বার বলেছো তাদের জন্য জোরে হাততালি। আর এই সঙ্গে কিন্তু শুধু ইস্ট বেঙ্গল আর আর মানে মোহনবাগান
1: হয়ে গেছে,
2: আমি একটু ভুল বলতে গেছিলাম, আবার রেক্টিফাই করে নিলাম। মোহনবাগান কিন্তু আর একা টপে নেই এখন, কিন্তু ইস্ট বেঙ্গলে চলে এসেছে ডুরান্ড কাপে সব থেকে বেশি বার টাইটেল জেতা।
1: আমি কিছু বলছি মধ্যে পরের মাসে যদি আমার ঋত্বিকের পরের শো, আমি এখানে অন এয়ার বলে যাচ্ছি এবং লাইভে এই মুহূর্তে রয়েছি, এই যে বললো এক জায়গায় রয়েছি, দেখা যাক।
2: ঠিক আছে, এখন দুজন দুটো দলই 17 রয়েছে, এইবার দেখার বিষয় কে এগিয়ে যায়।
1: ডুরান কাপে 17টা রয়েছে এবং দেখা যাক, এমনি মোহনবাগান এগিয়ে রয়েছে, কিন্তু কিছু বলার নেই। বাট আগে আমরা তো খেলাধুলো নিয়ে আড্ডা দিচ্ছি, বাট এই মুহূর্তে আজকে আমাদের একটা বিশেষ দিন, আজকে হচ্ছে 8ই সেপ্টেম্বর, ড্রেসি ডে, ইন্ডিয়ান ড্রেসি ডে। এবং সেখানে আমাদের সঙ্গে স্টুডিও বাইরে থেকে রয়েছে প্রিয়াশা। প্রিয়াশা, শুনি আমাদের কি বলছে।
3: সকলের প্রথম হাতে খড়ি হয় স্লেট পেন্সিলে, মানে স্লেট আর চকে যাকে বলে। তারপর আস্তে আস্তে বই খাতা পাওয়া, পেন পেন্সিল, নিত্য নতুন বই পড়া, একটার পর একটা ক্লাস পেরিয়ে যাওয়া, আস্তে আস্তে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরোনো, কলেজ, ইউনিভার্সিটি, অফিস, মোটামুটি এই ছকে আমাদের প্রত্যেকের জীবন বাধা। মানে যদি আমরা গতানুগতিক দেখি, কি বলো, তাই না? এবার এই যে ছকে বাঁধা জীবন, এই জীবনের প্রথম শুরুটা হয় ওই যে স্লেট পেন্সিলে অওয়া কখা লিখে, অর্থাৎ সাক্ষরতা দিয়ে। মানে তোমার যদি সাক্ষরতা সম্বন্ধে জ্ঞান না থাকে, বাড়ি থেকে যদি তোমায় সাক্ষরতা না শেখানো হয়, তাহলে তুমি সেটা কিভাবে জানবে? এবার প্রশ্ন হলো, এই সকালবেলা এতগুলো কথা কেন হঠাৎ করে বলছি? কারণ তো একটা আছে। আজ 8ই সেপ্টেম্বর, আজ ইন্টারন্যাশনাল লিটারেসি ডে, এবং এবছর অর্থাৎ 2026-এ লিটারেসি ডের যে থিম সেটা ভীষণ সুন্দর, লিটারেসি ফর পিপল, দ্য প্ল্যানেট অ্যান্ড প্রসপারিটি। যেটা বাংলা অর্থ যদি কোড আনকোড বলি তাহলে দাঁড়ায় মানুষ, গ্রহ এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা। অর্থাৎ এটাকে যদি আমরা একটু ভেঙে বলি তাহলে যা দাঁড়াবে সেটা হচ্ছে প্রত্যেকের এই পৃথিবীতে, এই গোটা প্ল্যানেটে প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার জন্য, এগিয়ে চলার জন্য, তাদের নিজেদের গ্রোথের জন্য সাক্ষরতা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর আজ আমি তোমার যুববাণীর বন্ধু এই প্রসঙ্গে প্রথমেই কথা বলেছিলাম বিশিষ্ট শিক্ষক শ্রী বাবুলাল সরকারের সঙ্গে। দীর্ঘদিন ধরে তিনি ছাত্রদের পড়াচ্ছেন।

0: নমস্কার। প্রথম যখন সাক্ষরতা শুরু হয়েছিল সেটা 1967 সাল। প্রথম বিশ্বে প্রথমবার এই দিনটি উদযাপন করা হয়। এরপর থেকে প্রতি বছর আমাদের দেশে 8ই সেপ্টেম্বর এই সাক্ষরতা দিবস পালন করা হয়। সাক্ষরতা প্রত্যেকটি মানুষের একটি মৌলিক অধিকার হিসাবে আমরা নিয়েছিলাম। এটা সর্বস্তরের মানুষের মধ্যে পৌঁছে দেওয়াটাই ছিল এর মূল উদ্দেশ্য। এবং গ্রামে গ্রামে, স্কুলে স্কুলে বয়স্কদের এই সাক্ষরতার মিশনে আমরা যুক্ত করেছিলাম এবং তার ফলে কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু আমি বলতে চাই, সাক্ষরতা বলতে কেবলমাত্র আমি নামটা লিখলাম, নামটা সই করতে পারলাম, এর মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। সমাজে নিরক্ষরতা অবশ্যই দূর করতে হবে। প্রতিটি মানুষকে, প্রতিটি নাগরিককে অক্ষর জ্ঞানের আলোয় আমরা আলোকিত করব। এই অঙ্গীকার যেমন আমাদের থাকবে, তেমনি আমাদের যুগের এবং সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই সাক্ষরতাকে আরও একটুখানি এগিয়ে নিতে হবে। সেখানে কেবলমাত্র নাম সই করাটাই বড় কথা নয়, এর সঙ্গে আমরা শিখব, নামটা যেমন লিখব তেমনি কোনো একটা গদ্যাংশ বা কোনো একটা বিষয় সম্পর্কে আমরা পড়তে পারব এবং সেই সম্পর্কে জানতে পারব। এটাই হবে সাক্ষরতার। এবং বর্তমান যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা অবশ্যই যুব সমাজকে বলতে চাই যে তারা সাক্ষরতা কেবলমাত্র অক্ষর জ্ঞানের মধ্যে থাকলে হবে না। আমরা ডিজিটাল শব্দটি আমরা আমাদের মধ্যে এসেছে, আমরা এই আধুনিক ডিজিটাল যুগে তার মধ্য দিয়েও আমরা সাক্ষরতাকে এগিয়ে নিয়ে যাব। ডিজিটাল পদ্ধতি এবং তার প্রয়োগ অবশ্যই আমাদের জানতে হবে এবং সেটাই হবে বর্তমান সময়ের সাক্ষরতার একটি অত্যাধুনিক বা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টিকে আমাদের অবশ্যই সাক্ষরতার সমান মর্যাদা দিয়ে তাকে এগিয়ে নিতে হবে, তবেই আমাদের অর্থনৈতিক এবং সামাজিক দেশের উন্নতি আমরা করতে পারব। তাই আমি বলতে চাই, প্রত্যেকটি মানুষ আগামী দিনের আমাদের ভবিষ্যৎ এবং বর্তমান যুব সমাজকে এই স্বাক্ষরে এগিয়ে আসতে হবে, যাতে তারা সময়ের সঙ্গে তাল মিলিয়ে তারা লিখতে, পড়তে এবং ডিজিটাল যে পদ্ধতি আছে সেখানে সমানভাবে তারা সমান দক্ষতায় তারা এগিয়ে যাবে। এটাই এই বার্তা আমি দিতে চাই, যে সাক্ষরতা কেবলমাত্র লেখা বা নাম সইয়ের মধ্যে সীমাবদ্ধ এখন আর রাখলে চলবে না। আমাদের আরও যুগোপযোগী ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের এই সাক্ষরতাকে এগিয়ে নিয়ে যেতে হবে।
1: অসংখ্য ধন্যবাদ স্যারকে। স্যারের কাছ থেকে একটা কথা তো আমরা বুঝতে পেরেছি, সেটা হচ্ছে এই যে লিটারেসি ডের যে থিম এবছরে, তার সঙ্গে না প্রত্যেকটা মানুষের ভাবনা চিন্তা ভীষণভাবে রিলেট করছে। অর্থাৎ আমাদের যারা শিক্ষক তারা কিন্তু সবসময় চান যাদের কাছে শিক্ষার আলো পৌঁছয় না, এখনও যারা পড়াশোনার জন্য লড়াই করছেন তাদের কাছেও যেন শিক্ষার আলো পৌঁছে যায়। এবার এই যে আমি গতানুগতিক জীবনের কথা বলছিলাম, তা থেকে যদি একটু বাইরে বেরোই, মানে ধরো এমন কোনো প্রত্যন্ত অঞ্চলে যেখানে ছেলে মেয়েদের পড়াশোনা শেখার জন্য তাদের যেমন কষ্ট করতে হয় তেমন তাদের বাবা মাকেও কষ্ট করতে হয়, মানে ছেলে মেয়েদের শিক্ষিত করার জন্য তাদের বাবা মাদের মানে নিয়মিত বোঝাতে হয় যে কেন একটি ছেলে বা একটি মেয়ের সাক্ষরতার দরকার, শিক্ষার দরকার। এই প্রসঙ্গে কথা বলেছিলাম বিশিষ্ট সমাজসেবী রূপসা চট্টোপাধ্যায়ের সঙ্গে। রূপসা দীর্ঘদিন ধরে এমন প্রান্তিক অঞ্চলের ছেলেমেয়েদের সঙ্গে কাজ করছে, তাদেরকে এই যে প্রথম মানে পড়াশোনা শেখানো, তাদেরকে সাক্ষরতা সম্বন্ধে সম্যক জ্ঞান দেওয়া, সম্যক ধারণা দেওয়া,

0: সেটা নিয়ে বহুদিন ধরে কাজ করছে। এবার তোমায় শোনাবো রূপসা কি বলছে, এই জার্নিটা ঠিক কেমন।
1: নমস্কার। প্রান্তিক অঞ্চলের মানুষদের নিয়ে কাজ করতে গিয়ে একটা বিষয় খুব কাছ থেকে বুঝেছি, আমাদের কাছে নিয়মিত স্কুলে যাওয়া, পড়াশোনা করা, একটি শিশুর হাতে বই থাকা হয়তো খুবই স্বাভাবিক, কিন্তু এই স্বাভাবিক বিষয়টাই অনেক শিশুর জীবনে কোনো একটা বড় চ্যালেঞ্জ। অনেক সময় আর্থিক পরিস্থিতি, পরিবারের দায়দায়িত্ব, মা বাবা মায়ের সচেতনতার অভাব, স্কুল থেকে দূরত্ব বা নানা ধরনের সামাজিক বা পারিবারিক সমস্যার কারণে শিশুটি চাইলেও নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে পারে না। তাই একজন সোশ্যাল ওয়ার্কার হিসেবে যখন শিশুদের সঙ্গে কাজ করি, তখন বুঝতে পারি যে শুধু তাদের পড়াশোনা চালিয়ে দেওয়াটাই বা পড়িয়ে দেওয়াটাই আসল কাজ নয়, কারণ পড়াশোনার মধ্যে ধরে রাখাটাও একটা দায়িত্ব। কখনো তাদের স্কুলে যাওয়ার জন্য উৎসাহ দিতে হয়, কখনো তাদের সঙ্গে বসে পড়তে হয়, কখনো তাদেরকে বোঝাতে হয় যে তারা নিজেরাও অনেক কিছু করতে পারে। আর অনেক সময় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হয়ে দাঁড়ায়, যে তাদের বাবা মায়ের সঙ্গে কথা বলা। কারণ একটি শিশুকে যদি আমরা শিক্ষার সঙ্গে যুক্ত রাখতে চাই, তাহলে পরিবারকেও সেই জার্নির একটা অংশ হতে হয়। অনেক সময় বাবা মায়ের কাছে একটি শিশুর পড়াশোনার থেকে সেই শিশুর সঙ্গে কাজ করে পরিবারকে সাহায্য করাটাই বেশি জরুরি হয়ে ওঠে। আর সেই জায়গায় দাঁড়িয়ে বাবা মায়েদের বোঝানো যে আজকের এই পড়াশোনা করার ছোট সিদ্ধান্তটাই হয়তো তাদের সন্তানের আগামী জীবনটাকে আরও সুন্দর করে তুলতে পারে। তাই এই গোটা জার্নিটা আমাকে যেটা শিখিয়েছে, যেটা হচ্ছে সাক্ষরতা আমাদের কাছে শুধুমাত্র পড়তে বা লিখতে শেখার বিষয় নয়। একটা শিশু যখন পড়তে শেখে, তখন সে শুধু বইয়ের ওই দু চারটে শব্দকেই শিখে যায় না, সে তার নিজের চারপাশে পৃথিবীটা বুঝতে শেখে, অধিকার সম্পর্কে জানতে শেখে, তার ভবিষ্যতের জন্য একটা স্বপ্ন দেখতে শেখে। সেই কারণেই ইন্টারন্যাশনাল লিটারেসি ডেতে আমাদের কাছে শুধুমাত্র একটা বিশেষ দিন নয়, এই দিনটা আমাদের মনে করিয়ে দেয় যে শিক্ষা কোনো বিশেষ প্রিভিলেজ নয়, শিক্ষা প্রত্যেকটি শিশুর একটি অধিকার, এবং সেই অধিকারটা যেন শুধু শহরের সুবিধাপ্রাপ্ত শিশুদের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, প্রান্তিক এলাকার প্রত্যেক শিশুর কাছেই যেন সেই সুযোগ পৌঁছে যায়।
0: তাহলে একটা বিষয় তো স্পষ্ট হলো, বলো এই যে ইন্টারন্যাশনাল লিটারেসি ডে, সেটা আমাদের 8 থেকে 80 প্রত্যেকের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সেই ছোটোবেলার স্লেট পেন্সিল, আবার যদি সে কথায় ফিরে যাই, তার থেকে ওই যে যারা বয়স্ক বা আমাদের থেকে যারা বড়, তারা যতটা সচেতন হবে, আমরা যতটা সচেতন হব, তেমন কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মরাও সচেতন হবে, শিখবে, এবং যারা সত্যি প্রতিনিয়ত স্ট্রাগল করছে, তাদের কাছেও যেন কোথাও না কোথাও গিয়ে এই আলোটুকু পৌঁছে যায়, এটুকুই আমাদের চাওয়া। এতক্ষণ স্টুডিওর বাইরে থেকে তোমার সঙ্গে ছিলাম আমি, তোমার যুববাণীর বন্ধু প্রিয়াশা। আপাতত ফিরে দিচ্ছি স্টুডিওতে, সকলে ভীষণ ভালো থেকো আর অবশ্যই শুনতে থেকো যুববাণী।
2: ফিরে এলাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ প্রিয়াশাকে
3: এত সুন্দর একটা প্রতিবেদন আমাদের দেওয়ার জন্য, বাইরে থেকে
2: ছিল
3: একটা বাইট দেওয়ার জন্য আমাদেরকে।
2: থ্যাংক ইউ সো মাচ প্রিয়াশা। আর আপাতত ঘড়ির সময় তো বলছে যে এবার
3: একদম সময় শেষ হয়ে এসেছে,
2: আমরা লাইভ অনেক কিছু নিয়ে বিষয় নিয়ে আলোচনা
3: গল্প করেছি, কথা বলেছি,
2: খুব সুন্দর দিয়েছো
3: একটা সহজ। আমরা ফ্রি হিট তোমাদের দিয়েছিলাম, অ্যাকচুয়ালি দুটো দিয়েছিলাম, আমি একটা ছেড়ে দিলাম, একটা কঠিন।
2: হ্যাঁ একদম,
3: নমস্কার, শুনেন বন্ধু কি বলছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যালো
4: হ্যালো,
2: হ্যাঁ কে
3: বলছেন? কোনো ভাবে শোনা গেল না, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমরা কিন্তু আমাদের আবার যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে ফোন কলে, কোনো ভাবে যোগাযোগ করতে পারো। একজন বন্ধু ফোন কলে চলে এসেছে,
2: না কোনো ভাবে আবার ডিসকানেক্ট হয়ে গেছে,
3: ঠিক আছে,
2: ফোন কলে আসতে পারছেন চিন্তা কোনো কারণে, তবে এই মুহূর্তে ঘড়ির সময় বলছে যে আমাদেরকে বিদায় নিতে হবে, তাই ভেরি সরি, কিন্তু অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করার ছিল, আলোচনা করতে পারলাম না, তবে অন্য কোনো একটা খেলাধুলার আড্ডায় আবারও আমরা থাকবো, আলোচনা করবো। অ্যান্ড থ্যাংক ইউ এইভাবে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য, তোমাদেরকেও এবং ফ্রি হিটে উত্তর তোমাকে খুব সুন্দর দিয়েছো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। অ্যান্ড অবশ্যই এতে এতে একটা সুন্দর গান থাকবেই। তার আগে বলে রাখি একটা কথা, যে ফুটবলকে সাপোর্ট করো, ইন্ডিয়ান ফুটবলকে সাপোর্ট করো, আর অবশ্যই অবশ্যই গানে রেখো যুববাণী। আজকের মতো টাটা।

শেষ হলো যুববাণীর অনুষ্ঠান। উপস্থাপনা করলেন সৌরিক ঘোষ এবং ঋত্বিক শিকদার। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন আধুনিক গান, শিল্পী সুজিত কুমার লায়েক।

প্রথমে অজয় মুখোপাধ্যায়, পরে প্রশান্ত সাহার লেখা আধুনিক গান শুনলেন সুজিত কুমার লায়কের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে এবারের গান, রচয়িতা উজ্জ্বল মুখোপাধ্যায়।

প্রথমে অজয় মুখোপাধ্যায়, পরে প্রশান্ত সাহা এবং সবশেষে উজ্জ্বল মুখোপাধ্যায়ের লেখা আধুনিক গান শুনলেন সুজিত কুমার লায়েকের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন প্রচলিত লোকগীতি, শিল্পী পৌলমী দত্ত।

0: প্রচলিত লোকগীতি শুনলেন পৌলমী দত্তর কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন। আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।
0: এখন গ্রামীণ সংবাদ। আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুভ্রা চক্রবর্তী। গঙ্গার জলস্তর অস্বাভাবিকভাবে বাড়ায় মালদার মানিকচকের ভূতনির বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ভূতনি ব্রিজ সংলগ্ন এলাকার জলবন্দী গ্রামের মানুষজন আজ সকাল থেকেই বাড়ি ছেড়ে নৌকো করে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বেরিয়ে পড়েন। দুর্গতদের অভিযোগ, প্রয়োজনের তুলনায় নৌকো অপ্রতুল, তার উপর টাকা দিয়ে নৌকোয় আসতে বাধ্য হচ্ছেন তারা। এদিকে মালদা জেলা প্রশাসন ভয়াবহ এই বন্যা পরিস্থিতির মোকাবিলায় অবশেষে বাঁধ কাটার সিদ্ধান্ত নিয়েছে। ভূতনির দক্ষিণ চণ্ডীপুর এলাকায় বাঁধ কেটে জল নামানোর চেষ্টা হবে বলে জানিয়েছেন মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। আজ সকাল থেকেই অতিরিক্ত জেলাশাসক অনিন্দ্য সরকার এলাকায় গিয়ে বন্যা পরিস্থিতি ঘুরে দেখেন।

0: থাকেন এবং দুর্গতদের ত্রাণ শিবিরে পাঠানোর ব্যবস্থা করেন। স্থানীয় সিপিআইএম নেতা দেবজ্যোতি সিনহা এই পরিস্থিতিতে রাজনীতি ভুলে সকলে মিলে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। কোপাইয়ের জলে কুয়ে নদী প্লাবিত হওয়ায় মুর্শিদাবাদের বড়োয়ার টানা চার দিন ধরে জলে ডুবে রয়েছে বিস্তীর্ণ এলাকার আমন ধানের ক্ষেত। গত শুক্রবার মাঝরাত থেকে কোপাই নদীর জলস্ফীতির জেরে জলে ডুবে গেছে আমন ধানের ক্ষেত। এখনও একই অবস্থায় আছে বড়োয়া ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার জাওহারি, ভরুয়া, সোনাভারুই, তারাপুর, বৈদ্যনাথপুর ও মারুট এলাকা। একই সঙ্গে ওই নদীর জলস্ফীতির জেরে ভরতপুর এক নম্বর ব্লকের গড্ডা গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কিছু এলাকার ধানক্ষেত জলে ডুবে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে নিম্নচাপের জেরে এলাকায় সেভাবে বৃষ্টি না হলেও বীরভূম জেলা ও পড়শি রাজ্য ঝাড়খণ্ডের বৃষ্টিপাতে এলাকার নদ নদীগুলিতে জলস্তর বৃদ্ধি পেয়েছে। কোপাই নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার কারণে এলাকার প্রায় ৬০০০ হেক্টর আমন ধানের ক্ষেত জলের নিচে চলে গেছে। মুর্শিদাবাদে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। ডেঙ্গি আক্রান্তের নিরিখে এবছর এখনও পর্যন্ত রাজ্যের শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ জেলা। এ জেলায় এ পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে বলে খবর। জেলার মধ্যে নওদায় সেই সংখ্যা ৫০ ছাড়িয়েছে। নওদার পাটিকাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। শুধুমাত্র পাটিকাবাড়ি পঞ্চায়েত এলাকাতেই এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৬ জন। গত তিন দিনে নতুন করে ৬ জন ডেঙ্গি আক্রান্তের খবর মিলেছে। গত কয়েকদিনে এলাকা পরিদর্শন করেন স্থানীয় বিডিও দেবাশিস সরকার সহ প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের কর্তারা। সচেতনতা বৃদ্ধির প্রয়াস চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্তারা। কিশোরী মাতৃত্ব ও বাল্যবিবাহ রুখতে রাজ্য সরকার কঠোর অবস্থান নিচ্ছে। ১৮ বছরের কম বয়সী কিশোরীদের গর্ভধারণের ক্ষেত্রে প্রয়োজন হলে পক্সো আইন ও ভারতীয় ন্যায় সংহিতার আওতায় ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী একথা জানান। রাজ্য সরকার শিক্ষা দপ্তরের অধীন একাধিক অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকের পর সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানান, অন্তত ১৩ থেকে ১৪টি শ্রেণীর কর্মীর পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিছু ক্ষেত্রে আর্থিক বৃদ্ধি হয়েছে ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। রাজ্যের দুই বিধানসভা আসন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে আগামী ৬ অক্টোবর উপনির্বাচনে ভোট নেওয়া হবে। নির্বাচন কমিশনের তরফে আগামীকাল বিজ্ঞপ্তি জারি করা হবে। আগামীকাল থেকেই নন্দীগ্রাম ও রেজিনগরে বলবৎ হবে আদর্শ আচরণবিধি। গ্রামীণ সংবাদ শেষ হল, এর পরের খবর ১২:৫০।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই। সতর্কবার্তায় জানানো হয়েছে ভারী অর্থাৎ ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়াতে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলারই কোনো কোনো অংশে। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
2: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
3: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব ৬০ সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুড়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
2: এখনো পর্যন্ত ৯ কোটি ৫০ লক্ষেরও বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স ১৮ থেকে ৪০ মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের ৩টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।

0: ওনার জমির দুনো ফসল।
1: গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের বন্ধু অর্পণ শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমরা এসে পৌঁছেছি বীরভূম জেলার বোলপুর থানা এবং শান্তিনিকেতন শ্রীনিকেতন ব্লক অধীনস্থ রায়পুর গ্রামে। আর এখানে এসে আমরা কথা বলতে পেরেছি প্রগতিশীল কৃষক গোবিন্দ গোপাল ঘোষের সাথে। নমস্কার দাদা।
2: নমস্কার।
1: আচ্ছা, বীরভূমের মাটি তো খুব একটা উর্বর নয় বলেই শুনেছি, তো এখানের এই রায়পুর অঞ্চলের

0: মাটির ধরনটা একটু বলুন।
1: রায়পুর বীরভূমের মধ্যেই পড়ে, কিন্তু আমরা বীরভূম এবং বর্ধমানের লাগোয়া, সেজন্য আমাদের এই গ্রামটি হচ্ছে অজয় নদীর তীরবর্তী এলাকা, সেজন্য আমাদের এই অজয় নদীর ধারটা আপনার মাটিটা মোটামুটি চাষযোগ্য বটে।
0: আচ্ছা,
1: এখানে আপনার দু রকমই মাটি আছে, দোঁয়াশ বা পলি যে মাটিটা বলে, মানে ফসলের উপযুক্ত মাটি। এই এই মাটিতে সব রকম ফসল চাষ হয়।
0: আচ্ছা, ঋতু বিশেষে কি রকম চাষ হয় এখানে?
1: যেমন যেটা, যেমন এই সামনে তো বর্ষা চলে আসে, ধরুন এখন ধরুন আমাদের এই বীজ ফেলার সময় হয়ে গেছে, ধানের বীজ ফেলছি, সেই জন্য এখন ধান, আর এর সাথে সবজি ফসলটা আমাদের এখানে খুবই হয়। যেমন এর সাথে থাকে ভেন্ডি, তারপরে আপনার শাক জাতীয় যে লাল খাড়া বলা হয়, এই সমস্ত শাকগুলো থাকে। এর সাথে লঙ্কা চাষটা আমাদের এখানে ব্যাপক হয়, যেটা বুলেট বলছে, এটা এখন আমাদের বর্ষাকালীন ফসল। তারপর ধান, ধানটা উঠে যাওয়ার পর আবার অন্য ফসল হয়।
0: আর অন্যান্য ঋতুতে গ্রীষ্মকাল,
1: গ্রীষ্মকাল যেমন ধরুন এটা এই ফসল গ্রীষ্ম বর্ষা ধরেই হয়। এই সবজিগুলো যেমন এখন পটল হয়, ঝিঙে হয়, শসা হয়, তারপর আপনার ভেন্ডিটা মূলত রায়পুরে খুবই চাষ।
0: আচ্ছা,
1: ভেন্ডি এবং আপনার লঙ্কা।
0: আচ্ছা,
1: ঠিক আছে, এখন এইটাই চলছে, আর এর সাথে সাথে ধান চাষটাও চলবে।
0: আর শীতকালের দিকে?
1: শীতকালের দিকে যেমন আপনার এই ধান কেটে নেওয়ার পর, এই যে সামনে জমিগুলো দেখছেন, এই জমিগুলোর মধ্যেই আমরা ধান কেটে নিই। ধান কাটার পর আলু চাষ শুরু হয়। আলু হয় এই জমিতে, কুমড়ো হয়, সর্ষে হয়, ঠিক আছে, এটা হচ্ছে শীতকালীন ফসল।
0: আচ্ছা, তো ধানের ফলন এখানে কিরকম?
1: হ্যাঁ, আমাদের এখানে কিন্তু ধানের ফলনটা খুব একটা ভালো হয় না। যেটা আমরা, আমরা তো চাষি মানুষ, চাষিদের সঙ্গে চাষিবার্তা হয় আমাদের, তা বাজারহাটে গিয়ে দেখা কথা হয়, তা মানে অন্য অন্য ডিস্ট্রিক্ট বা বর্ধমান ডিস্ট্রিক্ট যে ফলন আসে সেই ফলনটা বীরভূমে আমার এলাকায় সেই ফলনটা আসে না। এর জন্য আমরা অনেক অনেক ধরনের ওষুধ বলুন বা ভালো জাতের বীজ বলুন লাগিয়ে দেখেছি। আমাদের এই জায়গাটা, মাটিটা হচ্ছে বেলে মাটি, মানে বালির ভাগটা বেশি, দোঁয়াশটা কম, সেই জন্য এই বালি মাটির জন্য এদের এই গাছটা ঠিকঠাক হয়, কিন্তু ফলন ঠিকঠাক আসে না।
0: আচ্ছা,
1: এটা আপনার বিঘে, মানে আপনার 33 শতকে আমাদের বিঘে বলা হয়, 33 শতক বিঘেতে আমাদের হিসাবে ফলন হয় খুব জোর 10 থেকে 11 বস্তা, 60 কেজি বস্তা ধরে 10 থেকে 11 বস্তা মতন আমাদের এখানকার ফলন।
0: আচ্ছা, তো ধান এখানে মূলত কি কি প্রজাতির ধান চাষ হয়?
1: এখন তো আপনার ধান গোটা পশ্চিমবাংলায় বোধহয় একটাই প্রজাতির চাষ হয়, যেটা হচ্ছে স্বর্ণ, ঠিক আছে। এর সাথে সাথে আমরা কিছু কিছু অন্য করি, করি না তা না, মানে বাড়ি ক্ষেতে অনেক সময় সরু ধান, হ্যাঁ, অল্প স্বল্প বৃষ্টি হয়, কিন্তু আমি যতটুকু জানি বা আমি চাষের সঙ্গে যত বছর যুক্ত, বা মেনলি আমাদের পশ্চিমবাংলাতে স্বর্ণ চাষটাই বেশি, এবং আমাদের এখানে মূলত, আমি আমারটাই বিশেষ করে বলবো, আমাদের এখানে স্বর্ণ চাষটাই বেশি।
0: আচ্ছা, তো সাধারণত যে পদ্ধতিতে হয় অর্থাৎ রোপণ বপন এভাবেই হয় তো নাকি?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এদিকে রোপণ বপনেই চাষ হয়। আমাদের সি পদ্ধতি যেগুলো বলা হয় বা শুনেছি, আমাদের ওই পদ্ধতি হয় না। হ্যাঁ, এখন আপনার ওই রোপণ করি হয়, বীজ কাদার মধ্যে বীজ ফেলে সেই জলে টেনে দিয়ে যে পদ্ধতিতে চাষ হয় আর কি, কাদার যেটা।
0: আর এখানকার মাটির কথা মাথায় রেখে আলাদা কোনো ব্যবস্থা কি নিতে হয়?
1: যেমন এখন আপনার তো কি বলে, বৈজ্ঞানিককে বা চিন্তা ভাবনা করতে হবে না, চাষিরা নিজেই বুঝতে পারছে যে জৈব সারের গুরুত্বটা কতখানি। কারণ মানে রাসায়নিক সার ব্যবহার করে ধান সেভাবে হয় না, জৈব সার মাস্ট, বা আমি প্রত্যেক চাষি বন্ধুকে বলবো জৈব সার যেভাবে হোক ব্যবহার করুন।
0: আমি এই প্রসঙ্গে আসতাম, তো বর্তমানে তো যে জৈব সারের উপর জোর দেওয়া হয়েছে, আশা করি এখানেও সেই রকম জোর নিশ্চয়ই দেওয়া হচ্ছে।
1: হ্যাঁ হ্যাঁ, জৈব সারের উপরে দু একবার আমাদের এখানে মিটিং বা ইয়ে করেছেন, যারা এগ্রিকালচার যারা ডিপার্টমেন্টে থাকেন, সামনে শ্রীনিকেতন ব্লকের, তা ওনারা এসে বলেছেন, বা এটা ওনাদের বলা বলির ব্যাপারটা না, যদি যিনি চাষি হবেন তিনি নিজেই বুঝতে পারবেন, যদি চাষি হয়, যে আমাদের জৈব সারের গুরুত্বটা কতখানি, বা সেই জন্যে জৈব সার মাস্ট প্রত্যেক চাষি বন্ধুকে ব্যবহার করতে হবে।
0: তো এখানের জলসেচ ব্যবস্থা কীরকম, চাষের জন্য যে জলটা সেটা কোত্থেকে পান?
1: আমাদের জল ব্যবস্থাটা খুবই খারাপ। প্রথম কথা হচ্ছে আমাদের বেশিরভাগই আকাশের জলে আমরা ভরসা পাই, এবং আমাদের এখানে সাবমার্সিবল আর ডিউটুয়েলটা নাই বললেই চলে, নেই, ক্যানেলের জল আর আকাশের বৃষ্টি।
0: আচ্ছা, তো তার থেকে কিছু ব্যবস্থা করা বা ভবিষ্যতের দিকে চিন্তা করে অন্য কোনোভাবে জলের যোগান দেওয়ার কথা কি কিছু ব্যবস্থার চিন্তা করা হয়েছে?
1: আমরা অনেক ব্লক স্তরে বা অনেক লোকের সাথে কথা বলেছি জলের ব্যাপারে। যেমন আমাদের মাঠে যদি দুটো ডিপ টুয়েলের ব্যবস্থা করা হয়, দুটো বড় বড় মাঠ আছে, এর জন্যে আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে দুটো যদি জল বসানো যায়, ডিপ টুয়েল বসানো যায়, তাহলে আমাদের খুব খুব উপকার হয়।
0: আচ্ছা,
1: খুব উপকার হয় জলের জন্য। আমাদের অনেক সময় জমি চাষ হয় না, যেমন আপনার বিগত বছর দুয়েক আগে পরপর

0: 2 বছর চাষ হয়নি, একদম বন্ধ ছিল, আকাশের বৃষ্টি হয়নি বলে একদমই হয়নি।
1: আচ্ছা, তো ধান ছাড়া খারিফ ফসল আর কি কি চাষ হচ্ছে, সবজি চাষ?
0: হ্যাঁ, আমাদের এখানে বললাম তো অজয় নদীর বেল্ট, সবজি চাষ সবটাই হয় এবং খুব ভালো হয়, খুব ভালো হয়। আর যেটাই চাষ করবেন, যে যে চাষি যেটা ভালোবাসে, কেউ লঙ্কা চাষ করে, কেউ ভেন্ডি চাষ করে। আর সবজি চাষ তো খুব মানে একটু ব্যয় সাপেক্ষ আর লেবার সাপেক্ষ, ঠিক আছে? এটা যাদের লেবার ঠিকঠাক আছে বা একটু খরচাও করতে হয়, হ্যাঁ, সেইগুলো যারা পারে তাদের সবজি সবই হয় মূলত আমার এলাকায়।
1: তো কৃষিকাজ করার সময় কি বহু ফসলি জমির উপর জোর দেওয়া হয়, মানে একই জমিতে অনেক রকম ফসল ঘুরিয়ে ফিরিয়ে চাষ করে?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয় হয়। তাছাড়া তো মানুষের জমি সংখ্যা তো কম, হ্যাঁ, একটা মানুষের তো জমি কম, অতএব ঘুরিয়ে ফিরিয়ে চাষ তো হয়ই, সাথী ফসলও হয়। সাথী ফসল বলতে যেমন একটা জমিতে দুটো ফসল, যেমন যেমন ধরুন আপনার, আমরা যেমন করি আলুর সাথে কুমড়ো, এটাকে বলা হয় সাথী ফসল। হ্যাঁ, একটা জমিতে আলুটা তুলে নিলাম, তারপরে আপনার কুমড়োটা হয় একটা জমিতেই, এটাকে বলে সাথী ফসল। সাথী ফসলের চাষ আমাদের আমরা করি।
1: তো আগের থেকে উৎপাদন কি বৃদ্ধি পেয়েছে?
0: হ্যাঁ, এখন তো অনেক টেকনোলজি বা অনেক ধরনের অনেক বহু কোম্পানির বীজ বাজারে এসছে, হাইব্রিড যেগুলো বলছি আমরা, দেশি তো ভুলে গেছি, এবার সেই হাইব্রিড বীজ চাষ করে ফলন এখন অনেক বেশি।
1: সেটা তো একদিক থেকে কিছুটা দরকার ছিল বলে মনেও হয়।
0: হ্যাঁ, কারণ লোক সংখ্যা তো বাড়ছে, সেই হিসেবে জমি কমছে। কারণ আমি আমি আমার এলাকায় দেখছি প্রতিনিহত জমি কমছে।
1: আচ্ছা, আর চাষবাসে নতুন কোনো পদ্ধতি কি অবলম্বন করছেন?
0: হ্যাঁ,
1: সে সম্পর্কে একটু যদি।
0: এখন তো খুব নতুন টেকনোলজি চলে এসছে মার্কেটে, চাষি বন্ধুরা অনেকেই ব্যবহার করছে। যেমন আমি একটা টিলার কিনেছি, ছোট টিলার, যেমন আপনার ওইটাতে লেবার প্রচুর সাশ্রয়, ওইটাতে আপনার কোড়া খোসা সবজির পক্ষে খুব ভালো, ঠিক আছে? সবজি কোড়া খোসা, সবজি মাটি দেওয়া, হ্যাঁ, এগুলো নিড়ান, অনেক ধরনের নিড়ান চলে এসছে, আলু মাটি দেওয়া, অনেক পদ্ধতি বেরিয়ে গেছে।
1: আচ্ছা,
0: টেকনোলজি অনেক এসেছে,
1: তার থেকে মানে উৎপাদনটাও অনেকটা পরিমাণে সেই দিক থেকে বেড়েছে।
0: যা হবে হোক, মানে লেবার সাশ্রয়।
1: আচ্ছা, মানে আপনাদের অনেক দিক থেকে সাশ্রয়।
0: হ্যাঁ, লেবার সাশ্রয়।
1: আচ্ছা, বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে বর্তমানে চাষি বন্ধু কৃষক বন্ধুদের সাথে সরাসরিভাবে যোগাযোগ করা হয়, বিভিন্ন কর্মশালারও আয়োজন করা হয়ে থাকে, তো সেখানে বিভিন্ন রকম প্রশিক্ষণও দেওয়া হয়, সেরকম প্রশিক্ষণ কি আপনি কোনো পেয়েছেন?
0: হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। এখানে আমাদের পাশেই শ্রীনিকেতন ব্লকের মাধ্যমে এখানে আমাদের যিনি আছেন ওনাদের আমরা প্রশিক্ষণ দেই, বা ওনাদের সঙ্গে আমাদের একটা যোগাযোগ আছে।
1: সেই অভিজ্ঞতা সম্পর্কে যদি একটু কিছু বলেন।
0: হ্যাঁ, যেমন ওনাদের সঙ্গে যেমন ধরুন কোনো চাষ, যেমন বাদাম চাষ, গত বছরে ওনারা বাদামের বীজ দিয়েছিলেন, আমরা বাদাম লাগিয়েছিলাম। হ্যাঁ, বাদাম চাষও করেছিলাম, কিন্তু ভালোই ছিল, কিন্তু ব্যাপারটা হলো আমরা একবারে মার্কেট পেলাম না, মার্কেট না পাওয়ার জন্য চাষটা করতে পারছি না। গত বছরে প্রচুর বাদাম হয়েছিল, কিন্তু একদমই মার্কেট না পাওয়ার জন্য কিন্তু আমাদের লস হয়েছিল চাষি বন্ধুদের, আমার না, আমার রায়পুরে প্রায় কিছু না হলো 50-60 বিঘে এলাকা বাদাম চাষ হয়েছিল। তা সেই বাদাম আমরা একদমই বাজার পাইনি বলে এবছরে চাষ কিন্তু আর কেউ চাষি বন্ধুরা করেনি,
1: সাহস করে সেখানে আর যেতে
0: চাইছে না। আর বাদামের আরও একটা ব্যাপার কি হয়, যেটা প্রকৃতি বলে, প্রকৃতি চাষি বন্ধুর সাথে যদি ঠিকঠাক সাথ দেয় এটাও একটা ব্যাপার। আর প্রকৃতি চাষি বন্ধুদের সাথে গত বছরে একটু সাথ দেয়নি, যেমন বাদাম তোলার পর যে কাঁচা বাদাম থাকে এগুলো একটু জেনে নেওয়া ভালো, ওই কাঁচা বাদামটা আপনার রোদ খাওয়াতে হয়, তা নলে ওইটার পোকা লেগে যায়,
1: পোকা লেগে যায়,
0: তার জন্যে আপনাকে আর ওই মানে আমাদের কি বলবো, প্রকৃতি ডিস্টার্ব করছিল বৃষ্টি, সমস্ত বৃষ্টি, আর ওই বাদাম যদি বস্তায় ভরে নেওয়া হয় তাহলে কিন্তু বাদামটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য প্রকৃতিও সাথ দেয়নি। হ্যাঁ, বলে গত বছরে একটু সমস্যা হয়েছিল চাষি বন্ধুদের, সমস্যা বলতে খুবই সমস্যা, সেই জন্য এবারে আর খুব একটা চাষ করা হয়নি।
1: তো সেই প্রশিক্ষণ থেকে নতুন শিক্ষা প্রয়োগ করে আপনি নিজে কতটা উপকৃত হলেন চাষের দিক থেকে?
0: হ্যাঁ, এই যে বাদাম চাষটা, যেমন আমার বাড়ি খেতে বাদাম লাগে।
1: আচ্ছা,
0: এবার আমি দেখলাম বাজার হোক আর না হোক, আমি তো আমার বাড়িটা একটু খাওয়ার মতন লাগানো যাবে, এটা একটা উপকৃত বটে।
1: আচ্ছা,
0: এরকম আমার মতো যদি 50টা বাড়ি বা আমার হলে আমার পাশের বাড়িকেও এক মুঠো দেওয়া হবে, এই এক একটা ব্যাপারটা থাকে, সেটা তো খানিকটা উপকার, উপকার তো না বলা যাবে না।
1: ঠিক ঠিক। আচ্ছা, এবার একটুখানি চাষবাসে ফসল ফলানোর পর তার থেকে কিরকম আয় হচ্ছে সেটা আপনার থেকে জানতে চাইব।
0: চাষের বাজার বলা খুব কঠিন, মার্কেটে যদি মাল না থাকলো দাম হাই হয়ে গেল, যেমন অনেক অনেকে মানে যারা কিনে খায় তাদের ক্ষেত্রেই বলি, হয়তো দেখা যাচ্ছে মার্কেটের মাল নেই, বড়ই বাজার দর এত, কিন্তু সেক্ষেত্রে চাষি বন্ধুদের কোনো হাত থাকে না,
1: থাকে না,
0: কারণ সে চাষ করেছে ফল নেই বাজারে দাম, ফল হয়ে গেল বাজারে দাম নেই, চাষি বন্ধুরা যারা কিনে খায় তারা বলতে পারবে না যে এই একটা জিনিসই সবসময়ই 50 টাকা খাচ্ছি বা সবসময়ই 20 টাকা খাচ্ছি, আপডাউন হয়, আমদানি বেশি হলেই আপনার

0: তারা কিনে খাচ্ছে তাদের সুবিধা, এবং চাষি বন্ধুদের সেই ক্ষেত্রে লস। যাই হোক, একটা সহমেল বলতে পারেন, যারা কিনে খাচ্ছে তাদেরও অনেক সময় সুবিধা হয়, চাষিদেরও লাভ লস। এইভাবেই তো যুগ যুগেও চলছে। আর আমাদের তো পরম পরকীয়, আমরা চাষের সঙ্গেই যুক্ত। আমি আমার
1: বংশ পরম্পরায় আপনি চাষবাসের সঙ্গে আপনার পরিবার যুক্ত?
0: একদম পরিবার যুক্ত।
1: আচ্ছা, তো সেক্ষেত্রে বাজারজাত করতে কোনো অসুবিধার সম্মুখীন কি হচ্ছেন?
0: এখন তো হয় না, এখন তো আমাদের

0: হয়। হ্যাঁ, ওখানে দুর্গাপুর, পানাগড় ওখান থেকে সব ব্যাপারীরা আসে, এখানে মাল কিনে নিয়ে চলে যায়।
1: বাজারের চাহিদাও তাহলে বলতে হবে ভালোই আছে।
0: হ্যাঁ, চাহিদা আছে, কিন্তু চাষ করে যে খুব একটা গেনার হচ্ছে চাষিরা সেটা হতে পারছে না। সেটা কি বলবো, মানে কোথায় থেকে কি হচ্ছে এটা বোঝাও যাচ্ছে না। মার্কেট খুব যে সব ফসলই মার্কেট পাওয়া যায় তা যায় না, সেক্ষেত্রে চাষি বন্ধুরা একটু সমস্যায় আছে।
1: তো এবছরে ধরুন কোনো একটা নির্দিষ্ট সবজি বা ফসলের ক্ষেত্রে মার্কেট বা বাজার যদি পাওয়া যায়, পরের বছরে সেটা পাওয়া যাবেই সেরকম কোনো নিশ্চয়তা কিন্তু
0: নেই। হ্যাঁ, আর সে দেখে চাষিরা বসেও থাকে না, চাষ করেই যাওয়া হয়। যেমন ধরুন এই যে কথাতে যদি বলা হয়, যেমন আলু, এবছরের আলু দেখুন, এবছরের আলু আপনার বাজার যদি দেখা যায়, প্রত্যেকটা চাষি বন্ধু কিন্তু আলুতে লস হয়েছে। কিন্তু তা বলে কি সামনে বছর চাষ করবে না? তা না, করবে এবছরে। আবার যদি দেখেন গত বছরে চলে যান, মানে 24 সালে, দেখবেন আলুর দামটা হাই ছিল, অনেকে তখন কিনে যারা খেয়েছে বা যারা ইয়ে করেছে তাদের একটু কষ্ট হয়েছে। হ্যাঁ, কিন্তু এ হয়, একটা বছর লাভ হবে, একটা বছর লস হবে, এইভাবেই তো আমাদের জীবন চলছে।
1: চলছে। আচ্ছা, চাষবাসের ক্ষেত্রে অসুবিধার কি কি সম্মুখীন হচ্ছে?
0: হ্যাঁ, অসুবিধা তো হতেই হয়। প্রথম কথা হচ্ছে আমাদের সারের একটু অসুবিধা হয়, অনেক সময় সারটা ঠিকঠাক বাজার দর মানে পাওয়া যাচ্ছে না। আর জলের একটা সমস্যা, আর একটা সমস্যা হচ্ছে যেটা হাতের বাইরে, প্রাকৃতিক।
1: আমি আসতাম যে প্রাকৃতিক বিপর্যয় আপনাদের কতটা ক্ষতি করে। নিশ্চয়ই তো ক্ষতি পরিমাণটা অনেকটা,
0: প্রচুর প্রচুর। যেমন এগুলো বলে প্রকাশ করা যায় না, যারা চাষি বন্ধু আছে তারা আমার এই কথা শুনলেই বুঝতে পারে। যেমন গত বছরই আমার বিঘে চারে, যেটা গুটকা ধান বলে আপনার আশ্বিন মাসে উঠে, তা যেমন পাই নাই, সমস্ত ধানটা মাঠে আঁকুর হয়ে গেছিল। কিছু করার নেই, বহু টাকা লস হয়েছিল।
1: আচ্ছা,
0: আমার নিজস্ব কথা বলছি আমার। হ্যাঁ, 4 বিঘে ধান কেটেছি, কেটে বাড়ি আনতে পারিনি, এত বৃষ্টি, মাঠে সেই জল জমে গেল, যাই হোক লস হয়েছিল। আবার এবছরে চাষ করব, বীজ ফেলছি।
1: তো আপনার নিজের জমির পরিমাণ কতটা?
0: আমার ফ্যামিলি, আমার লেখক নয়, আমাদের বাবা মা আছেন, আর আমার স্ত্রী, আমার 2 মেয়ে, আমাদের 6 জনের, আমাদের পরিবারে মোটামুটি ওই 14-15 বিঘে মতো।
1: আচ্ছা, তো ঘুরিয়ে ফিরে বিভিন্ন রকম সবজি ফসল আপনারা চাষ করছেন। আচ্ছা, তো যেই বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন যে আপনারা হন, সেগুলো সামলে ওঠেন কিরকম ভাবে?
0: এটা কি বলবো, যে যাকে ভালোবাসে, এটা নিজস্ব ঈশ্বরের কৃপা। হ্যাঁ, আর প্রত্যেকের বাবা মা আশীর্বাদ দিয়েই চলছে। হ্যাঁ, সম্মুখীন খুবই হয়, এর গরিষ্ঠতা এখন তো অনেক সুবিধা বেড়ে গেছে, এখন তো আপনাদের এই গোষ্ঠীর সমস্ত লোন টোন গুলো পাওয়া যায়।
1: হ্যাঁ, আমি সেক্ষেত্রে আসতাম, মানে প্রশাসনের দিক থেকে কোনো সাহায্য
0: না, ওইগুলো আমরা পাই না। হ্যাঁ, বলে অনেক কিছু, আমাদের তো এগ্রিকালচার লোনও আছে, লোন করতে হয়, তা সেই সময় তো ওরা আমাদের কাছ থেকে একটা ট্যাক্সও কাটে ওই বেনিফিট দেওয়ার জন্য, তা সেগুলো পাওয়া যায় নাই। আর এখন তো আপনার গোষ্ঠীর সমস্ত যে সমস্ত লোন টাকা পয়সা দরকার হলে চাষি বন্ধুরা সেখান থেকেই নেয়, এবং ওইটা একটা সুবিধাজনক বটে। হ্যাঁ, অনেকের অনেক উপকৃত হয় গোষ্ঠীর লোন।
1: তো সেক্ষেত্রে আপনারা কোনো দাবি করেননি যে আমাদের জিনিসটা দেওয়া হোক, তাহলে আমাদের অনেকটা উপকার হয়?
0: বলা হয়, আমাদের যেমন সমবায় আছে, হ্যাঁ, তারপর আমাদের লোকাল পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকে আছে, গ্রামীণ ব্যাংকের ম্যানেজারদের সঙ্গে কথা বলা হয়, যে আমাদের কোনো, ওনারা ওনাদের মাপের কথা বলেন, তো চাষিদের তো আমাদের তো অত বড় হাত নেই, সেই জন্য ওনারা ওনাদের লেভেল দেখায়, আমাদের কাছে কোনো সাবসিডি নেই, আমাদের উপর থেকে কোনো খবর আসে নেই, এলে নিশ্চয়ই পেতেন, এই সমস্ত কথাবার্তা, যে সমস্ত অফিসিয়ালি কথাবার্তা।
1: আচ্ছা, কৃষিক্ষেত্র আরো উন্নততর করতে নতুন কোনো ভাবনা?
0: হ্যাঁ, আমি বলে নয়, মানে আমার পরের জেনারেশন বা যারা আসছেন, কৃষি উন্নয়ন না হলে সাধারণ মানুষ বাঁচতে পারবে না। এখন কৃষি, সবারই কৃষি থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে, আমার আমার পরের প্রজন্ম বা আমার যাদের যারা বলে কি হবে, দরকার আছে চাষ করে, জমি বিক্রি করে দাও, আমাদের এলাকায় এখন জমির প্রচুর দাম, সেই জন্য আমাদেরকে অনেক উপদেশ দেয়, তুমি ওইটা খেটে ক টাকা পাচ্ছ, তার থেকে বিক্রি করে দাও অনেক টাকা, ব্যাংকের সুদ। কিন্তু এটা তো যুক্তি নয়, যুক্তিটা হচ্ছে চাষ করতে হবে, চাষে। তবে এখন সরকার অনেকটা চিন্তা ভাবনা করছেন যে কৃষি সম্বন্ধে বা কৃষিকে উন্নয়ন করার। হ্যাঁ, কিন্তু আমাদের আমাদের চাষি বন্ধুদের উন্নয়ন আসছে না, কারণ এর থেকে সংসার চলছে না। যেমন যে আলুতে এবছরে যারা চাষ করেছে, প্রত্যেকটা যারা চাষি বন্ধু, আমাদের সমস্ত চাষি বন্ধুদের কথা হয় যে আমাদের প্রচুর লস হয়ে যাচ্ছে, সংসার চলবে কি করে, কিন্তু ছেলে মেয়েকে সেইভাবে আমরা পড়াতে পারছি না, ছেলে মেয়েকে সেইভাবে মানুষ করতে পারছি না, একটা সমস্যার মধ্যে আছে, ছিল, আছে, থাকবেও, তবু চাষ ছাড়া যাবে না।
1: আমি সেইখানে আসতাম যে আপনার পরবর্তী প্রজন্ম কি এই কৃষিকাজে আগ্রহী?
0: না, কারণ আমি, আমার যদিও আমার 2 মেয়ে, আমার মেয়েরা চাষে ইয়ে নয়, কিন্তু আমার আরও যে সমস্ত ভাইরা রয়েছে, কাকুর ছেলেরা আছে, তো কই খুব একটা ইন্টারেস্টেড নয়, কেন চাষে সেইভাবে আর কিছু ইনকাম করতে পারছি না সেইভাবে, আর খরচা হয়ে যাচ্ছে বেশি, জানি না কি হবে।

0: চাষ, তবে চাষ চাষে মানুষকে ফিরতে হবে, এটা আমি সবাইকে বলি।
1: আমি এখান থেকে আপনার কাছে জানতে চাইবো যে কৃষিকাজ ছাড়া তো খাদ্য উৎপাদন একেবারেই অসম্ভব। তো আপনি যেরকম বললেন যে আপনার পরবর্তী প্রজন্ম সম্পূর্ণভাবে চাষের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, সেই দিক থেকে আপনি আগামী প্রজন্মকে কি বার্তা দেবেন?
0: আমি এই কথাতেই বেরিয়ে যাচ্ছে একটা কথা, এগুলো কি বলবো, এই যে দেখুন আখের গুড়, আখের গুড় যেটা শাল হতো, অনেকেই গল্প শুনবেন, একটু আমাদের থেকে, আমার এখন 49 বয়স চলছে, আমার থেকে যদি আরো একটু আগে বা বাবাদের কাছে, আমার বাবা রয়েছে, এদের কাছে গল্প শুনেছি যে শালের গুড় খেয়েছি, বট পাতা, তারপরে রস খেয়েছি, দেখুন আজকের একটা সে জিনিস নাই। আজকে আপনি যদি অরিজিনাল আখের, আমরা টিনে বাজারে গুড় পাচ্ছি কিন্তু সেটা জানে না কি গুড় খাচ্ছি, অরিজিনাল যদি গুড় খেতে হয় তাহলে 1 কিলো গুড়ের দাম হচ্ছে 140 টাকা। আজকে চাষ নেই বলে এই অবস্থা, যদি চাষ থাকতো তাহলে তো এই জায়গায় যেত না। তাহলে আজকে আমরা সবাই ভাবছি চাষ থেকে ফিরে যাব, চাষ করব না, কিন্তু প্রজন্ম ভুল জায়গায় চলে যাচ্ছে, চাষ করতেই হবে, চাষ ছাড়া বাঁচা যাবে না,
1: বিকল্প কোনো পদ্ধতি
0: নেই নেই নেই। হ্যাঁ, যেমন আমারই এক বন্ধু, আমার ওই দেখুন পাশেই একটা জমিতে দেখুন আখ, ওই যে সামান্য একটুখানি ও লাগিয়েছে শখ করে, যে এটা ওর ইচ্ছা যে এটা একটু গুড় করব, হ্যাঁ এটা একটু ইয়ে করব বলে ও একটুখানি, আমি বললাম, আমিও যেমন ওর সঙ্গে বলে, হ্যাঁ তুই এটা চাষ কর, সামনে বছর এটা আমিও বাড়ি খেতে খানি চাষ করবো আখের চাষ। আখের চাষটা দেখুন হারিয়ে গেছে, আপনারা অনেক জায়গায় যাচ্ছেন দেখবেন খেয়াল করে, আখের চাষ কিন্তু আর নেই,
1: খুব বেশি জায়গায় লোক চোখে পড়ে না,
0: চোখে পড়ে না। হ্যাঁ, তার সেজন্য তবে আবার দেখবেন এই আখ চাষটা ফিরবে, আমার মন বলছে যে আখ চাষে মানুষ ফিরতে হবে, কেননা অত, তারপর কি নাকি শুনছি, যদিও শোনা কথা যে যারা ওই সুগার পেশেন্ট তারা কিন্তু গুড় খেতে পায় কিন্তু চিনি খেতে পায় না,
1: চিনি খেতে পারে না,
0: এটা শুনেছি আর কি। তাহলে তাহলে যদি খেতে পায়, আর সুগার তো আমার মনে হয় প্রত্যেক বাড়িতে একটা দুটো করে বেরিয়ে যাচ্ছে
1: এখন তো প্রায় ঘরে ঘরে
0: ঘরে ঘরে চলে এসছে, তাহলে সেই ক্ষেত্রে আপনার আখ চাষটা আবার করতে হবে, আমি আমার নিজস্ব মত বলছি।
1: আচ্ছা গোবিন্দ গোপাল বাবু, আপনি তো নিজে একজন কৃষক, তো বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা বা অসুবিধার সম্মুখীন আপনাকে হতে হয়, তো আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে গুরুত্বপূর্ণ যে সমস্যার কথা আপনি মনে করেন সেটা কি যদি একটু বলেন?
0: আজকে মানে সরকারি হিসাবে অনেক আমরা সুযোগ সুবিধা পেয়ে থাকি, কিন্তু চাষিরা যেটা একটা জিনিস পাচ্ছে না, সেই জন্য আমাদের থেকে চাষির মানে অনেক চাষি বন্ধুরা সরে যাচ্ছে, যেটা আপনি কিছুক্ষণ আগে প্রশ্ন করেছিলেন যে আপনার পরের জেনারেশন চাষ জেনে কি ভাবছে, তা ভাবছে মানে কি, এই চাষে কোনো সম্মান নেই, ঠিক আছে, আমাদেরকে কোনো সরকার কোনো মানে সম্মান বা কোনো সম্মান নীতি বা দেওয়া হয়নি। হ্যাঁ, এই এইটা যদি আসে, যেমন দেখা যাচ্ছে সামাজিকভাবে আমাদের যদি এটা দেয়, স্বীকৃতি দেয় সরকার,
1: সরকার থেকে বিভিন্ন রকম অনুদান বলুন বা সরকারি সাহায্য বলুন, সেগুলো হয়তো আপনি পাচ্ছেন, কিন্তু যে সামাজিক সম্মানটা পাওয়ার কথা সেইটা হয়তো ততটা ভাবে আপনারা পাচ্ছেন না,
0: চাষিরা পাচ্ছে না, সেই জন্য চাষ থেকে সবাই সরে যাচ্ছে। দেখবেন যদি কথায় বলা হয় না যে আমার ছেলে চাষ করে, তা সেক্ষেত্রে কেউ তার মেয়েকে বিয়ে দেবে না, কারণ উনি তো চাষ করে বলে। কিন্তু এ যে একটা সমাজের প্রচুর দায়িত্ব, একটা চাষি একটা সমাজকে প্রচুর দায়িত্ব নিয়ে থাকে, আমাদের জন্মাবার প্রথমেই হচ্ছে খাদ্য,
1: ঠিক,
0: তারপরে আপনার আপনার বস্ত্র, তারপরে শিক্ষা, তা প্রথমেই চাই আমাদের খাদ্য, একটা শিশু জন্মাবার সঙ্গে সঙ্গেই চাই খাদ্য, খাদ্যর পর চাই বস্ত্র, বস্ত্রের পর চাই শিক্ষা, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা, আমরা চাষিরা সেটা, সেই সম্মান নীতিটা একদমই পারছে না, সেই জন্যে চাষের থেকে সবাই একটু দূরে সরে যাচ্ছে।
1: খুব সুন্দর করে বললেন আপনি, সত্যি বড় কঠিন এই সময় আমরা দাঁড়িয়ে রয়েছি, তো বর্তমান ক্রমবর্ধমান জনসংখ্যাকে পাল্লা দিতে হলে কৃত্রিমভাবে ফসল উৎপাদন তো করা সম্ভব নয়, সাধারণভাবেই আমাদের কৃষিকার্যের মধ্যে দিয়েই ফসল উৎপাদনকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, তো সেই কথা দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করব। আপনি সমগ্রভাবে কি বলতে চান?
0: সমগ্রভাবে বলতে কৃষির ওপরে তো,
1: হ্যাঁ
0: কৃষি চাষ করতেই হবে, এবং কৃষির চাষ থাকবেও, না থাকলে মানুষ খাদ্য উৎপাদন হবে না, প্রত্যেকেরই মাথায় রাখা উচিত যে চাষ আমাদেরকে করতে হবে, তার জন্য নতুন টেকনোলজি অনেক বেরিয়ে যাচ্ছে, বীজ বলুন সার বলুন, এখন তো অনেক পদ্ধতির ট্রাক্টর চলে এসছে বাজারে, হ্যাঁ অসুবিধা হবে না, তবে চলে যাবে।
1: অনেক ধন্যবাদ গোবিন্দ গোপাল ঘোষ বাবুকে,
0: নমস্কার।
1: এতক্ষণ শুনছিলেন বীরভূম জেলার বোলপুর থানা এবং শান্তিনিকেতন শ্রীনিকেতন ব্লক অধীনস্থ রায়পুর গ্রামে প্রগতিশীল কৃষক গোবিন্দ গোপাল ঘোষের সাথে কথোপকথন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু অর্পণ। সকলে ভালো থাকবেন, নমস্কার।

0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা আপনার ডিজিটাল যন্ত্রের সুরক্ষার জন্য জরুরি। আপডেট করে রাখুন অ্যান্টিভাইরাস, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।
0: একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল।
2: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।
1: আপনার ফোন হাতে পেলে কেউ যাতে তা অপব্যবহার করতে না পারে, তার জন্য কোড বা নকশার সাহায্যে ফোন ও কিপ্যাড লক করুন। ডিজিটাল সুরক্ষা, আজকের সুরক্ষা।
0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। আকাশবাণী সংগ্রহশালা থেকে এই অনুষ্ঠানে আজ শুনবেন ভূপেন হাজারিকার সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন গীতা গঙ্গোপাধ্যায়।
3: আজকের আমাদের স্টুডিওতে এসেছেন ভূপেন হাজারিকা। ভূপেন হাজারিকা আজকের দিনে নিশ্চয়ই শুধুমাত্র একটি নাম নয়, একটি সঙ্গীত জগতের উজ্জ্বল তারকা এবং আমাদের ভারতবর্ষের সঙ্গে সঙ্গে আমরা যারা বাংলার, আমাদের কাছে নিশ্চয়ই গৌরবের, কেননা তিনি কিছুদিন আগেই দাদা ফালকে পুরস্কার পেয়েছেন। দাদা ফালকে পুরস্কার এই সঙ্গীতের জন্যই। তাই ভূপেন হাজারিকাকে যদি প্রশ্ন করি যে দাদা ফালকে পুরস্কারটি পেয়ে কেমন লেগেছিল?
4: দায়িত্ব বাড়ল, মনে হলো কৃতজ্ঞ হলাম যে স্বীকৃতি এতদিন পর, আমার বয়স যথেষ্ট হয়েছে আর সুরকে নিয়ে সংগ্রাম করেছি জীবনে, তাই কৃতজ্ঞতার আর শেষ নেই।
3: কিন্তু সুরের কথা বললে পরে আমাদের ছোটবেলা থেকেই, ছোটবেলা বলা ভুল, আমিও খুব ছোট নই, তাই আমাদের বলা যেতে পারে যৌবনের যে সমস্ত গান আমরা শুনেছি, গুনগুন করছে এখনো কানের মধ্যে, বিশেষ করে লতার একটি গান এক্ষুনি বললেই তোমার মনে পড়বে। আমি আমি জানতে চাইব যে সেই গানটি তুমি কবে লিখেছিলে, কাল লেখা, তুমি যদি না লিখে থাকো, আর সুর কবে করেছিলে? রঙ্গিলা বাঁশিতে কে ডাকে?
4: অনেক কথা মনে পড়ে সত্যি এই গানটার বিষয়ে করলে। আমি যখন আসামে প্রফেসরি করতাম, তখন ওই একটা জামুগুড়ি বলে গ্রাম আছে, সেখানে গেলাম।
3: আচ্ছা।
4: তা বিহু দেখতে গিয়ে দেখি একটি ছেলে গাইছে, ও মা সোকে মারি।

0: লৈ নেলাগে যা আবলৈ হাততে এহ এসারি লৈ।
1: আচ্ছা আচ্ছা,
0: আমরা কি সাংঘাতিক তো তখন, অর্থাৎ মাছ ধরতে যেও না তুমি, তুমি তোমার ইয়ে হবে, বিপদ হবে। একটা মেয়ে বলছে একটা ছেলেকে, কৃষক ছেলেকে, কিন্তু এই ধরনের মাছক হালকে বা আবলৈ নেলাগে যা আবলৈ হাততে এহ এসারি লৈ। তো আমি দেখলাম ওই সুরটা আমাকে ভীষণ হন্ট করলো, হরার করার পর আমি একটা গান লিখলাম গণনাট্য সঙ্গের জন্য, মাছ ধরা লোকের বিপদের কথা। তারপরে অনেক দিন চলে গেল, হঠাৎ আলমগীর কবির এলেন একদিন, বাংলাদেশের খুব বড় চিত্র পরিচালক, উনি এখন মারা গেছেন রিসেন্টলি দুর্ঘটনায়। তো উনি এসে বললেন যে সীমানা পেরিয়ে বলে একটা ছবি করবো, একটা সুর শোনান না। তখন আমি সুর এইটাও শুনিয়েছিলাম রঙ্গিলা বাঁশিতে, হ্যাঁ। তারপরে উনি বললেন যে এইভাবে দিন না,
1: দিন এটা তোমারই লেখা।
0: কোনটা?
1: রঙ্গিলা বাঁশি
0: না,
1: তবে
0: এটা আসছি আমি।
1: আচ্ছা,
0: এক বড় কর্ম, মানে এক বড় রেকর্ডিং কোম্পানির কর্মকর্তা রাত 12টায় এসে বলেছেন যে ভূপেন, শুনেছি লতা তোমার বাড়িতে আছেন, উঠেছেন কাল এসে। হ্যাঁ, লতা আছেই তো। তো লতার সঙ্গে ইয়ে করলো, করে ঠিক করলো যে কালকের মধ্যেই, উনি পরশু দিন চলে যাবেন আর কি, তৃতীয় দিনে চলে যাবেন বম্বে, তাই কালকের মধ্যেই দমদমে দুটো গান রেকর্ড করে দিতে হবে। আমি রিকোয়েস্ট করতে এসেছি লতাজিকে। তো লতাজির সঙ্গে কথাবার্তা হলো, তো লতা বললো যে ভূপেন্দা করে দিতে পারে তো ইমিডিয়েটলি। হ্যাঁ, আর ভূপেন্দা শুরু হলে আমি করবো। তো পুলক বন্দ্যোপাধ্যায়কে সালকিয়া থেকে রাত আনালাম, আনি এটা সুর হলো। পরের দিন ব্রেকফাস্টের সময় লতাকে শিখাই, হারমোনিয়াম নিয়ে নয়, ওই যখন ব্রেকফাস্ট খাচ্ছে তখন শিখিয়েছি। তারপরে একটা স্টেশন ওয়াগন এসছে ওই গ্রামফোন কোম্পানি থেকে, ওখান থেকে আমাকে দমদম নিয়ে গেছে। রাস্তায় অ্যারেঞ্জারকে আমি ইয়ে দিয়েছি, নোটেশন দিয়েছি। আর ওখানে গিয়ে তিনটের সময় দেখি এ টি কানন আছেন আর অনেক বড় বড় সঙ্গীত জগতের লোক আছেন, কারণ প্রথমবার দমদমে ঢুকবেন লতা মঙ্গেশকর।
1: আচ্ছা,
0: এই প্রথম? তাই না, প্রথমে বাংলা গান গিয়েছেন, কিন্তু বম্বেতে গিয়েছেন সতীনাথ বাবুর
1: আকাশ
0: প্রদীপ জলে, এবং বাংলায় দ্বিতীয় গান লতা মঙ্গেশকরের।
1: আচ্ছা আচ্ছা,
0: হ্যাঁ। তাই ওই
1: মানে তোমার গানের

0: রঙিলা বাঁশিতে, সত্যি ভীষণ ভালো লাগলো শুনে, খুব ভালো লাগলো।
1: ধন্যবাদ।
0: তা এরপরই মনে পড়ছে কি যে এমন কি কি গান করেছো যা উল্লেখযোগ্যভাবে জনপ্রিয়তা পেয়েছে এবং তোমারও ভালো লেগেছে?
1: আমি আমার ইমিডিয়েটলি মনে পড়ছে, এটা নতুন করে বাংলায় করেছি, এইবার রেকর্ড করেছি।
0: আচ্ছা আচ্ছা।
1: এই গানটা আমি অসমীয়া করেছি, অসমীয়া করার পর তার রূপান্তর

মিন্টু মুখোপাধ্যায়, ও আমার সঙ্গে প্রায় 18 বছর আছে। তো ও খুব সুন্দর, ও নিজেও মৌলিক গান অনেক লিখেছে, যেমন বেউলা বাংলা টাংলা এসব সব ওর লেখা। কিন্তু এটা হলো খোকন ঘরে এলো রে। এখন খোকন ঘরে এলো রে এই সুরটা আমার মায়ের কাছ থেকে শেখা, আর আমার আমার শৈশবে হয়তো মা গিয়েছিলেন আসামের। আমারে ময়না খুবই ঘুম পাড়ানি গান,

বলি খাবো, আমার খোকন ঘুমোবে, কুল গাছ একটা রোপণ করবে, সেই কুল গাছ যখন বড় হবে তখন আমার ইয়ে খোকা খোকন সেই কুল খাবে, এখন শুয়ে পড়ো।

0: গানের যে ছবিটা আমরা পেলাম, যে একটা শরীরকে, রক্তাক্ত শরীরকে নিয়ে এসে বাবার সামনে ছেলেকে রাখা হয়েছে এবং তার যে ব্যথা, এটা, হ্যাঁ এটা ঘটনা যে এই ধরনের একটা অদ্ভুত প্যাথোস, দুঃখ এবং তারই সঙ্গে সঙ্গে মিঠু, এই যে দুটো ব্যাপার, এ দুটো কিন্তু তোমার গলায় ভীষণভাবে ফুটে ওঠে এবং তার জন্য নিশ্চয়ই গানটাও ভীষণ প্রাণবন্ত এবং আমাদের
1: হৃদয়কে সমসাময়িক যেগুলো হচ্ছে, যেগুলো ছেলে রাগ করে করে নিজের হাতে কামড়াচ্ছে কিংবা কাউকে কামড়াতে চাইছে, ওদের বিষয়ে আমি কোনো মতবাদ দিইনি গানটায়, কিন্তু একজন বাবা হিসেবে গর্বিত পিতা আমি গর্বিত হয়েছি কিনা
0: আসলে জীবনের থেকে বিষয়টাকে নিয়ে, মানে শুধুমাত্র রোমান্টিক নয়, সেটা বেদনা বিধুর করে তোলা, তোলে করে তোলা, তাতেই তো গানের যে সৌন্দর্যটা ফুটে ওঠে। আচ্ছা আরেকটা গানের কথা বলতে পারি, মানে একটু আগে মেঠো কথাটা বললাম বলে আরো বেশি মনে পড়লো, সেই গানটা কিন্তু শুধু তোমারই গান, মানে একমাত্র ভূপেন হাজারিকার গান, সেটা হচ্ছে মানুষ মানুষের জন্য। এই গানটার সম্পর্কে যদি আমরা,
1: এই গানটা হলো কি আমাদের গণনাট্য সঙ্গে হেমাঙ্গ বিশ্বাস,
0: হ্যাঁ হ্যাঁ,
1: আর আমি আসামে খুব কাজ করতাম, এখান থেকে সলিল চৌধুরীরা যেত, তো সেখানে যেতে যেতে একদিন শুনলাম যে আর ভাষা নিয়ে সংঘর্ষ হচ্ছে,
0: আচ্ছা হ্যাঁ,
1: মানে হত্যালীলা অনেক হচ্ছে। তখন হেমন্ত, মানে হেমাঙ্গদা বললেন, ভূপেন তুমি একটা গান লেখো, হ্যাঁ দুটো ভাষাতেই লেখো। আমি বললাম না, অসমীয়াটা প্রথমে লিখিনি, কারণ তখন ভাষা আন্দোলন হয়েছে, যথেষ্ট সংঘর্ষ হয়েছে, রাজ্য ভাষা কে কী নেবে এই ধরনের সংঘর্ষ হয়েছে। তারপরে আমি ছিলাম কলকাতায়, তখন কলকাতায় চলে এসেছি, আমি ইমিডিয়েটলি গিয়ে এই গানটা লিখলাম। আর আমি আর হেমাঙ্গদা, উনি তো সিলেটের, উনি তো বরাক উপত্যকার, আমি ব্রহ্মপুত্র উপত্যকার, এই নিয়ে অনেক ছেলে মেয়ে নিয়ে আমরা বিধ্বস্ত অঞ্চলে গিয়ে এই গানটা করেছিলাম।

0: মানুষ মানুষের জন্যে।
1: আচ্ছা, এবারে যে প্রশ্নটা করতে চাইছি সেটা হচ্ছে যে এই যে গানগুলো তুমি রচনা করো বা নিজে যে লেখো বা কাউকে দিয়ে লেখাও, শিবদাসবাবুই হোক যাকে দিয়েই হোক, এবং তারপর যে সুর করো, সুর করার সময় কি এটা সবসময় ভাবতে থাকো যে এই গানটা কাকে দিয়ে গাওয়াবে?
0: হ্যাঁ, নিশ্চয়ই ঠিক করে নিই। যখন ঠিক করি যে আমি গাইবো তাহলে আমার মতো করে নিই। আর যদি ভাবি যে লতা মুখে রাখবো
1: তাহলে
0: তখন লতার মতো লতা কি কি কাজ করতে পারে
1: সেই। তাহলে একটা কথা বলি, সম্প্রতি যে একটা ফিল্ম
0: রুদালি,
1: আচ্ছা আচ্ছা, রুদালিতে একটি গান, হ্যাঁ, লতাজিও গিয়েছেন আবার তুমিও গিয়েছো। এবার আমি একটা কথা বলি, তাহলে আমরা বরং একটুখানি হিন্দিটা শুনি।

0: আচ্ছা, আজকের এই আসরে আমরা ভূপেন হাজারিকাকে পেলাম, তার কাছ থেকে অনেক কিছু জানলাম, ভালোও লাগলো, এবং অত্যন্ত অন্তরঙ্গ বিষয় যেগুলো, যার থেকে গানগুলোর সৃষ্টি, যেমন করে তিনি সুর করেছেন সেই কথাগুলো আমরা জানতে পারলাম। আর ইতিহাস জানতে পারলে প্রতিটি গানের, সেই গানকে বুঝে নিতে বলবো না, কাছে পেতে সহজ হয়। আচ্ছা, অনেক ধন্যবাদ।
1: ধন্যবাদ গীতা।
2: আকাশবাণীর সংগ্রহশালা থেকে এই অনুষ্ঠানে আজ শুনলেন ভূপেন হাজারিকার সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন গীতা গঙ্গোপাধ্যায়। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
3: রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক রাস্তার দুদিকের খোঁজ রাখতে। জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান, ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের।
4: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
5: আপনার ফোন হাতে

0: পেলে কেউ যাতে তা অপব্যবহার করতে না পারে তার জন্য কোড বা নকশার সাহায্যে ফোন ও কিপ্যাড লক করুন। ডিজিটাল সুরক্ষা, আজকের সুরক্ষা।
1: আকাশবাণী কলকাতা, এখন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের ভদোদরায় 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস্টেও তিনি আজ সূচনা করবেন। লুক্সেমবার্গ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের দাবিকে সমর্থন জানিয়েছেন। সৌদি আরবে একের পর এক হাউতি হামলায় আহত 70, এর ফলে ইয়েমেনের গৃহযুদ্ধে 4 বছরের শান্তি চুক্তি বিপন্ন। আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। প্রখ্যাত সঙ্গীত শিল্পী ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকীতে উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় নেতৃত্ব তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। চীনে পুরুষদের জুনিয়র এশিয়া কাপ হকিতে ভারত দক্ষিণ কোরিয়াকে 7-3 গোলে হারিয়ে আরও এক ধাপ এগিয়ে গেছে। আজ সেই বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও মহারাষ্ট্র সফরে রয়েছেন। গুজরাটের ভদোদরায় তিনি 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। শ্রী মোদী এর পাশাপাশি 20,700 কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত পশ্চিমাঞ্চলীয় বিশেষ পণ্য পরিবহন করিডোরের 3টি গুরুত্বপূর্ণ অংশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন।
1: 2014 কে বাদ আপকে পাশ সে যে লেসন লেকে মে দিল্লি পৌঁছা থা হমনে ওয়াহাঁ পৌঁছতে হি इसको गति देने का काम प्रारंभ कर दिया। 2,800 किलोमीटर के कॉरिडोर का काम आज पूरा करके दिखाया।
0: অনুষ্ঠানে উপস্থিত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এখন থেকে বুলেট ট্রেনে চেপে মাত্র দেড় ঘন্টায় ভদোদরা থেকে মুম্বাই পৌঁছানো যাবে।
2: ভারত মে বনি হুই ভারত কি বুলেট ট্রেন পটরিয়ো পে আয়েগি টেস্টিং কে লিয়ে 2-3 মহিনে কে টেস্টিং কে বাদ মে মাননীয় প্রধানমন্ত্রী জি কে কর কমলো দ্বারা বুলেট ট্রেন কা ইনোগ্রেশন হোগা আর জব বুলেট ট্রেন মে ব্যাঠোগে না বড়োদা কে দোস্তো ইহাঁ সে মুম্বাই 1.5 ঘন্টে মে পৌঁছ যাওগে।
0: প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে এই রেল ও অন্যান্য প্রকল্পের উদ্বোধন করে বলেন, বিকশিত ভারত গড়ে তোলার পথে এই প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ অবদান যোগাবে। শ্রী মোদী 9,700 কোটি টাকা মূল্যেরও বেশি আরও 3টি রেল প্রকল্প ও প্রায় 1,780 কোটি টাকার 3টি জাতীয় সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। গুজরাট সরকারের প্রায় 2,600 কোটি টাকার বিভিন্ন প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন তিনি। অন্যদিকে মহারাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী মুম্বাইয়ে গ্লোবাল ফিনটেক ফেস্ট সম্মেলনের উদ্বোধন করবেন। 2020 সাল থেকে গ্লোবাল ফিনটেক ফেস্ট বা GFF ডিজিটাল লেনদেন ও আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে পরিচিত হয়ে আসছে। লুক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী জাভিয়ের বেটেল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের দাবিকে সমর্থন করেছেন। তিনি বলেন, বর্তমান বিশ্বব্যবস্থার বাস্তবতাকে তুলে ধরতে নিরাপত্তা পরিষদে সংস্কার প্রয়োজন। সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ভারতের বিশাল ভূখণ্ড এবং আন্তর্জাতিক গুরুত্বের কারণে নিরাপত্তা পরিষদে ভারতের অন্তর্ভুক্তি অত্যন্ত জরুরি। তিনি বলেন, বর্তমানে স্থায়ী সদস্যপদ না থাকা ভারত ও ব্রাজিলের মতো গুরুত্বপূর্ণ দেশগুলিকে নিয়ে নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ করা যেতে পারে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং 3 দিনের সরকারি সফরে আজ শ্রীলঙ্কা যাচ্ছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী সিং বলেছেন, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব ছাড়াও ঐতিহাসিকভাবে 2 সভ্যতার মধ্যে সম্পর্ক রয়েছে। প্রতিবেশী প্রথম এবং মহাসাগর কর্মসূচির আওতায় শ্রীলঙ্কা ভারতের গুরুত্বপূর্ণ শরিক দেশ। শ্রীলঙ্কার নেতৃবৃন্দের সঙ্গে অর্থপূর্ণ আলোচনার দিকে তিনি তাকিয়ে আছেন বলে উল্লেখ করেছেন প্রতিরক্ষামন্ত্রী। তার এই সফরে ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও তিনি মিলিত হবেন। পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে ইমরান আলীর বিচার বহির্ভূত হত্যা ও জোর করে গায়েব করার অভিযোগ নিয়ে রাষ্ট্রসংঘ মানবাধিকার বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা পাকিস্তান সরকারকে এই বিনা বিচারে আটক ও মৃত্যু নিরপেক্ষ ও স্বতন্ত্র তদন্তের অনুরোধ জানিয়েছেন। গত বছর অগস্ট মাসে নিরাপত্তা বাহিনীর হাতে আটক হওয়ার পর 1 বছর তার কোনো হদিশ পাওয়া যায়নি। পাকিস্তান কর্তৃপক্ষ পরে জানায়, এবছর মে মাসে এক এনকাউন্টারে তার মৃত্যু হয়েছে। ইরানের উপর মার্কিন হামলা হলে উপসাগরীয় অঞ্চলে জ্বালানি পরিকাঠামোর উপর ইরান পাল্টা আঘাত করবে বলে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে। উল্লেখ্য,

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে জাহাজ চলাচল সংক্রান্ত পারস্পরিক হামলার জেরে তেলের দাম প্রায় ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইরানের সংসদীয় অধ্যক্ষ মোহাম্মদ বাগের গালিবাফ বলেন, ইরানের সম্পদে আঘাত করা হলে তারাও পাল্টা আঘাত করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে জারি হওয়া সমন বাতিল করতে বম্বে হাইকোর্ট অস্বীকার করেছে। বিচারপতি এন আর বোরকারের বেঞ্চ এক ম্যাজিস্ট্রেট আদালতের এই সমন জারিকে চ্যালেঞ্জ করে রাহুল গান্ধী হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তবে হাইকোর্ট তাকে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য ছয় সপ্তাহ সময় দিয়েছেন। রাফায়েল চুক্তি নিয়ে শ্রী গান্ধীর 2018 সালে কার মন্তব্য নিয়ে এই মামলা। প্রখ্যাত সঙ্গীত শিল্পী এবং অসম বিধানসভার প্রাক্তন সদস্য ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকীতে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেছেন, ডক্টর হাজারিকার কণ্ঠ অসম তথা উত্তর পূর্ব ভারতের আত্মা ও ভাব সমগ্র দেশের কাছে পৌঁছে দিয়েছিল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের প্রচার এবং ছাত্র সংবাদের পরিপ্রেক্ষিতে দিল্লি ট্রাফিক পুলিশ বিশেষ যান চলাচলের নির্দেশিকা জারি করেছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত যান চলাচল ব্যাহত হতে পারে। আজকের প্রসঙ্গে আগামীকাল শুনবেন আলোচনা নেশামুক্ত ভারতের দ্বিতীয় তথা শেষ পর্ব। দেবাশিস চৌধুরী ও দীপ পুরকায়স্থর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সৌদি আরবে একের পর এক হাউতি হামলায় 70 জনেরও বেশি জখম হয়েছেন। হাউতি এবং ইয়েমেনে সৌদি সমর্থিত বাহিনীর মধ্যে সংঘর্ষ বাড়তে থাকার মধ্যেই এই হামলা। ইয়েমেনে গৃহযুদ্ধে 4 বছরের শান্তি চুক্তি এর ফলে ভেঙে পড়েছে। সৌদি শহর আবহা, নজরান, জাজান ও খামিস মুসাইতেও অসামরিক ব্যক্তি ও আর্থিক প্রতিষ্ঠানের ওপর এই হামলা চালানো হয়। হাউতিরা অবশ্য এই হামলার বিষয়ে সরকারিভাবে কোনো মন্তব্য করেনি। উত্তর কোরিয়া এবং রাশিয়া তুমেন নদীর ওপর তাদের প্রথম আন্তঃসীমান্ত সড়ক সেতু খুলে দিয়েছে। এর মধ্য দিয়ে দুই দেশের ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এক ধাপ এগোল। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম সেতুটিকে গুরুত্বপূর্ণ পরিকাঠামো হিসেবে বর্ণনা করে জানিয়েছেন, এই সেতু বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতাকে নতুন করে উজ্জীবিত করতে সাহায্য করবে। আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। গোটা বিশ্ব থেকে নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে এই দিনটি পালিত হয়। শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী আজ সমাজ মাধ্যমের একটি বার্তায় বলেন, সাক্ষরতা জ্ঞান, সুযোগ ও ভালো ভবিষ্যতের দ্বার উন্মুক্ত করে। তিনি দেশবাসীকে আজকের দিনে শিক্ষার শক্তিকে উদযাপনের আহ্বান জানিয়েছেন। শহরাঞ্চলের পাশাপাশি এবার গ্রামাঞ্চলেও 25 দিন অন্তর এলপিজি সিলিন্ডার বুক করা যাবে। এজন্য কেন্দ্র ইতোমধ্যেই রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে। পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপী জানিয়েছেন, অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। চীনের মুকিতে আয়োজিত পুরুষদের জুনিয়র এশিয়া কাপ হকিতে দক্ষিণ কোরিয়াকে 7-3 গোলে হারিয়ে সেমিফাইনালের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। ম্যাচে অধিনায়ক আনমোল ইক্কা জোড়া গোল করেন। এরপর শেষ কোয়ার্টারে ভারতীয় দল পরপর 3টি গোল করে জয় নিশ্চিত করে। ভারত বর্তমানে 3 ম্যাচে 7 পয়েন্ট সংগ্রহ করেছে। সেমিফাইনাল নিশ্চিত করতে আগামীকাল চাইনিজ তাইপের বিরুদ্ধে তাদের জিততে হবে। চলতি বছরের এশিয়ান গেমস আগামী 19 সেপ্টেম্বর জাপানের আইচি নাগোয়ায় শুরু হবে। অক্টোবরের 4 তারিখ পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। 17 সেপ্টেম্বর ভারতের মহিলা ক্রিকেট দলের খেলা দিয়ে যাত্রা শুরু করবে ভারত। ক্রিকেটের পাশাপাশি হকি ও কাবাডিতেও খেতাবের জন্য লড়াই করবে ভারত। অন্যদিকে ব্যাডমিন্টনে অংশ নেবেন দুবারের অলিম্পিক পদক বিজয়ী পিভি সিন্ধু। ভারোত্তোলনে রয়েছেন ভারতের মীরাবাই চানু ও মানু ভাকের। ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজে শীতল দেবী মহিলাদের কম্পাউন্ড ব্যক্তিগত বিভাগের ফাইনালে উঠে ভারতের জন্য একটি পদক নিশ্চিত করেছেন। আহমেদাবাদে আয়োজিত এই প্রতিযোগিতার সেমিফাইনালে জম্মুর শীতল দেবী নিজের দেশের সরিতাকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেন। সোনার পদকের লড়াইয়ে তিনি কাজাখস্তানের আইজাদা সাইদানের মুখোমুখি হবেন। এদিকে এই প্রতিযোগিতার ফাইনালে আজ ভারত 4টি স্বর্ণপদক জয়ের লড়াইয়ে খেলতে নামছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের ভদোদরায় 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন।

মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস্টের তিনি আজ সূচনা করবেন। লুক্সেমবার্গ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবিকে সমর্থন জানিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্তই, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। একাধিক কর্মসূচি নিয়ে আজ সকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাগডোগরা পৌঁছেছেন। সেখান থেকে কপ্টারে তার কালিম্পং যাওয়ার কথা থাকলেও আবহাওয়া খারাপ থাকায় তার কপ্টার সেখানে নামতে পারেনি। উত্তরকন্যার পাশে হেলিপ্যাডে ওই কপ্টার ফিরে আসছে বলে খবর। উত্তরকন্যা থেকে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী কালিম্পং টাউন হলে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেন। সেখানে 2023-এর তিস্তার বন্যায় ক্ষতিগ্রস্ত 73টি পরিবারের হাতে চেক তুলে দেওয়া হয়। এরপর মুখ্যমন্ত্রী উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করবেন। উপস্থিত থাকবেন দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার জেলাশাসকরা। অন্য জেলাগুলি থেকে আধিকারিকরা ভার্চুয়ালি ওই প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন। রাজ্যে আগামী দিনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শূন্য করার লক্ষ্যে নতুন সরকার কাজ করছে বলে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। বাগুইয়াটিতে আজ সকালে বিধাননগর পুর নিগম আয়োজিত ডেঙ্গু সচেতনতা পদযাত্রায় অংশ নিয়ে তিনি বলেন, গত বছর এই এলাকায় আক্রান্তের সংখ্যা ছিল 160, এবছর এখনও পর্যন্ত তা 42। সরকার ইতোমধ্যেই নিকাশি নালা, রাস্তা এবং খালগুলি সংস্কার করেছে। বাড়ির খোলা জায়গা নিয়মিত পরিষ্কার না করলে মালিককে বড় অঙ্কের জরিমানা করা হবে বলে স্পষ্ট জানান তিনি।
1: সেই ওয়ার্ডে বেশি ডেঙ্গি হয়েছে। আজকে যারা এসছেন তাদের হাতেও আমরা কিছু মশারি তুলে দেবো। আজকে যারা যারা জমি এমনি রেখে দিয়েছেন নোংরা করে, তাদেরকেও আমি সতর্ক করছি, আপনার জমি পরিষ্কার রাখুন, অদারওয়াইজ আমরা আপনার জমি ময়লা রাখার জন্য হিউজ পেনাল্টি দেব এবং সেই পেনাল্টি আপনার প্রপার্টি ট্যাক্সের সাথে জুড়ে দেব।
0: এদিকে মুর্শিদাবাদে দ্রুত বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। জেলায় এ পর্যন্ত এই সংখ্যা 800 ছাড়িয়েছে। এবছর এখনও পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের নিরিখে মুর্শিদাবাদ রাজ্যের শীর্ষে রয়েছে। রাজ্যের দুই বিধানসভা আসন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে আগামী 6 অক্টোবর উপনির্বাচনে ভোট নেওয়া হবে। নির্বাচন কমিশনের তরফে আগামীকাল বিজ্ঞপ্তি জারি করা হবে। আগামীকাল থেকেই নন্দীগ্রাম এবং রেজিনগরে বলবৎ হবে আদর্শ আচরণবিধি। আজ তমলুকের নিমতৌড়িতে জেলাশাসক অফিসে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান পূর্ব মেদিনীপুর জেলা জেলাশাসক নিরঞ্জন কুমার। তিনি জানান, নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 16 সেপ্টেম্বর, ভোট হবে আগামী 6 অক্টোবর, ভোট গণনা 9 অক্টোবর। রিটার্নিং অফিসার উদয় শঙ্কর মাইতি, মনোনয়ন জমা নেওয়া হবে হলদিয়া মহকুমা শাসক অফিসে। এদিন নির্বাচন নির্ঘণ্ট, আদর্শ আচরণবিধি সহ একাধিক বিষয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে জেলাশাসক অফিসে সর্বদলীয় বৈঠক করেন তিনি। মুর্শিদাবাদের রেজিনগরের কাশীপুর এলাকায় আমবাগান থেকে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে। গতকাল সকালে চাষিরা কাজে যাওয়ার সময় রেজিনগর থানার কাশীপুর হাটতলার কাছে অমর বিশ্বাস নামে এক ব্যক্তির আমবাগানে ব্যাগ ভর্তি বোমা পড়ে থাকতে দেখেন তারা। খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে। 6 অক্টোবর উপনির্বাচন রয়েছে রেজিনগরে, তার আগে এই বোমা উদ্ধারের ঘটনায় বেড়েছে আতঙ্ক। টানা 24 ঘণ্টা ধরে ইডি তল্লাশি চালানোর পর আজ সকাল 6:30 নাগাদ তৃণমূল সাংসদ নাদিবুল হকের বাড়ি ও অফিস থেকে আধিকারিকরা বেরিয়ে যান। মোট 60 কোটি টাকার অবৈধ লেনদেন ও হাওলার সন্ধান মিলেছে বলে খবর। খাদ্য সুরক্ষা বিভাগের সপ্তাহব্যাপী বিশেষ অভিযানের শেষ দিনে গতকাল শহর কলকাতা সহ জেলার বিভিন্ন খাবারের দোকানে মান যাচাই করতে বেশ কিছু রেস্তোরাঁ খাবারের দোকানে অভিযান চালায় খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। বাজেয়াপ্ত করা হয় বাসি পচা মাছ মাংস। বেনিয়মের কারণে কয়েকটি দোকান ও রেস্তোরাঁকে নোটিশ দেওয়া হয়েছে। এই অভিযানে কয়েকটি রেস্তোরাঁ ও খাবারের দোকান বন্ধ করা হয়েছে। এই অভিযানের অংশ হিসেবে হাওড়া পুরসভা এলাকার বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, ক্যাফে এবং রাস্তার পাশের দোকানগুলিতে অভিযান চালানোর সময় বেলেপোল নিকটবর্তী একটি রেস্তোরাঁয় মারাত্মক অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখা যায়। অনেক খাবারের প্যাকেটে মেয়াদ উত্তীর্ণের তারিখ ছিল না বলে পুলিশ সূত্রের খবর। এরপরই এই রেস্তোরাঁর লাইসেন্স 14 দিনের জন্য স্থগিত করে দেওয়া হয়। গঙ্গার জলস্তর অস্বাভাবিকভাবে বাড়ায় মালদার মানিকচকের ভূতনির বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ভূতনি ব্রিজ সংলগ্ন এলাকার জলবন্দী গ্রামের মানুষজন আজ সকাল থেকেই বাড়ি ছেড়ে নৌকো করে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বেরিয়ে পড়েন। এদিকে মালদা জেলা প্রশাসন ভয়াবহ এই বন্যা পরিস্থিতির মোকাবিলায় অবশেষে বাঁধ কাটার সিদ্ধান্ত নিয়েছে। ভূতনির দক্ষিণ চণ্ডীপুর এলাকায় বাঁধ কেটে জল নামানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। মুর্শিদাবাদে বর্ষার মরশুমে সীমান্তে সক্রিয় গরু পাচার চক্র রুখতে তৎপর হয়েছে পুলিশ। গত রবিবার কান্দি রাজ্য

0: হয়ে সীমান্তবর্তী ভারত বাংলাদেশ এলাকার দিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় বহরমপুর থানার পুলিশ অভিযান চালিয়ে 91টি গরু উদ্ধার করেছে। বেশ কয়েকটি পিক আপ ভ্যানও বাজেয়াপ্ত করা হয়েছে। আজকের প্রসঙ্গে আগামীকাল শুনবেন আলোচনা নেশামুক্ত ভারতের দ্বিতীয় তথা শেষ পর্ব। দেবাশিস চৌধুরী ও দীপ পুরকায়স্থের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শেষ হল, এর পরে খবর 5:10।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিস্টুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।

0: চেক করো নাকি?
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: এখন মাননীয় উপস্থাপনায় দেবাত্রিতা রায়।

নমস্কার শ্রোতা বন্ধু, সকলকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি মাননীয়েশুর আজকের পর্ব। আজ এই পর্বে আপনাদের সঙ্গে কথা বলব দেবাদৃতা রায়।

তারপর কেমন আছেন সবাই? শরীর ভালো? সত্যি বলতে কি, প্রতি বছরই শরতের এই শুরুর দিনগুলো প্রকৃতির বেশ একটা খামখেয়ালিপনা চলে, তাই না? এই কখনো রোদ, কখনো মেঘ, আবার শুধু মেঘ নয়, তার সঙ্গে বৃষ্টিও, বলা ভালো ভারী বৃষ্টি। আর তার প্রভাবে আমরা কিন্তু বেশ কাবু হয়ে পড়ি। জ্বর সর্দি এটা ওটা চলতেই থাকে, কিন্তু তার মধ্যেই তো আমাদের ভালো থাকতে হবে, তাই না? সুস্থ থাকতে হবে আর মাননীয় ঈশ্বর সঙ্গে থাকতে হবে। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে মাননীয় ঈশ্বর অনুষ্ঠানে আমরা কথা বলছি। বিষয় শ্রোতা বন্ধুরা জানেন, তবু আরও একবার মনে করিয়ে দিই না হয়, সেপ্টেম্বর মাসে মাননীয় ঈশ্বর বিষয় তখন

সেপ্টেম্বর মাসে মাননীয় সাথে চিঠি লেখার বিষয় তখন আর এখন। অতীতগামিতা আমাদের স্বাভাবিক প্রবণতা এবং তখন স্বাভাবিকভাবেই চলে আসে পারস্পরিক তুলনা, কি ছিল আর কি হল, বা আগে কি সুন্দর দিন কাটাইতাম। এই হাহুতা শোনা যায় কান পাতলেই, কিন্তু বদল তো যুগধর্ম, তাতে ইতিবাচক নেতিবাচক সবই মিশে থাকে। আপনার কি মত, কোন বদলকে স্বাগত জানিয়েছেন আর কোন বদলে মনে হয়েছে না হলেই ভালো হতো? লিখে জানান মাননীয় ইস্যুতে। আমাদের ইমেল আইডি mananiyeshu.air@gmail.com mananiyeshu.air@gmail.com চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়। মাননীয়েশু, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। সেপ্টেম্বর মাসে মাননীয়েশুতে চিঠি লেখার বিষয় তখন

চেষ্টা করি। প্রথম চিঠি পড়ি, কেমন? প্রথম চিঠি পাঠিয়েছেন সাধন মুখোপাধ্যায়, অরবিন্দনগর, বাঁকুড়া থেকে। প্রিয় মাননীয় সু, ভারী সুন্দর বিষয়। আজ আমরা যারা প্রবীণ তারা বিরাট একটা সময়ের ইতিহাস ও ঘটনা প্রবাহ সচক্ষে দেখার সুযোগ পেয়েছি। আমার জন্মের মাত্র 5-7 বছর আগে দেশ স্বাধীন হয়েছিল। চারিদিকে তখন অভাব অনটন, আপ্রাণ চেষ্টা চলছে রাজ্য ও দেশের পরিকাঠামো উন্নত করার। একে একে সৃষ্টি হল দুর্গাপুর ইস্পাতনগরী, দামোদর ভ্যালি কর্পোরেশন, সল্টলেক ও কল্যাণী উপনগরী, অসংখ্য চটকল, স্কুল, কলেজ, হাসপাতাল, রাস্তাঘাট ইত্যাদি। সেই সঙ্গে কৃষি ও সমবায় ব্যবস্থার উন্নয়ন। তারপর অনেকগুলি দশক পেরিয়ে গেল, দেশের অভাবনীয় উন্নতি হল কৃষি, শিল্প, যোগাযোগ ব্যবস্থা, ব্যাংকিং, তথ্য প্রযুক্তি ইত্যাদিতে। সব মিলিয়ে আমাদের দেশ বিশ্বে এক উল্লেখযোগ্য স্থান দখল করে ফেলল। আর সাম্প্রতিককালে তো অনেক কিছু সুইচ টিপেই পাওয়া যাচ্ছে। সমাজের একটা বৃহৎ অংশের জীবনযাত্রা বর্তমানে খুব আরামদায়ক, বিনোদনের হাজার উপকরণ। তবে এত সুখ সুবিধা পেতে গিয়ে পরিবেশের অনেক ক্ষতি আমরা করে ফেলেছি। বিষ্ণু উষ্ণায়ন আজ সারা পৃথিবীর ঘুম ছুটিয়ে দিয়েছে। কখনো ভাবা গিয়েছিল দার্জিলিং এর হোটেলেও ফ্যান লাগাতে হবে? ভূগর্ভস্থ জলস্তর এত দ্রুত নামছে আগামী প্রজন্মের জন্য অত্যন্ত দুশ্চিন্তার কারণ। তাই শুধু নিজেরাই সুখে জীবন কাটালে তো হবে না, আমরা যাদের এই পৃথিবীতে নিয়ে এসেছি তাদের কথা না ভাবলে পরবর্তী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। নমস্কার, আন্তে সাধন মুখোপাধ্যায়, অরবিন্দনগর, বাঁকুড়া।

তো সেই তখন আর এখন বিষয়ে আমাদের শ্রোতা বন্ধুরা কি জানিয়েছেন, যারা চিঠি পাঠিয়েছেন তাদের চিঠির ঝাঁপি থেকে কি উঠে আসছে তাদের মনের ভাব, তা না হয় একটু পড়ে দেখার

আসলে কি মজার বিষয় দেখুন, আমাদের একটা গোটা জীবন যার হাতে বাঁধা থাকে তা হলো সময়। অথচ সেই সময়কেই আমরা আমাদের মতো করে বাঁধতে চাই। কখনো হাতে ঘড়ি পরে বাঁধতে চাই, কখনো বাড়িতে অফিসের দেওয়ালে দেওয়াল ঘড়ি টাঙিয়ে রেখে বাঁধতে চাই, কিন্তু আদপে সেই সময়ে আমাদেরকে বেঁধে রাখে তার মতো করে। আমরা শুধু সময়ের তালে তাল মিলিয়ে চলছি মাত্র। এক জীবনে তো কত ঘটনা ঘটে, তাই না? কিছু সুখের, কিছু দুঃখের, কিছু আনন্দের, কিছু বিষাদের। কত মানুষ আমাদের জীবনে আসেন, আবার সময়ের স্রোত তাদেরকে আমাদের থেকে অনেক দূরে নিয়ে চলে যায়। এই যে দূরে নিয়ে চলে যায়, তখন আমাদের মধ্যে একটা হাহুতাশ আসে, তুলনা আসে, তখন এখনের একটা বিভাজন তৈরি হয়। তখন কি কি করতাম, তখন কি কি হতো যেগুলো এখন করতে পারছি না, আর এখন যা যা বাধ্য হয়ে করছি তখন কিন্তু করতে হতো না। বা ইস, আমার সঙ্গে এই ঘটনাটা এখন ঘটছে, যদি 5 বছর আগে ঘটত না জানি কি ভালো হতো, তখন তো বয়সটা আর একটু কম ছিল। এই এই এই এই তুলনা মনের মধ্যে নিরন্তর চলতে থাকে। এই তুলনার কিন্তু কোনো সমাধান নেই, তবু আমরা তুলনা করি সময়কে ভালোবেসে। সময়ের সঙ্গে আরও বেঁধে থাকার ক্ষেত্রে এই তুলনা খুব স্বাভাবিকভাবেই আমাদের মনের মধ্যে চলে আসে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, পরিবর্তনই জীবনের নিয়ম। সে আসবে, তাকে ঠেকানো যায় না। পরিবর্তনের হাত ধরে পূবের সূর্য পশ্চিমে দেয় পাড়ি, আমরা চাইলেও বেঁধে রাখতে পারি না। তাই জীবনের যে সময়টা কেটে গেল তাকে বলছি তখন, আর যে এখন যে সময়টাতে বাঁচছি তাকে বলছি এখন। কিন্তু সবটাই তো আমার জীবনের অংশ, সবটাই তো আমাদের জীবনের অংশ। তাই তখন আর এখনকে নিয়ে হাহুতাশ না করে বরং তাকে ভালোবাসি, জীবনে বেঁচে থাকাটা আরও অনেক সহজ হবে।

আসি পরের চিঠিতে। পরের চিঠি পাঠিয়েছেন সৌমিত্র মজুমদার, পূর্বাচল পল্লী রহড়া উত্তর চব্বিশ পরগনা থেকে। শরতের শিউলি মাননী এসু, প্রবহমান সময় এসে তো সমুখপানে ছুটবেই। আজকের দিনটাও ইতিহাস হবে স্বাভাবিক নিয়মেই, তবে বাস্তবটাকে মেনেও নিতে হবে। যুগের হাওয়ায় সব কিছুতেই পরিবর্তন আসে। শিশু যেমন কৈশোর যৌবন পেরিয়ে একদিন বার্ধক্যে উপনীত হয়, ঠিক সেভাবেই সব কিছুরই ব্যাপক রদবদল ঘটবেই। সেজন্য মন খারাপ না করে বা অতীতের স্মৃতি আগলে মানসিক কষ্ট পেয়ে লাভটা কি? আগে কি সুন্দর দিন কাটাইতাম অনেকেই বলে থাকেন জানি। বুঝতে হবে তখন তো এমন অনেক কিছু পেয়েছি আজ যা অমিল, আবার এখন এমন কিছু কিছু পাই যা সত্যি আগে ছিল না। তখন ছিল কলের গান, ছিল বেতার জগৎ পত্রিকা, ছিল একান্নবর্তী পরিবার, ছিল শ্রদ্ধা ভালোবাসা নিবিড় সম্পর্ক, অনেক বেশি অনেক বেশি, যা আজ অমিল। যান্ত্রিক সময়ের পাকচক্রে পরিবর্তন ঘটেছে বিভিন্ন বিষয়ে। আজকাল আমরা প্রচণ্ড রকম ব্যস্ত, তাই সময় নেই আত্মীয়তা রক্ষার, নির্মল বন্ধুত্বের। তাই সম্পর্ক টিকে রয়েছে কেবল আধুনিক মুঠোফোনের দৌলতে। এখন ফাস্টফুডের দোকানে কিংবা হোটেল রেস্টুরেন্টে লম্বা লাইন, সেসব তখন দেখিনি। আজকাল পুজো উৎসব হয় থিম নির্ভর, এসব তখন ছিল না। সেকালে বিজয়া দশমী এবং বাংলা নববর্ষের সময় গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিতাম। গুরুজনরা মিষ্টিমুখ করিয়ে মাথায় হাত রেখে আশীর্বাদ করতেন। আর ইদানিং ছবিটা সম্পূর্ণ ভিন্ন। মোবাইলেই মিষ্টির রং বেরঙের ছবি আর হাত জোড় করায় ইমোজি দেখি। তবে একটা বিষয় এখনো পাল্টায়নি, তা হল মহালয়ার ভোরে মহিষাসুরমর্দিনী অনুষ্ঠান শোনার আগ্রহ। জানি না আগামীতে আরও কি কি দেখব যুগের আধুনিকতার প্রভাবে, তবুও জানি মুখ বুজে মেনেও নিতে হবে এই কালের যাত্রার ধ্বনি। শুভেচ্ছা সহ সৌমিত্র মজুমদার, পূর্বাচল পল্লী রহড়া উত্তর চব্বিশ পরগনা।

আমরা কিন্তু খুব সুন্দর একটা সময়ের মধ্যে আছি। কি সেই সময়? এই যে দেখুন, আজকের তারিখটা একটু মনে করার চেষ্টা করুন। আজ 8ই সেপ্টেম্বর। 8ই সেপ্টেম্বর মানে কি? আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। দেখুন, সাক্ষরতা মানে তো শুধু অক্ষরের সঙ্গে পরিচয় হওয়া নয়, সাক্ষরতা মানে প্রকৃত শিক্ষা এবং জ্ঞানের আলোকে নিজেকে রাখা, যাতে মনের কোণে যা কিছু অন্ধকার রয়েছে সেখান থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি। আর গত 5ই সেপ্টেম্বর কেটেছে আমাদের শিক্ষক দিবস। আমাদের এই এক জীবনে যারা জ্ঞানের আলোর শিখা জ্বালিয়ে রেখে ধরে ধরে অন্ধকার পথটুকু ওই আগলে রেখে পার করিয়ে দেন, তারা আমাদের শিক্ষক। তাদেরকে আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে তো পাই, আবার সেই গণ্ডি পেরোনোর পরেও আমাদের এক জীবনে এমন কিছু মানুষের সংস্পর্শ মেলে যারা তাদের অভিজ্ঞতা দিয়ে, বোধ দিয়ে আমাদের মনের মধ্যে শিক্ষার আলো জ্বালিয়ে রাখেন। খুব জানতে ইচ্ছে করছে শ্রোতাবন্ধু আপনাদের কাছে, যে আপনি কি আপনার জীবনে বা আপনাদের জীবনে এমন কোনো মানুষ পেয়েছেন যাকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির গণ্ডিতে হোক বা সেই গণ্ডি পেরোনোর পরেও পেয়েছেন, তার এমন একটা কথা, তার দেওয়া এমন একটা শিক্ষা আজও আপনি যে বয়সেই দাঁড়িয়ে থাকুন না কেন

আপনার জীবন বোধকে ক্রমান্বয়ে সমৃদ্ধ করে চলেছে। জানান আমাকে ফোন করে। আর তার সঙ্গে আরও একটা কথা জানাবেন যে এখন নতুন করে কিছু শিখছেন নাকি? দেখুন, শেখার কিন্তু কোনো বয়স নেই। আমাদের একটা ভুল ধারণা আছে যে ছোট বয়সে সব শিখে ফেলতে হবে, ছোট হয়ে বড়দের কাছেই শুধু শিখতে হবে। না না, বড় হয়ে ছোটদের কাছ থেকেও অনেক কিছু শেখা যায়। জানান আমাকে ফোন করে। ফোন নাম্বারটা মনে করিয়ে দিই, 2210-7325। আবার বলছি, 2210-7325। জানান আপনার সেই প্রিয় শিক্ষকের কথা, আর এখন কোন শিক্ষায় কোন আলোতে নিজেকে আলোকিত করার চেষ্টা করছেন।

0: আমাদের সঙ্গে মনে হচ্ছে একজন শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন?
1: নমস্কার,
0: হ্যাঁ,
1: আমি পূর্ব বর্ধমানের দাইহাট থেকে সুজয় চৌধুরী বলছি।
0: বেশ, বলুন।
1: এই আমাদের এই জীবনে চলতে চলতে অনেক কিছু শিক্ষা আমরা লাভ করি। তা আজ থেকে প্রায় 50 বছর বয়সের, যখন আমি 50 বছর বয়সের আগে আর কি, 50 বছর আগে আমি আমার রাত্রিবেলায় আমরা খুব যাতায়াত করতাম। তখন তো এই সমস্ত ট্রেন ছিল না, ইঞ্জিনের ট্রেন ছিল, ঘোড়া দিয়ে ঝিকঝিক করে চলতো। তা সেই সময় একজন পরিচিত নয় এমন এক ব্যক্তি আমাদেরকে, আমাকে আর কি আর একজন ছিল, দুজনকে আমাদেরকে শিক্ষা দিয়েছিল যে বেশি রাত্রে যেন আমরা ঘোরাফেরা না করি, কারণ রাত্রিবেলায় অনেক রকম অসৎ লোক চলাফেরা করে, তাদের পাল্লায় পড়লে অনেক কিছু হতে পারে। এই যে শিক্ষা আমাদের দিয়েছিল, এই শিক্ষাটা কিন্তু এখন পর্যন্ত আমার মনে আছে, এবং আমি আজ পর্যন্ত আমরা রাত্রিবেলায় বেশি যাতায়াত করি না। আর একবার আমার বাবা আমাকে নিয়ে একটা মাঠে হঠাৎ করে চলে গেল, গিয়ে বললো যে একটু কথা আছে, একটু শোন বলে আমি গেলাম। তা বাবা আমাকে সেই দিন হঠাৎ আমাকে বলেছিল যে দেখ, তোদের এখন চোখের রঙিন চশমা, তা এমন কিছু যাতে না হয় যেটা মানে সেই রঙিন চশমা দিয়ে এমন কিছু দেখবি না যেটা ভবিষ্যতে নিজেদের সম্মান নষ্ট হয়। এই যে এই দুটি শিক্ষা মেনে চলে

0: মনে হচ্ছে আরেকজন শ্রোতা বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন?
1: হ্যালো, নমস্কার।
0: আমার
1: নাতির ছেলে এখন আমার শিক্ষক হয়েছে। আগে পড়া ভুলে যেতাম, এখন এই পরম বন্ধু এসব বলে অঙ্ক টঙ্ক হয়েছে, এগুলো পারি না। মার দেয় শিখোয়, শিখতে পারছি। আর কোন পাখি গাছের ডালে থাকে থাকে না পারলে পিঠে ভালোই মার দিচ্ছে, তো মনে টিকে যাবে বোধহয় শেষ দশটা পর্যন্ত।
0: বেশ,
1: আমার দুটো চিঠি আছে, মজার চিঠি একটু পড়বেন দয়া করে, দেখুন। নমস্কার।

যাব পরের চিঠিতে। এবারে চিঠি পাঠিয়েছেন উত্তম দালাল, খরসরাই, বেগমপুর, হুগলি থেকে। মাননীয় শু, তখন আর এখন, প্রিয় মাননীয় শু, বেসরকারি সংস্থায় চাকরি করা এক কেরানী, সংসার রূপী এক ভারবাহী শকটের সঙ্গে জুতে দেওয়া এক পুরুষের শাড়ির ব্যাগ কাঁধে নিয়ে সকাল থেকে সন্ধে বিরামহীন দৌড়। তখন এত বাসও ছিল না, ছিল না তেমন ঘনবসতি, ছিল পরিত্যক্ত রুক্ষ প্রান্তর। আস্তে আস্তে সেই মৃত প্রান্তরের রূপ বদলেছে, ঝুপড়ির থেকে উন্নীত হয়েছে পাকা দালানে। এককালে সারা গ্রামে সম্মানিত ব্যক্তি ছিলাম আমি, বাড়ি থেকে শুরু করে গ্রামের সকলের কাছেই ছিল আমার সম্মানের আসন। ভালোভাবেই শান্তিতে দিন গুজরান করতাম, কিন্তু দিন বদলের খেলায় আজ সেই শ্রেণীর মানুষের অস্তিত্বই লোপাট হয়ে গেছে। এসেছে নতুন এক শ্রেণী, যাদের কাছে অর্থই পরমার্থ, তাদের কাছে মান সম্মানের মাপকাঠি টাকাতেই। আজকে সভ্যতা এনেছে মানুষের মনে একটা দুঃসহ জ্বালা, অতৃপ্তি আর অনেক পাবার নেশা। সকলে যেন আজ নতুন যুগের প্রতীক হয়ে উঠেছে, সে যুগে শ্রদ্ধা, ভক্তি, বিনয়ের লেশ মাত্র নেই, মানবিকতা, মূল্যবোধ হারিয়ে গেছে। আজ মনে হয় সেই আগেকার কষ্টের দিনগুলি ছিল ভালো, শান্তি ছিল, সম্মান ছিল, সমাজে একটা বাঁধন ছিল। আজকের এই সমাজে সত্যিই আমি আজ বাতিলের তলে। উত্তম দালাল, খরসরাই, বেগমপুর,

আরেক শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, কে বলছেন? আপনার কথা খুব আস্তে শোনা যাচ্ছে, আর একটু কি জোরে বলা যায়? না, কোনো কারণে একটু অসুবিধা হচ্ছে। বেশ, আপনি সঙ্গে থাকুন, আমরা নিশ্চয়ই আবারও কথা বলবো।

বিষয় তখন আর এখন। দেখি না হয় পরের চিঠিতে আমাদের পরের শ্রোতা বন্ধু কি লিখেছেন, কি রয়েছে সেই চিঠিতে। তখন এখনের মধ্যে হাহুতাশ, মন খারাপ, নাকি এমন বাণী তিনি রেখেছেন যে পরিবর্তন গ্রহণ করে নেওয়ারই শ্রেয়, দেখা যাক।

প্রিয় মাননী এসো, তখন আর এখন হলো দুটি কালবাচক বা সময় নির্দেশক শব্দ। সময় বদলায়, তার সঙ্গেই মানুষের জীবন, সমাজ আর চারপাশ পাল্টে যায়। তাই তখন আর এখনকার মধ্যে বিস্তর ফারাক। তখন আমাদের জীবন ছিল সহজ, ধীর ও প্রকৃতির কাছাকাছি। এখনকার জীবন অনেক দ্রুত, যন্ত্রনির্ভর এবং ব্যস্ত। তখন মানুষের যোগাযোগের মাধ্যম ছিল মূলত চিঠি মারফত, তাই খবর পেতে দেরি হতো। আর এখন সবার হাতে স্মার্টফোন, এক নিমেষে ভিডিও কল ও চ্যাট করা যায়। তখন বিকেলে মাঠে ছোটাছুটি ও খেলাধুলো করে ছেলেদের সময় কাটত। ঘরে মহিলাদের রেডিও ও বই ছিল প্রধান সঙ্গী। এখন শিশু বয়স থেকে ঘরে বসে ভিডিও গেম ও কার্টুন দেখার নেশার জন্য মাঠে আর কেউ খেলতে যায় না। তখন লাইব্রেরি থেকে বই খুঁজে নোট খাতা বানানো হতো। পড়াশোনা ছিল শান্ত ও গভীর। এখন ইন্টারনেটে এক ক্লিকেই সব তথ্য হাতের মুঠোয়। পড়াশোনার সিস্টেমের গতি বেড়েছে অনেক। তখন চারপাশ সবুজ ও খোলামেলা ছিল, মানুষের মনও ছিল সহজ সরল। এখন চারদিক কংক্রিটের জঙ্গল ও গাড়ির ধোঁয়ায় পূর্ণ। কাজের চাপ আর ব্যস্ততায় মানুষ ক্লান্ত। পরিবর্তনই সৃষ্টির নিয়ম। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের জীবনযাত্রার মানও গেছে পাল্টে। তাই এই পরিবর্তনকে অস্বীকার করার কোনো উপায় নেই। অতীতের জন্য কেবল আফসোস না করে আমাদের উচিত বর্তমানের প্রযুক্তিকে গ্রহণ করা, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা। তবে পাশাপাশি অতীতের সেই মানবিক মূল্যবোধ, প্রকৃতির প্রতি ভালোবাসা ও সহজ সরল জীবনবোধকে মনের মধ্যে টিকিয়ে রাখতে হবে। তবেই আমাদের জীবন সুন্দর ও সার্থক হয়ে উঠবে। নমস্কার, আন্তে অসীম মণ্ডল, গ্রাম ডাকঘর ঠিবা, ভায়া লাভপুর, বীরভূম। হ্যাঁ, অতীতের প্রতি পিছুটান থাকে, আমাদের সবারই থাকে। পিছুটানকে মুছে ফেলা এত সহজ নয় এক জীবনে। কিন্তু ওই যে দিনের শেষে মনকে বুঝিয়ে নিতে হবে যে পরিবর্তন কিন্তু একমাত্র নিয়ম, সেই পরিবর্তনে থাকতে হবে। অতীতে বাঁচলে হবে না, বর্তমানে বাঁচতে হবে। সঙ্গে রয়েছেন শ্রোতা বন্ধু, দেখি কি বলছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে বারবার।

0: নমস্কার, কে বলছেন?
1: নমস্কার,
0: বলুন।
1: আমি ভর্তনা থেকে বংশর গ্রাম অরবিন্দ নস্কর
0: বলুন।
1: হ্যাঁ, সত্যি আজকে এই যে যে পয়েন্টটা তুলে রেখেছেন, তুলে রাখা হয়েছে অত্যন্ত বিস্ময়গ্রাহী। প্রথম যে একজন বক্তা বন্ধু যেটা বলে গেল অতি সুন্দর লাগলো। বা সত্যি এখন আমার আমার নাতনি সে কম্পিউটারে নিয়ে পড়ছে, তার কাছে অনেক অজানা জিনিস, নতুন যে মোবাইল ফোনের অনেক কিছুই আমরা কে জানতে পারি,
0: ঠিক ঠিক
1: জানতে পারি, তা না ওগুলো তো আমাদের জানার অসাধ্য ছিল। কিন্তু বর্তমান যুগের সঙ্গে তাল মেলাতে গেলে কিছু তো প্রাপ্ত করতেই হবে।
0: নিশ্চয়ই নিশ্চয়ই।
1: তবে এই রেডিওটা কিন্তু এটা সেই থেকে আগাগোড়া, আমি প্রথম থেকে কলেজ মানে স্কুল কলেজ লাইফ পর্যন্ত সেই রেডিওটা কিন্তু আছে। সেই জন্য বেশ আপনাদের সঙ্গে সরাসরি কথা বলা হচ্ছে, এটা কিন্তু মানে যেটা বর্তমানে যেটা পাওয়া যায় না। আন্তরিকতার সঙ্গে ধন্যবাদ।
0: বেশ, অনেক ধন্যবাদ, আপনি সঙ্গে থাকুন।

দেখি আরও একটা চিঠি পড়ি। এবারে চিঠি লিখছেন কৃষ্ণা কর্মকার খড়ার পশ্চিম মেদিনীপুর থেকে। মনের মতো বন্ধু মাননীয় সু, এমন একদিন ছিল যখন বাঙালি বাস করত মিলে মিশে এক ছাদের তলায়। যৌথ পরিবারে যেখানে পুরুষানুক্রমে দাদু ঠাকুমা, জেঠু জেঠিমা, বাবা মা, কাকা কাকিমা, পিসিমা ও সমস্ত তুতো ভাই বোনেরা সব বাঁধা থাকত অদৃশ্য এক ভালোবাসা ও গভীর আন্তরিকতার বন্ধনে। পরিবারের ছোটরা যেমন পেত বড়দের স্নেহ ও ভালোবাসা, তেমনি তারাও বড়দের ফিরিয়ে দিত সম্মান ও মান্যতা। তখনও পরিবারে ছিল মনোমালিন্য, অশান্তি, ভুল বোঝাবুঝি, সমস্যা, কিন্তু তবুও কেউ কারুর পাশ থেকে সরে যায়নি। বড়দের হস্তক্ষেপে সব সমাধান হতো। পরিবারের বয়স্করা আমৃত্যু নিজের পরিজনদের সঙ্গে থাকতে পারতেন, যেতে হতো না কোনো বৃদ্ধাবাসে। তাই যখন ছিল বয়স্কদের কাছে স্বর্ণযুগ, তখন ছিল বয়স্কদের কাছে স্বর্ণযুগ। তখন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ছিল না নারীর শিক্ষা ও স্বাধীনতার প্রচলন, নারী ছিল অন্তঃপুরবাসিনী। গৃহকর্ম ছাড়া নারীর কোনো আলাদা অস্তিত্ব ছিল না। আর এখন, তখনের সঙ্গে এখনের আকাশ পাতাল ফারাক। সভ্যতার অগ্রগতি আর যন্ত্র সভ্যতা প্রায়শই মানুষকে পরিণত করছে হৃদয়হীন যন্ত্রে। যৌথ পরিবার আজ প্রায় নিশ্চিহ্ন, অনুপরিবারে প্রায়শই ঠাঁই হয় না বয়স্ক বাবা মায়ের। হয় তারা গ্রামে ভিটে আঁকড়ে পড়ে থাকেন, নয়তো বৃদ্ধাবাসে যেতে বাধ্য হন। তবে এখন নারী পেয়েছে শিক্ষা ও স্বনির্ভরতার অধিকার, সর্বত্র তার স্বাধীনতা হচ্ছে স্বীকৃত, নারী খুঁজে পেয়েছে তার আপন অস্তিত্ব। সমাজের সর্বক্ষেত্রে নারী আজ তুলে ধরেছে তার উজ্জ্বল কৃতিত্ব, এ এক অনন্য প্রাপ্তি। সকল বয়স্কদের আমার প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে কৃষ্ণা কর্মকার খড়ার পশ্চিম মেদিনীপুর। তখন এখনের তুলনা আমাদের মনে নিরন্তর চলবে, কিন্তু থামতে হবে। কারণ ওই যে শুরুতে বলেছিলাম যে সময় সব থেকে বড় শিক্ষক, সে বলছে যে এবার থামতে হবে, তার নির্দিষ্ট পরিসর অতিক্রান্ত। মাননীয় সু থেকে আজ বিদায় নিতে হবে। এতক্ষণ আপনাদের সঙ্গে কথা বললাম দেবাদৃতা রায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সময়ের গায়ে যে নামই লেখা থাকুক না কেন, তখন বা এখন তাকে নিয়ে সঙ্গে করে বাঁচবেন। আবার কথা হবে।

0: মাননীয় শো আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: রেলওয়েজ ব্রিজেস আর ডিফেন্স কে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল এসই কিউআর, মানে সেল সিকিউর টিএমটি বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর টিএমটি বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল এসই কিউআর, মানে সেল সিকিউর টিএমটি বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর টিএমটি বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন
2: এভরিবডিজ লাইফ। সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এন্ড দ্য আন্দামান নিকোবর আইল্যান্ডস। সাউথ ওয়েস্ট মনসুন হ্যাজ বিন অ্যাক্টিভ ওভার আন্দামান নিকোবর আইল্যান্ডস।

0: Very light to moderate rain occurred at most places, with heavy rain at one or two places over Andaman and Nicobar Islands. Light to moderate rain with heavy rain also occurred over Jalpaiguri districts of Sub-Himalayan West Bengal. And very light to moderate rain occurred at many places over the districts of Gangetic West Bengal, with heavy rain over East Midnapur district of Gangetic West Bengal. Light to moderate rain occurred with heavy rain at one or two places over Odisha, over Jharkhand and over Bihar. And very light rain also occurred at one or two places over Sikkim. Gusty winds were recorded at one or two places over Bihar, Odisha and Andaman and Nicobar Islands. Chief amount of rainfall received in centimeters: Long Island 12, Mayabandar 9, Port Blair 6, Canning, Midnapur, Kontai, Amta 1, Ramgarh, Hazaribagh, Dhanbad 1, Mayurbhanj 8, Navrangpur 4. Weather forecast for the next 48 hours says light to moderate rain or thundershower is very likely to occur at most places over Andaman and Nicobar Islands and Jharkhand. Light to moderate rain or thundershower is likely at many places over all the districts of West Bengal, Bihar and Sikkim. Light to moderate rain or thundershower is also likely at a few places over Odisha. Weather warning for the next 48 hours says heavy rainfall of 7 to 11 centimeters is likely at one or two places over Bihar, Jharkhand, Odisha and South 24 Parganas and East and West Midnapur districts of Gangetic West Bengal. Thunderstorm with gusty wind with a speed of 40 to 50 km per hour and lightning is likely over Andaman and Nicobar Islands. And thunderstorm with gusty wind with a speed of 30 to 40 km per hour is likely at one or two places over Bihar, Jharkhand, Odisha, Darjeeling, Jalpaiguri, Malda and North and South Dinajpur districts of Sub-Himalayan West Bengal and all the districts of Gangetic West Bengal. Forecast for Kolkata and neighborhood says generally cloudy sky with one or two spells of rain or thundershower is to be expected. Maximum temperature will be around 32 degrees Celsius and minimum temperature will be around 26 degrees Celsius. There is no weather warning for the fishermen of West Bengal coast, but there is weather warning for the fishermen of Andaman and Nicobar coast. Squally wind speed reaching 35 to 45 km per hour, occasionally gusting to 55 km per hour, is likely to prevail over Andaman Sea and along and off Andaman and Nicobar coast from the 8th to the 12th of September 2026. Fishermen are advised not to venture into the sea along and off Andaman and Nicobar coast from the 8th to the 12th of September 2026. And here we conclude today's midday weather bulletin.
1: Akashvani Kolkata, Gitanjali. এখন আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়া সম্পর্কে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সক্রিয় ছিল। সকাল 8:30 পর্যন্ত পর্যবেক্ষণে দেখা গেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের এক বা দুই জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি সহ বেশিরভাগ জায়গায় খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় যেমন জলপাইগুড়ি, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলা যেমন পূর্ব মেদিনীপুর জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং সিকিমের দু একটি জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গায় ঝোড়ো হাওয়া বইছে। সকাল 8:30 পর্যবেক্ষণে দেখা গেছে বৃষ্টিপাতের পরিমাণ আলিপুর 2 মিলিমিটার, দমদম, ক্যানিং, মেদিনীপুর 9, কৃষ্ণনগর 3, জলপাইগুড়ি 6। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ঝাড়খণ্ড ও সিকিমের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিহারের কয়েকটি জায়গায়, ওড়িশার এক বা দুই জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 48 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ঝাড়খণ্ডের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ওড়িশার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোটামুটি একই পরিস্থিতি থাকবে পশ্চিমবঙ্গ, আন্দামান, নিকোবর দ্বীপপুঞ্জ, সিকিমের বেশিরভাগ জায়গায়। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে বিহার, আন্দামান দ্বীপপুঞ্জ এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একটি বা দুটি জায়গায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সম্ভাবনা রয়েছে। বিহার, ঝাড়খণ্ডের দু একটি জায়গায়

30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। আগামী 48 ঘন্টার আবহাওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলার দুই একটি জায়গায়, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এক বা দুটি জায়গায় 7-11 সেন্টিমিটার বৃষ্টি, 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং জলপাইগুড়ি, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর জেলার দুই একটি জায়গায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা ও তার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, বিকেল বা সন্ধ্যের দিকে বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস ও 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী 48 ঘন্টার কলকাতার ও তার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সাধারণত মেঘলা আকাশ, 2-1 পশলা বৃষ্টি, বজ্রবিদ্যুৎ, তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। পশ্চিমবঙ্গের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নদী বা সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে সতর্কবার্তায় জানানো হয়েছে, ঘণ্টায় 35-45 কিলোমিটার বেগে দমকা বাতাস, যা বেড়ে ঘণ্টায় 55 কিলোমিটার পর্যন্ত বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মৎস্যজীবীদের নদী বা সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া রয়েছে। শুনলেন আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

একটু পরেই সাঁওতালি গান শুনবেন, লোকগীতি পরিবেশনায় করুণ হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। ঐতিহ্যবাহী লোকগানের সঙ্গীতালেখ্য প্রযোজনা নিভা টুডু, লোকগীতি পরিবেশনায় দুলালী বালা সোরেন ও সহশিল্পীবৃন্দ। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল পাঁচটায়, শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার। পাঁচটা তিরিশ বিদ্যার্থীদের জন্য, ছটা পাঁচ থেকে সাঁওতালি অনুষ্ঠান, ছটা আটত্রিশ কৃষিকাজের জন্য আবহাওয়ার বিজ্ঞপ্তি এবং কিষাণবাণী, সাতটা দশ কবিগান, সাতটা তিরিশ সমীক্ষা, আটটায় আজকের প্রসঙ্গ, আটটা পনেরো শহর কলকাতা, আটটা তিরিশ কথায় কাহিনী, নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন তবলা শিল্পী সুভদ্র কল্যাণ রানা, নটা তিরিশ শ্রবণী, দশটায় বাংলা ছায়াছবির গান, দশটা তিরিশ নজরুল গীতি শিল্পী কাবেরী নস্কর, দশটা পঁয়তাল্লিশ আধুনিক গান সুজিত কুমার লায়েক, এগারোটা দশ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, পরিবেশনায় প্রজ্ঞা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন সাঁওতালি অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, ফারাক্কা, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা, বালুরঘাট রিলে কেন্দ্র এবং ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরই। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:27।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:10। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ AIR অ্যাপে। এখন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার।

0: Bonjour.
1: ইউএস ওপেন গ্র্যান্ডস্ল্যাম টেনিসের শেষ আটে এলেনা রাইবাকিনা, কোকো গাউফ, আলেকজান্ডার জেভেরভ, কার্লোস আলকারাজ, ইগা সোয়াইটেক, ড্যানিল মেডভেডেভের বিদায়। আজ থেকে শুরু উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের লীগ পর্বের ম্যাচ। রিয়াল মাদ্রিদ বনাম ইন্টার মিলানের গুরুত্বপূর্ণ ম্যাচ আজকে মাঠে নামছে আজ ম্যান সিটি বরুশিয়া ডর্টমুন্ড। দলীপ ট্রফি ফাইনালে পূর্বাঞ্চলের 708 রানের প্রত্যুত্তরে দক্ষিণাঞ্চলের 6 উইকেটে 240 রান। কলকাতা ফুটবল লীগে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ 1-1 গোলে ড্র। বিশ্ব প্যারা তীরন্দাজিতে ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন শীতল দেবী, ভারতের পদক নিশ্চিত। নমস্কার বন্ধুরা, ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে আমি শুভজিৎ। এই মুহূর্তে শরৎ, প্রকৃতিতে শ্রাবণের ঘন ঘটা, ঠিক এরকম বৈপরীত্য দেখা যায় সবসময় আমাদের জীবনে। আর জীবনের সঙ্গে তাল মিলিয়ে চলে খেলার দুনিয়া, খেলার দুনিয়াতেও এই বৈপরীত্যর সহাবস্থান। কখনো অনেক কিছু প্রত্যাশার বাইরে ঘটে যায় এবং তা নিয়েই রীতিমতো রোমাঞ্চিত হয়ে পড়েন ক্রীড়াপ্রেমীরা। খেলার জগতের সেই সমস্ত রোমাঞ্চকর ঘটনা, পরিসংখ্যান, তথ্য বিশ্লেষণ সব কিছু নিয়েই জমে ওঠে আমাদের প্রতিদিনকার ক্রীড়াঙ্গনের আসর। আজ ক্রীড়াঙ্গনে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা একটি অনুষ্ঠানে রয়েছে সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের একটি বেতার প্রতিবেদন। আপনাদের বলি কেমন লাগছে আমাদের ক্রীড়াঙ্গন অনুষ্ঠান। অবশ্য

0: ইমেল করে আমাদের জানাবেন। আমাদের ইমেল আইডি eirkolkatasports@gmail.com। সবার আগে চলে যাব আতস কাঁচের তলায়।
1: আতস কাঁচের তলায়,
0: আতস কাঁচের তলায় আজ ইউএস ওপেন গ্রান্ড স্ল্যাম টেনিস। মরশুমের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন টেনিসে মহিলা সিঙ্গলসের শেষ আটে উঠলেন বিশ্বের দু নম্বর এলেনা রাইবাকিনা। দুবারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন নাওমি ওসাকাকে হারালেন স্ট্রেট সেটে 6-1 6-4 1 ঘন্টা 6 মিনিটের লড়াইয়ে। প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে ঝেং কিন ওয়েনকে হারিয়ে সেমিফাইনালে উঠলেই মহিলা টেনিস র্যাঙ্কিংয়ে শীর্ষে পৌঁছে যাবেন রাইবাকিনা। ছিলেন চীনের অলিম্পিক সোনাজয়ী ঝেং কিন ওয়েন অষ্টম বাছাই ইগা সোয়াইটেককে 7-5, 6-3 হারিয়ে প্রথম কোয়ালিফায়ার হিসাবে শেষ আটে উঠলেন 2021 এমা রাদাকুনের পর। এবছর অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন রাইবাকিনা বিশ্বের দু নম্বর হওয়া তার জীবনের সেরা। কোয়ার্টার ফাইনালে যদি সে পরাজিতও হয় তবুও শীর্ষে পৌঁছতে পারবেন যদি সাবালেঙ্কা, কোকো গাউফ বা জেসিকা পেগুলার কেউ একজন খেতাব না জেতে। কোকো গাউফ 6-1 6-4 14তম বাছাই ইভা জোভিচকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন। চতুর্থ বাছাই কোকো গাউফ কোয়ার্টার ফাইনালে খেলবেন পঞ্চম বাছাই ফরাসি ওপেন চ্যাম্পিয়ন মীরা আন্দ্রিভার বিরুদ্ধে 5-7 6-4 6-3 24তম বাছাই আনাস্তাসিয়া পোটাপোভাকে হারিয়ে শেষ আটে উঠেছেন মীরা আন্দ্রিভা। পুরুষ সিঙ্গলসে শীর্ষ বাছাই আলেকজান্ডার জেভারভ কোয়ার্টার ফাইনালে উঠলেন জার্মান তারকা 6-2 6-2 7-6 ইতালির লুসিয়ানো দারদেরিকে হারিয়ে তিনি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন। কোয়ার্টার ফাইনালে জেভারভ খেলবেন নেদারল্যান্ডসের বোটিক ওয়ানডে জান স্লাপটের বিরুদ্ধে। গতবারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন দ্বিতীয় বাছাই কার্লোস আলকারাজ 6-4 6-3 6-4 মার্কিন যুক্তরাষ্ট্রের টমি পলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন। কোয়ার্টার ফাইনালে আলকারাজ খেলবেন অষ্টম বাছাই মার্কিন যুক্তরাষ্ট্রের বেন শেলটনের বিরুদ্ধে। গ্রিসের স্টেফানোস সিটসিপাসকে 6-2 6-3 6-4 হারিয়ে শেষ আটে উঠেছেন বেন শেলটন। সপ্তম বাছাই রাশিয়ার ডানিল মেডভেডেভকে 7-6 6-4 7-6 হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন একাদশ বাছাই মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রান্সেস টিয়াফো। মহিলা সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে আগেই পৌঁছে গেছেন শীর্ষ বাছাই আরিনা সেবালেঙ্কা এবং তৃতীয় বাছাই জেসিকা পেগুলা। এবারের ইউএস ওপেন গ্র্যান্ডস্ল্যাম টেনিসে এই মুহূর্তে ভারতীয়দের অবস্থান কি? ভারতীয়রা এই মুহূর্তে ইউএস ওপেন গ্র্যান্ডস্ল্যাম টেনিসে মায়া রাজেশ্বরন রেবতি, তিনি পঞ্চদশ বাছাই, তিনি খুব ভালোভাবেই তার ইউএস ওপেন বালিকাদের সিঙ্গলস অভিযান শুরু করেছে। 15 বছর বয়সী আমেরিকান এমেরে কমসকে প্রথম রাউন্ডে তিনি হারিয়ে দিয়েছেন। 17 বছর বয়সী মায়া খুব ভালোভাবে শুরু করেছেন বিশ্বের 92তম খেলোয়াড় আমেরিকার এমেরি কমসের বিরুদ্ধে 6-2 6-2 তিনি জিতে নিয়েছেন। তবে আর্নব পাপারকার 4-6 1-6 হেরে গেছেন দ্বাদশ বাছাই আমেরিকার অ্যান্ড্রিউ জনসনের কাছে বালকদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে। পুরুষ ডাবলসের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে শ্রীরাম বালাজি তার আমেরিকান জুটি ইভান কিংয়ের সঙ্গে তিনি নেমেছিলেন, কিন্তু লড়াই করে হেরে গেলেন দ্বাদশ বাছাই এডুয়ার্ড রজার ভেসেলিনা ফ্রান্সের এবং মোনাকোর হিউগো নিসের কাছে 4-6 5-7। আতস কাঁচের তলায় আজ ছিল ইউএস ওপেন গ্র্যান্ড স্ল্যাম টেনিস প্রতিযোগিতার কথা। আজ মঙ্গলবার, আর

0: মঙ্গলবার মানে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান বাইরে ঘুরে।
1: বাইরে ঘুরে

0: জাঁকজমকভাবে কলকাতার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে পালন হল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবারে জীবনকৃতি পেলেন পুরুষ বিভাগে প্রাক্তন বাঁহাতি স্পিনার উৎপল চট্টোপাধ্যায়, মহিলাদের বিভাগে জীবনকৃতি পেলেন প্রাক্তন ক্রিকেটার পূর্ণিমা চৌধুরী। বিশ্বকাপ জয়ী প্রাক্তন বাঁহাতি পেসার আশিস নেহরা ছিলেন এবার সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি। সিনিয়র বিভাগে বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন সুদীপ কুমার ঘরামি, জেন্টলম্যান ক্রিকেটার অব দ্য ইয়ার হয়েছেন সুমন্ত গুপ্ত, বর্ষসেরা পেসার মোহাম্মদ সামি, যদিও তারা দলীপ ট্রফি খেলায় ব্যস্ত থাকায় আসতে পারেননি। সিনিয়র মহিলাদের সেরা ক্রিকেটার তনুশ্রী সরকার, অনূর্ধ্ব ২৩ বিভাগে সেরা ক্রিকেটার আয়ুষ কুমার সিং, অনূর্ধ্ব ২৩ বিভাগে বর্ষসেরা বোলার সুকমিত সিং, মহিলাদের অনূর্ধ্ব ২৩ বিভাগে বর্ষসেরা সুজাতা দে, সেখানে হাজির ছিলেন আকাশবাণীর প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায়। এখন শুনে নেব সিএবির পর্যবেক্ষক কমিটির চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মল্লিকের বক্তব্য।
1: প্রতি বছরের মতো তো আমাদের সিএবির এই বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়, এই বছরও হচ্ছে। তা আমাদের এবার একটু সংখ্যাটা কমে গেছে, আমরা পর্যালোচনা দেখেছিলাম আমাদের মাননীয় সভাপতি সৌরভ গাঙ্গুলী মশায় যে প্রচুর প্রাইজ দেওয়া হচ্ছে, সেই জন্য কিছু প্রাইজ আমরা ডাইরেক্ট আমরা মাঠে দিয়ে দিয়েছি, সেই জন্য একটু উপস্থিতির হার কম। এমনি যা যা যেরমভাবে জাঁকজমকভাবে সেরকম এসছে, যারা যারা প্রাইজ পাবে এবং ভিআইপি যারা আছেন সেই আমাদের অফিস বেয়াররা কমিটি মেম্বাররা, এবং একটা বেশ উৎসবপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশের মধ্যে অনুষ্ঠানটা চলছে এবং আশা করি সুন্দরভাবে অনুষ্ঠানটা সফল হবে।
2: আমরা আশিস নেহরাকে দেখলাম,
1: আশিস নেহরা এসেছেন, ওনার মতো একটা বিখ্যাত প্লেয়ার। মহারাজদার কথা কে না আসবে, মহারাজদা যখন বলেছেন সেরকম যে কোনো প্লেয়ারই গতবারও এসেছেন, অজয় জাদেজা, এবারও আশিস নেহরা এসেছেন। তো সেই সবসময় চেষ্টা করে যে একটা ভালো কিছু করার, তারই একটা এবং আগামী দিনে আরো ভালো কিছু হবে। সেটা
2: বাংলা ক্রিকেটের হালটা কিরকম দেখছেন?
1: বাংলা ক্রিকেটের হাল নিশ্চয়ই ভীষণ, অনেক রকম পরিকল্পনা হচ্ছে, বলতে গেলে আমাদের লাকটা খানিকটা খারাপ যাচ্ছে, আশা করি এবার সেটা সব ওভারকাম করে পুরুষদের সঙ্গে মহিলা ক্রিকেট আমরা সফল হবে এবং সর্বভারতীয় ট্রফি আমরা পাবো, এই আশা রাখি।
0: সিএবির আম্পায়ার কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথায়,
3: এটা দীর্ঘ তিন বছর এখানে হচ্ছে, তার আগে সিএবি প্রাইজ ডিস্ট্রিবিউশন আমরাও একসময় প্রচুর প্রাইজ পেয়েছি, তখন সিএবিতে প্যান্ডেল করে হতো, এখন তিন বছর ধনধান্য হচ্ছে, খুব ভালো প্রোগ্রাম হয় প্রত্যেক বছরই হয়। আর এবছর আকর্ষণের ব্যাপার হচ্ছে উৎপল চ্যাটার্জি সেরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেল। ওভারঅল বিষয় হচ্ছে আগামী দিনের যারা খেলোয়াড় আসছে বা যারা এস্টাবলিশড খেলোয়াড় অফিসিয়াল, সবার একটা মেলবন্ধন এই টুর্নামেন্টের মাধ্যমে হয়। বছর আশিস নেহরা চিফ গেস্ট এসছে, সর্বোপরি আকর্ষণ হচ্ছে আমাদের সিএবির প্রেসিডেন্ট মাননীয় শ্রী সৌরভ গাঙ্গুলী মহাশয়।
0: প্রাক্তন ক্রিকেটার আব্দুল মোনায়েম সিএবির এই উদ্যোগের প্রশংসা করলেন।
4: আমি এসছি, আমার মানে যে সবচেয়ে ফেভারিট ক্রিকেটার আমার লাইফের, হ্যাঁ, উৎপল চ্যাটার্জির আজকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট ছিল, সো উৎপল চ্যাটার্জি পেয়েছে এটা আমরা ভীষণ খুশি, এবং লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডটাই দেখতে আসা আমার আজকের অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানটা তো ডেফিনেটলি বহু বছর ধরে চলছে, এটা একটা আমাদের কাছে অন্যরকম আবেগ, তাই অনুষ্ঠান আসতে পেরে খুব খুশি হয়েছে। আশিস নেহরা তো চিফ গেস্ট, অনেকগুলো অ্যাওয়ার্ড দেবে নিয়ে দেবেন, উৎপল চ্যাটার্জি ব্যাপারটা আমাদের কাছে অন্যরকম তো আবেগ, সেই আবেগ অনুযায়ী আমাদের কাছে আজকে যে উনি পেলেন সেই রেকগনিশনটা সিএবির থেকে, সেটা উনি নিজেও বললেন, এটা সত্যি খুব আনন্দের।
5: সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবি বাংলা ক্রিকেটকে ওভারঅল কিভাবে দেখছে?
4: ভালোই করেছে তো, মানে অনেকগুলো ম্যাচ প্লাস আমাদের সুদীপ ঘরামির মতো প্লেয়ার উঠে আসছে, যথেষ্ট ভালো খেলবে আশা করি, এবং বেঙ্গল ভালো খেলেছে, ব্যাড লাক হেরে গেছিল রঞ্জি ট্রফিতে, আশা করি এবছর আবার ভালো খেলবে।
0: আশিস নেহরা প্রশংসা করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগের।

0: been here. It's good to see that they have done so much for cricket, and this man has so much time and energy. I don't think so. I have even 10% of energy, but he does and gives so much time to CAB. Whenever we have come for a game, either international match or IPL, a man is always in office, which is great to see. Like personally speaking, I don't think I can do that. For that, you can read and write. I mean, you have to read and write. I'm not somebody who's good at it. CAB, good luck. The way things are going, the way players are coming up, it will keep happening. And of course, when it comes to Eden Garden, not only me, lots of people in this country, one of their favorite grounds. So I have also lots of fond memories of Eden Garden and always like to come back here.
1: Utpal Chattopadhyay, Jivan Kriti Pe, Besh Khushi, Dhonnobad Janalen, CAB Ke.
2: সৌরভ সেই সম্মানটা আমাকে দিয়েছে। যা হোক, আমি হয়তো ১৯৮০ সালে হবে বোধ হয় ১৯৮০ সালে প্রথম সিএবির পুরস্কার পেয়েছিলাম বেস্ট স্কুল ক্রিকেটার হিসেবে। আজকে বোধ হয় তার শেষ সমাপ্তি হতে চলেছে, আমি হয়তো সেখান থেকে এই সম্মানটা দিয়ে তার মাঝখানে হয়তো আমি হাইস্ট উইকেট টেকার হয়েছি, বেস্ট ক্রিকেটার হয়েছি, হয়তো এরকম অনেক কিছু পেয়েছি সিএবি থেকে। তবে কিন্তু এরকম একটা সম্মান এইভাবে হয়তো তার একটা অনুভূতি আলাদা। তার জন্য আমি আবার সিএবি কে ধন্যবাদ দেবো, আবার সৌরভকে ধন্যবাদ দেবো।
1: পূর্ণিমা চৌধুরীও জীবন কৃতি পে নস্টালজিক।
3: এটা তো দেখুন অনেক বছরের চাপা আনন্দটা আজকে বাস্ট করলো, সত্যি ভীষণ ভীষণ ভীষণ খুশি। সিএবি থেকে যেভাবে এই মানে সম্মানটা আমাকে দিয়েছে সেটা তো সত্যি আমি খুব খুশি। তার থেকে আর একটা খুশি হতো আমার যে অশোক রায়, মানে আমি কাকু বলি, তার টিমেই আমি খেলতাম। ১৯-১ ২০২৬ মারা গেলেন উনি বিকেল ৫টায় সোমবার। আমি খবর পেয়ে যখন দৌড়ালাম তখন দেখলাম সত্যি উনি শুয়ে রয়েছেন। উনি যদি আজকে থাকতেন এটাতে আরো আরো আরো আরো বেশি খুশি হতাম আমি। এই অশোক রায় আমার জীবনে অনেক অনেক অনেক মানে খেলার জগতের বাবা বলতে পারে।
1: এতক্ষণ শুনলেন সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিয়ে একটি বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়। শুনছিলাম স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান বাইরে ঘুরে। খেলার জগতের আরও কিছু খবরাখবর আপনাদের দেব। এই মুহূর্তে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে চলছে দলীপ ট্রফির ফাইনাল। দলীপ ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছে পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চল। প্রথম ইনিংসে গতকাল পূর্বাঞ্চল ৭০৮ রানের এক বিশাল ইনিংস গড়ে। অধিনায়ক ঈশান কিশান করেন ২৭০ রান। আজ তৃতীয় দিনের শেষে দক্ষিণাঞ্চল ৬ উইকেটে করেছে ২৪২ রান। এই মুহূর্তে তারা ৪৬৬ রানে পিছিয়ে পূর্বাঞ্চলের থেকে, হাতে রয়েছে মাত্র ৪টি উইকেট। আজ দক্ষিণাঞ্চলের হয়ে রিকি ভুই ১ রান করে আউট হয়েছেন, নারায়ণ জগদীশন ৩২ রানে আউট হয়েছেন, দেবদূত পাল্লিকাল ৬২ রানে আউট হয়েছেন, সাইক রশিদ ২৭ রানে আউট হয়েছেন, সমরান রবিচন্দ্রন ২৩ রানে প্যাভিলিয়নে ফিরে গেছেন। এছাড়া দিনের শেষে আউট হলেন শ্রেয়াস গোপাল, তিনি ২৬ রান করে প্যাভিলিয়নে ফিরে গেছেন। পূর্বাঞ্চলের পক্ষে সফল বোলার মোহাম্মদ সামি ১৭ রান দিয়ে ২টি উইকেট পেয়েছেন, মুকেশ কুমার ৩৬ রান দিয়ে ২টি উইকেট পেয়েছেন, শিখর মোহন তিনি ৫২ রান দিয়ে ১টি উইকেট পেয়েছেন এবং মোহাম্মদ কৌন্টন কুরেশি ৭৭ রান দিয়ে ১টি উইকেট পেয়েছেন। শেষ উইকেটটি অর্থাৎ শ্রেয়াস গোপালের উইকেটটি তিনি পেয়েছেন মোহাম্মদ কুরেশি। আজ নিয়মিত ব্যবধানে দক্ষিণাঞ্চল উইকেট হারাতে থাকে, তবে ৫ উইকেটে ১৭৪ রান থেকে ৬ উইকেটে ২৪০-৬৬ রানের একটি জুটি ষষ্ঠ উইকেটে, এই জুটিটি বাঁধেন তিলক বর্মা এবং শ্রেয়াস গোপাল। দিনের শেষে তিলক বর্মা তিনি ৫৬ রানে অপরাজিত আছেন, আর চাঁদ মিলিন্দ তিনি ২ রান করে প্যাভিলিয়নে আছেন অপরাজিত হয়ে। অর্থাৎ আগামীকাল তিলক বর্মা এবং চাঁদ মিলিন্দ দক্ষিণাঞ্চলের ইনিংস পুনরায় শুরু করবেন ৬ উইকেটে ২৪২ থেকে ৪৬৬ রানে পিছিয়ে ৭০৮ রানের বিশাল ইনিংস পূর্বাঞ্চল গড়েছে। গতকাল ঈশান কিশান ৩৩৪ বলে ২৭০ রান করেন। পূর্বাঞ্চল অধিনায়ক ঈশান কিশান ৩০টি ৪ এবং ৭টি ৬ মেরেছেন তার ইনিংসে। কুমার কুশার্গ তিনি ১০১ রান করেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে এটি ঈশান

ইশানের দ্বিতীয় দ্বিশত রান। ২০১৬র নভেম্বরে প্রায় ১০ বছর আগে রঞ্জি ট্রফিতে দিল্লির বিরুদ্ধে ঝাড়খণ্ডের হয়ে তিনি করেছিলেন তার জীবনের সেরা ২৭৩ রান। দক্ষিণাঞ্চলের পক্ষে পূর্বাঞ্চলের প্রথম ইনিংসে ত্রিপূর্ণা বিজয়ে ১৮০ রান দিয়ে চারটি উইকেট পেয়েছেন চাঁদ মিলন্দ, ৮৮ রান দিয়ে দুটি উইকেট পেয়েছেন শ্রেয়াস গোপাল, ১৬৫ রান দিয়ে দুটি উইকেট পেয়েছেন এবং সাইক রশিদ ৪৬ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন। ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ, যিনি দক্ষিণাঞ্চলের হয়ে হাত ঘুরিয়েছেন, তিনি ১৪০ রান দিয়েছেন কিন্তু কোনো উইকেট পাননি। আজ থেকে শুরু হবে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের লীগ পর্বের ম্যাচ। টানা তিন বছর উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জয়ের সামনে এই মুহূর্তে প্যারিস সাঁজা। ক্লাবের ইতিহাসে প্রথমবার তারা এই খেতাব জয়ের পরই গত বছরই সেই খেতাব ধরে রাখেন লুই এনরিকের পিএসজি দল। অর্থাৎ পরপর দুবার প্যারিস সাঁজা উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ চ্যাম্পিয়ন হয়। বুদাপেস্টে ফাইনালে গত মরশুমে আর্সেনালকে পেনাল্টি শুট আউটে হারিয়েছিল পিএসজি, আপনাদের মনে থাকতে পারে। ১৯৯২-এ বর্তমান আঙ্গিকে চ্যাম্পিয়ন্স লীগ শুরুর পর একমাত্র রিয়াল মাদ্রিদ পরপর দুবার চ্যাম্পিয়ন্স লীগ জিতেছে। জিনেদিন জিদানের কোচিংয়ে রিয়াল মাদ্রিদ ২০১৬ থেকে ২০১৮ চ্যাম্পিয়ন্স লীগ জিতেছে পরপর তিনবার, ২০১৬, ২০১৭, ২০১৮। এছাড়া পরপর তিনবার চ্যাম্পিয়ন্স লীগ জিতেছে আয়াক্স ১৯৭১, ১৯৭২, ১৯৭৩, বার্ন মিউনিক ১৯৭৪, ১৯৭৫, ১৯৭৬। পরপর তিনবার এই খেতাব জিতেছে। এবার চতুর্থ দল হিসেবে প্যারিস সাঁজার সামনে সেই রেকর্ড স্পর্শ করার হাতছানি রয়েছে। অন্যদিকে মিকেল আর্তেতার আর্সেনাল গত তিন বছরে যথাক্রমে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল এক ধাপ করে গিয়েছে, কিন্তু বিজয়ীর শিরোপা অর্জন করতে পারেনি। এবার কি সেই ধাপ বজায় রেখে বিজয়ী হবে আর্সেনাল? গতবারের লীগ পর্বে শীর্ষস্থানে ছিল আর্সেনাল। এবার ইংলিশ প্রিমিয়ার লিগে পাঁচটি ক্লাব খেলছে চ্যাম্পিয়ন্স লিগে। ইংলিশ প্রিমিয়ার লিগের যে পাঁচটি ক্লাব এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলছে, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড ও অ্যাস্টন ভিলা। খেতাব জয়ের লড়াইয়ে রয়েছে শক্তিশালী বায়ার্ন মিউনিক, বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ, যার দায়িত্বে আবার ফিরে এসেছেন হোসে মরিনহো। আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে যে খেলাগুলি রয়েছে, ক্লাব ব্রুগেই বনাম অ্যাস্টন ভিলা, এইকে বনাম লস্ক, পোর্তো বনাম ম্যান সিটি, রিয়াল মাদ্রিদ বনাম ইন্টার মিলান, বরুশিয়া ডটমুন্ড বনাম ভিলারিয়াল এবং এলওএসসি বনাম রিয়াল বেটিস। ১৬ বছর আগে ইন্টার মিলানকে ত্রিমুকুট এনে দিয়েছিলেন হোসে মরিনহো। সেবার ২০১০-এ ইন্টার মিলানকে চ্যাম্পিয়ন্স লীগ চ্যাম্পিয়ন করে তিনি রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেন। তার মতে আজ রিয়াল মাদ্রিদ বনাম ইন্টার মিলান ম্যাচ এই ঘটনার কোনো প্রভাব ফেলবে না। বর্তমান ইন্টার মিলান কোচ ক্রিস্টিয়ান চিভু, তিনি ২০১০ ফাইনালে ইন্টার মিলানের হয়ে খেলেছিলেন হোসে মরিনহোর কোচিংয়ে। আজ বার্নাবিউতে তারা দুজনে কিন্তু একে অপরের প্রতিদ্বন্দ্বী। গতকাল কলকাতা ফুটবল লীগের বড় ম্যাচ ছিল। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান মুখোমুখি হয়েছিল বারাসাত স্টেডিয়ামে। সেই ম্যাচ শেষ পর্যন্ত অমীমাংসিতভাবে শেষ হয় এক এক গোলে। অনেকেই বলে থাকেন মোহনবাগান গতকাল যে দল নিয়ে নেমেছিল একেবারে আইএসএলের প্রায় পুরো দলকেই তারা খেলিয়েছিল। অন্তত চারজন খেলোয়াড় তো ছিলেনই দলে, কিন্তু সেই শক্তিশালী মোহনবাগানকে তরুণ ইস্টবেঙ্গল দল আটকে দিল এক এক করে। শেষ পর্যন্ত কোনো দলই জয় না পেলে মানসিকভাবে ইস্টবেঙ্গল কিন্তু গতকালের ম্যাচে একটি জয় পেয়েছে। প্রথমার্ধে মনবীর সিংয়ের গোলে মোহনবাগান এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল প্রবলভাবে

ম্যাচে ফিরে আসে এবং মোহাম্মদ বিলাল তিনি হেড করে সমতাসূচক গোলটি করেন। এবং ম্যাচের শেষে যেভাবে ইস্টবেঙ্গল খেলোয়াড়রা নিজেরা আলিঙ্গনবদ্ধ হচ্ছিলেন তাতে একথা পরিষ্কার যে এই দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে মানসিকভাবে এবং কিছুটা প্রবলভাবেই মোহনবাগানকে তারা টেক্কা দিয়েছে। যদিও ম্যাচের ফল এক এক এবং এই ম্যাচের কোনো প্রভাব, এই খেলার ফলাফলের কোনো প্রভাব কলকাতা ফুটবল লীগের উপর পড়বে না, কারণ ইস্টবেঙ্গল মোহনবাগান দুটি দলই সুপার সিক্সে তারা ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করেছে। গতকালের ম্যাচের পর ইস্টবেঙ্গল শীর্ষে থেকে তারা সুপার সিক্সে পৌঁছল, দ্বিতীয় স্থানে গ্রুপ এ তে রইল ভবানীপুর, আর মোহনবাগান তারা যথারীতি তৃতীয় স্থানেই রইল। বিশ্ব চ্যাম্পিয়ন শীতল দেবী তিনি ভারতের হয়ে একটি পদক নিশ্চিত করলেন। বিশ্ব তীরন্দাজি প্যারা সিরিজ স্টেজ থ্রিতে তিনি মহিলাদের কম্পাউন্ডে ফাইনালে পৌঁছে গেছেন। সেমিফাইনালে শীতল ভারতেরই সরিতাকে 145-143 হারিয়ে ফাইনালে উঠলেন। এবারে ভারতের পদক তালিকায় আরও একটি পদক সংযোজন করার সামনে রয়েছে শীতল দেবী। তবে সরিতাও পদক জিততে পারেন যদি ব্রোঞ্জ পদকের ম্যাচে তিনি হারিয়ে দিতে পারেন ওয়াং হুইটিং, চীনের এই তীরন্দাজকে। বন্ধুরা, ক্রীড়াঙ্গনের সময় তো একেবারে শেষ, আবার আগামীকাল ঠিক একই সময় কানপাতুন ক্রীড়াঙ্গনের আসরে। নমস্কার।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটি ঘোষণা, আকাশবাণী সংগ্রহশালা থেকে অনুষ্ঠানটি আপনারা শুনতে পাবেন প্রতি বুধবার রাত 9:30। আগামীকাল 9ই সেপ্টেম্বর বুধবার রাত 9:30 শুনবেন অনুষ্ঠান অন্তরঙ্গ বিভূতিভূষণ স্মৃতিচারণ। স্মৃতিচারণায় রমা বন্দ্যোপাধ্যায়, তারাদাস বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। 9ই সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25শে অগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ।

0: রামধনু কলম, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম সেপ্টেম্বর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 13ই সেপ্টেম্বর 2026। আরও একবার মনে করিয়ে দিই, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন বিদ্যার্থীদের জন্য।
1: আজ শুনবেন একাদশ শ্রেণীর জীববিদ্যা নিয়ে আলোচনা। সঙ্গে রয়েছেন বেহালা গার্লস হাই স্কুলের শিক্ষিকা কাবেরী চ্যাটার্জি এবং দুই শিক্ষার্থী।
2: প্রিয় ছাত্রছাত্রী, দ্বিতীয় সেমিস্টারের বায়োলজি বিষয়ে দুটো ইউনিট আছে। 11 নম্বর চ্যাপ্টার থেকে শুরু হবে ইউনিট 4, উদ্ভিদ শারীরবিদ্যা, এবং 14 নম্বর চ্যাপ্টার থেকে শুরু হবে ইউনিট 5, মানব শারীরবিদ্যা। এই সেমিস্টার 2 বায়োলজি বিষয়ে 35 নম্বরের প্রশ্ন থাকবে। ইউনিট 4 এবং ইউনিট 5 থেকে দুটো শর্ট কোশ্চেন, টোটাল 4+4 মানে 8 নম্বর, দুটো শর্ট কোশ্চেন, টোটাল 9+9 মানে 18 নম্বর, একটা 4 নম্বরের কোশ্চেন শুধুমাত্র ইউনিট 4 থেকে, আর একটা 5 নম্বরের কোশ্চেন শুধু ইউনিট 5 থেকে আসবে। তাহলে টোটাল 8+18+4+5 টোটাল 35 নম্বরের কোশ্চেন থাকবে। আজ আমরা ইউনিট 4 থেকে উদ্ভিদ শারীরবিদ্যার 13 নম্বর চ্যাপ্টার উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ নিয়ে আলোচনা করব। আমার সাথে আছে সম্পূর্ণা আর বিশাখা, না বুঝতে পারলে আমাকে বলো কেমন। আচ্ছা, তোমরা তো সেই ছোটবেলা থেকে শুকনো ছোলা ভিজিয়ে ছোলা বীজকে অঙ্কুরিত হতে দেখেছো, বড় হওয়ার সাথে সাথে ছোলা ছাড়া আরো অনেক বীজকেই দেখেছো এরকম, তাই না? বিজ্ঞানের পরিভাষায় এই পদ্ধতিকে কি বলে সম্পূর্ণা, তুমি জানো?
3: হ্যাঁ ম্যাম, জানি, অঙ্কুরোদ্গম বলে।
2: একদম ঠিক। এই যে বীজ অঙ্কুরিত হচ্ছে তা কিভাবে হচ্ছে, কিসের সাহায্যে হচ্ছে? অঙ্কুরিত হতে গেলে নির্দিষ্ট কতগুলো শর্ত থাকতে হবে, যেমন পর্যাপ্ত আলো, বাতাস, জল, এদের আমরা বাহ্যিক শর্ত বলতে পারি। আর অভ্যন্তরীণ শর্ত হলো প্রোটোপ্লাজম, উৎসেচকের উপস্থিতি ইত্যাদি। এই শর্তের উপস্থিতিতে বীজের মধ্যস্থ ভ্রূণ সুপ্ত অবস্থা থেকে জেগে উঠে বীজতক ভেদ করে বের হয়ে আসে, তখনই তাকে আমরা বলি বীজের অঙ্কুরোদ্গম। এবারে দেখো, বহুকোষী জীবের একটি প্রাথমিক ধর্ম হলো বৃদ্ধি, অর্থাৎ বেড়ে ওঠা। এককোষী জায়গোট থেকে ধারাবাহিকভাবে বিভাজন ও বিভেদন হতে হতে বহুকোষী জীব সৃষ্টি হয়। কোষ থেকে কলা, কলা থেকে অঙ্গ তথা সমগ্র জীবদেহের আকার, আয়তন ও ওজনের স্থায়ী ক্রমবর্ধমান পরিবর্তনই হলো বৃদ্ধি। এবারে আসি বীজ ও ভ্রূণের গঠন কিরকম। জীবের মধ্যে থাকে ডিপ্লয়েড বা 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট ভ্রূণ এবং ট্রিপ্লয়েড বা 3n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট শস্য। বীজের শস্যের চারদিকে 2 স্তর বা 1 স্তর বিশিষ্ট প্রোটিনের স্তর থাকে, তাকে বলে অ্যালিউরন স্তর। এবার বীজ শস্যলও হতে পারে, আবার অশস্যলও হতে পারে। শস্যের উপস্থিতি অনুযায়ী তাহলে বীজকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, সস্যল ও অসস্যল। সস্যল বীজের ক্ষেত্রে শস্য থেকে ভ্রূণ পুষ্টি সংগ্রহ করে এবং অসস্যল বীজের ক্ষেত্রে বীজপত্রের সঞ্চিত খাদ্য থেকে ভ্রূণ পুষ্টি সংগ্রহ করে। বীজপত্রের উপস্থিতি অনুসারে অর্থাৎ অঙ্কুরোদ্গমের সময় একটি বীজপত্র নির্গত হবে না দুটি বীজপত্র নির্গত হবে তার উপর ভিত্তি করে বীজকে 2 ভাগে ভাগ করা হয়েছে। বিশাখা, জানো এদের কি বলে?
3: হ্যাঁ ম্যাম, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী বীজ বলে।
2: বেশ, বীজপত্রের সঙ্গে যুক্ত দণ্ডাকার অংশের নাম ভ্রূণাক। নিচের দিকে বর্ধনশীল অঞ্চল অর্থাৎ বীজ পত্রাব কাণ্ডকে বলে ভ্রূণমূল, যেখান থেকে গাছের মূল তৈরি হয়, এবং ওপরের দিকের বর্ধনশীল অংশ অর্থাৎ বীজ পত্রাধিকাণ্ড, যাকে ভ্রূণ মুকুল বলে, যেখান থেকে গাছের কাণ্ড সৃষ্টি। গুপ্তবীজে

0: উদ্ভিদ অর্থাৎ যেসব উদ্ভিদের বীজ ঢাকা অবস্থায় থাকে তাদের ক্ষেত্রে তিন ধরনের অঙ্কুরোদ্গম দেখা যায়। প্রথম মৃতবর্তী অঙ্কুরোদ্গম, বীজপত্রাবকাণ্ড দ্রুত বৃদ্ধি পায় কিন্তু বীজ মাটির নিচে থেকে যায়, যেমন একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে ধান, দ্বিবীজপত্রী উদ্ভিদ মটর গাছের ক্ষেত্রে এরকম দেখা যায়। দ্বিতীয় মৃতভেদী অঙ্কুরোদ্গম, যেখানে বীজপত্রাবকাণ্ড দ্রুত বৃদ্ধি পেল, বীজপত্র বিস্তক ভেকরে মাটির ওপর উঠে এলো, যেমন পেঁয়াজ কুমড়ো ইত্যাদি। তৃতীয় অঙ্কুরোদ্গম হল জরায়ুজ, যেখানে ফল উদ্ভিদে সংযুক্ত থাকাকালীন অবস্থায় বীজ অঙ্কুরিত হয়ে চারাগাছ সৃষ্টি করে, যেমন লবণাম্ব উদ্ভিদের ক্ষেত্রে আমরা এরকম অঙ্কুরোদ্গম দেখতে পাই।
1: তাহলে ম্যাম, লবণাম্ব উদ্ভিদ মানে সুন্দরবন অঞ্চলে জন্মায় সুন্দরী গড়ান গেউ, এইসব উদ্ভিদে দেখা যায় তাই তো?
0: এখানে একটা মজার ব্যাপার আছে, সুন্দরী গাছ লবণাক্ত মাটিতে জন্মালেও এই গাছে জরায়ুজ অঙ্কুরোদ্গম কিন্তু দেখা যায় না, এটা একটা ব্যতিক্রম বলতে পারো, তবে গড়ান গেউ এইসব উদ্ভিদে দেখা যায়। এবারে আসি অঙ্কুরোদ্গমের জন্য বীজের শারীরবৃত্তীয় ও অঙ্গ সংস্থানে কি কি পরিবর্তন আমরা দেখতে পাই। শারীরবৃত্তীয় পরিবর্তন, দেখো তোমরা তো শুকনো ছোলাকে জলে ডোবালে দেখেছো যে জল ছোলা বীজের ভেতরে প্রবেশ করে, এই প্রক্রিয়াটিকে ইমবাইবিশন বা আত্মভূতি বলে। বিস্তক নরম হয়, ভেতরে জল শোষণের ফলে চাপ বাড়ে, বিস্তক ফেটে যায়, ভ্রূণ সহজেই বাইরে আসতে পারে। বীজের ভেতরে সঞ্চিত জটিল খাদ্য যেমন শর্করা, স্নেহ পদার্থ, প্রোটিন, এরা সরল খাদ্যদ্রব্যে পরিণত হয়। শীত বীজে প্রথমে অবাত শোষণ, পরে সবাত শোষণ শুরু হয়। এগুলো হলো শারীরবৃত্তীয় পরিবর্তন। এবারে আসছি অঙ্গ সংস্থানিক পরিবর্তন, যেই পরিবর্তন আমরা বাইরে থেকে দেখতে পাই। বিশাখা বলতে পারবে কি কি দেখতে পাও এরকম পরিবর্তন?
1: জল শোষণের ফলে বীজ ফুলে ওঠে।
0: হ্যাঁ একদম ঠিক, বিস্তক ক্রমশ নরম ও ভেদ্য হয়, ভেতরের ভ্রূণের আকার বড় হয়, চাপ তৈরি হয়, বিস্তক ফেটে যায় এবং ভ্রূণমূল বাইরে আসে। এবারে তোমরা বলো তো কি কি শর্ত বীজের অঙ্কুরোদ্গমের জন্য দায়ী? কিছু বাহ্যিক শর্ত থাকবে, কিছু অভ্যন্তরীণ শর্ত থাকবে, সম্পূর্ণা তুমি বলো।
1: জল বা আর্দ্রতা
0: কি করে?
1: বীজটাকে নরম করে, ভ্রূণ বাইরে বেরোতে পারে।
0: বেশ, এর সাথে সাথে বীজে জল প্রবেশের ফলে প্রোটোপ্লাজমের উৎসেচক গুলো সক্রিয় হয়, কোষ বিভাজিত হয়, কোষের দীর্ঘীকরণ ঘটে। বিশাখা এরকম আরো একটা বলো তো।
1: নির্দিষ্ট উষ্ণতায় প্রয়োজন।
0: ঠিক, নির্দিষ্ট উষ্ণতায় উৎসেচক সক্রিয় হয়ে ওঠে এবং বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে।
1: আচ্ছা ম্যাম, অনেক সময় দেখা যায় অঙ্কুরোদ্গমের প্রয়োজনীয় শর্তগুলি ঠিকই আছে, তাও বীজ অঙ্কুরিত হচ্ছে না বা খুব দেরিতে হচ্ছে, এটা কেন হয়?
0: হ্যাঁ এরকম হয় অনেক সময়, এই সময় বীজের বিপাক্রিয়া ও বৃদ্ধি ঘটে না, এই অবস্থাকে বীজের সুপ্তাবস্থা বলে। এর কারণ ভ্রূণের অপরিণত অবস্থা, হরমোনের অসাম্য পরিবহন ইত্যাদি। সব বীজেরই সুপ্তাবস্থা থাকে। ধরো ফসল তোলার পরপরই যদি বীজ অঙ্কুরিত হতো তাহলে কিন্তু মানুষ একদিকে যেমন শস্য বীজ সংগ্রহ ও সংরক্ষণ করতে পারত না, তেমনি অপরদিকে খাদ্য হিসেবে গ্রহণ করতে পারত, তার ফলে খাদ্যের অভাব তৈরি হতো। তাই সুপ্তাবস্থারও প্রয়োজনীয়তা আছে আরো কিছু কিছু কারণের সাথে। এবারে চলো উদ্ভিদের বৃদ্ধির কি কি দশা আছে আমরা একটু জেনে নিই। উদ্ভিদের বৃদ্ধির তিনটি দশা, প্রথম হলো কোষ বিভাজন দশা। তোমরা তো দশম শ্রেণীতে মাইটোসিস কোষ বিভাজন পড়েছো। এখানে মূল আর কাণ্ডের বর্ধনশীল অংশের ভাজকলার কোষ, ভাজকলার নাম নিশ্চয়ই শুনেছো, যে কলা বারবার বিভাজিত হয়ে নতুন কোষ সৃষ্টি করে, সেই ভাজকলার কোষ মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে খুব তাড়াতাড়ি কোষের সংখ্যা বৃদ্ধি করে। এখানে ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন হয়। দ্বিতীয় হচ্ছে দীর্ঘীকরণ দশা, এখানে উদ্ভিদ কোষের মধ্যে ভ্যাকুয়োল বা কোষ গহ্বরের সৃষ্টি হয়, অন্ত অভিশ্রবণ প্রক্রিয়ায় কোষের আয়তনের বৃদ্ধি হয়। তৃতীয় দশা কোষ বিভেদন দশা, এই সময় শারীরবৃত্তীয় কাজ অনুযায়ী কোষের আকৃতির পরিবর্তন হয় এবং কোষের রূপান্তর ঘটে। এবারে আমরা একটু জেনে নিই উদ্ভিদের বৃদ্ধির বিভিন্ন প্রকারভেদ। প্রকৃতি অনুসারে উদ্ভিদের তিন ধরনের বৃদ্ধি দেখা যায়, যখন বীজের অঙ্কুরোদ্গম, চারাগাছ তৈরি, শাখা প্রশাখা সহ পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি হবে তখন সেই বৃদ্ধিকে আমরা অঙ্গজ জনন বৃদ্ধি বল। জীবদেহের জীর্ণ অংশ ও ক্ষয়প্রাপ্ত স্থানগুলি যখন পুনর্গঠিত হয়ে স্বাভাবিক আকার ধারণ করবে তখন বলবো পুনরুৎপাদনগত বৃদ্ধি। আর জননগত বৃদ্ধি হবে তখন যখন পুষ্পমুকুল, ফুল, ফল, বীজ তৈরি হবে, সেই সময়কে বলবো জননগত বৃদ্ধি। তাহলে প্রকৃতি অনুসারে উদ্ভিদে তিন ধরনের বৃদ্ধি আমরা দেখি। বৃদ্ধির স্থান অনুসারে আবার বৃদ্ধি দু প্রকারের, প্রাথমিক বৃদ্ধি এবং গৌণ বৃদ্ধি। উদ্ভিদের দৈর্ঘ্যের বৃদ্ধি হলে তাকে বলবো প্রাথমিক বৃদ্ধি, এবং উদ্ভিদের কাণ্ডের পরিধির দিকে বৃদ্ধি হলে, যেমন ধরো গাছের গুঁড়ি যখন তৈরি হয় তখন বলবো গৌণ বৃদ্ধি। বৃদ্ধির সময়কাল অনুসারে আবার বৃদ্ধি দু রকমের, অনিয়ত বৃদ্ধি যেখানে বৃদ্ধি মৃত্যুর আগে পর্যন্ত হতেই থাকে, যেমন বহু বর্ষজীবী কাষ্ঠল উদ্ভিদে, তাকে বলবো অনিয়ত বৃদ্ধি। আর নির্দিষ্ট সময় পর্যন্ত হয়ে যখন বৃদ্ধি বন্ধ হয়ে যায় তখন তাকে বলবো নিয়ত বৃদ্ধি, যেমন বর্ষজীবী উদ্ভিদের

0: নির্দিষ্ট সময় পর্যন্ত বৃদ্ধি পেয়ে ফুল ফল সৃষ্টি হয়, তারপর উদ্ভিদই মারা যায়। বিপাকীয় হারের উপর ভিত্তি করে বৃদ্ধি দু রকমের, ধনাত্মক বৃদ্ধি এবং ঋণাত্মক বৃদ্ধি। উপজিতি বিপাকের হার যদি অপজিতি বিপাকের তুলনায় বেশি হয়, তখন উদ্ভিদের বৃদ্ধিকে মুখবৃদ্ধিকাল বলে সেই সময়টাকে ধরা হয়, তখন সেটা কিন্তু ধনাত্মক বৃদ্ধি। আর অপজিতি বিপাকের হার যদি উপজিতি বিপাকের তুলনায় বেশি হয়, যেমন জীবের বার্ধক্যের সময়, তখন তাকে ঋণাত্মক বৃদ্ধি বলে। আচ্ছা বলো তো, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি আগে কি পড়েছো?
1: অক্সানোমিটার।
0: আরেকবার বলো।
1: অক্সানোমিটার,
0: আর্ক অক্সানোমিটার ও অটোমেটিক অক্সানোমিটার। এবারে আমরা দেখি উদ্ভিদের বয়স কিভাবে নির্ণয় করা যায়। অনেক সময় রাস্তাঘাটে দেখবে গাছ কাটা হয়েছে, বড় বড় গাছের গুড়ি, সেখানে সমকেন্দ্রিক বৃত্তাকার দাগ দেখতে পাবে। ওগুলো প্রতি বছর জমা হয়, এদের বর্ষ বলয় বলে। ওই দাগের সংখ্যার সাহায্যে উদ্ভিদের বয়স নির্ণয় করা হয়। এই পদ্ধতিকে বলে ডেন্ড্রোক্রোনোলজি। ক্যাম্বিয়ামের গৌণ বৃদ্ধির দরুন গৌণ জাইলেমের কাষ্ঠল উপাদান জমা হয়ে এরকম তৈরি হয়। এবারে চলো আমরা দেখি বৃদ্ধির হার কি রকম। কোন নির্দিষ্ট সময়কালের মধ্যে জীবের বৃদ্ধির মাত্রা নির্ণয় করা হয়। উদ্ভিদের বৃদ্ধির হার প্রাথমিক পর্যায়ে খুব কম থাকে, তারপর বৃদ্ধির হার খুব দ্রুত হয়, তারপর কমতে কমতে সম্পূর্ণ বৃদ্ধি কমে যায়। উদ্ভিদের বিভিন্ন বৃদ্ধির বিভিন্ন পর্যায়গুলি হল বিলম্ব দশা, মুখ্য বৃদ্ধি দশা, হ্রাস দশা, স্থির দশা। জীবনচক্রের শুরুতে যখন শুষ্ক ওজন বেশি পরিবর্তন হয় না, অর্থাৎ বৃদ্ধির হার কম থাকে, তখন বিলম্ব দশা বলে। শুষ্ক ওজনে দ্রুত বৃদ্ধি ঘটে যখন বৃদ্ধির হার সর্বোচ্চ হয়, তখন সেই দশাকে বলে মুখবৃদ্ধি দশা। যখন বৃদ্ধির হার ক্রমশ হ্রাস পায়, সেই দশাকে বলে হ্রাস দশা। বৃদ্ধির হারে যখন বিশেষ পরিবর্তন হয় না, সেই দশাকে বলে স্থির দশা। যদি এই বৃদ্ধির পর্যায়ে আমরা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করি, তা ইংরেজি অক্ষরের এস অক্ষরের মতো দেখতে হবে। এবারে উদ্ভিদের বৃদ্ধির হারের একটি গাণিতিক ব্যাখ্যা দিই। উদ্ভিদের জীবনচক্রের বিভিন্ন সময় এবং বৃদ্ধির বিভিন্ন দশায় উদ্ভিদের বৃদ্ধির হারের কিন্তু পরিবর্তন দেখা যায়। গণিত শাস্ত্রের সাহায্যে বৃদ্ধির হার দুভাবে নির্ণয় করা হয়, একটা পাটি গাণিতিক বৃদ্ধি বা সমান্তর বৃদ্ধি। এই বৃদ্ধিতে শুরু থেকে বৃদ্ধির হার নির্দিষ্ট, যেমন পাটিগণিতের একটা প্যাটার্ন ধরো 2, 4, 6, 8, 10, 12, 14, 16, এরকম 2-2 ছন্দ, এরকম করে নির্দিষ্ট হারে কোষ সংখ্যা প্রতি মাইটোসিস বিভাজন সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। এই বৃদ্ধি লেখচিত্রের সাহায্যে প্রকাশ করলে একটা রৈখিক কার্ভ পাওয়া যাবে, কাণ্ড ও মূলের বৃদ্ধির ক্ষেত্রে দেখা যায়। দ্বিতীয় হলো জ্যামিতিক বৃদ্ধি বা গুণোত্তর বৃদ্ধি। এই বৃদ্ধির হার দীর্ঘস্থায়ী নয়, জাইগোট থেকে ভ্রূণ তৈরির সময় এই বৃদ্ধি দেখা যায়। লেখচিত্রের আকৃতি হয় জে আকৃতির, তাহলে যখন জাইগোট থেকে ভ্রূণ তৈরি হবে, তখন প্রথমে জ্যামিতিক এবং পরে ক্রমশ পাটিগাণিতিক বৃদ্ধি দশা চলতে থাকে। তোমাদের পাঠ্যসূচি অনুযায়ী উদ্ভিদের বাহ্যিক বৃদ্ধির শর্ত আলো, তাপমাত্রা ও জল, এবং অভ্যন্তরীণ শর্ত হরমোন, পুষ্টি উপাদান, এদের উল্লেখ আছে। বলতো উদ্ভিদের কোন শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় আলো অপরিহার্য উপাদান? বিশাখা,
1: শালক সংশ্লেষ।
0: কিরকম?
1: সাধারণ তীব্রতায় শালক সংশ্লেষের হার বৃদ্ধি পায়, ফলে বৃদ্ধিও ভালো ঘটে। তীব্র আলোয় ক্লোরোফিলের আলোক জারণ ঘটে।
0: একদম ঠিক বলেছো। তাহলে সম্পূর্ণ যেসব পাতা আমরা দেখি বিবর্ণ হয়ে গেছে, তাদের কি বৃদ্ধি হয় না?
1: বৃদ্ধি হয়, কম হয়, কারণ এদের শালক সংশ্লেষ কম হয়।
0: এরপর তাপমাত্রা। বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের তাপমাত্রা তোমরা নিশ্চয়ই অনুভব করো। উদ্ভিদের বৃদ্ধিতে কি হয়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বৃদ্ধি হয়, কিন্তু 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বৃদ্ধি সবচেয়ে বেশি হয়। আবার সাধারণত 4 ডিগ্রি সেন্টিগ্রেডের কম এবং 50 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি তাপমাত্রায় উৎসেচকের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়, ফলে উদ্ভিদের বৃদ্ধিও কম হয়। পরের শর্ত জল। মাটি থেকে মূলরম জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে, যা উদ্ভিদের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ। এবারে আসি অভ্যন্তরীণ শর্ত, যেটা তিন ধর বৃদ্ধি সহায়ক হরমোন, যেসব হরমোন বৃদ্ধিকে সাহায্য করে, যেমন অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন। বৃদ্ধি বিলম্বকারক হরমোন, যে হরমোন বৃদ্ধির হার কমিয়ে দেয়, যেমন ক্লোরোকোলিন, ক্লোরাইড। বৃদ্ধি রোধক হরমোন, যারা বৃদ্ধি রোধ করে, যেমন ইথিলিন, অ্যাবসিসিক অ্যাসিড। দ্বিতীয় অভ্যন্তরীণ শর্ত হল পুষ্টি উপাদান। এখানে একটা ব্যাপার আছে, যদি কোনো উদ্ভিদ দেহে নাইট্রোজেন গঠিত খাদ্য শর্করা থেকে বেশি পরিমাণে থাকে, তাহলে অতিরিক্ত প্রোটোপ্লাজম তৈরি হবে আর যান্ত্রিক কলা কম উৎপন্ন হবে, ফলে মূলের থেকে বিটপ লম্বায় বেশি হবে, পাতা লম্বা, নরম ও কালচে সবুজ হবে। এবার যদি উল্টো হয়, শর্করার পরিমাণ বেশি, তাহলে সেই উদ্ভিদের কোষপ্রাচীর স্থূল হবে, কারণ কোষপ্রাচীর শর্করা থেকেই তৈরি হয়, প্রোটোপ্লাজম ও যান্ত্রিক কলা কম তৈরি হবে। বীজের অঙ্কুরোদ্গম হলো, উদ্ভিদের বৃদ্ধি হলো। এবারে চলো উদ্ভিদের

0: সার্বিক বিকাশ কি করে হবে, কখন হবে, চলো জেনে নিই। তার জন্য তিনটে পদ্ধতি আছে, বিভেদন, বিপরীত বিভেদন এবং পুনঃবিভেদন। একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই, ভাজকলা তোমরা জানো বিভাজনের সক্ষম। বিভেদন পদ্ধতিতে ভাজকলা থেকে স্থায়ী কলা তৈরি হয়। স্থায়ী কলা হলো প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এরা স্থায়ী কলা, অর্থাৎ এদের কোষ আর বিভাজিত হবে না। কিন্তু বিপরীত বিভেদন প্রক্রিয়ায় এখান থেকেই আবার বিভাজনে সক্ষম ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম তৈরি হয়। এবার পুনঃবিভেদন পদ্ধতিতে এখান থেকে জটিল স্থায়ী কলা যেমন গৌণ জাইলেম ও ফ্লোয়েম তৈরি হয়। এইভাবে উদ্ভিদের সার্বিক বিকাশ ঘটে। উদ্ভিদ কোষে বিকাশের পর্যায়ে তোমরা তো জানো দুটি বিপরীত ধর্মী জনন কোষের মিলনে জাইগোট সৃষ্টি হয়, যা উন্নত উদ্ভিদের প্রথম কোষ। এই কোষেরই বৃদ্ধি, বিভাজন, পরিণতি ও পৃথককরণ জনিত পরিবর্তনই হল বিকাশ। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে ভ্রূণাণু থেকে অঙ্কুরোদ্গমের মাধ্যমে প্রথমে চারা উদ্ভিদ, চারা উদ্ভিদ থেকে পরিণত উদ্ভিদ ও পরিণত উদ্ভিদের বীজ সৃষ্টির পর বার্ধক্য প্রাপ্তি পর্যন্ত অবস্থার পরিবর্তনই হল বিকাশ। উদ্ভিদের বিকাশের পর্যায়ক্রমগুলি হল কোষ বিভাজন, প্রোটোপ্লাজমের বৃদ্ধির পর মাইটোসিস বা মিয়োসিস পদ্ধতিতে কোষ বিভাজিত হয় বা তার পরবর্তী রূপান্তর ঘটে, তারপর কোষের বৃদ্ধি হয়। এরকম নতুন কোষ সৃষ্টি হওয়ার পর তার প্রোটোপ্লাজমীয় বৃদ্ধি ঘটে, অর্থাৎ কোষের ডিএনএ, আরএনএ, প্রোটিন তৈরি হয়, কোষের আয়তন বৃদ্ধি। তারপর বিভেদন, পরিবর্তনের পর বা সঙ্গে সঙ্গে কোষ নির্দিষ্ট কাজের জন্য কলা গঠন করে এবং পৃথক হয়। এইভাবে ক্রমশ কলাতন্ত্র গঠিত হয়। এরপর দীর্ঘীকরণ, নতুন সৃষ্টি হওয়া কোষ আবার বিভাজনের প্রস্তুতি গ্রহণ করে অথবা পরিণত হওয়ার জন্য দৈর্ঘ্য, প্রস্থ বা আয়তনের বৃদ্ধি ঘটায়। তারপর আসে পরিণতি, পরিণতি প্রাপ্তির জন্য কোষ গহ্বরের বৃদ্ধি ঘটে, কোষটির প্রোটোপ্লাজমীয় বৃদ্ধি সম্পন্ন হয়ে আয়তনে বৃদ্ধি পায়, পরিবর্তন ও বিভেদনের মাধ্যমে কোষ পরিণত হয়। সবার শেষে বার্ধক্য প্রাপ্তি, পরিণতি প্রাপ্তির নির্দিষ্ট সময়কাল পরে কোষের ক্রমশ কার্যক্ষমতা কমতে থাকে, এই অবস্থাকে জরা বলে, যা শেষ পর্যন্ত মৃত্যুতে গিয়ে শেষ হয়। তাহলে সম্পূর্ণা বলতো এই বিকাশের পর্যায়গুলো কিভাবে সম্পন্ন হলো?
1: জাইগোট থেকে ভাজক কলা, সেখান থেকে কোষের সংখ্যা ও আয়তনে বৃদ্ধি হয়, তারপর বিভেদীকরণ, পরিণত কোষ, কোষের পরিণতি হয়, তারপর দীর্ঘীকরণ, তারপর বার্ধক্য প্রাপ্তি এবং অবশেষে মৃত্যু হয়।
0: বাহ, খুব ভালো হয়েছে। বৃদ্ধির ফলে বিকাশ ঘটে, তাই বৃদ্ধি কারণ এবং বৃদ্ধি ও পৃথকীকরণের সমন্বিত ফল বিকাশ। বৃদ্ধির কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে, বিকাশ কিন্তু সারা জীবন ধরে ঘটে। তোমরা অনেক সময় দেখে থাকবে অপরিণত উদ্ভিদের পাতার আকার পরিণত উদ্ভিদের পাতার আকার থেকে আলাদা, যেমন ধনে পাতা, লক্ষ্য করো। এই ভিন্নতা সৃষ্টি করার ক্ষমতাকে গঠনযোগ্যতা বা প্লাস্টিসিটি বলা হয়। তাহলে এবার বিশাখা বলতো, আমরা প্রথম থেকে কোন কোন বিষয় পড়লাম?
2: বীজের অঙ্কুরোদ্গম, বীজ ও ভ্রূণের গঠন, অঙ্কুরোদ্গমের প্রকারভেদ, অঙ্কুরোদ্গমের জন্য শারীরবৃত্তীয় ও অঙ্গ সংস্থানিক পরিবর্তন, বীজের অঙ্কুরোদ্গমের জন্য দায়ী শর্তসমূহ।
0: সম্পূর্ণ এবার বলো, আর বাকি আমরা কি কি পড়লাম?
1: বৃদ্ধির দশা, বৃদ্ধির প্রকারভেদ, বৃদ্ধি পরিমাপক যন্ত্র, উদ্ভিদের বয়স নির্ণয় করার পদ্ধতি, উদ্ভিদের বৃদ্ধির হার, বৃদ্ধির হারের গাণিতিক ব্যাখ্যা, বৃদ্ধির শর্ত, উদ্ভিদের সার্বিক বিকাশ ও সার্বিক বিকাশের পর্যায়ক্রম।
0: এবার যা পড়লাম তার থেকে কিছু প্রশ্ন দিই তোমাদের। এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তৈরি করে রাখতে পারো। জরায়ু অঙ্কুরোদ্গমের প্রয়োজন হয় কেন? বৃদ্ধি বলয় কিভাবে বৃদ্ধির ঋতুগত পরিবর্তনের সাথে সম্পর্কযুক্ত? বৃদ্ধির প্রকার ও বৃদ্ধি স্থান উল্লেখ করে সমান্তর ও গুণতর বৃদ্ধির পার্থক্য লেখো। জিনগত শর্ত কি উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে? উদ্ভিদ কোষের বিকাশের বিভিন্ন পর্যায় ছকের মাধ্যমে দেখাও। এবারে চলো আমরা দেখি উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক পদার্থগুলি কি। উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যকলাপগুলোর মধ্যে সমন্বয় সাধন করে বিভিন্ন জৈব রাসায়নিক পদার্থ, যাদেরকে বলে হরমোন। উদ্ভিদ হরমোনকে বলে ফাইটো হরমোন। এই ফাইটো হরমোন নামটা বিজ্ঞানী থিম্যান 1948 খ্রিস্টাব্দে প্রণয়ন করেন। বিজ্ঞানীদের মতে উদ্ভিদ হরমোন হল উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ বা বৃদ্ধি সহায়ক পদার্থ। উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য কি? এগুলো উদ্ভিদ দেহের কোন বিশেষ স্থানের সজীব কোষ সংশ্লেষিত হয়ে জল বা তরলের মাধ্যমে বাহিত হয়। এরা উৎপত্তি স্থানের নিকটবর্তী অথবা দূরবর্তী স্থান যে কোনো অঞ্চলেই কাজ করতে পারে। এরা উদ্ভিদ দেহে বৃদ্ধি সম্পর্কিত বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে এবং বিভিন্ন কোষের মধ্যে রাসায়নিক সমন্বয় ঘটায়। এগুলো কোনো কোনো ক্ষেত্রে একমুখী কাজ করে উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশও নিয়ন্ত্রণ করে। একে অতিক্রিয়া ধর্ম বলা হয়। উদ্ভিদ দেহের প্রধান বৃদ্ধি নিয়ন্ত্রক পদার্থগুলি হল অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন, ইথিলিন, অ্যাপসিসিক অ্যাসিড। বিজ্ঞানী ওয়েন্ট 1928 খ্রিস্টাব্দে

উদ্ভিদের ভ্রূণ মুকুলাবরণীর বক্রচলনের জন্য দায়ী বৃদ্ধি সহায়ক উপাদানটির নাম দেন অক্সিন। অক্সিন হল প্রধানত নাইট্রোজেন যুক্ত আম্লিক উদ্ভিদ হরমোন। অক্সিন উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক কলা কোষ থেকে উৎপন্ন হয়। অক্সিন কোষ বিভাজনে সাহায্য করে, গৌণ ভাজক কলার কোষ বিভাজন ত্বরান্বিত করে, কোষের আয়তন বৃদ্ধি করে। আলো এবং অভিকর্ষের প্রভাবে অক্সিনের অসম বন্টন ঘটায়। উদ্ভিদের ফটোট্রপ

0: এ এন এ এ প্রয়োগ করে বীজহীন ও বেশি আয়তনের ফল সৃষ্টি করা হয়। জাপানি বিজ্ঞানী কুরোসোয়া 1926 সালে ধান গাছের বাকানের রোগ বা ফুলিশ সিডলিং রোগ সৃষ্টিকারী জিব্বারেলা ফুজি কোরাই ছটাকের নির্যাস স্বাভাবিক ধান গাছে প্রয়োগ করে ধান গাছগুলির পর্বমধ্যের অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করেন। বিজ্ঞানী ইয়াবুটা ও সুমিকি 1938 সালে জিব্বারেলা ফুজি কোরাই ছত্রাক থেকে কেলাসাকার জিব্বারেলিন পৃথক করতে সক্ষম হন এবং নাম দেন জিব্বারেলিন। জিব্বারেলিন নাইট্রোজেন বিহীন আম্লিক উদ্ভিদ হরমোন, যা পরিণত বীজের বীজপত্র, অঙ্কুরিত চারা, অপরিণত পাতা, মূলের অগ্রভাগ এবং শীর্ষ মুকুলে সংশ্লেষিত হয়। এটি জলে দ্রবণীয় এবং ব্যাপন প্রক্রিয়ায় জাইলেম ও ফ্লোয়েম মধ্যস্থিত দ্রবণের মাধ্যমে সব দিকে প্রবাহিত হয়। এই হরমোন সস্যল বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে অঙ্কুরোদ্গম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। পেয়ারা, নাশপাতি, আঙুর, আপেল এইসব উদ্ভিদে এই হরমোন প্রয়োগ করলে বীজ ফল উৎপন্ন করা যায়। বিজ্ঞানী মিলার ও তার সহকর্মীরা 1956 সালে হেরিং মাছের শুক্রাণুর ডিএনএ থেকে কৃত্রিম ভাবে যে হরমোন সংশ্লেষ করে তার নাম দেন কাইনেটিন। বিজ্ঞানী লিথাম 1963 সালে অপরিণত ভুট্টা বীজ থেকে প্রাকৃতিক সাইটোকাইনিন আবিষ্কার করেন, যার নাম দেন জিয়াটিন। পরবর্তীকালে বিজ্ঞানী স্কুগ, স্ট্রং ও মিলার কোষ বিভাজনকারী সমস্ত হরমোনের নাম দেন সাইটোকাইনিন। এই সাইটোকাইনিন হল অ্যাডিনিন জাতীয় নাইট্রোজেন যুক্ত পিউরিন, যা মূলত বীজের শস্যে, আপেল, টমেটো, কলা প্রভৃতি ফলে, পাইনের চারা গাছে পাওয়া যায়। এই হরমোন কোষচক্রের নিয়ন্ত্রণ বিন্দুতে কাইনেজ উৎসেচকটিকে সক্রিয় করার মাধ্যমে কোষ বিভাজনকে ত্বরান্বিত করে। এছাড়াও সাইটোকাইনেসিস দশাও এটি নিয়ন্ত্রণ করে। সাইটোকাইনিন অগ্রস্থ প্রকটতা প্রতিরোধ করে, ক্লোরোফিলের সংশ্লেষের হার বৃদ্ধি করে এবং ক্লোরোফিল বিনষ্টকারী উৎসেচক ক্লোরোফাইলেজের ক্রিয়া ব্যাহত করে উদ্ভিদের বার্ধক্যকে বিলম্বিত। অক্সিনের মতো সাইটোকাইনিনও নিষেক ছাড়া পার্থেনোকার্পিক ফল অর্থাৎ বীজবিহীন ফল উৎপন্ন করতে পারে। বিজ্ঞানী নাইট ও ক্রোকার তামাকের কার্যকারী উপাদান রূপে ইথিলিনকে শনাক্ত করেন। ইথিলিন প্রয়োগের ফলে উদ্ভিদের মূল খর্ব এবং অনুভূমিকভাবে বৃদ্ধি পায়। দ্বিবীজপত্রী উদ্ভিদে ইথিলিনের প্রভাবে পাতা ও ফুলের পাপড়ির উপরিতলের বৃদ্ধি নিম্নতলের থেকে বেশি হওয়ায় পাতা নিচের দিকে মুড়ে যায়, একে এপিন্যাস্টি বলে। দ্বিবীজপত্রী উদ্ভিদে ইথিলিনের প্রভাবে তিনটি পরিবর্তন লক্ষ্য করা যায়। কাণ্ডের অনুদৈর্ঘ্য বৃদ্ধি ব্যাহত হয়, কাণ্ডের অরীয় বৃদ্ধির হার ত্বরান্বিত হয়, কাণ্ডটির মাটির সঙ্গে অনুভূমিকভাবে বৃদ্ধি পাওয়ায় লতানো উদ্ভিদে পরিণত হয়। এই তিনটি প্রভাবকে ত্রয়ী প্রভাব বলা হয়। অ্যাবসিসিক অ্যাসিড একটি বৃদ্ধিরোধক পদার্থ। এই হরমোন জিব্বারেলিনের কাজে বাধা সৃষ্টি করে বলে একে অ্যান্টি জিব্বারেলিন হরমোন বলে। এই হরমোন বীজ গঠনকালে বীজের প্রোটিন সঞ্চয় প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, বীজের সুপ্তাবস্থা নিয়ন্ত্রণ করে, ক্যাম্বিয়ামের সক্রিয়তা রোধ করে, বাষ্পমোচন ও উদ্ভিদের বৃদ্ধি রোধ করে, উদ্ভিদ অঙ্গের মোচন নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক পদার্থগুলো সম্বন্ধে জানলাম। এবারে আসি উদ্ভিদের দেহে ফুলের প্রয়োজন কেন। উদ্ভিদের জীবনচক্রে জনন দশায় প্রবেশের জন্য ফুল সৃষ্টির প্রয়োজন। ফুল ফোটার জন্য প্রয়োজনীয় বিভিন্ন শর্তের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ হল আলোর স্থায়িত্বকাল, তীব্রতা, তরঙ্গ দৈর্ঘ্য ও উষ্ণতা। যে স্থায়িত্বকাল দ্বারা পুষ্প সৃষ্টি নিয়ন্ত্রিত হয় তাকে আলো পর্যায় বলে। আপেক্ষিক দিবা দৈর্ঘ্য বা রাত্রি দৈর্ঘ্যের বিভিন্নতার উপর নির্ভর করে যে শারীরবৃত্তীয় পরিবর্তনের মাধ্যমে পুষ্প সৃষ্টি হয় তাকে আলোক পর্যায়বৃত্তি বলে। আলোক পর্যায়বৃত্তি অনুসারে উদ্ভিদ বিভিন্ন প্রকার হয়। দীর্ঘ দিবা উদ্ভিদ, হ্রস্ব দিবা উদ্ভিদ, দিবা নিরপেক্ষ উদ্ভিদ, দীর্ঘ হ্রস্ব দিবা উদ্ভিদ, হ্রস্ব দীর্ঘ দিবা উদ্ভিদ। উদ্ভিদের পাতায় উপস্থিত আলোক উদ্দীপনা গ্রহণে সক্ষম ফাইটোক্রোম রঙ্গক ফাইটোমর্ফোজেনেসিস এই আলোক বৃত্তি প্রক্রিয়া নিয়ন্ত্রণে অংশগ্রহণ করে। আলোক পর্যায়বৃত্তি প্রয়োগের মাধ্যমে ফুল সৃষ্টি প্রক্রিয়া দ্রুত করে ফসল সৃষ্টিকারী উদ্ভিদের ফলন বৃদ্ধি করা যায়। একইভাবে কন্দ উৎপাদনকারী উদ্ভিদের ক্ষেত্রে ফুল সৃষ্টির প্রক্রিয়া বিলম্বিত করে অঙ্গজ বৃদ্ধি ঘটিয়ে ফলন বৃদ্ধি করা যায়। এছাড়াও আলো পর্যাবৃত্তি প্রয়োগের মাধ্যমে বিপন্ন উদ্ভিদকে রোখা এবং প্রতিকূল পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করা যায়। এবারে আমি আজকে যা পড়ালাম তার থেকে কিছু প্রশ্ন করি তোমাদের, তোমরা একটু উত্তর দেবার চেষ্টা করো। বিশাখা, বলতো বিভাজনরত কোষ বিভেদন বন্ধ করলে কি ঘটবে?
1: উদ্ভিদের যে অংশে কোষ বিভেদন বন্ধ হবে সেই অংশ পরিণত হবে এবং ওই অংশের বৃদ্ধি বন্ধ হবে।
0: সম্পূর্ণা, বলো বার্ধক্য কাকে বলে?
2: পরিণত জীব দেহে মৃত্যুর আগে পর্যন্ত ক্ষয় ও অবনতিজনিত যে পরিবর্তন ঘটে তাকে বার্ধক্য বলে।
0: বিশাখা, বলো স্ক্লেরেনকাইমা কলার কোষগুলি উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করার জন্য স্ক্লেরেনকাইমা তন্তু ও স্ক্লেরাইড গঠন করে, একে কি বলে?
1: এই ঘটনাটিকে অবিভেদীকরণ বলে।
0: আলো পর্যাবৃত্তির প্রাথমিক গ্রাহক অঙ্গ কি? সম্পূর্ণা,
2: আলো পর্যাবৃত্তির প্রাথমিক গ্রাহক অঙ্গ পাতা। পরিণত পাতা পাতা কচি বা বৃদ্ধ

0: পৃষ্ঠ পাতার তুলনায় প্রাথমিক গ্রাহক অঙ্গ হিসেবে অনেক বেশি কার্যকরী।
1: সম্পূর্ণা বলো, পাতার পত্ররন্ধ্র তাড়াতাড়ি বন্ধ করতে তুমি কোন হরমোন প্রয়োগ করবে?
0: পাতার পত্ররন্ধ্র তাড়াতাড়ি বন্ধ করার জন্য অ্যাবসিসিক অ্যাসিড প্রয়োজন।
1: এক ঝুড়ি কাঁচা ফলের সঙ্গে একটা পচা ফল মিশে থাকলে কি ঘটতে পারে বলতো বিশাখা?
2: পচা ফলের মধ্যে যে ইথিলিন থাকে তা কাঁচা ফলকে অসময়ে পাকিয়ে নষ্ট করে দেবে।
1: ধরো একজন আপেল বাগানের মালিক তার বাগানের ফলকে বড় ভালো করতে চাইছে এবং দাম বাড়ার জন্য অপেক্ষা করে আপেল বিক্রি করতে চাইলে তিনি কোন হরমোন ব্যবহার করবেন?
0: তিনি জিব্রাইলিন ব্যবহার করবেন, কারণ জিব্রাইলিনে যেমন ফলের আকৃতি বাড়াতে সাহায্য করে তেমনি বার্ধক্য বিলম্বিত করে। এর ফলে বাজার দর মতো ফল বিক্রি করতে তিনি অপেক্ষা করতে পারবেন।
1: আচ্ছা, এই যে অনেক জায়গায় দেখো না কার্পেটের মতো ঘাস বেছানো জমি আছে, সেখানে প্রতিদিন ঘাস কাটা জরুরি কেন বলতো?
2: কেননা ঘাস কাটা হলে অগ্রমুকুল কাটা পড়ে যাবে, তার ফলে অগ্রস্ত প্রকটতা ঘটবে না, কিন্তু পার্শ্বমুকুলের বৃদ্ধি ঘটবে, ফলে ঘাস জমিতে কার্পেটের মতো ঘাস জন্মাবে।
1: বাহ, বীজের অঙ্কুরোদ্গমের সময় প্রথমে পাতা সমেত কাণ্ড বিকশিত হয় এবং পরে ফুল প্রস্ফুটিত হয়, এরকম কেন ঘটে বলতো?
0: এটি উদ্ভিদের অঙ্গজ বৃদ্ধিকে নির্দেশ করে। যৌন জননের জন্য প্রয়োজনীয় পুষ্টি দ্রব্য সংশ্লেষের জন্য এই অঙ্গ বৃদ্ধির প্রয়োজন, তাই ফুল প্রস্ফুটিত হওয়ার আগে পাতা ও কাণ্ড বৃদ্ধি পাওয়া গুরুত্বপূর্ণ।
1: এটি উদ্ভিদের পক্ষে লাভজনক কেন বিশাখা?
2: উদ্ভিদের অঙ্গজ বৃদ্ধি ঘটলে তবেই উদ্ভিদ পরিণত দশার দিকে অগ্রসর হয়। ফুলের প্রস্ফুটন ও ফল ধারণের জন্য উদ্ভিদের যে সহনশীলতা থাকা প্রয়োজন তা কেবলমাত্র একটি পরিণত উদ্ভিদই বহন করতে সক্ষম, তাই ফুল ফোটার আগে অঙ্গজ বৃদ্ধি উদ্ভিদের টিকে থাকার জন্য জরুরি।
1: অগ্রমুকুলের প্রাধান্য বলতে কি বোঝো?
0: শীর্ষমুকুল বা অগ্রমুকুলের বৃদ্ধি যদি পার্শ্বীয় মুকুলের তুলনায় বেশি হয় তখন সেই অবস্থাকে অগ্রমুকুলের প্রাধান্য বলে।
1: এখানে কোন হরমোন কাজ করে বলতো?
2: অক্সিন হরমোন, যাতে উদ্ভিদ লম্বায় বৃদ্ধি পায় কিন্তু উদ্ভিদের শাখা প্রশাখা কম হয়।
1: আচ্ছা, যদি শীর্ষমুকুল কেটে বাদ দিয়ে দেওয়া হয় তখন?
0: অক্সিনের কার্যকারিতা কমে এবং শীর্ষমুকুলের প্রাধান্য নষ্ট হয়, ফলে পার্শ্বীয় মুকুল বেড়ে শাখা প্রশাখা তৈরি হয়।
1: ধান গাছে চারায় জিব্বারেলিন প্রয়োগ করলে কি হতে পারে?
2: চারা গাছের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে ও চারা গাছটির দৈর্ঘ্য বৃদ্ধি ঘটবে।
1: কর্ষণ মাধ্যমে যদি সাইটোকাইনিন যোগ করা হলো তাহলে কি হবে?
0: তাহলে কর্ষণ মাধ্যমে কোষের বিভাজন, বৃদ্ধি, বিভেদন কিছুই ঘটবে না।
1: একটি পাতাবিহীন উদ্ভিদে কি আলোক পর্যাবৃত্তি দেখা যাবে?
2: না ম্যাম, পাতাবিহীন কোনো উদ্ভিদে আলোক পর্যাবৃত্তি দেখা যাবে না।
1: কেন বলতো?
2: কারণ উদ্ভিদের পুষ্পমুকুলের জন্য দায়ী হরমোন পাতায় সংশ্লেষিত হয় এবং উদ্ভিদের কাণ্ডের অগ্রে পরিবাহিত হয়ে পুষ্পমুকুল তৈরি করে, তাই পাতায় যদি না থাকে তাহলে উদ্ভিদ আলো উদ্দীপনাতে সাড়াই দিতে পারবে না।
1: ভেরি গুড। একটি উদ্ভিদের স্থিতিস্থাপকতা যদি রাবার ব্যান্ডের সাথে তুলনা করি কোনো মিল খুঁজে পাবে?
0: একটি রাবার ব্যান্ডকে টানলে এবং টেনে ছেড়ে দিলে তা আবার আগের অবস্থায় ফিরে আসে, কারণ রাবার ব্যান্ডের স্থিতিস্থাপকতা ধর্ম আছে। উদ্ভিদ কোষের কোষ প্রাচীরেও স্থিতিস্থাপকতা ধর্ম আছে, এই জন্য রসস্ফীতি হয়। সেই চাপে কোষের আয়তন বৃদ্ধি পেলেও রসস্ফীতি চাপের অপসরণে তা আবার আগের অবস্থানে ফিরে আসে।
1: বাহ, খুব ভালো। তাহলে আজকের উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ এই চ্যাপ্টারটির আলোচনা এখানেই শেষ করছি। আশা করি এই আলোচনা তোমাদের নিশ্চয়ই উপকৃত করবে।
3: এতক্ষণ শুনছিলেন একাদশ শ্রেণীর জীববিদ্যা নিয়ে আলোচনা। সঙ্গে রয়েছেন বেহালা গার্লস হাই স্কুলের শিক্ষিকা কাবেরী চ্যাটার্জি এবং দুই শিক্ষার্থী।
4: শুনলেন বিদ্যার্থীদের জন্য আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 697 কিলোহার্টজে। এখন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। আকাশ সাধারণত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 0.1 ডিগ্রি কম। সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 0.2 ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97%, সর্বনিম্ন 69%। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 0.1 মিলিমিটার।

শুনছেন গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান। একটু পরে সাঁওতালি অনুষ্ঠান শুনবেন লোকগীতি শিল্পী বাসুদেব মুর্মু ও সহশিল্পীবৃন্দ। ছটা বেজে পনেরো মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন সাঁওতালি কথিকা, সাঁওতালদের মধ্যে সাক্ষরতার সাম্প্রতিক মান, বলবেন সুবোধ হাসদা। এরপর লোকগীতি পরিবেশনায় রামকৃষ্ণ মুর্মু ও সহশিল্পীবৃন্দ। ছটা বেজে আটত্রিশ মিনিটে আবহাওয়ার বিজ্ঞপ্তি কৃষিকাজের জন্য, তারপর শুনবেন কিষাণবাণী, কৃষিকাজ থেকে কৃষি ব্যবসা, এই বিষয়ে ডক্টর জয়ন্ত চক্রবর্তী সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার। সাতটা বেজে দশ কবিগান পরিবেশনায় নির্মল মণ্ডল এবং সহশিল্পীবৃন্দ। সাতটা তিরিশ সমীক্ষা, বলবেন অরুণ কর। আটটায় আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। আটটা পনেরো শহর কলকাতা, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। আটটা তিরিশ কথায় কাহিনী, হিসেবের খাতার বাইরে, রচনা মীনাক্ষী দাস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। আটটা পঁয়তাল্লিশ অর্থনীতির দুনিয়া, স্বল্প সঞ্চয় ও দীর্ঘমেয়াদী নিরাপত্তা আলোচনায় মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, অবসরপ্রাপ্ত ডিএম পিএনবি, এবং অধ্যাপক ডক্টর সঞ্জীব মিত্র, প্রযোজনা শেহনাজ আব্দুর রউফ। শুনবেন প্রথম পর্ব। নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন তবলা, পরিবেশনায় সুভদ্র কল্যাণ রানা। নটা তিরিশ শ্রবণী, বিভূতি সাহিত্যে জীবিকা জীবন, এই বিষয়ে আলোচনায় রসতী সেন এবং শাশ্বতী রায়। দশটায় বাংলা ছায়াছবির গান, দশটা তিরিশ নজরুল গীতি শিল্পী কাবেরী নস্কর, দশটা পঁয়তাল্লিশ আধুনিক গান শিল্পী সুজিত কুমার লায়েক। এগারোটা বেজে দশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, পরিবেশনায় প্রজ্ঞা বন্দ্যোপাধ্যায়, সারেঙ্গি পরিবেশনায় উস্তাদ রোশন আলী। শুনলেন গীতাঞ্জলির পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে।

আমি ডক্টর অভিজিৎ তরফদার, কিডনি রোগের বিশেষজ্ঞ। আজকাল প্রায়ই শোনা যায় প্রত্যেক ঘরেই আত্মীয় স্বজনের মধ্যে কারুর না কারুর কিডনির অসুখ আছে, কারুর না কারুর ডায়ালিসিস চলছে, এমনকি কারো কারোর কিডনি ট্রান্সপ্লান্টেশনও হচ্ছে। তাহলে ঘটনাটা কি এই যে কিডনির অসুখ ক্রমশ মানুষকে বেশি বেশি আক্রমণ করছে? এর উত্তরটা এইরকম, যে যে কারণে কিডনির অসুখ বাড়ে সেই সেই কারণগুলি বেড়ে গেছে।

0: মধ্যে প্রধান হচ্ছে অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার, অনিয়ন্ত্রিত ব্লাড সুগার এবং যথেচ্ছ নিজের ইচ্ছে মতন ব্যথার ওষুধ খাওয়া। শুধু ব্যথার নয়, আরো অনেক ওষুধেই আজকাল জানা যাচ্ছে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য সুগার নিয়ন্ত্রণে রাখুন, প্রেশার নিয়ন্ত্রণে রাখুন এবং নিজের ইচ্ছে মতন ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাওয়ার প্রবণতা ত্যাগ করুন। তাহলে কিডনি অসুখ কম থাকবে, কিডনি খারাপ কম হবে, ডায়ালিসিস ট্রান্সপ্লান্টেশনকে ঠেকিয়ে রাখতে পারবেন।
1: এখন সাঁওতালি অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা খবর পড়হাই দেন কল্পনা মুর্মু। মারামন্ত্রী বানতা নরেন্দ্র মোদি তেহেন গুজরাট আর মহারাষ্ট্র সাঙ্গারেট কানা। গুজরাট রেয়া ভাদোদরা রে 35,000 কোটি টাকা বেশি গণঙানা জুদা জুদা উতনাওনা প্রকল্প উডাও সাগুন কাদা। ওনা সাথে 12,700 কোটি টাকা বেশি খরচ তে তেয়ার কান পশ্চিমাঞ্চলীয় বিশেষ পণ্য সাগারম করিডোর রেয়া পিয়া গুরুত্বপূর্ণ অংশ জাতি উদ্দেশ্যতে সপরট আকাদা। আখড়ারে রেলমন্ত্রী মানতান অশ্বিনী বৈষ্ণব সদর আকাদা। নেতার খন্দ বুলেট ট্রেন রে দেজ কাতে 1 ঘন্টা 30 মিনিট রে ভাদোদরা খন মুম্বাইতে সেটের গানোয়া। মারাং মন্ত্রী নোয়া কো উডাও সাগুন তাইম মেন কাদাই বিকশিত ভারত তিয়ার রাকাব রে নোয়া প্রকল্প ক গুরুত্বপূর্ণ এনেমে জগাওয়া। নেপাল রেয়া ঘটনা তাইম উত্তরবঙ্গবাসী কো সতর্তে তাহেন হয়োগ তাকুয়া আর সানাম কো পরামে সাথে বুরু টোটা সে পাহাড় রেয়া উতনা করা হয়োগ মেনতে মুখ্যমন্ত্রী মানতান শুভেন্দু অধিকারী সদর কাদা। শিলিগুড়ি রেয়া উত্তরকন্যা খন তেহেন কালিম্পং রেয়া আখড়ারে ভার্চুয়ালি সিলেট লেনা মুখ্যমন্ত্রী মেন কাদায় বিপর্যয় মোকাবিলা লাগিদ তে জিটিএ টাকা এম হয়োগ কানা। পনতরে হাফেন দিনরে ডেঙ্গু তেল হজুরি লেখা শুনরে আগু দিশাতে সরকারে কামিয়ে কানা মেনতে পুরমন্ত্রী মানতীয় অগ্নিমিত্র পালে সদর আকাদা। বাগুইয়াটিরে তেহেন সেতা সেতে বিধাননগর পুর নিগম হতেতে সাপড়া ডেঙ্গু চেঙ্গানা সে সচেতনতা পদযাত্রারে সিলেট কাতে নোয়া সদরে মেন কাটা দিন কালম নোয়া এলাকারে নোয়া তেল হজুরি লেখা তাহে কানা 1,600 নেস তো নিত ধাবিতে 42 জনা সরকার নে মুদ্রেগে নিকাশি নালা রাস্তা আর লালা কয় পরিষ্কার সে সংস্কারের কানা। জমা সে খাদ্য সুরক্ষা ডিপার্ট হাফতা আদুরিয়া বিশেষ অভিযান রেনা মুচাদ মাহারে হলানো শহর কলকাতা সাথে জেলারে জমা রেনা মান যেচে করারে বেশ কিছু রেস্তোরাঁ জমা দোকান রে কো অভিযান কাদা। খাদ্য সুরক্ষা দপ্তরের অফিসার কো হাফতা ধুরিয়া অভিযান রেনা বাজেয়াপ্ত কানা। আদি জায়গা খন বাড়ি জেল হাকু সাথে লাতার মান রেনা সে নিম্নমান রেনা রাসায়নিক মেশা সাসাং আরো এটা এটা মশলা করেনা হুদিস মিলো কানা। অভিযান রে কয়েকটি রেস্তোরাঁ জমা দোকান কো বন্ধ করাও কানা। নে বেনিয়াম রেনা আলা অজেতে কয়েকটি রেস্তোরাঁ দোকান করে হকো নোটিশ কাউট কোয়া। পন সরকার দো সেচেদ দপ্তর রেয়া আঁতারে আয়মা সে একাধিক অস্থায়ী আর চুক্ত ভিত্তিক কামিয়া কোয়া কুড়ে সে পারিশ্রমিক বাড়তি রেনা সিদ্ধান্ত হাতাও কাদা। নবান্নরে হলানো মুখ্যমন্ত্রী মানতান শুভেন্দু অধিকারীয়া পাতার সেতে রাজ্য মন্ত্রীমণ্ডলা দুপুরে নোয়া সিদ্ধান্ত হাতাও কানা। মালদা রেনা মালিক চক ব্লক ভূতনি এলাকারে বান অবস্থা বাড়ি গিয়া ভূতনি থানা ভিতরে বান দাগ বড়কানতে নিরাপত্তা রেনা কথা উইয়ের কাতে পুলিশ কামিয়া কহ এটা সেন সরা হয়ে কানা। গাংনৈ রেনা দাগ নিত্রহ বতর সীমা চেতানতে লিঙ্গি কানা। পিয়া গ্রাম পঞ্চায়েত রেনা সাই খনো বিশি আতো দাগ তে দান্ধের কানা। দাগ লা হাল্লাক রেকো পড়াও কানা প্রায় 86,000 জনা। ভূতনি ব্রিজ চেতান রে তেয়ার কানা অস্থায়ী পুলিশ ক্যাম্প অন্ডে খন গে নজর আর জরুরি পরিষেবা এমন রেনা কামি হয়োগ কানা। তেহেন দো আন্তর্জাতিক সাক্ষরতা মাহা গোটা বিশ্ব খন মুরুখ সে নিরক্ষরতা সহায় রেনা জসরে তেহেঞা মাহা পালাওয়া। সেচেদ মাহা সেচেদ মন্ত্রী মানতান প্রহ্লাদ যোশী তেহেন সমাজ মাধ্যম রে মিট বার্তারে মেন কাদায় সাক্ষরতা জ্ঞান সুযোগ সায় নাপাই ভবিষ্যতে বেনাওয়া। দিশুয়া কো তেহেঞা দিনরে সেচেদ দাড়ে আর্জাও রেনা আরদাসে সদর কাদাম। পনত রেয়া বারেয়া বিধানসভা পূর্ব মেদিনীপুর রেয়া নন্দীগ্রাম আর মুর্শিদাবাদ রেয়া রাজীবনগর আসন কিনরে দারাকান চান্দর রেয়া 6 মাহিত দোহড়া বাছনারে লাগিদ তে ভোট আতাঙ্গা। বাছন কমিশন পাহাটা

0: সাঁওতালি অনুষ্ঠান আজ এই পর্যন্তই। এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি নিবেদিতা লাহিড়ি। নেপালের ঘটনার পর উত্তরবঙ্গবাসীকে সতর্ক হতে হবে এবং সকলের পরামর্শ নিয়ে পাহাড়ের উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিলিগুড়ির উত্তরকন্যা থেকে আজ কালিম্পংয়ের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, বিপর্যয় মোকাবিলার জন্য জিটিএকে টাকা দেওয়া হচ্ছে। এদিন কালিম্পংয়ে ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, বিধায়ক ভারত ছেত্রী ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বিশাল লামা। খারাপ আবহাওয়ার কারণে আজ কালিম্পংয়ে মুখ্যমন্ত্রীর কপ্টার অবতরণ করতে না পারায় মুখ্যমন্ত্রী উত্তরকন্যায় ফিরে আসেন। সেখান থেকে ভার্চুয়ালি কালিম্পংয়ের সরকারি অনুষ্ঠানে যোগ দেন। এদিন তিস্তার বনে ক্ষতিগ্রস্তদের 3 লক্ষ টাকা করে চেক তুলে দেওয়া হয়। মালদার মানিকচক ব্লকের ভূতনি এলাকায় বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। ভূতনি থানার ভিতরে গঙ্গার বন্যার জল ঢুকে পড়ায় পুলিশকর্মীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গঙ্গার জলস্তর এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 3টি গ্রাম পঞ্চায়েতের 100+ গ্রাম জলের তলে প্রায় 60,000 মানুষ জলবন্দী। ভূতনি ব্রিজের ওপর অস্থায়ী পুলিশ ক্যাম্প তৈরি করা হয়েছে। সেখান থেকে চলেছে নজরদারি এবং জরুরি পরিষেবা প্রদানের কাজ। মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় গঙ্গার জলস্তর বৃদ্ধি পাওয়ায় গোটা এলাকা জলমগ্ন। দুর্গত মানুষজনকে উদ্ধার করে আশ্রয়স্থলে নিয়ে যাওয়া হয়েছে। পশ্চিম মধ্য উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলের ওপর আগামী শুক্রবারের মধ্যে 3টি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। সেই সঙ্গে রয়েছে দীঘার উপর বিস্তৃত রয়েছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা। এর প্রভাবে আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্ব বর্ধমান, হাওড়া এবং হুগলি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, হুগলি, হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলায়। উত্তরবঙ্গের উত্তরের 5 জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। তবে 10 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন। প্রশাসনিক কাজকর্ম স্বাভাবিক রাখতে রাজ্য সরকার গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন জিটিএতে প্রশাসক নিয়োগ করেছে। জিটিএর মুখ্য সচিব আইএএস আধিকারিক স্মৃতিরঞ্জন মোহান্তিকে প্রশাসক নিয়োগ করা হয়েছে। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর থেকে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উৎসবের মরশুমে রাজ্য সরকার উত্তরবঙ্গের বাগিচা চা শ্রমিকদের জন্য পুজো বোনাসের হার সুপারিশ করেছে। শ্রম দপ্তরে জারি করা এই অ্যাডভাইজারিতে আগামী 5ই অক্টোবরের মধ্যে শ্রমিকদের 20% হারে এই বোনাস মিটিয়ে দিতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনার আওতায় চা বাগানে শ্রমিকদের জন্য বিশ্রামাগার তথা খাবারের সেট তৈরি করা হবে। সম্প্রতি আলিপুরদুয়ারে এক বৈঠকে বিজেপি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে পরবর্তীতে শৌচালয় তৈরিরও পরিকল্পনা রয়েছে। বাঁকুড়ার ওন্দার পুনিশোলে ধান্দা গ্রামের একটি আইসিডিএস কেন্দ্রে খাবারে টিকটিকি পড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ওই খাবার খেয়ে 50 জনেরও বেশি শিশু অসুস্থ হয়ে পড়ে বলে জানা গেছে। খবর পেয়ে ওন্দার বিধায়ক অমরনাথ শাখা হাসপাতালে পৌঁছে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। গ্রামীণ সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী সংবাদ সন্ধ্যে 7:35।
0: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাস, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলা, হুগলি, বর্ধমান, বাঁকুড়া জেলায় 1 বা 2টি জায়গায় ভারী বৃষ্টি 7-11 সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা খুব বেশি। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলা, দু একটি জায়গায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 48 ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলার 2-1টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর,

0: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু একটি জায়গায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী 24 ঘন্টার জন্য লোয়ার ভ্যালি পশ্চিম এবং লোয়ার ভ্যালি দক্ষিণের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 48 ঘন্টায় আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন নেই। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
2: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
3: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুড়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
2: এখনো পর্যন্ত 9,50,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18-40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
0: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষি কথার আসর।

গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করি আজকের এই অনুষ্ঠান। আপনারা জানেনই আকাশবাণীর কৃষি বিভাগের প্রত্যেকটি অনুষ্ঠানের উদ্দেশ্য একটাই, আমাদের কৃষক, তার পরিবার এবং অবশ্যই আমাদের দেশের, যাতে কৃষি অর্থনীতি ভালো থাকে, সুস্থ থাকে। হ্যাঁ, অর্থনীতির সুস্থতা আমাদের প্রত্যেকের সুস্থতার সঙ্গে জড়িয়ে রয়েছে। আর আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি কিন্তু আমাদের কৃষক বন্ধুরা যারা এই মুহূর্তে রেডিও সেটের অপর প্রান্তে রয়েছেন, তাদের প্রত্যেকের জীবন এবং জীবিকা তার সঙ্গে জড়িয়ে রয়েছে। আমরা প্রত্যেকেই চাই যে কিছুটা হলেও আমার যে উপার্জন, আমরা যাকে ইনকাম বলি, তা একটু হলেও বাড়ুক। প্রত্যেকে চাই, যারা চাকরি করেন তারাও চান, যারা ব্যবসা করেন তারাও চান, আর যারা চাষ করেন চান বই কি। কিন্তু চাওয়ার সঙ্গে আরও বেশ কিছু বিষয় জড়িয়ে থাকে, সেই বিষয়গুলি একত্রিত হলে তখনই চাওয়াটা

0: পাওয়াতে রূপান্তরিত হয়। সুতরাং আজকে আসুন আমরা কথা বলি কৃষক বন্ধু যারা রয়েছেন, যারা কৃষিকাজই করছেন, তারা কিভাবে এই কৃষিকাজকে কৃষি ব্যবসায় রূপান্তরিত করতে পারেন এবং সেটা করতে গেলে কী কী বিষয় আমাদের জানতে হবে, কী কী বিষয়ে একটু আগে থেকে ভেবে নিয়ে পদক্ষেপ করতে হবে, সেসব জানবো। কারণ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আজ এই মুহূর্তে বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের এগ্রি হর্টি ফুড প্রসেসিং অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মেন্টর, একটু বাংলায় বলি, কৃষি উদ্যান পালন খাদ্য প্রক্রিয়াকরণ এবং গ্রামীণ উন্নয়নের প্রশিক্ষক এবং প্রধান পরামর্শদাতা শ্রী জয়ন্ত চক্রবর্তী।
1: নমস্কার,
0: স্বাগত জানাই জয়ন্তবাবু আপনাকে। যে বিষয়টা নিয়ে শুরুতেই বললাম যে আমাদের অনেক শ্রোতা বন্ধু শুনছেন অনুষ্ঠান, যারা সকালবেলায় উঠে মাঠে বেরিয়ে যান, সারা দিনের হাড় ভাঙা পরিশ্রম করেন এবং সেই পরিশ্রমের ফলশ্রুতি হিসেবে ফসল ঘরে তোলেন। তারপর মধ্যবর্তীতে যারা রয়েছেন, আমরা যাদের ফোরে বলি বা এরকম আরও নানান স্টেপ রয়েছে, আপনিও জানেন কৃষক বন্ধুরাও জানেন, তাদের হাতের মারফত এসে পৌঁছয় বাজারে তার সেই ফসলটি। আমরা যে দাম দিয়ে কিনছি এবং তিনি যে দামে বেচছেন তার মাঝে ফারাক অনেকটা। আমরা দাম দিচ্ছি বটে কিন্তু কৃষকের কাছে অবধি পৌঁছচ্ছে না। এই জায়গাটা থেকে যদি বেরিয়ে আসতে হয় সেক্ষেত্রে কিভাবে ভাবতে হবে আমাদের কৃষক বন্ধুদের?
1: প্রথমে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আকাশবাণীকে আমাকে বেঙ্গল চেম্বারের তরফ থেকে নিমন্ত্রিত করার জন্য। এবং আপনার যে প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক এই বর্তমান যুগে, কারণ কৃষক আমরা দেখেছি হয়তো আলু 7 টাকা করে বিক্রি করলো, বাজারে সেটা আমরা 50 টাকা করে কিনছি। অর্থাৎ কী হলো, 7 টাকার আলু 50 টাকা বিক্রি হচ্ছে, মাঝখানে বিভিন্ন মধ্যস্থতাকারী কাজ করে যাচ্ছে কিন্তু কৃষকের ইনকাম কিন্তু হচ্ছে না। এর কারণ কী জানেন তো? কারণটা হচ্ছে কৃষক শুধু ফসল ফলায়, কৃষকের কিন্তু বাজারে যে বিক্রি হয় তার কোনো কন্ট্রোল নেই। এই জিনিসটাকে একটু অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি আমরা। আমরা যদি মনে করি যে কৃষক যেটা তৈরি করছে সেটাকে বাজারজাত করার জন্য কি রিকোয়ারমেন্ট দরকার, কি করে ভ্যালু অ্যাডিশন করা যায়, তাকে কি করে আরও বেশি উন্নত করা যায়, তো সেই কারণে একজন কৃষক, আর পশ্চিমবঙ্গে বিশেষ করে 85% উপর প্রান্তিক এবং ক্ষুদ্র চাষী, তাদের ক্ষমতা খুবই সীমিত। অতএব একজন কৃষকের পক্ষে এর আমূল চেঞ্জ করা সম্ভব না, সেই জন্য দরকার সমষ্টি, এবং একা যা পারবে না সমষ্টি সেটা পারবে। যার জন্য ভারত সরকারের উদ্যোগে এখন এই আপনি যে সমস্যাটা বললেন সেই সমস্যাটাকে সমাধান করার জন্য ওরা নতুন স্কিম নিয়ে এসছেন, ফার্মার প্রডিউসার অর্গানাইজেশনস। অর্থাৎ কি, একজন চাষির সঙ্গে তার যা ক্যাপাবিলিটি সে যা করতে পারে, সেটা না করে যদি 500 চাষি একত্রে হয়ে যদি চাষ করতে পারে তার অনেক বেশি ক্ষমতা থাকে। কীরকমভাবে হবে, ধরুন আপনি একজন বড় একজন ক্রেতা, তার দরকার 50 টন টমেটো, একজন কৃষক প্রান্তিক চাষি দিতে পারবে না, অতএব তার কাছে কিন্তু সেই জিনিসটা আস্তে আস্তে লাভজনক হয়ে ওঠে না। সেই জন্য এই এফপিওর মারফতে সমষ্টিগতভাবে এই চাষটা যদি করা যায়, কৃষকের পাওয়ারটা, কৃষকের মানে আপনার বার্গেনিং পাওয়ারটা বেড়ে যায়, তার টেকনোলজি ব্যবহার করার সুযোগ বেড়ে যায়, তাকে ব্যাংক লোন দেওয়ার জন্য এগিয়ে আসবে, কারণ ব্যাংক একজনের জায়গায় 500 জনকে লোন দেবে, ইন্স্যুরেন্স কোম্পানি এগিয়ে আসবে। তো এখানেই আপনার দরকার হচ্ছে ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন বা ফার্মোপ্রোডিউশন কোম্পানি, যারা নাকি আপনার এই প্রশ্নটাকে সমস্যা সমাধানের জন্য এগিয়ে এসে তার উৎপাদিত ফসলের মূল্য এবং বিক্রি মূল্য এবং কোয়ালিটি গুণগত মান কি বাড়ানো যায়, তাকে বেরিয়ে আসতে গেলে এই সমষ্টিগত প্রথার দিকে আসতে হবে, যাতে সে বাজারের উপর কিছুটা হলেও কর্তৃত্ব করতে পারে।
0: এই বাজারের উপর কর্তৃত্ব করার জায়গা থেকে আমরা জানি যে MSP-র কথা, যেখানে ন্যূনতম সহায়ক মূল্য একটি প্রতি বছর প্রতিটি শস্যের জন্য সরকার নির্ধারণ করে থাকেন, এবং সেই MSP-টুকু দেখেই কিন্তু কৃষকরা প্রায় বাধ্য হন বলা যায় বেচতে, ও অন্তত ওই দামে আমি বিক্রি করব। যদি তারা FPO গঠন করেন, অর্থাৎ একসঙ্গে 500 চাষি একসঙ্গে একত্রিত হয়ে তারা একটি গ্রুপ তৈরি করলেন, একটি কোম্পানি তৈরি করলেন এবং তার মাধ্যমে যখন বিক্রি করবেন, তাহলে সেক্ষেত্রে MSP-র থেকে অনেকটা বেশি দামে কি বিক্রি করতে পারবেন?
1: খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। দেখুন, MSP যে জিনিসটা হয় সে MSP ভারত সরকার সেটা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার মারফতে বিভিন্ন চাষির কাছ থেকে ডাইরেক্টলি সরাসরি সংগ্রহ করেন এবং সেটা চাষিরা মান্ডিতে গিয়ে তারা তাদের ফসলটা দেয়, এবং এইটা মোস্ট প্রবাবলি আপনি যদি দেখে থাকেন ভালো করে, এটা উত্তর ভারতে এবং উত্তর ভারত সংলগ্ন আপনার হচ্ছে উত্তরপ্রদেশের সংক্রান্ত জায়গায় এইটা ভালো করে চলে, কারণ এটা মেনলি হয় হচ্ছে সিরিয়াল ক্রপস, অর্থাৎ হচ্ছে চাল।

ধান, জোয়ার বাজরা, ভুট্টা, তারপরে আপনার যে কটন, সিরিয়াল ক্রপস এবং কমার্শিয়াল ক্রপস এই দানা হয়। কিন্তু এর সঙ্গে সমস্যা কি হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গে যখন আমরা চলে আসছি, আমাদের এখানে যেহেতু মার্জিনাল চাষি বেশি আছে, তার প্রোডাকশনও কম আছে, সেখানে যার জন্য আপনি দেখবেন যে এই MSP-তে পশ্চিমবঙ্গের চাষিরা কতটা বেশি অংশগ্রহণ করতে পারে না। এই MSP-র জন্য কিন্তু একটা সমস্যা।

0: জলের অনেক প্রাপ্তি বেশি, জমি অত্যন্ত ফার্টাইল, এখানে সবজি চাষ হয়, এখানে ফুল চাষ হয়, এখানে ভুট্টা চাষ হয়, এখানে ধান চাষ হয়, চা হয়, সব কিছু হয়। অর্থাৎ আমি যেটা প্রশ্ন বলি, এফপিওতে কিন্তু মেনলি বেনিফিটেড হবে ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিরা অ্যাকচুয়ালি, যাদের বার্গেনিং পাওয়ার কম। অর্থাৎ যদি আপনি যদি ধানও করেন তাহলেও এফপিওর মারফতে আসলে তার একটা সুবিধা রয়েছে, কিন্তু ইন্ডিভিজুয়াল ছোটো ছোটো ফার্মাররা তারা এফপিওর মারফতে গভর্নমেন্টকে দিতে পারে এবং প্রাইভেট যারা আছে তাদের কাছেও বিক্রি করতে পারবে। অতএব আমার মনে হয় এফপিওদের বর্তমান যুগে হর্টিকালচারাল ক্রপ এই দিকে কিন্তু আয়টা বেশি, কারণ যার জন্য ভারতবর্ষের এখন সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট হচ্ছে কিন্তু হর্টিকালচারাল ক্রপে, কারণ সেখানে ফল ফল এবং সবজি, এই ফল ফুল সবজি এইটা বাড়াতে হবে, যার জন্য আপনি দেখবেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও চাইছে পাঞ্জাব হরিয়ানাতেও এই গম এবং ধানের এই শস্য পর্যায় কমিয়ে কি করে হর্টিকালচার বা বাজারজাত করা যেতে পারে, যার জন্য তাতে কী হবে জমির জলটাও ঠিকমতো থাকবে, উৎপাদনও হবে। সেজন্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু যেহেতু এই বৈচিত্র্যটা প্রচণ্ড ভালো এবং আমাদের সমস্ত ক্লাইমেটিক জোন রয়েছে, অর্থাৎ এখানে চাষিরা যদি প্রান্তিক চাষিরা যদি এপ্রিও করে তারা তাদের শস্য হোক, ফল হোক, সবজি হোক, দুধ হোক, অ্যানিমাল হাজবেন্ডারি হোক, সব কিছুতে তারা কিন্তু এতে অংশগ্রহণ করতে পারবে এবং তারা তাদের ফসলটাকে বেশি দামে বিক্রি করার সুযোগ পাবে।
1: আমরা ছোটবেলাতে শুনেছিলাম সেই কথাটি, দশে মিলি করি কাজ, একা করবার চাইতে দশে মিলে করলে নিশ্চয়ই সেই কাজের প্রোডাক্টিভিটি বলি আমরা, তার কোয়ালিটি বলি, সবটাই বেশি হবে। এফপিও গড়তে গেলে এখন এই মুহূর্তে যারা শুনছেন তাদের মধ্যে কেউ কেউ হয়তো উদ্যোগী হতে চাইবেন, এফপিও যদি তৈরি করতে চান কেউ, সেক্ষেত্রে তার প্রথম পদক্ষেপ এবং প্রথমটুকু না সম্পূর্ণটা তো বলা সম্ভব না একটা অনুষ্ঠানে, অন্তত কোন কোন বিষয়গুলো তাদেরকে মাথায় রাখতে হবে, সরকারি রেজিস্ট্রেশনের কি বিষয় থাকছে এগুলো যদি একটু জানান।
0: হ্যাঁ, এখানে এফপিও বা এফপিসি যেটা বলছেন, ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন বা ফার্মার প্রডিউসার কোম্পানি যেটা আছে, সেটা ফর্ম করতে গেলে ন্যূনতম 10 জন লোককে নিয়ে তৈরি করতে হবে। এবং এটা কি দেখা হয় কি ওখানে ক্লাস্টারটা কি আছে, যদি ক্লাস্টারে দেখা যায় গমের ক্লাস্টার তাহলে গম চাষিকে নিয়ে করা ভালো, কারণ এরকম যেন না হয় 10 জনের মধ্যে একজন আনারস, একজন গম, একজন ভুট্টা, একজন এরকম করে আপনার স্কেলটা হবে না। অর্থাৎ স্কেল করতে গেলে আপনি একই ফসল নিয়ে আপনাকে তৈরি করতে হবে, মিনিমাম 10 জন চাষিকে নিয়ে শুরু করতে হবে এবং মিনিমাম 5 জন ডিরেক্টর থাকে, অথবা ম্যাক্সিমাম 15 জন হবে। তো কিভাবে
1: করবে, যারা মেম্বার তাদের মধ্যে থেকে ডিরেক্টর হবে,
0: তাদের মধ্যে থেকে হবে, আমি সেটাতে আপনাকে বলছি আর বিশদভাবে। এটা কি সুবিধা, যেটা সবচেয়ে বেশি এর মধ্যে অন্যতম জিনিস, যে ফার্স্টে হচ্ছে যে আপনাকে ক্রপ বেছে নিলেন, ক্রপ ক্লাস্টার বেছে নিলেন একটা জিওগ্রাফিতে একটা অঞ্চলের জন্য, সেখান থেকে আপনি 10 জন ন্যূনতম, বাট আইডিয়ালি 300 থেকে 500 কৃষককে নিয়ে এফপিওটা ফর্ম করা উচিত। ফর্ম করলে কী করতে হবে, প্রথমে তাকে ফর্ম করতে গেলে তার দরকার হচ্ছে গভর্নমেন্ট সাপোর্ট তাকে লাগবে। তো সেখানে ন্যাবার্ড আছে, SFSC বলে একটা সংস্থা আছে, এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট রয়েছে, তো এরা সমস্ত আছে এদের সাপোর্ট করার জন্য। কিন্তু প্রথমে ওই 200 বা 300 চাষি তাদের আধার কার্ড, তাদের ডিটেলসটা দিয়ে তারা একটা লিস্ট বানাবে তারা একটা, এবং তারা তখন নিজেদের মধ্যে বসে একটা সংস্থা তৈরি করবে, তার মধ্যে বোর্ড অফ ডাইরেক্টর হবে, 5 জন বোর্ড অফ ডাইরেক্টর হবে, কিন্তু সেই বোর্ড অফ ডাইরেক্টর কিন্তু বাইরে থেকে আমদানি করা চলবে না, ওই যে 300 চাষি আছে মানে কৃষকই হচ্ছে কৃষকের, তাতে এই ম্যাক্সিমাম 15 জন হবে। তো এই ডিরেক্টর যদি হয়ে গেল তখন এটা পুরো সংস্থা কোম্পানির মতো একটা, তখন তারা মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স MCA তখন তারা অ্যাপিল করবে যে এই নামটা পাওয়া যাচ্ছে কিনা,
1: সব অনলাইনে করা যায়
0: এবং এতে সরকারি সহায়তা সব আছে, লোকাল যারা কৃষি অধিকর্তার অফিস যারা আছে তারা তাদের কাছে যোগাযোগ করতে পারে, ন্যাবারের অফিসে গিয়ে যোগাযোগ করতে পারে, তারা পুরোপুরি হেল্প করবে।
1: সুতরাং এডিও অফিস তো মোটামুটি সব জায়গাতেই আপনার নিকটবর্তী এলাকায় পাওয়াই যাবে। শ্রোতা বন্ধুদের বলছি, আপনারা যদি কাছাকাছি এডিও অফিসে পৌঁছে যেতে পারেন এবং বলেন যে আপনারা এফপিও বা FPC তৈরি করতে চাইছেন, কৃষকেরা মিলে কয়েকজন মিলে আপনারা একটি কোম্পানি করতে চাইছেন, আপনারা ওখানে পৌঁছে গেলে কিন্তু তারা আপনাদের সমস্তটা জানিয়ে দেবেন।
0: এবং এখানে ন্যাবারের ব্রাঞ্চ সমস্ত জায়গা আছে, তারাও ইমপ্লিমেন্টিং এজেন্সি, তারাও হেল্প করবে। তো নাম দিতে হবে হচ্ছে একটা নাম দিয়ে লাস্টে করতে হবে ফার্মার প্রডিউসার কোম্পানি লাস্টে রাখতে হবে, সেই নামটা এই ওনাদের যাদের থ্রুতে অ্যাপ্লাই করবে, মানে অনেক সময় অনেক কনসাল্টিং ফার্ম থাকে, ইভেন বেঙ্গল চেম্বারও এর মধ্যে তাদের হেল্প করতে পারে, কী করে অ্যাপ্লিকেশানটা সাবমিট করতে হবে। যখন নাকি ওখান থেকে দেখা গেলো যে নামটা আছে, নামটা তখন ব্লক করে দিয়ে তখন তারা অ্যাপ্লাই করলো, অ্যাপ্লাই করার পর ওরা মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স থেকে একটা CIN পাবে, ওরা সার্টিফিকেট পাবে।

0: একটা, যে এইটা নথিবদ্ধ হলো ভারত সরকারের কর্পোরেট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে, আর পুরোপুরি সংস্থা হয়ে গেল একটা, সেইটা দেখিয়ে তখন তারা প্যান অ্যাপ্লাই করতে পারবে, সেটা দেখিয়ে তারা তখন সেটাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবে, খুলে তারা তাদের কাজকর্ম শুরু করতে পারবে। এইটা তো হয়ে গেল পদ্ধতিগতভাবে তৈরি করার জন্য। মেন জিনিসটা হচ্ছে এফপিওদের একটা ব্যবসায়িক প্রপোজাল বানাতে হবে, যে আমি এটা করলাম ধানের উপর বা সবজির উপর বা পোলট্রির উপর বা যার উপর হলো, তাতে আমার আগামী 3-5 বছর এই হচ্ছে আমার প্ল্যান, এতটা আমার প্রোডাকশান হয়, এতটা আমি মার্কেটিং করব, এতটা আমি পয়সা পেলে আমার এতটা প্রফিট থাকবে, এরকম একটা বিজনেস প্রপোজাল পাঠাতে হয়, যেটা নাকি পোর্টালের মধ্যে অলরেডি অ্যাভেলেবেল আছে, সেটা থেকে তারা ইনপুট নিয়ে নিজেরা চয়েস করতে পারে। অতএব এইটা হয়ে গেলে কী হবে, এই যে 380-কে দিয়ে আপনি যে এফপিওটা তৈরি করলেন, 300-ই কিন্তু ওই পিওর মেম্বার, এবং ওদের প্রত্যেকের কাছে ইকুইটি না হয় একটা, সেটা 1,000 টাকা করে নিতে পারে, 500 টাকা করে নিতে পারে, আবার যে যত নিতে পারবে। তো প্রত্যেকে 1,000 টাকা নিয়ে নিয়ে, যেমন আপনি আমরা শুনি না, এটা টাটা স্টিলের শেয়ার হোল্ডার, এর আইটিসি শেয়ার হোল্ডার, এরাও তখন এই
1: 300 টাকা
0: এই এফপিসিটা চালাবে হচ্ছে শেয়ার হোল্ডারদের ফান্ড দিয়ে দিয়ে, এবং প্রফিট যখন হবে তখন তার ডিভিডেন্ড বা প্রফিটেবিলিটি শেয়ার হবে এই ফার্মারদের মধ্যেই হবে। এবং এইটা হয়ে যাওয়ার পর সুবিধা কী হয়, যখন নাকি তাদের বিজনেস কেস তৈরি হয়ে গেল, সব কিছু তৈরি হয়ে গেল, তখন গভর্নমেন্টের থেকে গ্র্যান্ট পাওয়া যায়, লোন পাওয়া যায়, যেটা নাকি একদম সম্পূর্ণভাবে এফপিসিটাকে চালানোর জন্য গভর্নমেন্টের একটা 10,000 এফপিসি খোলার জন্য একটা প্রজেক্ট যেটা ছিল তার মারফতে তারা গ্র্যান্ট পাবে, তারা নন রিফান্ডেবল লোন পাবে, এবং সেইটা কাজে লাগিয়ে পুঁজি লাগিয়ে তারা ব্যবসাটা শুরু করবে। সেটা
1: নন রিফান্ডেবল লোন, এটা কিন্তু এই বিষয়টা কিন্তু শ্রোতা বন্ধুরা একটু খেয়াল করবেন। আরও একবার মনে করিয়ে দিই, যারা একটু দেরিতে রেডিও সেট অন করেছেন তাদের জন্য, এই অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি কৃষিকাজ থেকে কৃষি ব্যবসা কিভাবে সম্ভব, এক ধাক্কায় নিজের ইনকাম বেশ খানিকটা বাড়িয়ে নেওয়া কৃষিকাজের মধ্যে দিয়ে কিভাবে সম্ভব, সবটা জানছি আজকে বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের এগ্রি হটি ডিপার্টমেন্টের যিনি মেন্টর জয়ন্ত চক্রবর্তী, তিনি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। এবং তিনি যেটা বলছেন যে আপনারা যদি একসঙ্গে বেশ কয়েকজন চাষী মিলে একটি গ্রুপ তৈরি করেন, এফপিও তৈরি করেন, তাহলে কিন্তু সরকার আপনাদেরকে খানিকটা গ্রান্ট দেবেন, খানিকটা অর্থ সহায়তা দেবেন, যেটা আর ফেরত দিতে হবে না, যেটা ফেরতযোগ্য নয়, আপনারা কাজটা শুরু করছেন বলে সরকারের তরফ থেকে এটা সহায়তা।
0: একদম ঠিকই বলেছেন। এইটার উদ্দেশ্য কি, সরকার কেন এই টাকাটা দিচ্ছে, কৃষকরা যখন নাকি ব্যবসাটা খুলছে তাদের কাছে পুঁজি সেরকম থাকে না, এই ব্যবসা প্রতিষ্ঠানটাকে জিয়ে রাখার জন্য, সাকসেসফুল করার জন্য গভর্নমেন্ট এবং ন্যাবার্ড এই গ্র্যান্টগুলো দেয়। কিন্তু মনে রাখতে হবে কৃষকদের, এই গ্র্যান্ট বা অনুদান নিয়ে সারা জীবন চলবে না, এইটাকে দিয়ে কাজে লাগিয়ে তারা যেন তাদের ব্যবসাটাকে এগিয়ে নিতে পারে, তবেই গিয়ে কিন্তু সাকসেসফুল ভেঞ্চার হবে। কারণ অনেক জায়গায় আমরা দেখেছি এফপিও বা এফপিসি গ্র্যান্ট বা লোন পাওয়ার জন্য হয়তো কাজ করে সেটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারছে না। তো সেখানে আমার মনে হয় যদি বোর্ড অফ ডাইরেক্টর যারা আছে তারা যদি সম্পূর্ণ বিচক্ষণতার সঙ্গে এই এফপিসিটাকে চালাতে পারে, তাহলে আমার মনে হয় অঞ্চলের জন্য, সমাজের জন্য এবং রাজ্যের জন্য, দেশের জন্য কিন্তু একটা নতুন দিশা আসতে পারে।
1: আমরা এবার একটু কথা বলি ফুড প্রসেসিং বা খাদ্য প্রক্রিয়াকরণ নিয়ে। আমাদের কৃষক বন্ধুদের মধ্যে অনেকেই আছেন যাদের একলপ্তে অনেকটা ফসল উঠছে এবং তখনই সবটা বিক্রি করে দিতে হচ্ছে। প্রথমে আমরা স্টোরেজের ক্ষেত্রে আসি, বিক্রি করে দিতে হচ্ছে যেহেতু তখনই আমাকে, কারণ আমার বাড়িতে রেখে দিলে আমার আলুটা পচে নষ্ট হয়ে যাবে, আমাকে কোল্ড স্টোরেজে দিতেই হবে। এক্ষেত্রে যদি এফপিও বা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে কিছু একটি তারা সংস্থা তৈরি করেন, তারা কি নিজেদের মতন করে কোনো কোল্ড স্টোরেজ হোক বা অন্য কোনো কিছু যেখানে তারা সংরক্ষণ করতে পারবেন তাদের ফসল, সেইগুলোকে এই স্কিমের আওতায় পড়ে?
0: দেখুন, এটা আপনি আর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞেস করেছেন। আজকে সংরক্ষণের অভাবে কিন্তু কৃষকের ইনকাম কিন্তু কমে যায়। কারণ একসঙ্গে মাঠে তার 2 কুইন্টাল টমেটো চলে আসলো, 4 দিনের মধ্যে বিক্রি না হলে নষ্ট হয়ে গেল, তার ইনকাম কমে গেল। তা দুরকমভাবে হয়, কীভাবে করা যেতে পারে যেটাকে, একটা হচ্ছে আপনি এটাকে কোল্ড স্টোরেজে রাখতে পারেন, অথবা এটাকে আপনি ফুড প্রসেসিং করতে পারেন, দুটো করতে পারেন। এখানে পশ্চিমবঙ্গ সরকার ছাড়াও ভারতবর্ষের কৃষি এবং হর্টিকালচার ফুড প্রসেসিং ডিপার্টমেন্টের প্রচুর স্কিম রয়েছে। MFP বলে একটা স্কিম আছে, একটা যে স্কিমের মারফতে এই ধরনের প্রজেক্টের জন্য, ফুড প্রসেসিংয়ের জন্য কিন্তু আলাদা করে প্রচুর অনুদান এবং সাহায্য পাওয়া যায়। ধরুন আমি কী করলাম, আমি টমেটো চাষ করলাম, টমেটো চাষ করে টমেটো বিক্রি করে দিলাম, সেক্ষেত্রে কিন্তু

0: আমি এই অনুদানটা পাবো না। আমি যদি টমেটোটাকে তৈরি ফসল ফলিয়ে ওখান থেকে যদি জ্যাম জেলি বা আচার করি, প্রসেস করি, তাহলে আমার ক্ষেত্রে এই লোনটা সম্ভব হবে। তো ফুড প্রসেসিং একটা দেশের পক্ষে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ। আপনি যদি বিদেশে যান, বিদেশে দেখবেন ওদের খাদ্য উৎপাদনের একটা মোটা অংশ প্রক্রিয়াকরণ হয়, ফুড প্রসেসিং হয়, সেটা আমাদের তুলনায় অনেক কম, যার জন্য আমাদের কৃষকরা দাম পায় না। আপনি দেখুন না বাজারে আঙুরের দাম কী আছে আর কিশমিশের দাম কী আছে, সোজা কথা। আপনি প্রসেস ফুডের দাম 3 গুণ 4 গুণ 5 গুণ 6 গুণ বেড়ে যায়। সেরকমভাবেই কৃষককে দেখতে হবে যে আমার উৎপাদিত ফসলকে আমি, একটা হচ্ছে এক্সেস ফসলটাকে আমি গুদামজাত করব, কোল্ড স্টোরেজে রাখবো, যখন বাজারে উঠবে তখন আমি বিক্রি করব, সেই ফ্যাসিলিটি থাকা দরকার। অথবা আমি এফপিওর মারফতে গভর্নমেন্টের অনুদান নিয়ে আমি একটা কোল্ড স্টোরেজ করলাম, ছোটোখাটো কোল্ড স্টোরেজ করলাম বা ফুড প্রসেসিং করলাম, করে আমি সেই ফসলের গুণগত মান চেঞ্জ করে বিক্রি করলাম, দুপক্ষের সুবিধা। এখন এখানে আরেকটা ভালো সুযোগ আছে, এফপিও যদি কোনো এগ্রি স্টার্ট আপের সঙ্গে যদি যদি কোলাবোরেশনস করে
1: তাহলে সেটাও সম্ভব,
0: তাহলে সেটাও সম্ভব। কী হচ্ছে, আমি এগ্রি স্টার্টআপের সঙ্গে আমার আমি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করলাম, আমি ফসল ফলাবো তোমার মতো করে, আমি টেকনোলজি ফলো করব, আমার ফসলটা তুমি নিয়ে নেবে, পুরোপুরি বাইব্যাক করে নেবে এবং তুমি সেটাতে জ্যাম জেলি আচার বানিয়ে বিক্রি করবে, আমরা প্রফিট শেয়ারিং মোডে যাব আমরা।
1: আচ্ছা,
0: অতএব এক্ষেত্রে কী হচ্ছে, কৃষি এবং শিল্প দুটোকে মেলবন্ধন করা যাবে অ্যাকচুয়ালি। তো এই কন্ট্রিবিউশনটা কিন্তু দরকার, কারণ এখানে যদি আপনি কৃষক এবং যদি স্টার্ট আপ একসঙ্গে যদি আসে, কারণ স্টার্ট আপ নিজেরা ফসল ফলায় না, তা অতএব ওর কাছে র মেটেরিয়াল নেই, ওকে যেতে হবে কৃষকের কাছে, কৃষকের সেই পুঁজি নেই বা সেই টেকনোলজি যে সে ফ্যাক্টরি করে সে বিক্রি করতে পারবে। বাট যদি পার্টনারশিপ করে দেন উইন উইন সিচুয়েশন, আমিও জিতলাম তুমিও জিতলে, আমারও ইনকাম বাড়লো তোমারও ইনকাম বাড়লো, আমরা দুজনে মিলে একটা ইকোসিস্টেমটাকে ডেভেলপ করতে পারি।
1: অর্থাৎ আমরা যে স্লোগানটা জানি, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এখন ভিত্তি এবং ভবিষ্যৎ দুই যদি একসঙ্গে এসে হাত মেলায় অবশ্যই অপ্রতিরোধ হয়ে যাবে। এবং যারা শুনছেন এই মুহূর্তে আমাদের কৃষক বন্ধুরা, তাদেরকেও বলবো যে আপনারা নিজেরা চাষটা জানেন ভালো করে, হয়তো আপনার পাশের বাড়ির ছেলেটি বা আপনার নিজের সন্তানই, সে হয়তো গ্র্যাজুয়েট হয়েছে, সে হয়তো স্নাতক হয়েছে, সে জানে যে কিভাবে নানান রকম সহায়তা নিয়ে ব্যবসা করতে হয়। সুতরাং আপনার কৃষি এবং তার ব্যবসার নলেজ, জ্ঞান, এই দুটোকে একত্রিত করুন, সঙ্গে সরকারের অনেক অনেক স্কিম রয়েছে সেগুলোকে নিন, সেগুলোর সুবিধে নিন, কৃষি এবং শিল্পকে একসঙ্গে হাত ধরাধরি করে যদি আমরা পথ চলতে দিই, তার পথ কিন্তু আটকাতে পারবে না কেউ। জয়ন্তবাবু, এই যে বিভিন্ন ক্ষেত্রে কৃষকদের তারা একসঙ্গে তৈরি করলেন একটি এফপিও, অথবা তারা কখনো পার্টনারশিপে গেলেন, শিল্পের সঙ্গে জড়িয়ে পড়লেন, এর সঙ্গে একটু জানতে চাইব যে কৃষকেরা যদি এক্সপোর্টের বিজনেসে আসতে চান, কারণ আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেক ফসল, অনেক ফলের এক্সপোর্ট হয়ে থাকে, রপ্তানি হয়ে থাকে, এবং বেশ বড় বড় কিছু সংস্থা তারা কৃষকদের কাছ থেকে নিয়ে নেন, কৃষকদের পক্ষে কি এফপিও গড়ে বা এফপিসি গড়ে বা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে তারা কি এই রপ্তানি এবং আমদানি, আমদানির প্রয়োজন নেই, তারা যদি রপ্তানিই করেন তাদের ফসল, তাদের সবজি, সেটা কি করা সম্ভব?
0: একদম সম্ভব। আজকে ধরুন একটা নামি কোম্পানি, সে তার র মেটেরিয়ালই ফুডই হোক বা তার প্রসেসড ফুড হোক, সে এক্সপোর্ট করবে। সে অতএব আপনি, আমরা যে ভ্যারাইটির সবজি খাই বা ধরুন আলু বলুন বা টমেটো বলুন, বাট এক্সপোর্ট কোয়ালিটি কী হচ্ছে, আমাকে জানতে হবে আমার এই এক্সপোর্টটা, সেটা কোম্পানিরা জানে যে আমি আমার ফসলটা কোন দেশে আমি পাঠাচ্ছি। এক একটা দেশে এক একটা নিয়ম, এক একটা দেশে এক রকম খাদ্য অভ্যাস। অর্থাৎ ফ্রান্সে টমেটোর যে কোয়ালিটি হবে সৌদি আরবিয়াতে সেটা নাও হতে পারে, সেটা এক্সপোর্টাররা জানে। অতএব তারা তখন কৃষককে বলবে আমার এতটা টমেটো দরকার বা এতটা আমার ম্যাঙ্গো দরকার, এরকম এই ভ্যারাইটির হতে হবে এবং তার মধ্যে এই ধরনের কন্টেন্ট থাকতে হবে, সে তাকে স্পেসিফিকেশন দিয়ে দেবে এবং অনেক ক্ষেত্রে দিয়েও দিতে পারে, অনেক ক্ষেত্রে দিয়েও দিতে পারে, অনেক ক্ষেত্রে বলে দিতে পারে যে এখান থেকে সংগ্রহ করতে হবে, কিন্তু কন্ট্রোলটা থাকবে হচ্ছে এক্সপোর্ট হাউসে থাকবে, ওরা এসে দেখাশোনা করবে। কেন বলছি, যখন তৈরি হবে এই ম্যানুফ্যাকচারিং প্রসেসটা টোটালি থাকবে হচ্ছে একটা গুড প্যাকেজ অফ প্র্যাকটিসের থ্রুতে যেতে হবে অ্যাকচুয়ালি, যে আমি কখন আমি সার দেবো, কোন কীটনাশক দেবো, সব কীটনাশক দেওয়া চলবে না, কারণ এমআরএল এ ভ্যালু আছে, কারণ ধরুন বিষাক্ত পরিমাণ যদি বেশি থাকে তাহলে বিদেশ থেকে সেটা রিজেক্ট হয়ে চলে আসবে। তো এই ধরনের নানা ধরনের নিয়ম কানুন ফলো করে ওরা তখন কি করে, ধরুন একটা কোম্পানি বললো যে আমি আঙুর

0: যাবো আমি সৌদি আরবিয়াতে, নাসিকের কোনো এফপিওর কাছ থেকে ওরা সেই কন্ট্রাক্টটা বললো যে আমি তোমার পুরো বাইব্যাক করে নেবো, কিন্তু আমাকে এই ভ্যারাইটির এইভাবে উৎপাদিত ফসল আমাকে দিতে হবে, যার মধ্যে আমরা টেস্ট করে দেখবো যে সমস্ত প্যারামিটারগুলো ঠিক আছে কিনা, এবং আমরা তোমাকে প্যাকেজ অফ প্র্যাকটিস দিয়ে দেবো। তো কৃষকরা প্রত্যেকেই এক্সপার্ট, তারা তখন সেইভাবে তারা তাদের সমস্ত রকম উৎপাদিত করলো, করে যখন নাকি তৈরি হয়ে গেল তখন তারা এক্সপোর্ট হাউস থেকে আসলো, স্যাম্পেল চেক করলো, দেখলো 200 কেজির মধ্যে ধরুন 20 কেজির কমপ্লায়েন্স নেই, তখন 20 কেজি ওরা বাদ দিয়ে দেবে, 180 কেজি নিয়ে নেবে, এবং ওদের সঙ্গে যে রেট অফ কন্ট্রাক্ট থাকবে সেই অনুযায়ী তারা কিন্তু ওই কোম্পানিটা কিন্তু তখন ওর কাছ থেকে পুরো কিনে নেবে, নিয়ে ওরা পাঠাবে। কারণ জেনারেলি খুব বেশি পরিমাণে বড় এফপিও ছাড়া ডাইরেক্টলি এক্সপোর্টে হয় না, ধরুন পশ্চিম ভারতে বা পূর্ব ভারতেও অনেক পিপিসি আছে যারা ডাইরেক্টলিও করে, কেন করে তাদের স্কেল আছে,
1: তারা নিজেরাই বাইরে
0: বাড়াচ্ছে, তারা সব এক্সপোর্ট, এবং এটা একটা নতুন ট্রেন, নতুন জমানার এফপিসি এফপিওরা কিন্তু চাইছে যে আমি এক্সপোর্ট করলে আমি ভ্যালুটা অনেক বেশি পাবো,
1: এবং তারা দুটি প্রজন্ম এসে হাত ধরলেই কিন্তু বিষয়টা খুব সহজ,
0: এবং বর্তমান যুগের কৃষক, আধুনিক কৃষক প্রযুক্তিতে অনেক এগিয়ে আছে, এবং যারা অভিজ্ঞ কৃষক তাদের মধ্যে রয়েছে হচ্ছে উইজডম, এই দুটোকে যদি মেলবন্ধন করা যায় তাহলে কিন্তু একটা সুস্থ পরিবেশ তৈরি হবে, এবং একটা বর্তমান প্রজন্ম এবং হচ্ছে আপনার আগের প্রজন্ম দুজনে মিলে কিন্তু এই চাষটা করে কিন্তু ইনকাম করতে পারবে। এবং এক্ষেত্রে কেন বলছেন আপনি প্রশ্নটা, যে কোনো স্টার্ট আপ কোম্পানি হোক বা কোনো প্রতিষ্ঠিত কোম্পানি হোক, তারা কৃষকের কাছ থেকে পুরো মেটেরিয়ালটা কিনে নেবে, শুধু তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, গুণমানের যেন কোনো তারতম্য না হয়, সেক্ষেত্রে তারা কিন্তু এইটা করবে। এবং এটা এখন বর্তমান দিনের ট্রেন্ড, আজকে বাসমতি চাল বলুন, এই যে আমরা যে বিভিন্ন রকম বাসমতি চাল খাই এগুলো অনেকটাই আসে এফপিসি এফপিওর থেকে, আপনি টার্মারিক বলুন, হলুদ বলুন, আম বলুন, লিচু বলুন, প্রচুর পরিমাণে এফপিসি এফপিওরা সমস্ত ফল ফলাচ্ছে এবং দিচ্ছে। অতএব এটা একটা নতুন প্রজন্ম, এবং আমি খুব আশাবাদী যে বর্তমান প্রজন্ম তার টেকনোলজির মারফতে সিনিয়র কৃষকদের অভিজ্ঞতা নিয়ে যদি কাজ চাষ করতে পারে তাহলে আমার মনে হয় কিন্তু ভবিষ্যতে কৃষকটা, কৃষি আবার ফিরে আসবে নিজের জায়গায়, যেখানে আমরা গর্ব করে কৃষক বলতে পারবে আমি প্রাউড ফার্মার।
1: যে সকল শ্রোতা বন্ধুরা আজকে এই আলোচনা শুনে ভাববেন স্টার্ট আপের দিকে যাবেন বা ভাববেন তারা নতুনভাবে কৃষিকে ব্যবসার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা, তাদের জন্য আপনার বার্তা কী থাকবে?
0: আমার একটাই অনুরোধ, কারণ আমি কৃষি এবং কৃষককে সম্মান করি, তাদের জন্যই আমাদের অস্তিত্ব, আমার একটাই বক্তব্য হচ্ছে কৃষিকে শুধু প্রোডাকশন ভিত্তিক না করে এটাকে বিপণনমুখী করে তুলতে হবে, এবং কৃষিকে নিয়ে যেতে হবে চাহিদা অনুযায়ী, বাজারে যেরকম চাহিদা আমি ফসলটাও সেইভাবে ফলাবো। অর্থাৎ যদি দেখা যায় যে বাজারে আমার কাছে 10 বিঘে জমি আছে বা 5 বিঘে জমি আছে, দেখা গেলো বাদামের চাষ খুব বাড়ছে, যদি আমার জমিতে বাদাম চাষের উপযুক্ত হয় আমি তাহলে বাদামটাও চাষ করব, আমি ধানও করব, সব কিছু করবো। অর্থাৎ আমাকে দেখতে হবে আমি ডিমান্ড স্পেসিফিক চাষ করব, এবং আমি সেইটাকে ইন্টিগ্রেট করব এফপিওর মারফতে, এবং সেখানে আমি স্টার্ট আপকে ইনভলভ করব, করে একটা এমন একটা পরিবেশ তৈরি করব যে পরিবেশে কৃষকের উন্নতি হয়, কৃষির উন্নতি হয়, এবং পরিবেশ বান্ধব জিনিসটা বজায় থাকে, এবং বর্তমান প্রযুক্তিতে যারা বিশ্বাসী সেই স্টার্ট আপ ইকোসিস্টেমে যেন ডেভেলপ হয়।
1: অনেক ধন্যবাদ জয়ন্তবাবু, আপনার এতটা মানে মহামূল্যবান সময় থেকে খানিকটা আমাদের দেওয়ার জন্য, আমাদের কৃষক বন্ধুদের, আমাদের শ্রোতা বন্ধুদের অনেকটা উপকৃত করলেন আপনি, অনেক ধন্যবাদ আপনাকে।
0: অসংখ্য ধন্যবাদ আপনাদের, আকাশবাণীকেও, এবং যারা শুনছেন তাদের কাছে আমার বিনীত নমস্কার, সারাটা দিন আপনাদের শুভ হোক।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কৃষি উদ্যান পালন খাদ্য প্রক্রিয়াকরণ এবং গ্রামীণ উন্নয়নের প্রশিক্ষক এবং প্রধান পরামর্শদাতা শ্রী জয়ন্ত চক্রবর্তী, কথা বললাম তার সঙ্গে। আর আপনাদের যাতে খানিকটা হলেও অর্থনৈতিক দিক থেকে নতুন পথের দিশা দেখানো যায় সেই চেষ্টা রইল আজকের এই অনুষ্ঠানে। অন্তত আমাদের কয়েকজন বন্ধু যদি নতুন পথে আবার হাঁটার কথা ভাবেন তাহলে মনে করবো আমাদের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হলো। ভালো থাকবেন সকলে, নমস্কার।
0: নমস্কার।

কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে কবি গান, পরিবেশন করছেন নির্মল মণ্ডল ও সহশিল্পীবৃন্দ।

আছে, রাজা জিজ্ঞাসা করছে, হারে এই সামনে একটা শুকনো কাঠ পড়েছিল, সে কাঠটিকে দেখে জিজ্ঞাসা করছে, বলতো ওইটা কী পড়ে আছে? এক এক করে আটজন কবি বলল, শুষ্কন কাষ্টং তিস্তটি অগ্রে। সবাই যাওয়ার পরে কালিদাসকে জিজ্ঞাসা করলো, কালিদাস বলো তো কী পড়ে আছে? কালিদাস বলে, নীরস তরুবর পুর অত ভাগে। বলে, আজ থেকে তুমি শ্রেষ্ঠ কবি। বলে, সেদিনই থেকে

ছেলে ভালো ছেলে কোলে আসে নাই, এ যে নাম যারে নন্দ যার যশোমতি ছিল, বাবা সন্তানের কর্ম তারা কিছু না করিল। আর দৈব কি আর বসুদেব,

এতক্ষণ শুনলেন কবি গান, পরিবেশন করলেন নির্মল মণ্ডল ও সহশিল্পীবৃন্দ, পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: বক্তা দিবসের ভাবনা, বলছেন অরুণ কর।
1: সাক্ষরতার প্রসঙ্গ এলে প্রথমেই যে নমস্ব শিক্ষাব্রতীর কথা মনে আসে, তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি বলেছিলেন, বিদ্যা হলো সবথেকে বড় সম্পদ, বিদ্যা শুধু আমাদের নিজেদের উপকার করে না, বরং প্রত্যক্ষ পরোক্ষভাবে গোটা সমাজের কল্যাণ সাধন করে। আশ্চর্যের বিষয় হলো, প্রায় 150 বছর পরে 1966 সালে ইউনেস্কো 8ই সেপ্টেম্বর দিনটিকে যে লক্ষ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ঘোষণা করে, সেটি যেন হুবহু বিদ্যাসাগরের ভাবনারই প্রতিফলন। এবছর আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের থিম লিটারেসি ফর পিপল, দি প্ল্যানেট অ্যান্ড প্রসপারিটি। প্রকৃতপক্ষে কোনো রাষ্ট্রের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক উন্নয়নের প্রাথমিক শর্ত হল নাগরিকদের সার্বিক অংশগ্রহণ। একমাত্র শিক্ষাই হলো সেই জাদুদণ্ড যা মানুষকে দেশের প্রগতির লক্ষ্য পূরণে সক্ষম এবং দায়িত্বশীল করে তোলে। সাক্ষরতা কেবলমাত্র ব্যক্তিবিশেষকে অক্ষর জ্ঞানেই সীমাবদ্ধ রাখে না, তার সামনে জীবন ধারণে প্রয়োজনীয় জ্ঞান ভাণ্ডারের দ্বার উন্মুক্ত করে, ব্যক্তি পরিসরের ক্ষুদ্র গণ্ডি অতিক্রম করে সমাজ এবং রাষ্ট্রের প্রগতিতে নিজেকে সামিল করার যোগ্য করে তোলে। কিন্তু পরিতাপের বিষয় হল, 1967 থেকে প্রতিবছর বিশ্বজুড়ে এই দিনটি সাড়ম্বরে উদযাপিত হয়ে এলেও 2026 সালের 8 সেপ্টেম্বরে পৌঁছেও আজও বিশ্বের বহু রাষ্ট্র 100% নাগরিককে স্বাক্ষর করে তুলতে পারেনি। সদ্য 80তম স্বাধীনতা দিবস পেরিয়ে আসা ভারত জনসংখ্যায় বিশ্বের শীর্ষস্থানে পৌঁছালেও সাক্ষরতার মাপকাঠিতে 122তম স্থানে। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার 74.04%। বলতে দ্বিধা নেই, কেবলমাত্র সাক্ষরতায় পিছিয়ে থাকবার কারণে ভারতের বিপুল মানব সম্পদের একাংশ আজও দেশের বিকাশে যথাযথ অংশগ্রহণে অক্ষম। যদিও পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ভারত সরকার এবং কিছু কিছু রাজ্য সরকার ধারাবাহিকভাবে একের পর এক উদ্যোগ গ্রহণ করেছে। 1995 সালের 15ই আগস্ট সারা দেশে চালু হওয়া ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশনাল সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন বা মিড ডে মিল তারই অঙ্গ। শিশুর শারীরিক ও মানসিক বিকাশ সহায়ক পুষ্টির যোগান এবং একই সঙ্গে প্রত্যেকটি শিশুকে বিদ্যালয়মুখী করে তোলার উদ্দেশ্যে চালু হওয়া এই প্রকল্প আজও রহমান। এরপর নির্দিষ্ট সময়ের মধ্যে সর্বজনীন প্রাথমিক শিক্ষা বা ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন অর্জন করার লক্ষ্যে 2000-2001 অর্থবর্ষে ভারত সরকার শুরু করল সর্বশিক্ষা মিশন। 2010 সালের 1ই এপ্রিল কার্যকর হল দি রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009। এর মাধ্যমে দেশের 6 থেকে 14 বছরের প্রতিটি শিশুর জন্যে অবৈতনিক প্রাথমিক শিক্ষা আজ কেবল বাধ্যতামূলক নয়, আইনি অধিকারও। বর্তমানে সাক্ষরতায় কেরল দেশের শীর্ষে, গড় হার 96.2%, দ্বিতীয় মিজোরাম গড় 91.3%, 2011 জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে গড় শিক্ষার হার 76.26%, যেটি জাতীয় গড়ের চাইতে কিঞ্চিত বেশি, কিন্তু তবুও দেশের মধ্যে এ রাজ্যের স্থান বেশ পেছনে, 22তম স্থানে। অথচ স্বাধীনতার পর এ রাজ্যেই সর্বপ্রথম গণশিক্ষা সম্প্রসারণ বিভাগ চালু হয়েছিল, সালটা 1985। লিঙ্গ বয়স নির্বিশেষে সকল নাগরিক যাতে নিজের জীবিকা বজায় রেখে অন্তত পড়তে লিখতে শেখেন, তার জন্যে 1990-এর দশকে শুরু হয়েছিল সম্পূর্ণ সাক্ষরতা অভিযান। গ্রামে গ্রামে গড়ে উঠেছিল 900 বয়স্ক শিক্ষাকেন্দ্র। কেরালার বাইরে বর্ধমান দেশের মধ্যে প্রথম পূর্ণ সাক্ষর জেলার মর্যাদা লাভ করেছিল। কিন্তু তবুও গড় শিক্ষার হারে পশ্চিমবঙ্গ আজও অনেক পিছিয়ে। শিক্ষাবিদদের একাংশের মতে, দারিদ্র, সচেতনতার অভাব এবং পরিকাঠামো ও পাঠ্যক্রমের দীনতা এর জন্য দায়ী। এমতাবস্থায় রাজ্য তথা দেশের স্বার্থে কেন্দ্র ও রাজ্যের সম্মিলিত প্রয়াস একান্ত প্রয়োজন। পরিকাঠামোর উন্নয়ন, শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার এবং সকলের জন্য অন্ন, বস্ত্র ও বাসস্থান সুনিশ্চিত হলে হয়তো আগামী দিনে প্রত্যেকটি শিশু বিদ্যালয়ে ফিরবে।
0: শুনলেন সমীক্ষা, শিরোনাম আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের ভাবনা, বললেন অরুণ কর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস্ট 2026 উদ্বোধন করেছেন। আসন্ন ব্রিক্স সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্র নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ 3 দিনের সরকারি সফরে শ্রীলঙ্কা পৌঁছেছেন। যথাযোগ্য মর্যাদায় আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হচ্ছে। আহমেদাবাদে ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজের স্টেজ 3-তে ভারত 2টি সোনাসহ মোট 5টি পদক জিতেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস্ট 2026 উদ্বোধন করেছেন। জিএফএফ 2026 মূল ভাবনা কৃত্রিম বুদ্ধিমত্তা, পোটেনশিয়াল টু ইম্প্যাক্ট, এজেন্টিক এআই, টোকানাইজেশন, কোয়ান্টাম, ট্রাস্টেড কানেক্টেড গ্লোবাল সিস্টেমস ফর ইনক্লুসিভ ফাইন্যান্স। অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, উদ্ভাবন ও অন্তর্ভুক্তিকে মূল ভিত্তি করে ভারত ফিনটেক যাত্রাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। তিনি গ্লোবাল ফিনটেক ফেস্টে যোগ দিতে দেশ বিদেশ থেকে আসা সব অতিথি ও প্রতিনিধিদের অভিনন্দন জানান। তিনি আরও বলেন, গ্লোবাল ফিনটেক ফেস্ট বিকশিত ভারত গড়ার যাত্রাকে আরও সুগম করবে।
1: গ্লোবাল ফিনটেক ফেস্ট মে লগাতার ইয়ে মেরা থার্ড ইয়ার হ্যায়। ইয়ে হ্যাট্রিক বাতাতি হ্যায় কি বিকশিত ভারত কে লিয়ে আপ কিতনে মহত্বপূর্ণ হ্যায়, আপকা কাম কিতনা মহত্বপূর্ণ হ্যায়। হর বার জব মে ইহা আতা হু তো মুঝে পহলে সে জ্যাদা এনার্জি অনুভব হোতি হ্যায়, পসিবিলিটিজ কা দায়রা এক্সপ্যান্ড হোতা দিখতা হ্যায়। ইয়ে সাফ সাফ লগতা হ্যায় কি রিস্ক টেকিং ক্যাপাসিটি বড় রহি হ্যায়, ড্রিমস অর বোল্ড হো রহে হ্যায়। আর ইসলিয়ে বিকশিত ভারত কে ফিউচার কো লেকর মেরা বিশ্বাস অর মজবুত হো রহা হ্যায়।
0: প্রধানমন্ত্রী আজ নাগরিক ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, তারা সমাজসেবা ও পরিচ্ছন্নতাকে দৈনন্দিন জীবনযাত্রায় অঙ্গ করে তোলার চেষ্টা করেন। গুজরাটের নভসারিতে বিজেপির নবনির্মিত অফিসের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, দেশের তৃণমূল স্তরের মানুষের কল্যাণে সকলকে এগিয়ে আসতে হবে। পিএম স্বনিধি প্রকল্পের সুদূরপ্রসারী ও ইতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, এই প্রকল্পটি স্বল্প সুদে ঋণ ও আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সহজলভ্যতা নিশ্চিত করেছে। এর ফলে ক্ষুদ্র বিক্রেতা ও ফুটপাতের হকাররা বিশেষভাবে উপকৃত হয়েছেন। এর আগে গুজরাটের ভদোদরায় তিনি 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। শ্রী মোদী এর পাশাপাশি 20,700 কোটি টাকারও বেশি ব্যয় নির্মিত পশ্চিমাঞ্চলীয় বিশেষ পণ্য পরিবহন করিডোরের 3টি গুরুত্বপূর্ণ অংশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। অনুষ্ঠানে উপস্থিত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এখন থেকে বুলেট ট্রেনে চেপে মাত্র 1.5 ঘন্টায় ভদোদরা থেকে মুম্বাই পৌঁছানো যাবে। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে এই রেল ও অন্যান্য প্রকল্পের উদ্বোধন করে বলেন, বিকশিত ভারত গড়ে তোলার পথে এই প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ অবদান যোগাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি মাসের 12-13 তারিখে নতুন দিল্লিতে আসন্ন ব্রিক্স সম্মেলনে একাধিক দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দ্বিপাক্ষিক বৈঠকে রাশিয়ার ইউক্রেন সংঘাতের বিষয়টি উত্থাপন করা হবে।
2: বাইলেটারাল দ্বিপক্ষীয় বার্তা বহুত সারে রাজনেতাও কে সাথ হামারে প্রধানমন্ত্রী কি হোগি। রাশিয়া আর ইউক্রেন কি জো সংঘর্ষ চল রহি উসকি বারে বাত হ্যায়। ইয়ে মুদ্দা ভি বহুত সারে মুদ্দে জব দ্বিপক্ষীয় বার্তা হোঙ্গে তো বহুত সারে মুদ্দে উপর উঠ কে আয়েঙ্গে আর উসমে এক ইয়ে মুদ্দা ভি রহেগা।
0: রাশিয়ার ইউক্রেন প্রসঙ্গে তিনি বলেন, ভারত এই দুটি দেশের সঙ্গেই ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছে। সম্প্রতি বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর ইউক্রেন ও পোল্যান্ড সফর করেন। শ্রী জয়সওয়াল বলেন, শ্রী মোদী যুদ্ধ নিরসনে লাগাতার চেষ্টা চালিয়ে আসছেন। অন্য এক প্রসঙ্গে তিনি বলেন, নেপালের ভয়াবহ বন্যায় ভারত সেদেশে ত্রাণ ও পুনর্গঠনে সব রকম সহায়তা অব্যাহত রেখেছে। বর্তমানে 7টি বিমানে 95 টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। ভারত চীন সম্পর্ক নিয়ে রণধীর জয়সওয়াল বলেন, উভয় দেশই ইতিবাচক পথে এগোচ্ছে। দুটি দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে। তিনি বলেন, গতকাল অরুণাচল প্রদেশের ওয়াচা ও চীনের দামাইতে প্রথম সিনিয়র মিলিটারি কমান্ডার লেভেল ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়।
2: Pursuant to the understandings reached between the special representatives of India and China for consultation and coordination, the WMCC mechanism that we have, meetings of which were held in Beijing and in New Delhi in May and August 2026 respectively, the first senior highest military commander level flag meeting was held at Wacha on the Indian side in Arunachal Pradesh on 6 September and in Damai on the Chinese side on 7 September.
0: ভারতীয় বায়ুসেনা চলতি মাসের 14-16 তারিখ পর্যন্ত জয়সালমিরের পোখরানে ড্রোনাথন 2026 আয়োজন করবে। প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, এর উদ্দেশ্য হল দেশীয় পদ্ধতিতে আনম্যান্ড এরিয়াল সিস্টেম এবং

0: হেলিকপ্টার আনম্যান্ড এরিয়াল সিস্টেমের প্রযুক্তিগত অগ্রগতি প্রদর্শন করা। অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ করা সবই সম্ভব হবে। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা এবং সামুদ্রিক সহযোগিতা জোরদার করতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ 3 দিনের সফরে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো পৌঁছেছেন। শ্রীলঙ্কার উপ প্রতিরক্ষামন্ত্রী অরুণা জয়াসেকারা এবং শ্রীলঙ্কার ভারতের হাইকমিশনার সন্তোষ ঝা তাকে অভ্যর্থনা জানান। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রতিরক্ষা মন্ত্রক থেকে জানানো হয়েছে, এবারের গুরুত্বপূর্ণ সফরে রাজনাথ সিং শ্রীলঙ্কার নেতৃবৃন্দের সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করবেন। বিশেষ করে সামুদ্রিক ও প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ভারত শ্রীলঙ্কা সম্পর্ক আরও জোরদার হওয়া জরুরি। এবারের সফরে প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা অংশ নিয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইমান মাজারি হাজির এবং হাদি আল ছাট্টাকে অবিলম্বে বিনা শর্তে মুক্তি দেওয়ার জন্য পাকিস্তান সরকারের প্রতি আবেদন জানিয়েছে। সাইবার অপরাধ বিষয়ক আইনের অপব্যবহার নিয়ে এই দুই মানবাধিকার আইনজীবীর দীর্ঘ কারাবাসে অ্যামনেস্টি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে লেখা এক চিঠিতে তারা বলেছে, এই দুই আইনজীবীকে গ্রেপ্তারের আগেই তাদের আগাম জামিন মঞ্জুর হয়েছিল। তা সত্ত্বেও চলতি বছরের 23 জানুয়ারি তাদের গ্রেপ্তার করা হয়। ইসলামাবাদের একটি দায়রা আদালত তাদের প্রিভেনশন অফ ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্টের অধীনে 10-17 বছর কারাদণ্ড দিয়েছে। বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ ঢাকার বঙ্গভবনে সেদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। এই বৈঠকে উভয় পক্ষই দুটি দেশের জনগণের পারস্পরিক স্বার্থের সম্পর্ক আরও জোরদার করার উপর গুরুত্ব দিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী ত্রিবেদী বলেন, তাদের মধ্যে আলোচনায় ভারত বাংলাদেশ সম্পর্কের গভীরতার বিষয়টি উঠে আসে। দুটি দেশের অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক মেলবন্ধন এবং জনগণের মধ্যে সম্পর্ক বিশেষ তাৎপর্য বহন করছে। আজকের প্রসঙ্গে আজ শুনবেন আলোচনা, নেশামুক্ত ভারতের দ্বিতীয় তথা শেষ পর্ব। দেবাশিস চৌধুরী ও দীপ পুরকায়স্থের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। গোটা বিশ্ব থেকে নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে এই দিনটি পালিত হয়। শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী আজ সমাজ মাধ্যমে এক বার্তায় বলেন, সাক্ষরতা জ্ঞান, সুযোগ ও ভালো ভবিষ্যতের দ্বার উন্মুক্ত করে। তিনি দেশবাসীকে আজকের দিনে শিক্ষাশক্তিকে উদযাপনের আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গুজরাটের একতানগরে আগামী 22শে সেপ্টেম্বর 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, এবছরের পুরস্কার প্রাপকরা বিভিন্ন ভাষার, বিভিন্ন ধরনের এবং নানা সিনেম্যাটিক ফর্মে তাদের অবদানের জন্য পুরস্কার পাচ্ছেন। আর্টিকেল 370 শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে নন ফিচার ফিল্মে বিভাগে এবং রাম নামে শ্রেষ্ঠ ডকুমেন্টারি ফিল্ম হিসেবে জুরি দ্বারা মনোনীত হয়েছে। প্রখ্যাত সঙ্গীত শিল্পী এবং অসম বিধানসভার প্রাক্তন সদস্য ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সরকার রাজস্থান, উত্তরপ্রদেশ এবং তেলেঙ্গানার আইটিআই ক্লাস্টারগুলির জন্য 735 কোটি টাকারও বেশি প্রকল্পের কৌশলগত বিনিয়োগ পরিকল্পনা ছাড়পত্র দিয়েছে। এর মধ্যে রাজস্থানের জন্য 241 কোটি টাকা, উত্তরপ্রদেশের জন্য 240 কোটি টাকা এবং তেলেঙ্গানার জন্য 254 কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী স্কিলিং অ্যান্ড এমপ্লয়েবিলিটি ট্রান্সফরমেশন থ্রু আপগ্রেডেড আইটিআইএস অর্থাৎ পিএম সেতুর পঞ্চম জাতীয় স্টিয়ারিং কমিটির বৈঠকে এটি অনুমোদিত হয়। বিভিন্ন লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলার পর সৌদি আরব ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির বিরুদ্ধে পরিস্থিতি জটিল ও উত্তপ্ত করার জন্য অভিযোগ করেছে। ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, হুতি গোষ্ঠী সেদেশের একাধিক শহরের বিভিন্ন অসামরিক হামলা চালিয়েছে। এর ফলে শিশু ও নারীসহ 73 জন নাগরিক আহত হয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি বলেছেন, এই হামলা এক দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ। আহমেদাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্চারি প্যারাসিজের স্টেজ 3-তে শেষ দিনের আগে আজ ভারত 2টি সোনা, 2টি রৌপ্য, 1টি ব্রোঞ্জ সহ মোট 5টি পদক পেয়েছে। পুরুষদের কম্পাউন্ড দলগত ইভেন্টে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন তোমর কুমার ও শ্যাম সুন্দর স্বামী ইরাকের আব্বাস কাসিম ও আনোয়ার আল দাউদকে 152-139 ব্যবধানে হারিয়ে সোনা জেতেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস্ট 2026 উদ্বোধন করেছেন। আসন্ন ব্রিক্স সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। যথাযোগ্য মর্যাদায় আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হচ্ছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন সন্ধ্যে 7টা বেজে 50 মিনিটে।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 697 কিলোহার্টজ। জানিয়ে দিই পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই রাত 8টায় আজকের প্রসঙ্গ প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ, 8:15 শহর কলকাতা। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 8:30 কথায় কাহিনী, হিসেবের খাতার বাইরে, রচনা মীনাক্ষী দাস, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 8:45 অর্থনীতির দুনিয়া, স্বল্প সঞ্চয় ও দীর্ঘমেয়াদী নিরাপত্তা, এই আলোচনায় মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, অবসরপ্রাপ্ত জিএম পিএনবি, এবং অধ্যাপক ডক্টর সঞ্জীব মিত্র, প্রযোজনা শেহনাজ আব্দুর রফ। শুনবেন প্রথম পর্ব। 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, পরিবেশনায় সুভদ্র কল্যাণ রানা। 9:30 শ্রবণী, বিভূতি সাহিত্যে জীবিকা জীবন, এই বিষয়ে আলোচনায় রুশতি সেন এবং শাশ্বতী রায়। বাংলা ছায়াছবির গান 10টায়, 10:30 নজরুলগীতি, শিল্পী কাবেরী নস্কর। সুজিত কুমার লায়কের কণ্ঠে শুনবেন আধুনিক গান 10:45। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান 11:10 শুনবেন খেয়াল, পরিবেশনায় প্রজ্ঞা বন্দ্যোপাধ্যায় সারেঙ্গি, পরিবেশনায় ওস্তাদ রোশন আলী। শুনলেন পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে।

0: নমস্কার, আমি ডাক্তার পার্বতী সেনগুপ্ত, শিশু রোগ বিশেষজ্ঞ এবং ব্রেস্ট ফিডিং প্রমোশন নেটওয়ার্ক অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের প্রতিনিধি। নতুন মায়েদের বলছি, সন্তানের সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যতের জন্য আপনার সন্তানের 6 মাস বয়স অবধি শুধুমাত্র বুকের দুধ খাওয়ান, এমনকি তাকে জলও খাওয়াবেন না। মায়ের দুধ শিশুর জন্য একমাত্র ও সম্পূর্ণ আহার। এতে আপনার সন্তান শরীরে, মনে এবং বুদ্ধিমত্তায় হবে সম্পূর্ণ সুস্থ এক মানুষ।
1: রামধনু কলম, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে। রামধনু কলমের বিষয় শেখার আনন্দ। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে। আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম, সেপ্টেম্বর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 13ই সেপ্টেম্বর 2026। আরও একবার মনে করিয়ে দিই, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ।
2: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন। গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন সকলের পরামর্শ নিয়ে পাহাড়ের উন্নয়ন করা হবে। তিনি আজ শিলিগুড়ির উত্তরকোনায় বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এক ভার্চুয়াল বৈঠক করেন। প্রশাসনিক কাজকর্ম স্বাভাবিক রাখতে রাজ্য সরকার জিটিএতে প্রশাসক নিয়োগ করেছে।

0: বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। এদিকে মালদার মানিকচকের ভূতনি এলাকায় বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। দলীপ ট্রফির ফাইনালে তৃতীয় দিনের শেষে পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে 466 রানে এগিয়ে। আসছে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, সকলের পরামর্শ নিয়েই পাহাড়ের উন্নয়ন করা হবে। তিনি আজ শিলিগুড়ির উত্তরকোণায় বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এক ভার্চুয়াল বৈঠক করেন। নেপালের ঘটনার পর উত্তরবঙ্গে বিপর্যয় মোকাবিলা ব্যবস্থা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে মুখ্যমন্ত্রী সেখানকার মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেন। মালদার ভূতনির বন্যা পরিস্থিতি নিয়েও সেখানকার জেলা শাসকের সঙ্গে কথা বলেন তিনি। তিস্তার বন্যায় ক্ষতিগ্রস্তদের পরিবারের হাতে 3 লক্ষ টাকা করে চেক তুলে দেন। পাহাড়ে বিপর্যয় মোকাবেলার জন্য জিটিএ কে টাকা দেওয়া হচ্ছে বলে বৈঠকের পর সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
1: জিটিএ কা কাম তুরন্ত পাহাড় মে শুরু হয়ে জানা চাইয়ে, আপ ডিজাস্টার ম্যানেজমেন্ট কা রুপিয়া জিটিএ কো দে দিজিয়ে, জিটিএ কাম করেগা। জিটিএ মে জো করাপশন হুয়া হ্যায় উসকো ভি হাম লোগ নেই ছোড়ুঙ্গা। জনতা কা জিতনা রুপিয়া সরকার কা জিতনা খাজানা ই লুটা হ্যায় উসকো উসুলি করনে কা কাম সরকার করেগা, এ আশ্বাসন ভি মে দে রাহা হুঁ।
0: পরে পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, মালদা থেকে শুরু করে দার্জিলিং পর্যন্ত সমস্ত জেলার কাজ নিয়ে আলোচনা হয়েছে। বেশ কিছু দপ্তরের কাজ যাতে উত্তরবঙ্গে হয় তা নিয়েও কথাবার্তা হয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়েও আলোচনা হয়। আজকের বৈঠকে বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিএসএফ এর আধিকারিকরাও ছিলেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর আজ কালিম্পংয়ে সরকারি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু খারাপ আবহাওয়ার জন্য তিনি সেখানে অবতরণ করতে না পারায় উত্তরকন্যায় ফিরে আসেন। সেখান থেকেই ভার্চুয়ালি যোগ দেন কালিম্পংয়ের অনুষ্ঠানে। কালিম্পংয়ে ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, বিধায়ক ভরত ছেত্রী ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বিশাল লামা। প্রশাসনিক বৈঠক শেষে উত্তরকন্যা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক কাজকর্ম স্বাভাবিক রাখতে রাজ্য সরকার গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন জিটিএতে প্রশাসক নিয়োগ করেছে। জিটিএর মুখ্য সচিব আইএএস আধিকারিক স্মৃতিরঞ্জন মহান্তিকে প্রশাসক নিয়োগ করা হয়েছে। স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তর থেকে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়। উল্লেখ্য, জিটিএর মুখ্য কার্যনির্বাহী অনিত থাপা গত 17 জুন রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পেশ করেন। পাশাপাশি চেয়ারম্যান অঞ্জুল চৌহান ও ডেপুটি চেয়ারম্যান রাজেশ চৌহান তাদের পদ থেকে ইস্তফা দেওয়ায় প্রশাসনিক কাজ থমকে যায়। কৈলাস মানস সরোবর যাত্রায় গিয়ে নেপালে হরপাবানে নিখোঁজ এরাজ্যের তীর্থযাত্রীদের মালপত্র আইনি প্রক্রিয়া মেনে কাঠমান্ডু থেকে কলকাতায় ফিরিয়ে আনার জন্য সবরকম সহযোগিতার অনুরোধ করে কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসের পক্ষে নেপালের শুল্ক বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। 32 জন তীর্থযাত্রীর মোট 19টি লাগেজ কলকাতায় ফিরিয়ে আনার জন্য যে গাড়িটি নির্দিষ্ট করা হয়েছে তার বিবরণ, চালক ও সংশ্লিষ্ট ভ্রমণ সংস্থা চলজাইয়ের প্রতিনিধির নাম ও ফোন নম্বর দেওয়া হয়েছে। কোন রুটে গাড়ি ফিরে আসবে সেটিও উল্লেখ করা হয়েছে। উৎসবের মরশুমে রাজ্য সরকার উত্তরবঙ্গের বাগিচা শ্রমিকদের জন্য পুজো বোনাসের হার সুপারিশ করেছে। শ্রম দপ্তরের জারি করা এক অ্যাডভাইসারিতে আগামী 5ই অক্টোবরের মধ্যে শ্রমিকদের 20% হারে বোনাস মিটিয়ে দিতে বলা হয়েছে। নবান্ন সূত্রে জানা গেছে, মাসিক বেতনভোগী কর্মীদের বোনাস দেওয়ার সিলিং গত বছরের মতো হবে বলেও সুপারিশে উল্লেখ করা হয়েছে। তবে গত বছর কোনো দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক বৈঠক ছাড়াই রাজ্য সরকার একই হারে বোনাস দেওয়ার কথা জানিয়ে অ্যাডভাইসারি জারি করলেও অনেক চা বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের সেই হারে বোনাস দেয়নি বলে অভিযোগ। বিশেষ খাদ্য সুরক্ষা সপ্তাহ উপলক্ষে গত এক সপ্তাহে শহরে প্রায় 5,500-এর বেশি দোকান ও রেস্তোরাঁয় অভিযান চালায় পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগের আধিকারিকরা। এর মধ্যে 4,722টি খাদ্য প্রতিষ্ঠানে গুরুতর অনিয়ম ধরা পড়েছে বলে স্বাস্থ্য দপ্তর আজ জানিয়েছে। 98টি দোকানে বিক্রি বন্ধ এবং 35টি দোকানের লাইসেন্স বা রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। 80টি খাদ্য প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। 29টি দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে নিম্নমানের বাসি খাবার, পচা মাছ মাংস ইত্যাদি সরবরাহের দায়ে মোট 40টি রেস্তোরাঁকে সাসপেনশনের নোটিশ জারি করেছে পুরসভা। এর মধ্যে রয়েছে আরসালান, করিমস ও নিজামের মতো নামী রেস্তোরাঁ। পুরসভার কমিশনার ও প্রশাসক স্মিতা পাণ্ডে আজ পুর ভবনে এক সাংবাদিক বৈঠকে একথা জানান।
2: We had to serve refrain notices to 89 of the such establishments. Section 38 notices.

0: were issued to 112 such establishments, a 40-ta suspension hoye chhe. What was alarming is that Bengal is very famous for sweets and amra jeta amader ei obhiggota ta holo mishti je dokan gulo ache shekhane ektu aro poribesh ta porichhonno thaka uchit shebhabe taderke guide kore dewa hoyeche.
1: স্মিতা পাণ্ডে আরও বলেন, সাসপেনশনের নোটিশ পাওয়া ওইসব রেস্তোরাঁও খাবারের দোকান এবং মিষ্টির দোকান পুরসভার স্বাস্থ্যবিধি মেনে খাবার তৈরির অঙ্গীকার করে লিখিতভাবে আবেদন করলে তা যাচাই করার পর তাদের পুনরায় ব্যবসা করার অনুমতি দেওয়া হতে পারে। পশ্চিম বর্ধমানের পানাগড়ে একটি ফল প্রক্রিয়াকরণ কেন্দ্রে অভিযান চালিয়ে রাসায়নিক ও কলার নমুনা বাজেয়াপ্ত করেছে খাদ্য সুরক্ষা দপ্তর। রাসায়নিক করে 20 ডিগ্রি তাপমাত্রার কোল্ড চেম্বারে রেখে মাত্র 6-7 ঘন্টায় কাঁচা কলা কৃত্রিমভাবে পাকানো হচ্ছিল বলে অভিযোগ। নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে, রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাঁকুড়ার অন্যতম পর্যটন কেন্দ্র শুশুনিয়া পাহাড় সংলগ্ন এলাকায় 10টিরও বেশি ছোট বড় রেস্তোরাঁ, খাবারের দোকান ও হোটেল এবং ফুড সেফটি টিমের হানায় সংরক্ষণ করে রাখা মাংস ও চিকেন পকোড়ায় ছত্রাক, তৈরি করে রাখা বাসি গ্রেভি সহ নানান ধরনের অনিয়ম ধরা পড়েছে। কার্যত খাদ্য সুরক্ষা ব্যবস্থাকে শিখিয়ে তুলে দীর্ঘদিন ধরেই সেখানে খাবারের ব্যবসা চলছিল। এছাড়া বেশিরভাগ রেস্তোরাঁ হোটেল যথেচ্ছভাবে খাবারের রং ব্যবহার করার প্রবণতা ফুড সেফটি টিমের নজরে পড়ে। আজকের প্রসঙ্গে আজ শুনবেন আলোচনা নেশামুক্ত ভারতের দ্বিতীয় ও শেষ পর্ব। দেবাশিস চৌধুরী ও দীপ পুরকায়স্থের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিম মধ্য, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলের ওপর আগামী শুক্রবারের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। সেই সঙ্গে দীঘার ওপর বিস্তৃত রয়েছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবে আজও আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে 10 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন।
2: পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে এই সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের। 10 তারিখ থেকে বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্ত ভাবে একটু জায়গা করে কন্টিনিউ করবে। উত্তরবঙ্গে আগামী দুদিনে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, মূলত উপরের 5টা জেলাতে আগামী 24 ঘন্টার মধ্যে।
1: এদিকে বাঁকুড়ার বর্জরা পঞ্চায়েতের কৃষ্ণনগরে আজ দুপুরে মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে অলোকা ভুঁই নামে এক মহিলার মৃত্যু হয়েছে। মালদার মানিকচক ব্লকের ভূতনি এলাকায় বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। ভূতনি থানার ভিতরে বন্যার জল ঢুকে পড়ায় পুলিশ কর্মীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। গঙ্গার জলস্তর এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 3টি গ্রাম পঞ্চায়েতের 100+ গ্রাম জলের তলায়, প্রায় 60,000 মানুষ জলবন্দী। ভূতনি ব্রিজের ওপর অস্থায়ী পুলিশ ক্যাম্প তৈরি করা হয়েছে, সেখান থেকেই চলেছে নজরদারি এবং জরুরি পরিষেবা প্রদানের কাজ। মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় গঙ্গার জলস্তর বৃদ্ধি পাওয়ায় গোটা এলাকা জলমগ্ন। দুর্গত মানুষজনকে উদ্ধার করে আশ্রয়স্থলে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে বর্তমান বন্যা পরিস্থিতিতে জেলার 82টি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত, যার মধ্যে আছে 5টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আগামী 21 সেপ্টেম্বর শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম সেমিস্টার। ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ের পড়ুয়াদের পাঠদানের ধারাবাহিকতা বজায় রাখতে নিয়মিত অনলাইন ক্লাস চালু রয়েছে। জেলার 23টি আশ্রয় কেন্দ্রের শিক্ষার্থীদের জন্য মথুরাপুর মডেল স্কুলে বিশেষ ক্লাস করছেন শিক্ষক শিক্ষিকারা। পূর্ব মেদিনীপুরের আগ্রা 1 নম্বর ব্লকের জুমকি গ্রাম পঞ্চায়েতের চাটলা ও চিরুলিয়া এলাকায় গতকাল ঝোড়ো হওয়ায় বেশ কয়েকটি বাড়ি ও পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়। আজ বিকেলে এগরার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী। দলিত ট্রফির ফাইনালে তৃতীয় দিনের শেষে পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে প্রথম ইনিংসে 466 রানে এগিয়ে। পূর্বাঞ্চলের প্রথম ইনিংসের 708 রানের জবাবে দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসে আজ তৃতীয় দিনের শেষে 6 উইকেটে 242 রান করে। পূর্বাঞ্চলের হয়ে মোহাম্মদ শামী ও মুকেশ কুমার 2টি করে উইকেট নিয়েছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, সকলের পরামর্শ নিয়ে পাহাড়ের উন্নয়ন করা হবে। তিনি আজ শিলিগুড়ির উত্তরকন্যায় বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে ভার্চুয়ালি এক বৈঠক করেন। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ।

0: আজকের প্রসঙ্গে এবারের বিষয় নেশামুক্ত ভারত। অধ্যাপক দেবাশিস চৌধুরী ও যুবদের অধিকার নিয়ে কাজ করার সংগঠন প্রাজকের অধিকর্তা দীপ পুরকায়স্থর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আজ অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, নেশামুক্ত ভারত গঠনে ও যুব সমাজকে এর প্রভাব থেকে মুক্ত রাখতে সরকার বদ্ধপরিকর। আজ এই নিয়ে আলোচনায় আমাদের মধ্যে রয়েছেন অধ্যাপক দেবাশিস চৌধুরী ও যুবদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন প্রাজকের অধিকর্তা দীপ পুরকায়স্থ। আপনাদের আকাশবাণীতে স্বাগত। দীপদা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব সম্প্রতি নেশামুক্ত যুব বিকশিত ভারত কর্মসূচি সূচনা করেছেন। আমরা সবাই জানি যে 2047 সালে বিকশিত ভারত গড়ার দিকে সরকার কাজ করে চলেছে এবং দেশের নাগরিকরাও কাজ করতে শুরু করেছে। তো আপনি কি বলবেন যে এই কর্মসূচির মাধ্যমে যুবদের কতটা নেশার থেকে আমরা দূরে রাখতে পারি?
2: এক নম্বর তো হলো যে এতদিন পরে মানে প্রধানমন্ত্রীর এই কার্যক্রমের মধ্যে একটা কণ্ঠস্বর শোনা গেল, যেটা বহুদিন ধরে সমাজসেবী সংগঠনরা বলে আসছেন যে এই সমস্যাটাকে মেডিকেলাইজ করলে মুশকিল। মানে একজনের মাদকাসক্তি হয়েছে, তাও তাকে হাসপাতালে ভর্তি করে দাও, তাকে কিছু ট্রিটমেন্ট দাও, তাকে বাড়ি ফিরিয়ে দাও, আবার রিল্যাক্স করলে আবার পাঠাও, এইভাবে জিনিসটা যেটা চলছিল সেটা হয়তো ধরুন সরকারি জায়গা থেকে যারা কাজ করছে তাদের হয়তো বুঝতে সুবিধা হতো যে কি কি কাজ করতে হবে, কিন্তু এই মেডিকেলাইজেশনটা একটা গন্ডগোল হয়ে যাচ্ছিল। কারণ এটা তো এক ধরনের ট্রিটমেন্টের জায়গা বলছি, মানে যখন অলরেডি গোয়াল ঘর শূন্য হয়ে গেছে তখন আমি কি করব সেইটা নিয়ে ভাবছি, কিন্তু যে প্রিভেনশনের জায়গাটা, এটা প্রধানমন্ত্রী নিজেই যেটা ঘোষণা করেছেন যখন বলছেন জনভাগিদারির মধ্যে দিয়ে এই কাজটি হবে, এই প্রথম বোধহয় সরকারি কোনো স্কিম এটাকে একটা মান্যতা দিলেন যে এখানে কমিউনিটির, সমাজের, মানুষের, স্কুল কলেজ সবার একটা বড় ভূমিকা আছে এবং এই জায়গাটা আমি চাইবো যে এটা যেন সবসময় বজায় থাকে। কারণ আসলে এই যে অ্যাডোলেসেন্সের কথাটা আমরা বলছি, এটা খুবই একটা সংবেদনশীল সময় এবং যারা আমরা পরিষেবা দিই অ্যাডোলেসেন্সদের, তাদেরও না অনেক সময় এই অ্যাডোলেসেন্সদের আজকের ভাষা, আজকের ভাবনা এটার সাথে একটু মানে একটা তফাৎ হয়ে যাওয়ার ফলে আমরা অনেক সময় তারা কি বলছেন বুঝতে পারি না বা আমরা কি বলছি তারাও বুঝতে পারে না। সেই জায়গাটা একটা খুব ইম্পর্টেন্ট হিউম্যান রিসোর্স, মানব সম্পদকে তৈরি করা এবং বিশেষ করে স্কুল, কমিউনিটি, কলেজ, অধ্যাপকদের, শিক্ষকদের একটা বিশাল বড় ভূমিকা এখানে আছে, কারণ তারা রেগুলারলি কিন্তু ক্লাসে বুঝতে পারেন যে কি হচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে আমাদের যে স্কুলগুলোতে যেখানে মেন্টাল হেলথ এবং কাউন্সেলিং এর ব্যবস্থা থাকার কথা আমাদের শিক্ষার অধিকার আইনের আন্ডারে, সেটাকে এবার বোধহয় একটু সিরিয়াসলি নেওয়ার প্রয়োজন আছে যে সব জায়গায় কারা আছেন, কারা দিচ্ছেন এবং সেখানে সামাজিক সংগঠনের একটা বিশাল বড় রোল আছে। কারণ অ্যাকচুয়ালি কিন্তু আমরা বুঝতে পারি যে কারা বেশি ভালনারেবল হয়ে যেতে চলেছেন এই জায়গাটা থেকে, কারণ পিয়ার প্রেশার, যেটা পিয়ারদের থেকে যে চাপটা আসে এটাকে উপেক্ষা করা কিন্তু সবাই পারেন না এবং এটা অতটা মানে আমরা সবাই জানি আমরা কোনো না কোনো সময় এই পিয়ার প্রেশারের ভুক্তভোগী আমরা নিজেরাও হয়েছি। কিন্তু যেটা খুব ইম্পর্টেন্ট, যেটার এভিডেন্স দরকার, মানে যে কারণে আমি মেডিকেলাইজেশনের সম্বন্ধে বলছি যে শুধুমাত্র একটা মেডিকেল রেসপন্স হলে হবে না, আমাদের অ্যাকচুয়ালি শুধু এটা জানলে হবে না যে একটি ছেলে বা মেয়ে, বেশিরভাগই ছেলেরাই এটার সাথে যুক্ত হয়ে পড়ছে, সে কেন যুক্ত হয়ে পড়লো। অনেক বেশি করে আমাদের জানতে হবে যে আরো যারা ছেলেমেয়েরা ছিল, যারা একটা এক্সপোজারের মধ্যে ছিল, হয়তো দু একবার কিছু চেষ্টা করেছে কিন্তু তারপরে যে আর যুক্ত হয়নি, কি কারণে যুক্ত হয়নি, এবং সেখানে কিন্তু আমাদের চলে যায় পারিবারিক ব্যাপার, কিছু ভ্যালু সিস্টেমের ব্যাপার কি আছে, নিজের সম্বন্ধে সেলফ এস্টিমের ব্যাপার, এই ধরনের বিভিন্ন রকম সাইকোলজিক্যাল ইস্যুস চলে আসে। তাই জন্য কিছুটা আমরা হয়তো প্রেডিক্ট করতেও পারি এবং সেইটা মাথায় রাখলে কাকে সাহায্য করা দরকার যাতে সে এই পিয়ার প্রেশারের মধ্যে না

0: পরে সেটা খুব ইম্পর্টেন্ট। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যেটা এটা বুঝতে হবে যে আমরা ছেলেরা যেভাবে বড় হয়ে উঠি, আমাদেরকে যেভাবে একটা মানে আমাদের সামনে যে সো কল্ড হিরোর একটা আদর্শ থাকে, আমরা অনেক সময় এদিকে গিয়ে বলি না এত বাহাদুরি দেখাস না, কিন্তু এই যে বাহাদুরি করার একটা চাপ ছেলেদের মধ্যে থাকে, তার মধ্যেও কিন্তু এই রিস্ক নেওয়ার এই একটা টেন্ডেন্সি থাকে। এবং সবচেয়ে বেশি চ্যালেঞ্জ যারা বোধ করে নিজেদের সম্বন্ধে, যে না আমাকে কোনো না কোনো ভাবে প্রতিষ্ঠা করতে হবে যে আমি খুব ম্যাচো বা আমি মানে খুব সাহসী, এই ট্র্যাপটাই অনেক ছেলেরা পড়ে যাচ্ছে। এবং একবার পড়ে গেলে তখন আর ফেরার পথটা একটু শক্ত এবং কঠিন হয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলো কোথাও এই প্রোগ্রামের মধ্যেও আমাদের মনে হয় যে অ্যাড্রেস করাটা দরকার। তবে খুবই ইতিবাচক ব্যাপার হয়েছে যে এই প্রথম বোধহয় ওই মেডিকেল সমাধানের বাইরে গিয়ে আমরা অন্য কিছুও দেখছি,
1: মানে সরকার একটা হোলসাম ব্যাপার নিয়েছে পুরো বিষয়টিকে অ্যাড্রেস করার জন্য।
0: একদম।
1: আচ্ছা, বাইরের দেশগুলোতে কি সরকার এরকমই ব্যবস্থা নিয়ে থাকে, ওখানে কেমন চিত্রটি
0: দেখুন? যেমন বাইরের দেশ বলতে ইউএসএতে চিত্রটা খুবই ভয়ঙ্কর, কিন্তু ওরাও ফ্যামিলি ফোকাসড কাজ করছেন, অনেকজন অ্যাডোলেসেন্টদের জন্য স্পেসিফিক ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করছেন, বিহেভিয়ারাল থেরাপিটা আনার চেষ্টা করছেন। ক্যানাডাতে যেটা আমরা দেখতে পেয়েছি যে ক্যানাডাতে প্রথমে সোশ্যাল অ্যাভেলেবিলিটি, যেটা আমরা বলি যে সামাজিকভাবে এটা অনুমতিটা কিরকম আসছে, মানে বড়দের দেখে আসছে, কারণ এটাও কিন্তু একটা বড় জিনিস ভারতবর্ষেও, যেটা হচ্ছে যে আমরা কিন্তু নেশা করার যে জায়গাটা এটা কিন্তু কাউকে না কাউকে দেখে শিখছি, এবং তার মধ্যে কিন্তু বড়রা, বয়সে বড়রা আছে সবসময়। কিন্তু এরকম নয় যে আমার বয়সী কেউ একজন আমাকে শেখাচ্ছে, কারণ যে শেখাচ্ছে সেও কিন্তু একটু বড় বয়সী কাউকে দেখে শিখছে। এই জায়গাটা কিন্তু ক্যানাডা খুব ভালো রকম অ্যাড্রেস করছে এখনো পর্যন্ত, খুব ভালো রকম ভাবে যারা এটা ধরতে পেরেছে, এবং সেটা কয়েক দশকের কি বলবো উদ্যমে, সেটা অস্ট্রেলিয়াতে, যেখানে অন্তত 2022-23 দেখা যাচ্ছে যে 14-17 বয়সীর ছেলে মেয়েদের মধ্যে 98% এখনো স্মোকিংই ধরেনি, এবং এই ইন্ডিকেটরটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং অ্যালকোহলের সাথে কোনোভাবে যুক্ত হননি, সেটা রয়েছে প্রায় 70%। এমন একটা সমাজে যেখানে সোশ্যাল ড্রিঙ্কিং অ্যালকোহলের যেটা খুব মানে চালু আছে আর কি, সেখানে এই জিনিসটা দেখা যাচ্ছে। তো সেখানে ওরা যেটা করেন, বারবার স্কুলগুলোতে কাজ করছেন, পাবলিক হেলথ ক্যাম্পেইন করছেন, এবং কিন্তু সবচেয়ে বড় হচ্ছে ওরা ন্যাশনাল হেলথ একটা সার্ভেলেন্স করে যাচ্ছেন, যেখানে ওরা বুঝতে পারছেন যে বছরে বছরে এগুলো কম বেশি কিছু হচ্ছে কিনা। এবং সেই কারণে সরকার একটা মানে সিস্টেম্যাটিক্যালি প্রত্যেক দিন একটা বছরের একটা ডেটা পাচ্ছেন। এবং আইসল্যান্ডে যেটা খুব বড় রকম ব্যাপার হয়েছে, যেটা আমরা সামাজিক সংগঠন হিসেবে বলি, যে ব্যাপকভাবে স্পোর্ট, এবং মানে স্পোর্ট বলতে শুধু মাঠে খেলতে দিয়ে দাও তা নয়, একটা স্ট্রাকচার্ড স্পোর্ট প্রোগ্রাম, মানে স্পোর্ট থেকে যে বেনিফিটটা আমার হচ্ছে সেটাকেও সাইকোলজিক্যাল প্রোগ্রামের মাধ্যমে এটা ডেলিভার করা, মানে এখানে যেন জিনিসটা না হয় যে তুমি কতটা ভালো গোল দিতে পারছো বা কতটা ভালো ট্যাকেল করতে পারছো তার উপরে নয়, স্পোর্টটা খেলার পরে তোমার ভেতরে যে অনুভবটা হচ্ছে, যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে, সেটাকে তুমি নিজেকে তৈরি করার জন্য কিভাবে লাগাবে সেইটার জন্য যে একটা প্রোগ্রাম, এবং তার সাথে কালচারাল অ্যাক্টিভিটিস প্রোগ্রাম, সেখানেও একই রকম ব্যাপার, কতটা ভালো গান গাইতে পারছো, কতটা ভালো নাচতে পারছো, আঁকতে পারছো তা নয়, কিন্তু এই পুরো প্রক্রিয়াটার মধ্যে যুক্ত থেকে তোমার ভেতরে যে চেঞ্জ হচ্ছে সেটা আমি বুঝতে পারছি কিনা, এবং সেটাকে আমি কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, এই প্রোগ্রামগুলো খুব জরুরি।
1: মানে হচ্ছে পজিটিভ ভাইব যেটা,
0: একদম একদম, অ্যাকচুয়ালি না বললে কিন্তু জিনিসটা যেটা দেখা গেছে যে ফিয়ার অ্যাপ্রোচ, যদি গেলে তোমার এই হয়ে যাবে, ভবিষ্যতে এটা হবে, এগুলো সত্যি কথা বলতে আমাদের যেটা ব্রেনে প্রিফ্রন্টাল কর্টেক্স আছে, সেটা যেটা আমাদের অ্যাকচুয়ালি উচিত অনুচিত বোধ এগুলো শেখায়, বেশিরভাগ মানুষের ডেভেলপ করতে করতে সেটা প্রায় 20-25 হয়ে যায়, ছেলেদের মধ্যে আরো বেশি সময় লাগে, সুতরাং আমরা খুব বেশি ইম্পালসিভ হয়ে যাই। তো সেখানে শুধুমাত্র এটা করো এটা করো না, বিধি নিষেধ বা তোমার এইটা হতে পারে, এইটা অনেক সময় সাধারণভাবে মানুষের মধ্যে এটা বুঝতে পারা বা সামনের দিকটা দেখে এগোতে পারা ইয়ে নেওয়াটা খুব অসুবিধা হয়ে যায় ব্রেনের স্ট্রাকচারের জন্য, যার জন্য এই ধরনের অন্যান্য জিনিসপত্রগুলো খুব জরুরি, যাতে ব্রেনের স্ট্রাকচারের এই ইম্পালসিভ বিহেভিয়ারটা বা কম্পালসিভ বিহেভিয়ারটা এটা খানিকটা কমতে পারে আর কি।
1: একদমই একদমই। আচ্ছা দেবাশিস দা, কলেজ ইউনিভার্সিটিতে এনএসএস রয়েছে, তো এনএসএস এর সাথে যে স্টুডেন্টরা যুক্ত রয়েছে তাদের মাধ্যমে এই নেশামুক্তির যে ক্যাম্পেইন, যে কর্মসূচি, সেটাকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি?
2: এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমার কলেজে যেরকম এনএসএস আছে, আর আমার কলেজে এনসিসিও আছে, বিগত 20 ধরে এনসিসির অফিসার আছি আমি কলেজে। তো এনসিসি এনএসএস এরা নিয়মিত নো ড্রাগস ক্যাম্পেইন, অ্যান্টি টোব্যাকো ক্যাম্পেইন প্রভৃতি এগুলো নিয়মিত চলে।

0: এবং আমি এটা জিনিস দেখেছি যেটা দাদা বলছিলেন, একদম খুব যে পজিটিভ ভাইবস, এনসিসি এনএসএস এর যে ট্রেনিং বা এর মধ্যে যারা যুক্ত হয় ক্যাডেটরা বা ভলান্টিয়াররা, তাদের ক্যাম্প করা, তারপরে তাদের বিভিন্ন ট্রেনিং অ্যাক্টিভিটিস বিভিন্ন কাজের মধ্যে যুক্ত রাখা বিষয়টা আমি যেটা অনুধাবন করেছি সেটা হচ্ছে যে এই যে এজ ব্র্যাকেটটা যেটা মানে খুব ভালনারেবল, এটার মধ্যে খুব এনার্জি থাকে। এবং এই যে বাহাদুরির কথাটা বললেন, যে বাহাদুরির বিষয়ে, তারপর অস্ট্রেলিয়ার যে উদাহরণটা স্পোর্টস অ্যাক্টিভিটিস, আইসল্যান্ডের যে উদাহরণ, এনসিসি এনএসএস এর মাধ্যমে এগুলো আরো ভালো করে করা যায়, হয় আরো ভালো করে করা যায়। ওদের মিলিটারি ট্রেনিং হয়, স্পোর্টস অ্যাক্টিভিটিস, অ্যাডভেঞ্চার ট্রেনিং হয়, রক ক্লাইম্বিং, স্লিদারিং, তারপরে রিভার রাফটিং, এই যে বিষয়গুলো, এগুলোর মধ্যে যত ইনভলভ হয়ে যায় ইউথ, যত পজিটিভ অ্যাক্টিভিটিস এর মধ্যে ইনভলভ হবে, যত ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে হবে, তখন আমরা দেখছি আস্তে আস্তে সত্যি ক্যাডেটরা, ভলান্টিয়ার, এনএসএস এর ভলান্টিয়াররা এর মধ্যে সেরকম যুক্ত হয়ই না। যেরকম যেই পার্সেন্টেজ দাদা বলছেন অস্ট্রেলিয়াতে 98% 70%, ঠিক সেরকমই মোটামুটি 70% 80% ক্যাডেটসরা যায় না, কেন ওরা আরো অন্যান্য অ্যাক্টিভিটিস গুলো তারা ইনভলভ হয়ে যায়, তাদের ট্রেনিং থাকে, তাদের স্পোর্টস থাকে, খেলাধুলো থাকে, তারপরে মানে এনগেজমেন্ট যদি থাকে সেই সময়ে, এই সময়টা যদি ফ্রুটফুল পজিটিভ এনগেজমেন্ট যদি দেওয়া যায় তাহলে খুবই খুবই একটা ভালো ইন্টারভেনশন। এদের সঙ্গে যে কথা বলা, আমরা যেরকম আমরা এতদিন ধরে এনসিসি এনএসএস করছি বা টিচাররা আছি, আমাদের ওদের সাথে কথা বলারও একটা ল্যাঙ্গুয়েজ, এগুলোতেও ট্রেনিং এর দরকার, সেন্সিটাইজেশনের দরকার, মানে আমাদের টিচারদের মানে অভিভাবকদের আমাদের ট্রেনিং দরকার, নিউ জেনারেশনের সঙ্গে কথা বলার জন্যে, তাদের বোঝার জন্যে, ইন্টারভেনশনের জন্যে, পজিটিভ ইন্টারভেনশনের জন্যে এনসিসি এনএসএস এর খুব গুরুত্বপূর্ণ রোল আছে, এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ রোল আছে।
1: মানে স্পোর্টস খেলাধুলো এইসবের মধ্যে যুবদের মধ্যে যে এনার্জিটা থাকে সেই এনার্জিটাকে একটা ইতিবাচক দিকে নিয়ে যাওয়া, এবার ইতিবাচক দিকে নিয়ে গেলেই আমরা নেশা বা মাদকাসক্তির থেকে তাদের দূরে সরিয়ে রাখতে পারবো।
0: একদম একদম, কারণ ওটা পজিটিভ চ্যানেলে চলে যাচ্ছে, মানে চ্যানেলাইজ করা, বিষয়টাকে চ্যানেলাইজ করা, যদি না হয় তাহলে এরকম হবে, মানে এম্পটি মাইন্ড ডেভিলস ওয়ার্কশপ, অনেক সময় বিষাদে অসাদে ভোগে ডিপ্রেশনে চলে যায়, সত্যি ক্যারিয়ারের টেনশন থাকে, অনেক অনেক রকমের অসুবিধা থাকে অ্যাডোলেসেন্টে, ইয়াংস্টারদের অনেক রকমের ব্যাপার থাকে, অনেক সময় আমরাগুলো বুঝতে পারি না, জেনারেশন গ্যাপ থাকে আমরা বুঝতে পারি না, এখানে অনেক ক্রিয়েটিভ ভাবে কাজ করার জায়গা আছে, দাদারা করছেন, ওনারা করছেন, আমাদেরও করার দরকার আছে।
1: দীপদা আর একটা যেটা কথা বলেছিল সেটা হচ্ছে স্পোর্টসে যে আমাকে এক্সেলেন্ট হতে হবে তা না, কিন্তু স্পোর্টস খেলাধুলায় আমার পার্টিসিপেশনটাই হচ্ছে মেন, এবং ওর মাধ্যমে আমার মধ্যে পজিটিভ ভাইব আমরা আনতে পারি, যুবরা আনতে পারে, এর মাধ্যমে হচ্ছে একটা সুস্থ স্বাভাবিক একটা সমাজের জন্ম দেওয়া যায়।
0: একদমই তাই, একদমই তাই, ওটা মানে পজিটিভ কাজে চ্যানেলাইজ করা, বেসিক্যালি পজিটিভিটির দিকে এনার্জিটাকে চ্যানেলাইজ করা, কেন মানে বিপুল এনার্জি থাকে এই এজ গ্রুপের মধ্যে, মানে ট্রিমেন্ডলেস এনার্জি, মানে লিমিটলেস এনার্জি থাকে, ভালো কাজে যদি যুক্ত করা যায় এরা দেখে লিটারালি দেখে লিফট দ্য মাউন্টেন্স, মানে এরা পর্বত নাড়াতে পারে, মানে পাহাড় তুলতে পারে, সত্যি এতটা এনার্জি থাকে, শুধু পজিটিভ দিকে চ্যানেলাইজ করা।
1: আমাদের আলোচনার সময় শেষ হয়ে এসেছে, এই আলোচনা থেকে অনেক কিছুই বেরিয়ে আসলো, মূল বিষয় যেটা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে ইতিবাচক চিন্তা এবং খেলাধুলার মাধ্যমে যুবদের আরো ইনভলভ করা, তারা যেন এর বিষয়টা থেকে বেরিয়ে আসে, এবং আগামী দিনে 2047 সালের মধ্যে ভারতকে বিকশিত ভারতে পৌঁছে দেওয়ার জন্য যুবদের এনার্জি একটা বড় ভূমিকা রাখবে। আমাদের সাথে আলোচনায় এতক্ষণ ছিলেন অধ্যাপক দেবাশিস চৌধুরী ও যুবদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন প্রাজকের অধিকর্তা দীপ পুরকায়স্ত। আপনারা আপনাদের মূল্যবান সময় আকাশবাণীকে দিয়েছেন, এই জন্য ধন্যবাদ।
2: ধন্যবাদ
0: আপনাকেও,
3: ধন্যবাদ, নমস্কার। আজ শুনলেন আলোচনা নেশামুক্ত ভারত, অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব। অধ্যাপক দেবাশিস চৌধুরী ও যুবদের অধিকার নিয়ে কাজ করা অসরকারি সংগঠন প্রাজকের অধিকর্তা দীপ পুরকায়স্তর সঙ্গে কথা বললেন কল্যাণ লাহা। শব্দ সম্পাদনায় সাধনা দাস বসু।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে শহর কলকাতা।

0: জল টলটল পুকুর নদী, নীল আকাশে সাদা মেঘের ভেলা, ফুটতে শুরু করেছে কাশ, শরৎ এসে গেছে। এই সময় ঘরবন্দি থাকতে ইচ্ছে করে না, বেরিয়ে পড়েছি। গত কয়েকদিনে গেছি শহরের বিভিন্ন জায়গায় আয়োজিত বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে। সেসব অনুষ্ঠানের শব্দচিত্র আপনাদের কাছে পৌঁছে দিতে শুরু করছি আজকের শহর কলকাতা। আজ এই অনুষ্ঠানে থাকছে মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষ উদযাপন এবং উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহ পালন। গত 3 থেকে 6 সেপ্টেম্বর শহরে উদযাপিত হয়েছে উত্তম কুমারের জন্ম শতবর্ষ। 3 সেপ্টেম্বর মহানায়কের জন্মদিন উপলক্ষে একতারা মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিশিষ্টজনেরা। 4 সেপ্টেম্বর রবীন্দ্র সদনে সম্বর্ধিত করা হয় চলচ্চিত্র জগতের বিশিষ্টজনেদের। 5 এবং 6 সেপ্টেম্বর আয়োজিত হয়েছে আলোচনা সভা সহ অন্যান্য অনুষ্ঠান। নন্দনে প্রদর্শিত হয়েছে মহানায়ক অভিনীত চলচ্চিত্র। আয়োজনে পশ্চিমবঙ্গ সরকারের অন্তর্গত তথ্য ও সংস্কৃতি বিভাগ। অভিনেতা মিঠুন চক্রবর্তী বলেন,
1: সেখানে আমাদের সুপারস্টার ছিলেন, আমি তখন কেউই নয়, আমিও পার্টিতে গিয়েছি, কেউ আমাকে নিয়ে গেছে ঘুরছি, ওরা দেখি উত্তম কুমার দেখেই যে পাফা সব নামছে, সোজা এমন করে তাকিয়ে রয়েছি। একটুখানি উনি দেখার পর কিছু একটা অস্বস্তি ফিল করছিলেন, একটা ছেলে আমাদেরকে এক দৃষ্টে কেন তাকিয়ে রয়েছে। সে তাকিয়ে তারপর বললেন, নমস্কার, আপনি কিছু বলবেন? আসলাম না স্যার, আমি আর কি বলবো, আমার কাঁদতে ইচ্ছে করছে। বলে কেন? বলে আমি উত্তম কুমারকে দেখেছি, এত বছর যাতে দেখে পুজো করতাম, ভাবলাম সামনে সফিট হয়েছে, আমার কান্না পাচ্ছে। বলে অভিনয় করো? বলে ছোটোখাটো এখন করছি, কলকাতায় আমার সাথে দেখো। ঠিক আছে, সেখানে কাট আলাদা সবাই বলে, ইনিও বললেন ঠিক আছে দেখা যায়। তো এই আসার পর চলে গেলাম ওনার কাছে দেখা করতে স্টুডিওতে। বলতে তুমি আমার বইতে কাজ করবে, আমি একটা ফিল্মে ডাইরেক্ট করছি, বইটার নাম কলঙ্কিনী কঙ্কাবতী। বলে এইবার আমার ভাগ্য ফিরল, এইবার আমি ডেফিনেটলি সুপারস্টারের জায়গায় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। শুটিং শুরু স্টুডিওতে, একটুখানি লং শটগুলো হয়ে যাওয়ার পর ক্লোজ আপে এলেন তিনি। ক্লোজ আপ মানে এখান থেকেই ক্লোজ আপের শট লাগানো হলো। আমি তাকিয়ে রয়েছি, হঠাৎ ক্যামেরাম্যানকে বললেন এই ক্যামেরাটা একটু এদিকে সরা, ক্যামেরাটা সরানো হলো। আমি তাকিয়ে রয়েছি, বলল না আরেকটু সরা, আরেকটু সরানো হলো। আমি কিন্তু তাকিয়ে রয়েছি, তবে হঠাৎ উনি চেঁচিয়ে উঠে বললেন, এই মিঠুন তুই তো ট্যাড়া রে। আমি ট্যাড়া? দুবার ক্যামেরাটা শিফট করলাম, তখন ওদের চোখ চোখ ঘুরছে, তুই তো ট্যাড়া। এই মুশকিল কী করি আমি? তো ওরা দেখ, যদি ক্যামেরা এখানে হয় একটু অফ সাইডে দেখবি, আমাকে দেখেছিস, আমার ছবি দেখেছিস। তাই মনে মনে ভাবলাম উনি তো সত্যি মেয়ে, দেখুন যে কোনো ফটো দেখুন, উনি ডাইরেক্ট ক্যামেরাতে লুক দেন না, আর দিলে পরেও একটু অফ সাইডে। সেটা যে তিনি আপনার আমাকে দিলেন, এতগুলো ডাইরেক্টর প্রভাষণ বসে রয়েছে, ও ওরা সবাই লাগায় ক্যামেরা, কিন্তু বুঝতে পারে না আমি একটুখানি অফ সাইডে দেখছি। এগুলো উত্তমটা আর তারপরে যে ভালোবাসা পেয়েছি সুপ্রিয়াদি এবং দাদার কাছে, সেটা মুখে বলতে পারবো না। মানে শুটিং হলে পরে খাবেন না আমার জন্য, শুনেছেন কোনদিন উত্তম কুমার খাচ্ছেন না, কারণ আমি না কোনো এত ভালোবাসা পেয়েছি ওনার থেকে, মানে কোনো বলার নয় ভোলার নয়। লং লিভ উত্তম কুমার।
0: অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বলেন,
2: উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমার, উনি আমার নিজেই দাদার মতন ছিলেন। ওর সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল, একটা পারিবারিক সম্পর্কের মতন ছিল, কারণ উত্তম দার বাবা মা সাতকড়ি চট্টোপাধ্যায়,

0: মাসিমা মেসমশাই বলতাম, গ্রীষ্ম ভাজিরুনের বাড়িতে যখনই যেতাম, এবং ওনার ভাই পেন্টু মানে বরুণ কুমার আর বুড়ো তরুণ কুমার, তরুণ আমার বেস্ট ফ্রেন্ড ছিল, মানে যখন আমি নাটক করি রঙমহলে আর বুড়ো করত বিশ্বরূপায় তখন থেকে আমরা বন্ধু। সেই জন্যে বুড়ো সুভাবে আমার যাতায়াত বেড়ে গেল। আর আমি সাহেবের গোলামে যখন ভূতনাথ করতাম রঙমহলে, ওইটি আমার লাস্ট স্টেজ প্লে রঙমহলে। তারপর তো হেমন্তদা আমাকে বম্বে নিয়ে চলে গেলেন। তো সেই সময় আমি বলছি উত্তমদার কাছে আমি যেতাম, কেননা উত্তমদার সাহেবিক গোলাম ফিল্ম যেটা হয়েছিল সেটাতে উনি ভূতনাথ করেছিলেন, এবং আমি ভাবলাম যে এই রোলটা ভীষণ প্যাসিভ ক্যারেক্টার ভূতনাথ, অন স্টেজ আরও বেশি করে মানে ভেরি ডিফিকাল্ট। তো আমি দাদার কাছে যেতাম গিরিশ মুখার্জী, দাদা বলতেন আমার তো সময় হবে না রে বিশু, তো তুই সকালবেলা আমি যখন দাড়ি কামাই না সে করে রেডি কিন্তু ওই সময় তুই স্ক্রিপ্টটা নিয়ে চলে আসবি আমার কাছে। তা আমি স্ক্রিপ্টটা নিয়ে রোজ সকালবেলা ওই দাদা বসে বসে দাড়ি কামাতো শুটিং যাওয়ার আগে, আর বলতো পাটটা পড়ে যা, আমি পাটটা পড়তাম দাদা এখানটা এরকম করি, কারণ ক্যারেক্টারটা ভূতনাথ ভীষণ প্যাসিভ ক্যারেক্টার, স্টেজে ধরা ভেরি ডিফিকাল্ট। আমি তো ফিল্মে করেছি, আমার 75 লেন্সে 50 লেন্সে আমি ধরেছি, আমাকে আমার সমস্ত এক্সপ্রেশনগুলো অডিয়েন্স পেয়েছি, কারণ ভূতনাথ ক্যারেক্টারটা হচ্ছে শুধু সব দেখে যাচ্ছে। হ্যাঁ, তো এইটা আমাকে উত্তমদা গাইডেন্স দিয়েছিল, এইখানটা তুই এরম করবি, এইখানটা এইরকম করবি, এইখানটা তুই একটু বেশি লাউড অ্যাক্টিং করবি। আমি সেইভাবে করেছিলাম। একটা মানুষ সে অভিনয় আমাকে দেখিয়ে দিয়েছে, আমি ভাবতে পারি না আমি অভিনয় করছি, হঠাৎ একদিন উইংসের পাশে আমি দাঁড়িয়ে দেখি একটা হাওয়াই শার্ট পরা একটা চটি পরে একটা পরে দাঁড়িয়েছেন উত্তম দ্বারা চুপ করে দাঁড়িয়েছে অন্ধকারের মধ্যে। আমি দেখছি একটা লোক কতখানি অভিনয় সম্বন্ধে সিনসিয়ার, যে সেই সময় উত্তম কুমার মানে কি উত্তম কুমারের একটা ছায়া দেখলে সেখানে ট্রাফিক জ্যাম হয়ে যায়, লোকে তাড়া করে এইরকম। কারণ সেই সময় তাড়াতাড়ি শুটিং প্যাক আপ করে ওখান থেকে চলে এসেছেন সোজা কর্নওয়ালিস স্ট্রিটে রঙমহল থিয়েটার, কি বিষ্ণুকে আমি যেটা দেখিয়েছিলাম সেটা সে কীরকম পারফর্ম করছে সেটা দেখার জন্যে উত্তম কুমার চুপচাপ দাঁড়িয়ে দেখছে। এই ছিল দাদার আমার প্রতি টান ভালোবাসা। উত্তমদা আমার কাছে অমর, এবং সমস্ত দর্শকের কাছে দাদা ওনার ছবি দেখেছে আমার মনে হয় উনি চিরকাল অমর থাকবেন।
1: অভিনেতা রঞ্জিত মল্লিক বলেন,
2: আমি কলেজ লাইফ থেকে প্রচণ্ড ভক্ত উত্তম কুমার। আমি থাকতাম ভবানীপুরে আমাদের বাড়ি, সামনে হলো সাউথ ক্লাব, সন্ধ্যেবেলা মাঝে মাঝে উনি টেনিস খেলতে আসতেন সাউথ ক্লাবে, ওনাকে একচুপ দেখেই যেতাম সেখানে যেতাম। দেখে পরবর্তীকালে তো সিনেমায় নামলাম, উত্তম কুমারের সঙ্গে প্রথম আমি 5টা ছবি করেছি, প্রথম ছবি হলো মৌচাক। তো এই এত নাম করা উত্তম কুমার, আমার প্রচণ্ড ভয় ধরে গেল এনার সঙ্গে পাঠ করার জন্য। তো উনি সেটা প্রচণ্ড ভালোভাবে বুঝতে পেরেছিলেন যে কোথায় আমার একটা নার্ভাসনেস, কোথায় একটা সে কী একটা ব্যাপার। তো সেটা বড় ভাই ছোটো ভাইকে ঠিক যেভাবে আঁকলে রাখে সেইভাবে ঠিক আমাকে পাঠ পাইয়ে দিয়েছিলেন ওই ছবিতে। তো ওনার সঙ্গে পরবর্তীকালে অনেক ছবি করেছিলাম, এবং অনেকে সব শিখে টিকে আসে, আমি কত কিছু শিখে টিকে আসেন এমনিছিলাম। তো যতদিনই ওনার সঙ্গে গোটা পাঁচেক ছবি করেছি, আমার কাজ ছিল, আমার শট না থাকলেও উনি সব শট দিচ্ছেন, সর্বক্ষণ আমি ফ্লোরে বসে থাকতাম, উনি কী করছেন, কোথায় তাকাচ্ছেন, কেন করছেন, এই বোঝবার জন্যে, শেখবার জন্যে, তো সেই জন্যে থেকে আরও সব অভিনেতার কাজ দেখে দেখে আমার যতটুকু যা শেখা। উত্তম কুমার কত বড় মাপের অভিনেতা সেটা তো আপনারা ছবি দেখেছেন আপনারা জানেন, কিন্তু যত মাপের বড় মাপের অভিনেতা ঠিক তত বড় মাপের মানুষ, উত্তম কুমার। কারণ আমার নিজে দেখেছি দুই পৃথিবী ছবিতে, ও উনি দেখ খোঁজ না যে কার আগেকার দিনে অনেক অ্যাক্টার অ্যাক্ট্রেস বসে গেছে আছে সেরকম কাজকর্ম নেই, আর কাজকর্ম নেই মানেই তো অর্থ প্রতিক্রমে একটু টানাটা। তো সঙ্গে সঙ্গে ফোনে একটা দেখতো ওকে একটু খোঁজ করো তো, উনি যদি এই চর্চা করেন একে একটু খোঁজ করো তো, সেরকম। আর আরেকটা

0: মানে কত বড় মহানুভব হলে হয়, একটা সময় একটা ছবি করছিল, তখন আমার হাতে ইনফ্যাক্ট ছবি ছিল না, জায়গায় উত্তম দার সঙ্গে একটা ছবি হলো দুই পৃথিবী, তা দুই পৃথিবীর সময় তাই উত্তম দা ডেট দিয়ে দিচ্ছে, সঙ্গে সঙ্গে ডিরেক্টর বলে যাও যাও আমি স্টুডিও বুক করো, স্টুডিও বুক করো, স্টুডিও বুক করো। তো দাঁড়ান আগে দেখো রঞ্জিতের ডেট আছে কিনা দেখো, আমি কিন্তু পুরো খালি, জানেন 365 দিন খালি, এরকম শুধুমাত্র সম্মান দেবার জন্য যে আমার ডেট পেলাম তুমি ডেট স্টুডিও বুক করে দাও, সেরকম না, একেও সেরকমভাবে এ করো। এই যে মনোভাব, এই মনোভাব, এই তুলনার বাইরে অনেক টেকনিশিয়ানকে সাহায্য করা, ছবি দেখে তো আমি মুগ্ধ হয়েছি, সে তো বারবার বলি অসংখ্য, আমি অসম্ভব তাই ওনার ছিলাম, কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং কোন মাপের মানুষ, সেটা আমাকে আরও বেশি আনন্দ দেয়। আপনি নেই এ কথা আমি কখনো ভাবি না, কখনো ভাবি না, উনি আছেন, থাকবেন আরো 100 বছর, আরো 100 বছর থাকবেন।
1: গত 1 থেকে 7 সেপ্টেম্বর হগ মার্কেট প্রাঙ্গণে পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তরের উদ্যোগে আয়োজিত হয় উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহ। উদ্বোধন করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আয়োজিত হয় বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সচেতনতামূলক অনুষ্ঠানে সায়ন চট্টোপাধ্যায় বলেন,
2: ব্যাংকের যে অফিসিয়াল নাম্বারগুলো হয় জেনারেলি সবই ভেরিফাইড নাম্বার, ট্রাই ভেরিফাইড নাম্বার, তাই অবশ্যই ব্যাংকের নাম্বার থেকে যখনই যাবে হয় এস বা জি লেখা থাকবে। হাউ টু ফাইন্ড IMEI নাম্বার অফ ইউর মোবাইল, IMEI নাম্বার, আমাদের প্রত্যেকের মোবাইলের দুটো করে IMEI নাম্বার থাকে, তো এবং সেই IMEI নাম্বারগুলো অবশ্যই আমাদের কোথাও একটা লিখে রাখা উচিত। কেন দরকার IMEI নাম্বার? যদি আপনার ফোন হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, সেক্ষেত্রে ফোনের কমপ্লেন রেজিস্টার করাতে গেলে পুলিশ অবশ্যই IMEI নাম্বার জিজ্ঞেস করবে। তো কীভাবে IMEI নাম্বার পেতে হয়? খুব সিম্পল, ডায়ালার বক্সে যান, কল ডায়ালার, ডায়ালারে গিয়ে *#06# এটা লিখে কল করুন, দেখবেন দুটো নাম্বার আপনাকে শো করবে, অনেক বড় বড় দুটো নাম্বার শো করবে, সেই নাম্বার দুটো আপনি কোথাও নোট করে রাখুন। যদি আপনার ফোন হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, পরবর্তীকালে ট্রেস হবে কিন্তু এই IMEI নাম্বার দিয়েই, এবং ফোনও ফেরত পাবেন এই IMEI নাম্বার দিয়েই। তাই যদি না এই IMEI নাম্বার লিখে রাখেন, অবশ্যই কিন্তু আজকেই গিয়ে লিখে রাখবেন ওটা। ওকে, হাউ টু রেজিস্টার লস্ট অর স্টোলেন ফোন রিপোর্ট অন সঞ্চয় সাথী পোর্টাল, এই যে IMEI নাম্বারটা লিখে রেখেছেন, ধরুন একদিন আপনার ফোন চুরি হয়ে গেল, তাহলে কীভাবে কমপ্লেন রেজিস্টার করবেন? নাম্বার 1, থানায় গিয়ে আপনাকে জিডি করতে হবে। নাম্বার 2, সঞ্চয় সাথী পোর্টাল আছে, ব্রাউজারে গিয়ে সঞ্চয় সাথী পোর্টাল সার্চ করবেন, খুলবে পোর্টাল, ওখানে ডিটেলসগুলো ফিল আপ করবেন, মোস্ট ইম্পর্টেন্টলি জিডি কপি দিতে হবে, থানায় গিয়ে জিডি কপি দিয়েছেন সেই জিডির কপি দিতে হবে, আপনার আইডি প্রুফ দিতে হবে আর IMEI নাম্বার দিতে হবে। দিয়ে রেজিস্টার করলে অটোমেটিক কমপ্লেন আপনার IMEI থ্রু দিয়ে আপনার ফোন স্ক্যানিং হবে, অলওয়েজ স্ক্যানিং হবে, যখনই ওই হারিয়ে যাওয়া ফোনে অন্য কেউ সিম ভরবে সঙ্গে সঙ্গে আপনার কাছে অ্যালার্ট।
1: সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশবিশেষ।

0: শহর কলকাতা আজ এ পর্যন্তই। আবারও কথা হবে আগামী মঙ্গলবার রাত 8:15 আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। গ্রন্থনা অমৃতা হালদার রায়। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। প্রযোজনা দেবশ্রী ঘোষ।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন
2: কথায় কাহিনী।

0: আজ শুনবেন মীনাক্ষী দাসের গল্প হিসাবের খাতার বাইরে, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।
1: তৃষার বয়স 35। অফিসের বড় বড় রেজিস্টারে তার বয়স বা ব্যক্তিগত জীবনের কোনো কলাম ছিল না। সেখানেই সে রাজ্যের এক সরকারি দপ্তরের সিনিয়র অডিট অফিসার। কিন্তু নিজের জীবনের ব্যালেন্স শিটের সামনে দাঁড়ালে সে দেখত সেখানে শুধু ঘাটতি আর ঘাটতি। পরিবারের কাছে 35 এক সফল কেরিয়ারের সংখ্যা নয়, এক গভীর আশঙ্কার নাম। মা ফোন করলেই দীর্ঘশ্বাস ফেলে বলতেন, আর কতদিন এভাবে কাটাবি তৃষা, বয়স তো আর থেমে নেই, সময় তো আর সোজা পথে চলে না রে মা। তৃষা মাকে কখনো বোঝাতে পারত না যে সে একা থাকতে ভালোবাসে এমন নয়। অতীতে কিছু সম্পর্ক এসেছিল, কিন্তু সেগুলো ঠিক অফিসের ভুলের মতো, যেখানে দুপক্ষের অঙ্কে মিল হয়নি। তৃষা তাই আর কোনো সমঝোতার রাস্তায় হাঁটেনি। সে নিজের একাকিত্বকে একটা সুশৃঙ্খল অভ্যাসে পরিণত করেছিল। শুক্রবার বিকেলে যখন বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই জয়েন্ট ডিরেক্টর সুব্রতবাবুর ঘর থেকে ডাক এলো। কেবিনে ঢুকতেই সুব্রতবাবু চশমার ওপর দিয়ে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, তৃষা বসো, একটা জরুরি সমস্যা তৈরি হয়েছে। তৃষা চেয়ার টেনে বসে বলল, কি ব্যাপার স্যার? টেবিলের ওপর রাখা একটা লাল ফিতের মোটা ফাইলের দিকে ইঙ্গিত করে সুব্রতবাবু বললেন, বাঁকুড়ার জঙ্গলমহল রুরাল ডেভেলপমেন্ট প্রজেক্টের কাজ, বিশেষ ফান্ডের অডিট রিপোর্ট সোমবার সকালের মধ্যে ফাইনাল করতে হবে। কিন্তু আসল সমস্যা হলো, এই কাজের দায়িত্বে থাকা অমলেন্দুবাবু আজ বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি হয়েছেন। তৃষা ফাইলটার উপর চোখ বুলিয়ে শান্ত গলায় বলল, তার মানে কালকেই যেতে হচ্ছে। বেশ, পরদিন শনিবার বিকেল নাগাদ দপ্তরের গাড়িতে প্রায় 250 কিলোমিটার পথ পেরিয়ে তৃষা পৌঁছল বাঁকুড়ার সেই প্রত্যন্ত সার্কিট হাউসে। পুরনো বাংলো, চারিদিকে বাগান আর ঘন শাল মহুয়ার বন। গাড়ি এসে থামতেই খাকি উর্দি পরা এক বয়স্ক দারোয়ান ধীর পায়ে এগিয়ে এলো।
2: জোহার ম্যাডাম, আসেন গো, কলকাতার টেইকো বড় বাবু খবর পাঠাই দিছেন, আপনার কোনো অসুবিধা হইবে লাই গো।
1: তৃষা হেসে বলল, ধন্যবাদ। দারোয়ান তার ভারী অফিসিয়াল ব্যাগটা তুলে নিতে নিতে বলল,
2: চলেন ঘরে গিয়া আগে জল খান, তারপর চা পাঠাই দিতেছি।
1: বাগান ঘেরা নিরিবিলি চত্বর পেরিয়ে বারান্দা সিঁড়ি দিয়ে ওঠার সময় তৃষার চোখ পড়ল বারান্দার এক কোণে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির দিকে। বয়স 40-এর কাছাকাছি, গায়ে একটা সাধারণ সুতির ফতুয়া, চোখে মুখে একটা অদ্ভুত নির্লিপ্ত শান্ত ভাব। সাধারণত এই ধরনের জায়গায় বড় অফিসার এলে যে তোষামোদি ব্যস্ততা চোখে পড়ে, এই লোকটির মধ্যে তার লেশ মাত্র নেই। সে শুধু শান্ত চোখে তৃষার দিকে তাকিয়ে মৃদু মাথা নুইয়ে এক অদ্ভুত সৌজন্য প্রকাশ করল। দারোয়ান তৃষার দৃষ্টি লক্ষ্য করে নিচু গলায় বলল,
2: ওয়া, আমাদের বাংলোর ম্যানেজার বাবু বটেক, সপ্তর্ষি বাবু।
1: ঘরে গিয়ে তৃষা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ডেস্কে ফাইলপত্র গুছিয়ে রাখছিল। একটু পরেই দরজায় মৃদু টোকা পড়ল। দরজার মুখে দাঁড়িয়ে আছেন সপ্তর্ষি, আর তার ঠিক পেছনেই এক স্থানীয় গ্রাম্য পরিচারিকা। তার হাতে ধরা একটা সাধারণ কাঁসার ট্রে, তাতে ধোঁয়া ওঠা লাল চা আর বাটিতে কিছু মুড়ি। পরিচারিকা মহিলাটি ট্রে নামিয়ে রেখে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। সপ্তর্ষি টেবিলের দিকে চেয়ে শান্ত গলায় বলল, চাটা খেয়ে নিন, রাস্তাটা খুব একটা ভালো নয়, অনেকটা ধকল গেছে নিশ্চয়ই। তৃষা একটু অবাক হল, মানুষটির কথা বলার ধরনে শহরের মার্জিত টান খুব স্পষ্ট। সে চায়ের কাপে হাত রেখে বলল, ধন্যবাদ, আপনি কি এ অঞ্চলেরই স্থানীয় মানুষ, মানে বরাবর এখানেই কাজ করেন? সপ্তর্ষি জানলার বাইরে

তাকিয়ে মৃদু হাসল। না, আমার বাড়ি কলকাতায়, বেহালায়, তবে এখানে আছি বছর চারেক হলো। তৃষা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কলকাতা ছেড়ে হঠাৎ এত দূরে এই জঙ্গলের বাংলোয়? কোনো সরকারি পোস্টিং? সপ্তর্ষি একটু ইতস্তত করে বলল, পোস্টিং নয়, সল্টলেকের একটা বড় ফার্মে অ্যাকাউন্টসে কাজ করতাম প্রায় 10 বছর, তারপর চাকরি ছেড়ে দিয়ে এখানে আসা। তৃষার কৌতূহল বাড়ে, অ্যাকাউন্টস ছেড়ে জঙ্গলমহলের কেয়ারটেকার, অদ্ভুত তো! শহরের সেই চেনা জীবনটা কি এত সহজে ছেড়ে দেওয়া যায়? সপ্তর্ষি ঘরের জানলার পর্দাটা সামান্য টেনে নিয়ে সহজ গলায় বলল, সহজ তো কোনো কিছুই নয় ম্যাডাম, তবে প্রতিদিন ওই 8-10 ঘন্টার শিফট, ট্রাফিকের ক্লান্তি আর কম্পিউটারের ফাইলের চাপে একসময় বেশ হাঁপিয়ে উঠেছিলাম। এখানে কাজের চাপ তুলনামূলক কম, চারপাশটাও বেশ নিরিবিলি। কথাটা বলেই সপ্তর্ষি হঠাৎ নিজের বাঁ হাতের পুরনো ডায়ালের ঘড়িটার দিকে তাকালো। বাইরে বিকেলের ম্লান আলো। এবার ব্যস্ত গলায় বলল, আজ বিকেলের পর থেকেই আকাশে মেঘের মতিগতি খুব একটা ভালো ঠেকছে না, আপনি চাটা খেয়ে বিশ্রাম নিন, আমি এখন আসি ম্যাডাম। তৃষা কিছু বলার আগেই সপ্তর্ষির নিঃশব্দ পদক্ষেপে ঘর থেকে বেরিয়ে গেল। মানুষটার এই মেপে চলা আর হঠাৎ গুটিয়ে নেওয়া, তৃষার মনে কৌতূহলটা রয়েই যায়। সন্ধ্যার পরই আকাশ ভেঙে প্রবল কালবৈশাখী নামল। শালবনের উপর বাতাসের গর্জন আর এক টানা মুষলধারে বৃষ্টি, মুহুর্মুহু বজ্রপাত, হঠাৎ চারপাশ ডুবে গেল ঘুটঘুটে অন্ধকারে। তৃষা নিজের ঘরের ডেস্কে ল্যাপটপের ব্যাটারির টিমটিমে আলোয় বসেছিল। দরজায় মৃদু কড়া নাড়ার শব্দ হলো, হাতে একটা হ্যারিকেন আর দুটো মোমবাতি নিয়ে ঘরে ঢুকল সপ্তর্ষি। টেবিলের এক পাশে মোমবাতিটা দেখে সে বলল, জেনারেটরটা বসে গেছে, রাতটা এভাবেই কাটাতে হবে, সাবধানে থাকবেন, কাঠের মেঝের ওপর যেন মোমের আগুন না পড়ে। তৃষা ল্যাপটপ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলল, বাইরে তো মারাত্মক ঝড় হচ্ছে। সপ্তর্ষি ঘরের কোণের কাঠের ভারী জানলার চিটকিনিগুলো টেনে দেখতে দেখতে বলল, এখানকার কালবৈশাখী এমনই বুনো, তবে ভয় পাওয়ার কিছু নেই, দেওয়ালগুলো অনেক পুরনো হলেও শক্ত। তৃষা ডেস্কে হাত রেখে সপ্তর্ষির দিকে তাকাল। পদমর্যাদার একটা স্বাভাবিক দূরত্ব থাকলেও এই অন্ধকার আর একটানা ঝড়ের মধ্যে মানুষটির উপস্থিতি কিছুটা ভরসা যোগাচ্ছিল। সে সংযত গলায় বলল, আপনি যদি কিছু মনে না করেন একটু বসবেন, এই অন্ধকারে একা একা বসে থাকতে বেশ অস্বস্তি লাগছে। সপ্তর্ষি সামনের কাঠের চেয়ারটা সামান্য টেনে নিয়ে বসল। শহরের ফ্ল্যাটে থাকলে এই বৃষ্টির আওয়াজ আলাদা করে কানেই আসে না, গাড়ির হর্ন আর এসির ঘড়ঘড়ানিতে প্রকৃতি সব রূপই ঢাকা পড়ে যায়। দিনরাত কোলাহলের মধ্যে থাকার অভ্যেস তো, এখানে সন্ধ্যের পর কেমন যেন নির্জনতা। সপ্তর্ষি একটু হাসল তৃষার কথা শুনে, জানলার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, প্রথম প্রথম আমারও ঠিক এটাই লাগতো, সন্ধে হলেই চারপাশ শুনশান, কোনো পরিচিত চেনা মুখের আওয়াজ নেই। তৃষা কথার সূত্র ধরে অফিসারের স্বভাব সিদ্ধ শান্ত দৃষ্টিতে চেয়ে বলল, তাহলে কি মাঝে মাঝে সিদ্ধান্তটা নিয়ে খটকা লাগে? সপ্তর্ষি একটু থামল, মোমের আলোয় তার মুখটা নরম দেখাল। সে একটা হালকা শ্বাস ফেলে বলল, শুরুর দিকে হয়তো লাগতো, তবে কি জানেন, শহুরের জীবনে প্রতিদিনের একই ব্যালেন্স শিট, নিজেকে অন্যের ছাঁচে ফেলার লড়াই। সেই টানাপোড়েনে একসময় মনে হলো এই অশান্তির চেয়ে নিজের মতো একা থাকা অনেক শান্তির। এতটা খোলামেলাভাবে কথা বলতে পারবে না তৃষা, তবে চোখের সামনে ভেসে উঠল সেই দিনগুলো, যখন একটু পদোন্নতি বা কাজের চাপ বাড়লেই সঙ্গীর চোখ

মাঠে ফুটে উঠত চাপা অসন্তোষ। স্বাধীন চেতা নারীকে দূর থেকে তারিফ করা যায়, কিন্তু নিজের ঘরে সহ্য করা যায় না, এই অলিখিত সত্যটা সেও হাড়ে হাড়ে টের পেয়েছিল। বাইরে বৃষ্টির বেগ ততক্ষণে কিছুটা থিতিয়ে এসেছে, ঘরের ভেতর মোমবাতির আলো আঁধারিতে ভারী ছায়া দুলছে। পদমর্যাদা দূরত্বের পর্দা না তুলেও দুজন মানুষ যেন অন্ধকারের মধ্যে নিজেদের নিঃশব্দ ক্লান্তির এক গভীর বোঝাপড়া খুঁজে পাচ্ছিল। পরদিন রবিবার সকাল থেকে স্থানীয় ব্লকে এক টানা অডিটের কাজ চলল। ফাইলপত্র পরীক্ষা করা, স্থানীয় ট্রেজারির হিসেব মেলানো আর ভাউচার যাচাই করতে করতে দিন গড়িয়ে রাত নেমে এল। বাংলোয় যখন সরকারি গাড়িটা ফিরে এলো তখন রাত প্রায় নটা। খাওয়া শেষ করে জানলার ধারে দাঁড়িয়ে একবার তৃষার মনে হয়েছিল বাইরে গিয়ে সপ্তর্ষিবাবুর সঙ্গে একটু কথা বলে এলে হতো, কিন্তু শরীর আর চোখের পাতা এতটাই ভারী হয়ে আসছিল যে বিছানায় গা এলিয়ে দিয়ে কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেল। পরদিন সোমবারের ভোরের আলোয় আকাশ একদম ধুয়ে মুছে পরিষ্কার। সরকারি গাড়ি এসে সার্কিট হাউসের গেটে হর্ন দিল। তৃষা তার কাঁধের ব্যাগটা গুছিয়ে নিয়ে লম্বা বারান্দা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখল বারান্দার শেষ মাথায় রেলিংয়ের কাছে সপ্তর্ষি দাঁড়িয়ে একটা মাটির টবে জল দিচ্ছে। তৃষা একটু থমকে দাঁড়ালো, তারপর কাঁধের ব্যাগ থেকে একটা ছোট নোটপ্যাড বের করে পাতা ছিঁড়ে নিজের নাম ফোন নাম্বারটা লিখে বারান্দার এক কোণে থাকা বেতের গোল টেবিলটার উপরে পেপার ওয়েটের মতো একটা মসৃণ পাথর দিয়ে চাপা দিল যাতে হাওয়ায় উড়ে না যায়। নড়াচড়ার শব্দ পেয়ে সপ্তর্ষি ঘুরে তাকাল। তৃষা সোজা হয়ে দাঁড়িয়ে হালকা সৌজন্যের হাসি হেসে বলল, আমার নম্বরটা রেখে গেলাম, কখনো কোনো দরকারে যদি শহরে আসেন। সপ্তর্ষি টেবিলের উপর এক পলক তাকাল, তারপর শান্ত গলায় বলল, অফিসের ফাইলে তো সব হিসেব মিলিয়ে নেওয়ার নিয়ম ম্যাডাম, কিন্তু জীবনের সব হিসেব না মেলাই মোধায় ভালো। সেই সংযম আর স্পষ্ট দূরত্ব রক্ষার চেষ্টা, এক অদ্ভুত শ্রদ্ধা জন্মালো তৃষার মনে। ভালো থাকবেন সপ্তর্ষিবাবু, আপনিও সাবধানে ফিরবেন। গাড়ি যখন নুড়ি বিছানো রাস্তা পেরিয়ে মেন রোডে উঠছে, তৃষা জানলা দিয়ে পেছনে তাকাল। সার্কিট হাউসের বারান্দায় কাঠের রেলিং ধরে দাঁড়িয়ে আছে একাকী এক পুরুষ। সকালের আলো তার ফতুয়ায় এসে পড়েছে, আর পাশের টেবিলে পাথরের নিচে আটকে থাকা ছোট্ট কাগজের টুকরোটা সকালের বাতাসে সামান্য কাঁপছে। শহরের দিকে এগোতে এগোতে তৃষার মনে হল জীবনের সব শূন্যস্থান পূরণ করতে নেই, কিছু না মেলা হিসেব আর না হওয়া সম্পর্কের নীরবতাই মানুষকে অনেক সময় নিজের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

0: আজকের কথায় কাহিনীতে শুনলেন মীনাক্ষী দাসের গল্প হিসাবের খাতার বাইরে। পাঠে জয়ন্তী গঙ্গোপাধ্যায়, সম্পাদনা প্রসেনজিৎ নন্দী, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে অর্থনীতির দুনিয়া। আজকের অর্থনীতির দুনিয়ায় আলোচনার বিষয় স্বল্প সঞ্চয় ও দীর্ঘমেয়াদী নিরাপত্তা।

0: আলোচনায় অংশগ্রহণ করছেন সরসুনা কলেজের অ্যাসোসিয়েট অধ্যাপক ডক্টর সঞ্জীব মিত্র এবং ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার মোহাম্মদ আব্দুল ওয়াহিদ। আজ শুনবেন আলোচনার প্রথম পর্ব।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের আলোচনার বিষয় স্বল্প সঞ্চয় ও দীর্ঘমেয়াদী নিরাপত্তা।
2: নমস্কার
1: ওয়াহিদ মহাশয়, আমরা আজ আলোচনা করব কেন অল্প অল্প করে সঞ্চয় করাটা এত গুরুত্বপূর্ণ, কিভাবে এই ছোট ছোট সঞ্চয় আমাদের ভবিষ্যতের বড় নিরাপত্তার ভিত্তি তৈরি করে এবং কিভাবে আমরা প্রতিদিনের জীবনে এই অভ্যাস গড়ে তুলতে পারি। প্রথমেই আমরা জেনে নেব কেন সঞ্চয় করা দরকার। প্রধানত দুটি কারণে সঞ্চয় প্রয়োজন। প্রথমত, আমাদের জীবনে কিছু পরিকল্পিত ব্যয় আছে, যেমন সন্তানের শিক্ষা বা উচ্চশিক্ষা, বিবাহ, বাসস্থান তৈরি বা বাসস্থান মেরামতি এবং অবসর জীবনের প্রস্তুতি ইত্যাদি। এই সমস্ত বড় লক্ষ্য একদিনে অর্জন করা সম্ভব নয়, কিন্তু দীর্ঘ সময় ধরে নিয়মিত সঞ্চয় করলে এই লক্ষ্যগুলো বাস্তব রূপ নেয়। দ্বিতীয়ত, জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যা আমরা আগে থেকে অনুমান করতে পারি না। হঠাৎ অসুস্থতা, চাকরি হারানো বা ব্যবসায় ক্ষতি, দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগ, এই সময়গুলোতে যদি হাতে কোনো সঞ্চয় না থাকে তাহলে আমাদের ঋণের উপর নির্ভর করতে হয়, যা দীর্ঘমেয়াদে আর্থিক চাপ আরও বাড়িয়ে দেয়। এখন প্রশ্ন হলো, স্বল্প সঞ্চয় বলতে ঠিক কী বোঝায়? সহজ কথায়, এটি হলো আয়ের একটি ছোট অংশ নিয়মিতভাবে ভবিষ্যতের জন্য জমিয়ে রাখা। এটা একবারে অনেক টাকা জমানো নয়, বরং প্রতিদিন, প্রতি সপ্তাহে বা প্রতি মাসে 10 টাকা, 50 টাকা বা 500 বা 1000 টাকা, যার যতটুকু সামর্থ্য আছে নিয়মিতভাবে নিরাপদ জায়গায় রাখা, যাতে সুদ পাওয়া যায়। আমাদের দেশে এই উদ্দেশ্যে বিভিন্ন ধরনের স্বল্প সঞ্চয় মাধ্যম প্রচলিত আছে। আমি এ বিষয়ে আলোকপাত করার জন্য মোহাম্মদ আব্দুল ওয়াহিদ মহাশয়কে অনুরোধ করব।
2: আপনি ঠিকই বলেছেন, স্বল্প সঞ্চয়ের উপকারিতা প্রথমে হচ্ছে ভবিষ্যৎ নিরাপত্তা এবং আমার ভবিষ্যতের কিছু পরিকল্পনা থাকে সেটাকে রূপায়ণ করা, আর স্বল্প সঞ্চয় একটা অভ্যাস। আমাকে স্বল্প সঞ্চয়ের অভ্যাসটা প্রথমে তৈরি করতে হবে। আপনারা হয়তো জানেন যে স্বয়ম্ভর গোষ্ঠী, যেটা সেলফ হেল্প গ্রুপ, এই যেটা তৈরি হয়েছিল একটা সময়ে, যেটা একটা আন্দোলন হিসেবে আজকে পরিগণিত হয়েছে, গ্রামের মহিলারা তারা তাদের অল্প অল্প করে যে সঞ্চয়, সেই সঞ্চয় টাকাটা তারা এক জায়গায় করে সেটা ব্যাংকে রাখা শুরু করলো, এবং যখন তার একটা কর্পাস, একটা ক্যাপিটাল তৈরি হলো, সেখান থেকে নিজেরা একে অন্যকে ঋণ দেওয়া শুরু করলো এবং ব্যাংক থেকেও ঋণ নিতে আরম্ভ করলো। এইভাবে তারা বিভিন্ন পরিকল্পনাকে কার্যকরী শুরু করেছিল। এই যে অভ্যাসটা, যে আমি যতটা খরচ করার দরকার তার থেকে যদি কিছুটা বাঁচিয়ে আমি রেখে দিতে পারি, সেটা আমার ভবিষ্যতের নিরাপত্তা দেবে। এবার সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই টাকাটা যে আমরা স্বল্প সঞ্চয় করবো, এটা কোথায় রাখবো? আমার একটা গল্প শুনেছিলাম যে গ্রামের একজন, সে এরকম প্রতিদিন কিছু কিছু টাকা জমাত এবং এক জায়গায় টাকাটাকে বাড়িতে রাখত। তারপরে যখন মারা গেল, কোথায় টাকাটা রাখতো খুঁজে পেত না। দেখা গেল যে বাড়িটা ছিল বাঁশের বাড়ি, বাঁশের কি হয়, দুটো গাঁট থাকে, মাঝখানে একটু ফাঁক থাকে, একটা ফুটো করে সেখানে টাকাগুলো উনি ঢুকিয়ে রাখ। যখন ওটাকে কেটে বের করলো, দেখা গেল সব ইঁদুরে খেয়ে গেছে। তাহলে এই যে সঞ্চয় আমাকে কোথায় রাখবো? নিরাপদ
1: এবং ইঁদুরে না কাটলেও ঘরে রাখলে তো টাকা বাড়ে না, এমন জায়গায় রাখতে হবে যেটা বৃদ্ধি পাবে, সুদ পাবো কিছু।
2: প্রথমত হচ্ছে নিরাপত্তা, সুরক্ষা, এবং আমার তার সঙ্গে বৃদ্ধি চাই এবং তার অতিরিক্ত আমি কিছু চাই। এখন প্রতিটি সরকারি বা বেসরকারি ব্যাংক এবং পোস্ট অফিসে এরকম অসংখ্য স্বল্প সঞ্চয়ে যে স্কিম আছে, পরিকল্পনা আছে, সেগুলো আছে। এছাড়াও ভারত সরকার কিছু স্বল্প সঞ্চয় পরিকল্পনা যোজনা ভারত সরকার চালু করেছে, সেটা অত্যন্ত নির্ভরশীল, কারণ সেখানে কিন্তু মালিক হচ্ছে ভারত সরকার এবং সেখানে ঝুঁকি কম, কারণ স্বল্প সঞ্চয়ে আমি যে টাকাটা রাখলাম, নিরাপত্তার দরকার এবং তার একটা বৃদ্ধি দরকার, স্থায়ী বৃদ্ধি দরকার, এবং আরো একটা জিনিস দরকার হলে, আমার দরকার হলে আমি টাকাটা তুলতে পারবো, সেটা খুব গুরুত্বপূর্ণ। আমার লক্ষ্যটা কি, যখন আমি বয়স হচ্ছে, যখন আমি অবসর গ্রহণ করছি, তখন নিরাপত্তা একটা লক্ষ্য, আমার মেয়ের বিয়ে আছে, তার একটা মেয়ের বিয়ের ব্যবস্থা করতে হবে, সেটা একটা লক্ষ্য, বাচ্চা শিক্ষার ব্যবস্থা করতে হবে, তার একটা লক্ষ্য, তারপরে আমার বাড়ি করতে হবে একটা প্ল্যান আছে, তার একটা লক্ষ্য। লক্ষ্যর সঙ্গে সামঞ্জস্য

0: রেখে আমাদের কিন্তু এই স্বল্প সঞ্চয় যে পরিকল্পনাগুলো যোজনাগুলো আছে সেগুলোকে আমাদের বিনিয়োগ করা উচিত।
1: তার মানে আপনি বলতে চাইছেন যে আলাদা আলাদা লক্ষ্যের জন্য আলাদা আলাদা তহবিলে আমাকে
0: বিনিয়োগ করা উচিত।
1: আপনি যদি এই তহবিলগুলো সম্বন্ধে একটু বিস্তারিত বলেন।
0: সবচেয়ে বড় কথা যেটা বললেন, আপনার সন্তান হচ্ছে কন্যা সন্তান, তা কন্যা সন্তানের আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে বিয়ে দিতে হবে, একটা বয়সের পর 18 বছর পরে বিয়ে দিতে হবে।

0: ভারত সরকার একটা খুব সুন্দর পরিকল্পনা নিয়ে এসেছে, বেটি বাঁচাও বেটি পড়াও যে যোজনা তার অধীনে, সেটার নাম হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। এটা একটা দীর্ঘমেয়াদী যোজনা যেখানে একটা কন্যা সন্তান জন্মগ্রহণের 10 বছরের ভিতরে এই পরিকল্পনায় যোগ দিতে পারে। 10 বছর পার হয়ে গেলে কিন্তু আর হবে না, একটা কন্যা সন্তান একটাই অ্যাকাউন্ট খুলতে পারে, একটা অভিভাবক দুটো কন্যা সন্তানের জন্য অ্যাকাউন্ট খুলতে পারে, তার বেশি নয়। যদি কিনা জমজ হয় তাহলে আলাদা নিয়ম আছে। আর এই যে যোজনাটা এটা কিন্তু 21 বছর, মেয়াদ হচ্ছে 21 বছর, 21 বছর, এবং প্রতি বর্ষে 250 টাকা থেকে শুরু করে 1.5 লাখ টাকা পর্যন্ত সে জমা দিতে পারে, এবং জমা দেওয়াটা কিন্তু 15 বছর পর্যন্ত সে জমা দিতে পারে। 21 বছর মেয়াদ, 15 বছর পর্যন্ত সে জমা দিতে পারে। তার মানে 15 বছর জমা দেওয়ার পরে টাকাটা তুলবে কখন? এক হচ্ছে 21 বছরে যখন পূর্ণ হচ্ছে, মেয়াদ পূর্ণ হচ্ছে। এছাড়াও যদি তার বিয়ে 18 বছরের আগে, তো বিয়ে সরকারিভাবে সম্ভব না, তো বিয়ের সময় 18 বছর পার হয়ে গেলে তখন সে কিন্তু টাকাটা তুলতে পারবে না, পুরোটাই তুলতে পারবে, 50% তুলতে পারবে। যে সে 18 বছর পার হওয়ার পর বা সে 10ম শ্রেণী পাশ করেছে যেটা আগে, তখন শিক্ষার খাতে সে 50% তুলতে পারবে। এখানে সুদটাও কিন্তু অনেক, সবচেয়ে বেশি সুদ মানে ভারত সরকার যে সমস্ত প্রকল্প আছে তার ভিতরে এটা একটা, সেটা হচ্ছে বাৎসরিক 8.2% হারে সুদ দেয়, এবং এই সুদটা আবার বাৎসরিক চক্রবৃদ্ধি হারে হচ্ছে। তো এটা অত্যন্ত ভালো পরিকল্পনা, যেটা কন্যা সন্তানের জন্য, ভবিষ্যতের নিরাপত্তার জন্য, তার শিক্ষার জন্য যে কোনো ব্যাংক বা যে কোনো পোস্ট অফিসে এই সুযোগটা আছে। এছাড়া আরো অনেক যোজনা আছে, যেমন আপনার সিনিয়র সিটিজেন, যে বরিষ্ঠ নাগরিক, তাদের জন্য একটা ভালো যোজনা আছে, আপনি নিশ্চয়ই জানেন সেটা।
1: সেটা তো 60 বছরের পরে যোগ দেওয়া যায়, আর তাতেও সর্বাধিক 8.2% সুদ পাওয়া যায়,
0: যেটাকে বলা হচ্ছে সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্ট।
1: এটার মেয়াদ 5 বছর,
0: জয়েন করতে হবে আপনার 60 বছরের আগেও হবে,
1: সিনিয়র সিটিজেনদের জন্য এটা উপযুক্ত,
0: 60 বছর আগেও হবে। যদি অবসর গ্রহণ করে বা ভলেন্টারি অবসর হয় তাহলে 55 বছর থেকে 60 বছরের ভিতরে হতে হবে, বা ডিফেন্স পার্সোনালের ক্ষেত্রে 50 বছর থেকে, সেক্ষেত্রে তাকে ডকুমেন্ট দিতে হবে। এটাও খুব ভালো পরিকল্পনা, বিশেষ করে যারা রিটায়ার করছে, কারণ রিটায়ার করার পরে চাকরি চলে গেছে,
1: ন্যূনতম বোধ হয় 1000 টাকা থেকে শুরু করে,
0: 1000 টাকা থেকে শুরু করে 30 লক্ষ টাকা পর্যন্ত, 1000 তার গুণিতক 100 টাকা। এটা শুধু 5 বছরের জন্য নয়, আরো 3 বছর কিন্তু এটাকে রিনিউ করা যেতে পারে।
1: যারা বরিষ্ঠ নাগরিক অবসর গ্রহণের পরে যে থোক টাকা পান সেটা এখানে নিরাপদে রাখতে পারেন, সুদ পাবেন 3 মাস।
0: শুধু যারা চাকরিজীবী না, এটা যে কোনো বরিষ্ঠ নাগরিক, সে হয়তো একটা বহুদিন ধরে জমিয়ে টাকা করেছিল, সেই টাকাটা সে এই পরিকল্পনায় 60 বছরের পরেই এখানে বিনিয়োগ করতে পারছে। 8.2% কোনো ব্যাংক, কোনো পোস্ট অফিসে, অন্য কোনো স্কিমে নেই। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে এটা কিন্তু 3 মাস অন্তর কিন্তু ইন্টারেস্ট পাচ্ছে, সুদ পাচ্ছে 3 মাস পর্যন্ত। সুদটা করযোগ্য নয়, এবং টাকার ইনভেস্টমেন্টটা যেটা পুরানো আমাদের আইটি নিয়ম ছিল সেই অনুযায়ী ATC-র ছাড়ও পাবে।
1: এছাড়াও আরও যে সমস্ত দীর্ঘমেয়াদী প্রকল্প রয়েছে, আপনি একটু সংক্ষেপে যদি সেগুলোর আলোকপাত করেন, যেমন পাবলিক প্রভিডেন্ট ফান্ড এবং পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা কিষাণ বিকাশ পত্র, একটু এর বৈশিষ্ট্যগুলো। পাবলিক প্রভিডেন্ট ফান্ডে তো 15 বছরের,
0: পাবলিক প্রভিডেন্ট ফান্ড হচ্ছে 15 বছর,
1: এবং ন্যূনতম 500 টাকা থেকে শুরু করে 1.5 লাখ টাকা
0: পর্যন্ত প্রতি বর্ষে জমা দিতে পারে, এবং এটা আপনার যে কোনো ভারতীয় নাগরিক কিন্তু এই অ্যাকাউন্টের সুবিধা নিতে পারে। এটাও একটা ভারত সরকারের সংস্থা, সুতরাং এখানে সুরক্ষা আছে, বিশ্বাসতা আছে,
1: এবং এটাও 15 বছরের পরে আবার 5 বছর,
0: 15 বছরের পরে আবার 5 বছরের ব্লকে কিন্তু এটা রিনিউ করার সুবিধা আছে। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এই অ্যাকাউন্টটা আপনার ঋণেরও সুবিধা আছে, তৃতীয় বছর থেকে ষষ্ঠ বছর পর্যন্ত কিন্তু
1: প্রয়োজনে ঋণ
0: প্রয়োজন নিতে পারে, সপ্তম বছর থেকে কিন্তু সে টাকাও কিছু তুলতে পারে, 50% পর্যন্ত টাকাও তুলতে পারে। তার মানে এই লিকুইডিটিটা অনেক বেশি, তরলতা,
1: ফ্লেক্সিবিলিটি, মানে এর অনেক সুবিধা আছে, এবং বিশেষ করে আমার মনে হয় যারা করদাতা তাদেরও এটা সুবিধা, কেননা ওটা ওই এক্সেম্পট এক্সেম্পট এক্সেম্পট ক্যাটাগরি যেটা বলে, মানে আমি বিনিয়োগের সময়ও কর সুবিধা পাবো, আমার যে ম্যাচুরিটির যে আমার মেয়াদ পূর্তিতে যে টাকাটা পাবো সেটাও করমুক্ত,
0: সব পুরোটাই করমুক্ত। তবে একটা জিনিস হচ্ছে যে এটা কিন্তু যারা পুরানো ট্যাক্সের নিয়মের ভিতরে আছেন, নতুন ট্যাক্সে কিন্তু 80% ছাড়টা নেই, কিন্তু আপনার ম্যাচুরিটিতে যে
1: ইন্টারেস্ট, মানে নিউ ট্যাক্স রেজিমে তো

0: কোনো এই সুবিধাগুলো পাওয়া যায় না।
1: অনেকে এখন ওল্ড ট্যাক্স রিজিমে আছে, তারা এই সুযোগটা পেতে পারেন। এবং এখানে সুদের পার্সেন্ট কিন্তু 7.1% সুদের হার। আর যেটা আপনি বলেন এনএসসি কেভিপি, এটাও কিন্তু দুটো খুব অত্যন্ত
0: সংক্ষেপে এগুলো যদি একটু বলেন, যে
1: এটা মানে আপনার মধ্যমেয়াদি বলতে পারবো আমরা, মধ্যমেয়াদি
0: ছোট ছোট লক্ষ্য পূরণ করার জন্য, যে আমার সন্তানের যে শিক্ষা হয়তো একটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করার পরে যে উচ্চ শিক্ষায় যে সেই সময় অনুযায়ী আমরা সেইভাবে
1: একটা টাকা পেয়ে গেলাম, আমি কোনো কিছু থেকে কিছু বিক্রি বাড়ে বা ব্যবসা থেকে একটা ভালো টাকা পেলাম, এক্ষেত্রে আমারও এখানে 1,000 টাকা থেকে আমরা জমা দিতে পারি এবং এর কোনো ঊর্ধ্বসীমা নেই। মিনিমাম 1,000 টাকা, কোনো ঊর্ধ্বসীমা নেই। এনএসসির ক্ষেত্রে এটা 5 বছর, এই 5 বছর কিন্তু টাকাটা তুলতে পারবে না। এটা একটা
0: ওই লক ইন পিরিয়ড যেটাকে বলে, সেটা জমানোর ক্ষেত্রে একদিকে সুবিধা, মানে একটা নালে প্রবণতা থাকে ভেঙে ফেলার।
1: আর একটা জিনিস হচ্ছে যে বেশি ইন্টারেস্ট পেতে গেলে যেখানে এইটা তোলার ব্যবস্থা আছে সেখানে রেট অফ ইন্টারেস্টটা কিন্তু কম হয়। তো এক্ষেত্রে কিন্তু 5 বছরের আগে তুলতে পারবে না। সুদও কিন্তু যথেষ্ট ভালো, 7.7%
0: পাওয়া যায়। কিন্তু
1: সুবিধা আছে
0: একটু কিষাণ বিকাশ পত্র সম্বন্ধে,
1: কিষাণ বিকাশ পত্র আর ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের মোটামুটি একই রকম। পার্থক্যটা হচ্ছে কি, কেন নামটা কিষাণ হলো, কারণ আমিও যখন ব্যাংকে দেখেছি, আমি যখন গ্রামে চাকরি করতাম গ্রাম অঞ্চলে, চাষিরা সাধারণত এসে বলতো কবে আমার টাকাটা ডবল হবে, এইটা ওরা চাইতো। সেই জন্য আমাদের ব্যাংকেরও কিন্তু এরকম ডবল স্কিম ছিল, কিন্তু সরকার যেটা কিষাণ বিকাশ পত্র নিয়ে আসে তার সুদ কিন্তু অনেক ব্যাংকের থেকে কিন্তু অনেক বেশি,
0: বর্তমানে 7.5%। পনেরো মাসে টাকা দ্বিগুণ,
1: এটা 115 মাসে এই যে রেটটা চলছে,
0: মানে
1: রেটটা তো 3 মাস অন্তর রিভিউ হয়, এই যে রেটটা হচ্ছে 115 মাস, মানে 9 বছর 5 মাসে এটা কিন্তু ডবল হচ্ছে। এতে আরেকটা ফেসিলিটি আছে, এটা ফেসিলিটিটা হচ্ছে 30 মাস, 2 বছর 6 মাস পরে এই টাকাটা কিন্তু উইথড্র করার সুবিধা আছে, যার জন্য রেটটা একটু কম, কিন্তু এখানে কোনো করের কোনো সুবিধা নেই।
0: কিন্তু এটার একটা সুবিধা আছে, আমি হস্তান্তর করতে পারি,
1: দুটোই কিন্তু আপনি এর এগেনস্টে লোনও পেতে পারেন, সেটা আরেকটা সুবিধা, এর এগেনস্টে লোন পেতে পারেন,
0: নিরাপত্তা দেয়,
1: এবং এটা আপনি মনোনয়ন নমিনেশনও করতে পারবেন।
2: এতক্ষণ শুনলেন অর্থনীতির দুনিয়া। আজকের অর্থনীতির দুনিয়ায় আলোচনার বিষয় ছিল স্বল্প সঞ্চয় ও দীর্ঘমেয়াদী নিরাপত্তা। আলোচনায় অংশ নিলেন সরসুনা কলেজের অ্যাসোসিয়েট অধ্যাপক ডক্টর সঞ্জীব মিত্র এবং ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার মোহাম্মদ আব্দুল ওয়াহিদ। আজ শুনলেন আলোচনার প্রথম পর্ব। এই আলোচনার দ্বিতীয় পর্ব শুনবেন আগামী মঙ্গলবার রাত 8:45 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। অর্থনীতির দুনিয়া আজ এই পর্যন্ত। প্রযোজনা শাহনাজ আব্দুর রউফ, সম্পাদনা সুরঞ্জন দাস।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন তবলা, শিল্পী সুভদ্র কল্যাণ রানা, তাল ঝাঁপ তাল। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন কমলাক্ষ মুখোপাধ্যায়। শুনুন ঝাঁপ তালে তবলা, শিল্পী সুভদ্র কল্যাণ রানা।

gut. The ground,

এতক্ষণ ঝাঁপতালে তবলা শুনলেন শিল্পী সুভদ্র কল্যাণ রানা। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করলেন কমলাক্ষ মুখোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গেও DTH বাংলা পরিষেবায়। 9ই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এই অনুষ্ঠান চলবে 25শে আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গেও DTH বাংলা পরিষেবায়, আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। আগামীকাল শুনতে পাবেন এই অনুষ্ঠানে অন্তরঙ্গ বিভূতিভূষণ স্মৃতিচারণ। স্মৃতিচারণায় রমা বন্দ্যোপাধ্যায়, তারাদাস বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তাহলে অবশ্যই গান রাখুন আকাশবাণীর সংগ্রহশালা থেকে, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি শুরু করছি আজকে শ্রবণী। আজ সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের আমাদের আলোচনার বিষয় বিভূতিভূষণের সাহিত্যে জীবিকা জীবন। তো তাই নিয়ে কথা বলছেন রুশতী সেন এবং শাশ্বতী রায়।
2: আচ্ছা রুশতীদি, আজকে আমরা বিভূতিভূষণকে কিভাবে পড়ব? আমরা তো বিভূতিভূষণ বলতে কেবলই নিসর্গ প্রকৃতি এইটুকুই বুঝি। আপনি কি বলেন আজকে আমাদের কিভাবে পড়া উচিত বিভূতিভূষণকে?
3: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে আজও আমরা তার প্রকৃতি মুগ্ধতার জন্যই খুব বেশি করে মনে রাখি। এর মধ্যে নিশ্চয়ই কোনো ভুল নেই। প্রকৃতির বর্ণনা বিন্যাস তার লেখায়, উপন্যাসে, ছোট গল্পে যথেষ্ট।

এসেছে এবং সেটা মনে রাখার মতোই। কিন্তু তার যে প্রকৃতির বিন্যাস, যে চেহারা পেয়েছে তার সাহিত্যে, মানবগাথাকে বাদ দিয়ে কি সেটা হওয়া সম্ভব ছিল? আসলে প্রকৃতি মুগ্ধ বলে নন্দিত আমাদের এই সাহিত্যিকের উপন্যাসে এবং ছোট গল্পেও যে পরিমাণ পেশা এবং পেশাহীনতার সমাবেশ আমরা দেখতে পাই, সেটা বোধহয় একবার নতুন করে মনে রাখা দরকার। কারণ তার জীবন এবং সাহিত্যের পরিক্রমায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার যে নায়ককে আমরা প্রকৃতি প্রেমিক হিসেবে, কবি হিসেবে, লেখক হিসেবে, অত্যন্ত কল্পনাপ্রবণ এক পাঠক হিসেবে বারবার দেখেছি, সেই অপু তার অপূর্ব কুমার হয়ে ওঠার পথে কোন কোন রুজির ওপরে নির্ভর করতে বাধ্য হয়েছিল? তার বাবা ঠাকুর পুজোর জীবিকা সে ছেড়ে এসেছিল স্বেচ্ছায়, কিন্তু তারপরে যেটা উপনিবেশের শিক্ষা, সেই উপনিবেশের আধুনিক শিক্ষার আলো গ্রহণ করার পর কলেজের ক্লাস, ইম্পেরিয়াল লাইব্রেরি, মমসন, টুরগনিভ ইত্যাদি পড়ে কোথায় পৌঁছলো সে? আমরা তাকে দেখেছি খবরের কাগজের হকারি করতে, বিভিন্ন জায়গায় কোনো নিশ্চিত কারিগরি জ্ঞান নেই বলে চাকরি না পেয়ে ফিরে আসতে, আমরা দেখেছি লোহা দালালি করে বেঁচে থাকার কথা ভাবতে গিয়ে কিভাবে সে ঠকেছে। তার মানে যে আলোক পর্বের হাতছানিতে সে সনাতনের জীবিকা, সনাতনের জীবনকে প্রত্যাখ্যান করে এসেছিল, আধুনিকের আলোক পর্ব কিন্তু তাকে সেখানে গ্রাসাচ্ছাদনের উপায়টায় খুব সহজ সাহায্য করেনি। শেষ পর্যন্ত আমরা অপুকে খবরের কাগজের সম্পাদকীয় দপ্তরে একটা কাজ করতে দেখি। এখন এই যে আমাদের উপনিবেশের জীবনে প্রাকপুরাণ আর আধুনিকের টানাপোড়েনে যে অসঙ্গতি আছে, যে সবিরোধ আছে, সেটা যদি আমরা অপূর্ব কুমারের জীবনের সুবৃহৎ উপন্যাস, বিশেষত অপরাজিত, খুব মন দিয়ে খুঁটিয়ে পড়ি, তাহলে দেখব তার কিন্তু অজস্র প্রক্ষেপ প্রকৃতিমুগ্ধ বলে নন্দিত আমাদের এই ঔপন্যাসিক রেখে গেছেন। ঠিক সেই রকম অপুর স্বপ্নভঙ্গ যে হতে চলেছে মাঝে মধ্যে, সে গল্পও কিন্তু আমরা দেখেছি যে শতকরা 99 জনের বেলায় যা হয় অপুর বেলাও তাই হয়েছে। যে হতে চায় দেশে দেশে বাণিজ্যে কুঠি খোলা একজন মানুষ, সে পাড়াগায়ের হাতুড়ে ডাক্তার হচ্ছে। ওকালতি পাশ করে রাসবিহারী ঘোষ হতে চেয়ে কয়লার দোকানি হচ্ছে। পৃথিবী ঘুরে দেখে বেড়াবে দ্বিতীয় কলম্বাস হবে, তাকে হতে হচ্ছে 40 টাকা বেতনে স্কুল মাস্টার। এইটা যখন দেখছি তখন কিন্তু অপুর সূত্রেই বলা হচ্ছে যে শতকরা 99% লোকের বেলা যা হয় তার বেলাও তাই হয়েছে। সেখান থেকে অপুর একটা অন্য অগ্রগমন, একটা চেহারা আমরা দেখতে পাই, কিন্তু অপুর রুজির তালিকাটা অত্যন্ত কঠিন, ক্লিন্ন রুজির তালিকাটা যেন আমরা ভুলে না যাই। পাশাপাশি ঠিক পথের পাঁচালী অপরাজিতর পরের যে উপন্যাস দৃষ্টি প্রদীপ, সেখানে আমরা দেখি এই যে ইংরেজি জানা সাহেবি আনা যে মানুষটি, জিতুনিতুর বাবা, তার সঙ্গে এই আটঘরার হিন্দু যে বাড়ি, তাদের যেটা 91 পরিবার, তার যে গোলমালটা বারবার চোখে পড়ছে, সেখানেও কিন্তু একটা অন্য সবিরোধ দেখা যাচ্ছে। আমাদের এই যথেষ্ট ইংরেজি জানা মানুষটি, যিনি তার চাকরির পর্বে এসে এই হিন্দু বাড়িটিতে যথেষ্ট প্রতাপ দেখিয়ে গিয়েছিলেন, তা হিন্দুরা কিন্তু তাকে ছেড়ে দিচ্ছে না। যখন তিনি আধুনিকের বদ অভ্যেসগুলো নিয়ে চাকরি হারিয়ে সেখানে ফিরে আসেন, অর্থাৎ উপনিবেশের যে ক্লিন্নতাগুলো, যে সবিরোধগুলো, যে জটিলতাগুলো তখনকার জীবনের অংশ, তা কিন্তু বিভূতিভূষণের সাহিত্যে ফিরে ফিরেই আসছে। উপন্যাসের কথা আমি বললাম,
তুমি যদি এটা একটু ছোট গল্প দিয়ে দেখ।

0: একেবারেই রুশোতিদি, আমারও যেটা পড়তে গিয়ে বারবার মনে হয়েছে, বিভূতিভূষণের এই যে ছোট গল্প, সেখানেও নাগরিক আধুনিকতার প্রতি এক ধরনের ঝোঁক আমরা খেয়াল করব। একদিকে কলকাতা শহরে টিকে থাকার লড়াই এবং সেই লড়াইকে জিতিয়ে দেবার চেষ্টা, অন্যদিকে গ্রাম জীবনের উদারতার কথা, আবার একদিকে গ্রাম জীবনের মানসিক সংকীর্ণতা এবং অর্থনীতির নড়বড়ে ভিত্তি, অন্যদিকে কলকাতার নাগরিক মন এবং শহরে রুজি রোজগারের যে নানান সুযোগ সুবিধে, সেই সব কথাই আমরা এই গল্পগুলোতে পাব। শান্তিরাম গল্পের কথাটা এই সূত্রেই মনে পড়ে, যেখানে আমরা দেখেছি যে কলকাতাকে সে ঠক জোচ্চরদের জায়গা বলে অভিহিত করছে। তার হোটেলের ব্যবসা লাটে উঠে গেল, সে প্রায় নিঃস্ব হয়ে গ্রামে ফিরে এসছে, কলকাতায় আর তার ফেরা হয় না। এরই বিপরীতে আমরা রাখতে পারব ক্যানভাসার কৃষ্ণলালকে, যেখানে গল্পের শুরুর লাইনটাই যদি আমরা খেয়াল করি, চাকরি গেল, এত করিয়াও কৃষ্ণলাল চাকরি রাখিতে পারিল না। তবুও কৃষ্ণলাল কিন্তু কলকাতা ছেড়ে চলে যাবার কথা ভাবেনি। গোলাপীর কথা থেকে আমরা বুঝতে পারি কৃষ্ণলালের জীবনে কলকাতা শহরের বিকল্প কিছু নেই, কলকাতায় কে তাকে খাওয়াবে সেই চিন্তাও তার নেই। সে ক্যানভাসার, পেশা নিয়ে তার গর্বের কোনো শেষ নেই। তাই অনেক বছর পরে সে যখন তার স্বগ্রামে ফিরে যায়, তার মনে হয় যে এই গ্রামে সে আর থাকতে পারবে না। তার কারণ গ্রামের মানুষ কথা বলতে জানে না, মিশতে জানে না, তারা চা খায় না, সারাদিন ঘুমিয়ে কাটায়, পরচর্চা করে, জলা জঙ্গল, মশার উৎপাত, তাকে ফিরে আসতে হয় কলকাতায়। আবার অন্যদিকে এই বিধু মাস্টার গল্পটা যদি দেখি, সেখানে একটা প্রাইভেট টিউশনি জুটিয়েও সে সব দিশে সেটা হারিয়ে ফেলছে। মণি ডাক্তার গ্রামে গ্রামে ঘুরছে, রোজগারের চেষ্টা করছে, কিন্তু সে ব্যর্থ হচ্ছে। তার মনে হচ্ছে যে
1: শহরে
0: যেতে পারলে অনেক ভালো হতো, সে কারাগারে আবদ্ধ হয়ে আছে
1: একদম।
0: আরো একটা জিনিস যেটা আমরা খেয়াল করতে পারি, এই জীবিকা বদলের সঙ্গে সঙ্গে একটা সাংস্কৃতিক রুচির পরিবর্তন হচ্ছে।
1: এখানেও বোধহয় প্রাক পুরাণ আর আধুনিকের দ্বন্দ্বটা
0: একেবারেই
1: খুবই এসে পড়ে,
0: একেবারে,
1: এবং সেটাই উপনিবেশের আঙিনাতে প্রচন্ড জটিল,
0: একেবারেই তাই। এবং যে সমস্ত শিল্পীদের কথা বিভূতিভূষণের গল্পে আসছে, তারা এই যে উপনিবেশের যে পরিবর্তন, যে বদল, সেটাকে তারা আত্মস্থ করে উঠতে পারছে না, সবসময় পারছে না। আমরা যদু হাজরার কথা যদি ভাবি,
1: একদম
0: সেকালের সেরা যাত্রা অভিনেতা যদু হাজরা, সে এককালের শ্রেষ্ঠ অভিনেতা, কিন্তু এখন শহরে টিকে থাকার জন্য দুবেলা অন্ন সংস্থানের জন্য তাকে ভাবতে হচ্ছে। এবং গল্পকথক, তিনি একসময় সারা রাত বাড়ি থেকে পালিয়ে গিয়ে যদু হাজরার যাত্রা দেখেছিলেন। কলকাতা শহরে গিয়ে তিনি যখন থিয়েটার দেখছেন, তখন তার মনে হচ্ছে যে কলকাতার এই থিয়েটার, এর চেয়ে তো গ্রামের যাত্রা ঢের খারাপ জিনিস। এই যে একটা রুচির পরিবর্তন, সেই রুচির পরিবর্তনটা আমরা নানাভাবে বিভূতিভূষণের অন্যান্য গল্পেও দেখতে পাব। রামতারণ চাটুজ্জে অথর, রামতারণ চাটুজ্জে সেকেলে, তার কিন্তু বের হলো না, এবং সে কোন রকমে টিকে থাকছে কলকাতায়। কিন্তু আমরা বুঝতে পারি যে রামতারণদের দিন কিন্তু ফুরিয়েছে। আর যে গল্পটা বলতে চাইছি, বারিক অপেরা পার্টি, সেখানেও আমরা বারিককে কিন্তু একটা এমন ভূমিকায় দেখেছি যে সে ইংরেজি জানে না, কিছু জানে না, তার নাম, দলের নাম বারিক অপেরা পার্টি, সে রুজি রুটির চিন্তা অবধি করে না, যখনই সুযোগ পায় তার অপেরা পার্টির জন্য সে খরচ করে, এবং শেষ অবধি তার এই অপেরা পার্টিকে টিকিয়ে থাকার লড়াইটাই যেন গল্পে প্রধান হয়ে ওঠে। যখন আমরা দেখি যে তার বড় ছেলের মৃত্যু হয়েছে, খেতে পায়নি, এবং
1: কফনের কাপড় পর্যন্ত নেই,
0: তারও 7 দিন পরে বাবুদের বাড়ির জন্মাষ্টমী উপলক্ষে চলেছে তার অপেরা পার্টি নিয়ে, আমার কাছে এটা আরো আশ্চর্য লাগে সেদিন সে বিদূষকের ভূমিকায়।
1: দেখো, আমরা যে উপন্যাসে বিভূতিভূষণের প্রকৃতি প্রেমকে খুব মান্যতা দিই, সেরকম একটি উপন্যাসের কথা একটু বলি। সেই যে অরণ্য পদ, আরণ্যক উপন্যাসের, তা কিন্তু মানবগাথা বাদ দিয়ে একেবারে অসম্পূর্ণ। এটা আমরা কেন মনে রাখি না? এই যে বারিকের কথা বললে, যদু হাজরার কথা বললে, মনে করে দেখো তো যে নাটুয়া বালক ধাতুরিয়া, তাকে আমাদের ম্যানেজার সত্যচরণ বলছে যে তুমি একটু জমি নেবে, বলে বাবু আমার চাষ কাজে মন নেই, নাচতে পেলে মনটা ভালো লাগে, আমি খুব কষ্ট করে ছক্করবাজি নাচ শিখেছি, বাবুর যদি এতই মেহরবানি আমাকে একটু কলকাতা

নিয়ে যাবে, নাচ দেখাবো। এখন এইটা কিন্তু ধাতুরিয়া বোঝে না যে ছক্করবাজি নাচ কলকাতায় দেখে কেউ তাকে রুজির সংস্থান করে দেবে না। ঠিক সেই রকম দেখো মটুকনাথ পাড়ে, সে জঙ্গলে এসেছে, এখানে কেন এলে পাড়ে জি? বাবু শহরে আমার ভয় করে, তো এখানে কি করবে বাবু, চাষ কাজ তো করতে পারবো না, আমি টোল খুলব। সত্যচরণ বলছে বুনো মহিষ বা নীলগাই যে রঘুবংশ বোঝে না এটা বোঝাতে পারলাম না, কিন্তু একটু জমি দিলেন, টোলে ছাত্র হলো। কেন? তারা কিন্তু রঘুবংশ শোনার জন্য আসেনি, তারা এসেছে টোলে যদি তারা পড়ে তারা বিনে পয়সায় খেতে পাবে। ম্যানেজার সত্যচরণ নিয়ম করে দিলেন যে মাঠে খাটতে হবে, তা না হলে হবে না। আমরা বারবারই কিন্তু দেখছি, তাহলে কি হচ্ছে, এই যে জীবিকাগুলো তৈরি হচ্ছে এর মধ্যে একটা প্রচন্ড অসঙ্গতি। কাটুনি মজুর মঞ্চি, তার একটা প্রাকৃতিক সাহসী জীবন, সেও কিন্তু একবার কলকাতা দেখতেই জীবনটাকে বাজি রেখে ফেললো, স্বামী ছেড়ে চলে গেল। তারপরে তার কি ভবিষ্যৎ আমরা জানি না, কিন্তু সমস্যাটা যেটা সেটা হচ্ছে, তাহলে কিন্তু আমরা বারবার এই যে আরণ্যক মানুষগুলোকে দেখছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাজে জীবিকা সংস্থান আছে সে কাজে মানুষগুলো জীবন খুঁজে পায় না, আর যে কাজে সে জীবন খুঁজে পায় সে কাজে তার জীবিকা নেই। এই যে অসঙ্গতিটা, এই অসঙ্গতিটা কি শুধু আরণ্যক মানুষদের? যে সত্যচরণ বলে সে নাকি আরণ্যক রূপের প্রেমে পড়ে গেছে, প্রকৃতির অবগুণ্ঠন খোলা রূপ দেখতে দেখতে সে পাগল হয়ে যাচ্ছে, তার আদত কাজটা কি? তার আদত কাজটা তো হচ্ছে অরণ্যকে কাটা ছেঁড়া করা। এই কাজ তো বিভূতিভূষণকেও করতে হয়েছিল, মানে তখন তিনি উপেক্ষিতা এবং উমারানীর লেখক, আরও ছোট ছোট গল্প বেরোচ্ছে, পথের পাঁচালি তৈরি হচ্ছে তার খাতায়, কিন্তু সেই মানুষ তিনি প্রকৃতিকে কাটাছেঁড়া করার কাজে চলে যাচ্ছেন, সত্যচরণও তাই। তাহলে দেখো কোথায় যেন একটা এই জীবন জীবিকার যে অসঙ্গতি, তার বাঁধনে এই অরণ্যের মানুষেরা আর বিএ পাস আধুনিক শিক্ষিত যুবক সত্যচরণ, এরা যেন কোন একটা অসঙ্গতির বাঁধনে মিলে যাচ্ছে। অমিল যতটা রয়েছে সেই অমিলের মধ্যে দিয়ে যেন একটা মিলও তৈরি হয়ে যাচ্ছে। মিলটা হচ্ছে উপনিবেশের শিক্ষা, উপনিবেশের জীবন, যে বাণিজ্যের পৃথিবীটা তৈরি হচ্ছে সেই পৃথিবীতে নিজের ভালো মন্দ যে বুঝতে পারে সেও একভাবে অসঙ্গত, আর এই আরণ্যক মানুষদের মতো যারা বুঝতে পারে না তারা তো অসঙ্গত বটেই। ঠিক এইভাবে পুরো আরণ্যক গল্পটাই, ওই অরণ্য পথটাই যেন উপনিবেশের ভারতের একটা রূপক হয়ে উঠছে। ঠিক এই জিনিস আমরা কিন্তু পরেও দেখব অনুবর্তন উপন্যাসে, যেখানে সাহেব হেডমাস্টার বনাম সেই 30-40 টাকা মাস মাইনের একেবারে উঞ্চবৃত্তি করা, সারাদিন কাজ করে তারপরে বাড়ি বাড়ি ছাত্র পড়ানো, মলঙ্গালেনের বাসাবাড়ি, শাখারি টোলার বাসাবাড়ির মতো ক্লীন্ন বাড়ির সমস্ত অধিবাসীরা, তারা প্রত্যেকেই কিন্তু সাহেবের ওই শৃঙ্খলার সামনে যেন একটা নিশ্চিতি পাচ্ছেন। আর সেখানে এসে পড়ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যেখানে মানে তাদের সেই নিশ্চয়তার বোধটা টলে যাচ্ছে। আসলে কি সত্যিই কোনো নিশ্চয়তা ছিল? কি হবে তারা যখন গ্রামে যাচ্ছেন শহর কলকাতা ছেড়ে বোমার আতঙ্কে, সেই গ্রামে কিন্তু আর তারা নিজবাস খুঁজে পাচ্ছেন না, কিন্তু কলকাতা শহরে ওই মলঙ্গালেন বা শাখারি টোলার বাসাগুলোই কি তাদের নিজবাস? এই প্রশ্নটা উঠে পড়ছে। তাহলে কি তারা একটা বাস ছেড়ে এসেছেন, অন্য বাসটা কতটুকু তৈরি করতে পারলেন? আর আমাদের এই যে সাহেব হেডমাস্টার, তিনিও শুধু বলে যাচ্ছেন ইংরেজ প্রভুর রাজত্বে কোনো ভয় নেই, কিন্তু সেই ভয় নেই বলে তাকে যা যা করতে হচ্ছে তার মধ্যেও কিন্তু একটা অসঙ্গতির ছবি আমরা দেখতে পাচ্ছি। তিনি ফাঁকা ঘর যেখানে কোনো ছাত্ররা নেই, সংস্কৃত পণ্ডিত জ্যোতির্বিনোদের মতো তুচ্ছ মাস্টার মশাইও গ্রামে গিয়ে ভিক্ষে করে খাবো এর মধ্যে থাকবো না বলে চলে গেছেন, সেই ফাঁকা ঘরে তিনি হ্যাট কোট পরে প্রমোশন মিটিং করছেন। এই যে অসঙ্গতির চেহারাটা, এভাবে আমাদের পরদেশি শাসিত যে উপনিবেশ তার যে একটা

0: সমালোচনা তার যে একটা প্রতিরোধ বিভূতিভূষণ তৈরি করছেন সেটা আমাদের ভুলে গেলে সত্যিই চলে না। আর এই সুবাদেই দেখো পরবর্তী উপন্যাসগুলোতে বিপিনের ডাক্তারি, নিধুর মোক্তারি, দুই বাড়ি এবং বিপিনের সংসারের কথা বলছি, মানে উপনিবেশের এই যে সব ছোট ছোট ছোট ছোট জীবিকা এগুলো কিন্তু সব এসে পড়ছে। এই জীবিকার সঙ্গে বাসস্থান, নিজবাস, পরবাস, এই সমস্ত সমস্যাগুলোই তো জড়িত।
1: একেবারেই তাই। আপনার এই কথাগুলো শুনতে শুনতে আমার আরো একটা গল্পের কথা মনে পড়ছে, আপনারও পড়ছে নিশ্চয়ই, থনটন কাকা।
0: একদম।
1: এই যে ব্রিটিশ উপনিবেশে মানুষের জীবিকার কথা বারবার, সেই সূত্রে তো বিভূতিভূষণ নানা রকম ভাবে খেলেছেন। খনি খাদান একে কেন্দ্র করে যে মানুষের উত্থানের গল্প, সেই গল্প যেমন আমরা থনটন কাকায় পাবো, যেখানে আমরা দেখছি যে একজন স্কুল মাস্টার রাতারাতি বড় মানুষ হয়ে উঠছেন,
0: একজন সাহেবের সাহচর্য বা সহযোগী,
1: তিনি আবার পেশায় মাইনিং ইঞ্জিনিয়ার, একদম, যে এই জমি কিনুন, এই জমির নিচে কয়লা খনি আছে। ঠিক তার উল্টো দিকে আমাদের কি একটু মনে পড়বে না থুপির বাবার কথা?
0: একদম।
1: যেখানে আমরা তাকে এমন একটা ভূমিকায় দেখছি যে শহর তাকে ছাড়তে হচ্ছে, সে কাজ হারিয়েছে, তারপর সে খাদানের চাকরি নিচ্ছে জীবন বিপন্ন করে।
0: গল্পটার নামটা একটু বলে দাও, চাউল।
1: এবং শেষ অবধি আমরা জানি না থুপির বাবার কি হলো। একটা রূপকল্পে আমরা খানিকটা আন্দাজ করতে পারি পশ্চিমের সূর্যাস্ত এবং থুপির বাবার যাত্রাটা একই দিকে।
0: ঠিক।
1: এবং এই সূত্রেই আমার যেটা মনে হচ্ছে, রুশতি দি, আপনিও আমার সঙ্গে একমত হবেন যে এই যে উপনিবেশের মানুষের নানা পেশার নির্বাচন এবং বংশানুক্রমিক বৃত্তির পরিবর্তে পেশা বদলের দিকে একটা যে ঝোঁক, সেটা ভীষণভাবে লক্ষ্য করা যাচ্ছে। এই অর্থ এবং পেশার সঙ্গে সামাজিক প্রতিপত্তির একটা যোগ তো সবসময়ই থাকে। এবার আমরা যদি তার কিছু কিছু গল্প খেয়াল করি, তাহলে দেখব যে এই গল্পগুলো ভীষণভাবে খিদের গল্প, শুধু পেটের খিদে নয়, মনের খিদেও বটে
0: প্রচণ্ড।
1: এই একই দিকে দারিদ্র, অন্যদিকে দারিদ্রকে জয় করবার চেষ্টা, সবটা নিয়েই তো এই গল্পগুলো। আমরা এর পাশাপাশি যদি বিভূতিভূষণের পেশা বদলের সঙ্গে সঙ্গে তার বাসা নিয়ে যে সমস্ত কারিগরি, সেইটা যদি একটু খেয়াল করি, তাহলে বোধ হয়
0: এটা ছোট গল্পে তুমি বলো না অনেক পাবে।
1: একেবারেই। মানে আমি যে গল্পটা দিয়ে শুরু করতে চাইছি, একটি কোঠাবাড়ির ইতিহাস,
0: একদম
1: 110 বছরের 4-5 প্রজন্মের গল্প।
0: কতগুলো বাড়ি তৈরি হলো আর কতগুলো ভাঙলো,
1: একই সঙ্গে একটা সময় এবং সেই সময়ের নানা বদল, সেটা একটা বাড়ি সাক্ষী হয়ে রয়েছে,
0: একদম
1: সেই কোঠাবাড়ি যেখানে রামতারণ মনে করে তার বংশের চূড়া হচ্ছে তার ছেলে সুকুমার। তার বাবাও সে অর্থে কিছু পারেননি করে যেতে, সে একটা কোঠাবাড়ি তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু তার বাড়িকে আজকে এই জায়গায় নিয়ে গেছে তার ছেলে, পেশায় হোমিওপ্যাথি ডাক্তার। এবং সুকুমারের যে সন্তান, তাদের একজন দিল্লিতে ফিনান্স ডিপার্টমেন্টে চাকরি করে, আরো দুজন উকিল ডাক্তার, তারা কলকাতায় বাস করে। এবং এরা কেউই কিন্তু আর কলকাতার বাসা ছেড়ে আর এই কোঠাবাড়িতে ফিরে আসে না,
0: যাবে না
1: সেখানে। সেখানে তারা সুকুমারকেও কিন্তু নিয়ে যাবে, সুকুমারের কিন্তু মন পড়ে থাকবে সেই কোঠাবাড়িতে।
0: এখানে নিজবাস পরবাসের ওই দ্বন্দ্বটা
1: একেবারেই সেইভাবেই আছে। কেন, ভন্ডুল মামার বাড়ি,
0: একদম
1: ভন্ডুল মামার তো সবকিছুই ভন্ডুলি হয়ে যায় সবসময়,
0: সারা জীবন ধরে সে একটা নিজবাস তৈরি করতে পারলো না।
1: শেষ অবধিও আমরা জানি যে তার পাঁচিলটা তখনও বাকি রইল,
0: এবং একটা জায়গা যখন গড়ে আরেকটা জায়গা ভেঙে যায়।
1: একদমই। তো এই যে ভন্ডুল মামা, সেই ভন্ডুল মামার যে বড় ছেলে, সে তো কখনোই ভন্ডুল মামার বাড়িতে আর গেল না। ভন্ডুল মামাকে শেষ জীবনটা ওই বাড়িতেই কাটাতে হলো, এবং তার কাছে তার পরিবারের কেউ পৌঁছলো না। তার বাড়িটা গ্রামে বাড়ি, ওই একই কথা, ম্যালেরিয়া, জলাজঙ্গল, সেখানে বৃত্তির কোনো উপায় নেই, কেন থাকবে সেখানে মানুষ? আমাদের মনে পড়ে যায় ডানপিটে গল্পের কথা,
0: একদম সতীশ।
1: এবার এই যে গল্পগুলো, এই গল্পগুলোর পাশাপাশি এই যে আমি ফিরছি না বা আমরা ফিরতে চেয়েও ফিরতে পারছি না, এর পাশাপাশি আমার আরো একটা জিনিস খুব আশ্চর্য লেগেছে পড়তে গিয়ে, এই যে বিভূতিভূষণের বিভিন্ন চরিত্রের মধ্যে একটা শিকড়ের সন্ধান, পৈতৃক ভিটার প্রতি যে একটা টান, সেটা কিন্তু ভীষণভাবে লক্ষ্য করা যায় এক বংশলতিকার সন্ধানে। নীরেন ফিরে যাচ্ছে তার বংশের সন্ধানে,

0: সে কতটা কি পাচ্ছে সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাবে, কিন্তু সে ফিরছে। আবার পৈতৃক ভিটা গল্পটা যদি আমরা দেখি, সেখানেও তো রাধামোহন
1: পৌঁছেছে, কিন্তু ভাবছে কি বুদ্ধি ছিল যে এইখানে বাড়ি,
0: এখানে বাড়ি করেছে, এখানে বাড়ির করার কোনো যৌক্তিকতা সে পাচ্ছে না। তবু আমি বলবো যে সে তো ভণ্ডুল মামার ছেলে হরিসাধনের মতো নয়, হরিসাধন তো কখনো বাড়িটাই দেখতে গেল না, কিন্তু রাধামোহন

0: রবীন্দ্রনাথ বসু, তারও আগে হরপ্রসাদ শাস্ত্রী, পরবর্তীকালে দীনেশচন্দ্র ভট্টাচার্য, এরা প্রত্যেকেই শহর থেকে গ্রামে যাচ্ছেন এই বংশলতিকার সন্ধানে।
1: এই সূত্রে একটু ফিরে যাই ভণ্ডুল মামা নামটাতে। ভণ্ডুল মামার বাড়ি তো প্রায় একটা রূপকের মতো থেকে যায় না? আমার তো প্রায় মনে হয় গোটা বিভূতি সাহিত্য জুড়েই ভণ্ডুল মামার বাড়িটা উঠছে উঠছে, কিন্তু শেষ হচ্ছে না। আর এ গল্পের যিনি বিষয় তিনি তো ভণ্ডুল মামা বটেই, গল্প যিনি বলছেন, যারা শুনছেন তারা সকলেই যেন ভণ্ডুল মামা হয়ে উঠছেন। আসলে সেদিক থেকে দেখতে গেলে বিভূতিভূষণের এই যে চরিত্ররা যারা আধুনিক জীবনের শরিক হয়েছেন, আচ্ছা তারা কি প্রত্যেকেই অল্প বিস্তর ভণ্ডুল মামা? ছোট গল্পের যে চরিত্রদের কথা তুমি বললে, বা এদিক থেকে দেখতে গেলে এমন কি অপূর্ব কুমার, জিতু, সত্যচরণ, এরা কি সবাই অল্প বিস্তর ভণ্ডুল মামা? আমাদের নারায়ণ মাস্টারের মতন একজন অসামান্য শিক্ষক, যদু মাস্টারের মতো ফাঁকিবাজ শিক্ষক, এরা কি সবাই অল্প বিস্তর ভণ্ডুল মামা? এইটা বলতে গিয়ে আমি একটা কথা বলি, একজন কিন্তু কিছুতেই ভণ্ডুল মামা নয়। কে? তুমি শান্তিরামের কথা বললে, শান্তিরামকে বলা যায় প্রায় ওই আদর্শ হিন্দু হোটেলের একটা বীজ গল্প। শান্তিরাম পারেনি, হাজারি ঠাকুর পারল। কেন পারল বলতো? হাজারি ঠাকুর কিন্তু কখনো আধুনিক জীবিকা বা আধুনিক আলোক পর্ব নির্ভর কোনো পেশায় বা জীবিকায় নির্ভর করেনি। সে অনেক সাফল্য পেয়েছে, তাকে খাড্ডে কোম্পানি ডেকেছে, সে আদর্শ হিন্দু হোটেলের হাজারি ঠাকুর হয়েছে, খুব ভালো, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু রন্ধনটা তার কাছে একটা শিল্প, এবং সেই শিল্পটা সে কার কাছে শিখেছিল? তার গেঁয়ো মায়ের কাছে। এবং সেই গেঁয়ো মা কিন্তু সেটা শিখেছিলেন এরশোলা গ্রামের এক অত্যন্ত রন্ধনপটু বিধবার কাছে, এবং সেই শিল্পটুকু নিয়েই কিন্তু সে তার জীবনে এগিয়ে যেতে চেয়েছিল। এইটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ পাঠ বিভূতি সাহিত্যের হতে পারে।
0: শান্তিরাম গল্পে তো বিভূতিভূষণ শেষে বলছেন যে
1: স্ত্রী বুদ্ধি জোর আছে, কিন্তু এখানে যেটা সে করতে চেয়েছিল সেটা সে পারলো, এবং পারলো কিন্তু ভণ্ডুল মামা না হয়ে,
0: একেবারে।
1: নারায়ণ মাস্টার, যদু মাস্টার একজন ভীষণ ভালো শিক্ষক, একজন ভীষণ ফাঁকিবাজ শিক্ষক, সত্যচরণ একজন খুবই গুরুত্বপূর্ণ চরিত্র, যার মানে অসঙ্গতিতে ভর্তি, যে অরণ্যকে অত ভালোবাসে কিন্তু অরণ্যকে কাটাছেঁড়া করা ছাড়া জীবিকা তাকে খেতে দিতে পারছে না। আর আরণ্যক মানুষদের কথা তো ছেড়েই দিলাম, তারা তো ওই জীবিকা জীবনের অসঙ্গতিতে একেবারে হন্যে হয়ে গেল। তাহলে আমাদের এই হাজারি ঠাকুর সে ভণ্ডুল মামা হলো না কেন? তা কি সে উপনিবেশের শিক্ষা এবং সংস্কৃতিকে তেমন করে নিজের ভাবেনি? তাই জন্যে কি এই উপনিবেশ যতখানি অন্যদের পরবাস হলো, হাজারিরও পরবাস, কিন্তু তার মধ্যে কোথাও একটা সে নিজবাসকে ধরে রাখতে পারল? এইভাবে কি আমরা বিভূতিভূষণের সাহিত্যে জীবিকা জীবনের একটা নতুন পাঠের কথা ভাবতে পারি?
2: শুনলেন আলোচনা, বিভূতিভূষণের সাহিত্যে জীবিকা জীবন। আলোচনা করলেন রুশতী সেন এবং শাশ্বতী রায়। আজকের শ্রবণী এখানেই শেষ করছি। শব্দগ্রহণ ও শব্দ সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়, উপস্থাপনা ও প্রযোজনা সিদ্ধার্থ মাইতি।
3: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রজার তরঙ্গের অনুষ্ঠান।

আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।

সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না।

শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণী সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। আগামীকাল অর্থাৎ 9 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। আগামীকাল অর্থাৎ এই অনুষ্ঠানের প্রথম পর্বে শুনবেন অনুষ্ঠান অন্তরঙ্গ বিভূতিভূষণ স্মৃতিচারণ। স্মৃতিচারণায় রমা বন্দ্যোপাধ্যায়, তারাদাস বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন ছায়াছবির গান। এই অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছবির গান। প্রথম গানটি মন নিয়ে ছবি থেকে, শিল্পী আশা ভোঁসলে।

আশা ভোসলের কণ্ঠে মন নিয়ে ছবি থেকে এই গানটি শুনলেন। এবারের গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, ছবির নাম শুধু একটি বছর।

শুধু একটি বছর ছবি থেকে এই গানটি শুনছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারের গানটি আমি সে ও সখা ছবি থেকে, শিল্পী হৈমন্তী শুক্লা।

আমি সেও সখা ছবির গান শুনছিলেন হৈমন্তী শুক্লার কণ্ঠে। এবারের গানটি চৌরঙ্গী ছবি থেকে, শিল্পী মান্না দে।

চৌরঙ্গী ছবির গান শুনলেন মান্নাদের কণ্ঠে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন ছায়া ছবির গান। এই অনুষ্ঠানে এবারের গানটি গীতা দত্তর কণ্ঠে, ছবির নাম পৃথিবী আমারে চায়।

সাগরিকা ছবির গান শুনলেন শ্যামল মিত্রর কণ্ঠে। ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারের গানটি আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে, ছবির নাম জীবন যেরকম।

জীবন যেরকম ছবির গান শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। ছায়াছবির গানের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে কিশোর কুমারের গাওয়া গানটি প্রার্থনা ছবি থেকে রইল আপনাদের জন্য।

কিশোর কুমারের গাওয়া প্রার্থনা ছবির এই গানটির সঙ্গেই শেষ হল ছায়াছবির গানের অনুষ্ঠানটি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন নজরুল গীতি, শিল্পী কাবেরী নস্কর।

শুনুন, শুনলেন নজরুল গীতি, শিল্পী কাবেরী নস্কর, আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন আধুনিক গান শিল্পী সুজিত কুমার লায়েক, প্রথম গানটির গীতিকার রতন সাহা।

শুনছেন আধুনিক গান, শিল্পী সুজিত কুমার লায়েক। এবারের গানটির কথা লিখেছেন উজ্জ্বল মুখোপাধ্যায়।

এতক্ষণ শুনছিলেন আধুনিক গান শিল্পী সুজিত কুমার লায়েক, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: আমি ডক্টর অভিজিৎ তরফদার, কিডনি রোগের বিশেষজ্ঞ। আজকাল প্রায়ই শোনা যায় প্রত্যেক ঘরেই আত্মীয় স্বজনের মধ্যে কারুর না কারুর কিডনির অসুখ আছে, কারুর না কারুর ডায়ালিসিস চলছে, এমনকি কারু কারুর কিডনি ট্রান্সপ্লান্টেশনও হচ্ছে। তাহলে ঘটনাটা কি এই যে কিডনির অসুখ ক্রমশ মানুষকে বেশি বেশি আক্রমণ করছে? এর উত্তরটা এরকম, যে যে কারণে কিডনির অসুখ বাড়ে সেই সেই কারণগুলি বেড়ে গেছে। তার মধ্যে প্রধান হচ্ছে অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার, অনিয়ন্ত্রিত ব্লাড সুগার এবং যথেচ্ছ নিজের ইচ্ছে মতন ব্যথার ওষুধ খাওয়া। শুধু ব্যথার নয়, আরো অনেক ওষুধেই আজকাল জানা যাচ্ছে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য সুগার নিয়ন্ত্রণে রাখুন, প্রেশার নিয়ন্ত্রণে রাখুন এবং নিজের ইচ্ছে মতন ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাওয়ার প্রবণতা ত্যাগ করুন। তাহলে কিডনির অসুখ কম থাকবে, কিডনি খারাপ কম হবে, ডায়ালিসিস ট্রান্সপ্লান্টেশনকে ঠেকিয়ে রাখতে পারবেন।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন খেয়াল, শিল্পী প্রজ্ঞা বন্দ্যোপাধ্যায়। প্রথমে রাগ মালকোষ, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন নবারুণ দত্ত এবং সারেঙ্গিতে ওস্তাদ রওশন আলী। শুনুন মালকোষ রাগে খেয়াল, শিল্পী প্রজ্ঞা বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন মালকোষ রাগে খেয়াল। তবলায় সহযোগিতা করলেন নবরুণ দত্ত, সারেঙ্গিতে ওস্তাদ রওশন আলী। শুনছেন খেয়াল প্রজ্ঞা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। শিল্পীর এবারের নিবেদন রাগ কলাপতি। তবলায় সহযোগিতা করেছেন সমীর নন্দী, হারমোনিয়ামে সনাতন গোস্বামী। কলাবতী রাগে খেয়াল, শিল্পী প্রজ্ঞা বন্দ্যোপাধ্যায়।

শুনুন কলাবতী রাগে খেয়াল, শুনলেন শিল্পী প্রজ্ঞা বন্দ্যোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সমীর নন্দী এবং হারমোনিয়ামে সনাতন গোস্বামী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। একটু পরেই খবর দিল্লি কেন্দ্র থেকে।
1: আনি সাম

0: Spokesman Dmitry Peskov made the remarks while addressing media at a virtual briefing in New Delhi this afternoon ahead of the BRICS summit. Mr. Peskov said they know the position of India on the Ukrainian conflict, and to a great extent it corresponds with their own position, because they do want their solution to the Ukraine conflict by peaceful means, and Russia is open for this process. He said Prime Minister Narendra Modi and Russian President Vladimir Putin will hold bilateral talks on the sidelines of BRICS summit later this week. The government has approved strategic investment plans with an aggregate project outlay of over 735 crore rupees for ITI clusters in Rajasthan, Uttar Pradesh and Telangana. It includes 241 crore rupees investment plan for Rajasthan, over 240 crore rupees for Uttar Pradesh and 254 crore rupees investment plan for Telangana. It was approved during the 5th National Steering Committee NSE meeting of the Pradhan Mantri Skilling and Employability Transformation through Upgraded ITIs PM Setu. Former Chief Justice of India, CJI Justice Deepak Mishra, was conferred with the Kalinga Ratna Award by Sarla Sahitya Sansad in Cuttack yesterday. The award comprises a silver idol of Goddess Saraswati and a citation. Speaking on the occasion, Justice Mishra said a person may travel far in life, but the soil of birth continues to shape memory, identity and cultural inheritance. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দিই। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত শুনবেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, কথিকা কৃষকের উন্নতিতে এফপিও এফপিসির ভূমিকা, বলেছেন ডক্টর সৈকত কুমার সাহা। 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আধুনিক নিউরোসার্জারি বিষয়ে বলবেন ডাক্তার অমিত ঘোষ। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় অমৃতা হালদার রায় ও অমরেশ মুখোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনুভা বন্দ্যোপাধ্যায়। 8:00 জানাও জানা চিথা নিয়ে চিন্তা, এ বিষয়ে বলবেন ডক্টর অশোক কান্তি সান্যাল। 8:05 আধুনিক গান শিল্পী সুপর্ণা সরকার বন্দ্যোপাধ্যায়। 8:20 কথিকা পরিব্রাজক স্বামী বিবেকানন্দ, বলেছেন তরুণ গোস্বামী। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অনল চট্টোপাধ্যায়। 9:00 গানে গানে ছায়াছবির গানের অনুষ্ঠানের প্রথম অংশ। 9:25 জেলার চিঠি, দার্জিলিং জেলা থেকে পাঠিয়েছেন আমাদের জেলা সংবাদদাতা শুভঙ্কর পাল। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 11:00 যুববাণীর অনুষ্ঠান তরুণ তুর্কি উপস্থাপনায় শ্রীপর্ণা পাল ও মল্লিকা চৌধুরী। 12:00 নজরুলগীতি টুকটুক ভট্টাচার্যর কণ্ঠে। 12:15 লোকগীতি শিল্পী সুনীল ধারা। 12:33 গ্রামীণ মহিলাদের অনুষ্ঠান শ্রীভবন, রক্তাল্পতা কী ও কেন, এ বিষয়ে ডক্টর দীপ্তজিৎ বসাকের সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার। 1:00 ছায়াছবির গান, 1:45 মহিলা মহল বিষয়ে আমার কলম উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়। 2:05 বিজ্ঞাপনদাতা জিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 আধুনিক গান দ্বিতীয় অধিবেশনে, 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য বিষয় একাদশ শ্রেণীর ইতিহাস, আলোচনায় হরিনাভি ডিভিএএস হাইস্কুলের শিক্ষক সুখেন্দু জানা ও দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশনায় গুরুমণি টুরু ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশে প্রথমে সাঁওতালি জলজীবন বিষয়ে অনুষ্ঠান, এরপর লোকগীতি পরিবেশনায় সতীশ রায় মুর্মু, লক্ষ্মীরাম মুর্মু সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষি কথার আসর, প্রথমে ছাগল ও ভেড়া পালনে নারী প্রগতি, এ বিষয়ে ডক্টর কেশবচন্দ্র ধারার সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। এরপর গৌণ ফল কখনোই গৌণ নয়, এ বিষয়ে ডক্টর কল্যাণ চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 6:30 সমীক্ষা, 7:00 বিজ্ঞাপনদাতায় জিত অনুষ্ঠান আসার কথা। 8:30 আইনি কথা বিষয় জমি সংক্রান্ত আইন দ্বিতীয় পর্ব। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অনল চট্টোপাধ্যায়। 9:30 অন্তরঙ্গ বিভূতিভূষণ, 10:00 ছায়াছবির গান, 10:30 রবীন্দ্র

সঙ্গীত ভাস্কর দাশগুপ্তর কণ্ঠে 10:45 আধুনিক গান শিল্পী সুপর্ণা সরকার বন্দ্যোপাধ্যায়। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী তরুণ চট্টোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন সারেঙ্গি শিল্পী পণ্ডিত রামনারায়ণ। 6:25 রবীন্দ্রসঙ্গীত অনুভব বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, 6:35 রামচরিত মানস, 6:45 ভজন শিল্পী সঙ্গীতা চৌধুরী, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় শ্বেতা হাজরা, 8:30 রাগ প্রধান টুকটুক ভট্টাচার্যর কণ্ঠে, 8:45 আধুনিক গান শিল্পী সুপর্ণা সরকার বন্দ্যোপাধ্যায়, 9:10 রসধারা উপস্থাপনায় সুচিস্মিতা ঝা, 10:15 অঞ্জুমান উপস্থাপনায় সুফিয়া সেরিন, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান অভিরূপা ভাদুরীর উপস্থাপনায়, 12:00 সুরভি উপস্থাপনায় সুচিস্মিতা ঝা, 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিরূপা ভাদুরী, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী প্রবীর ধারা। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 ভজন সঙ্গীতা চৌধুরীর কণ্ঠে, 5:20 উর্বাশী উপস্থাপনায় রোশন মুরারকা, 6:10 হিন্দি বার্তা, 6:30 গুল গুলশান উপস্থাপনায় রোশন মুরারকা, 7:10 আধুনিক গান সুপর্ণা সরকার বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, 7:30 দর্পণ, রাত 8:00 ছায়াছবির গান, 8:15 হরাইজন, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অঙ্কিতা সেন, রাত 11:10 হিন্দি ছবির গান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান সম্পর্কে। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আগামী 24 ঘন্টার পূর্বাভাস। প্রধানত মেঘলা আকাশ, কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। গত 24 ঘন্টায় দিনের তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল 97%, সবচেয়ে কম 69%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 0.9 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান তাদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে কোনো সতর্কবার্তা নেই। আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন রাত 12:16 হয়ে 7 সেকেন্ড। জয় হিন্দ।